0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 33 থেকে 36 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইউসুফ বলল, হে আমার রব, কারাগারই আমার কাছে অধিক প্রিয় এ নারীরা যে বিষয়ের প্রতি আমাকে আহ্বান করে তার চেয়ে। আপনি যদি তাদের চক্রান্ত থেকে আমাকে রক্ষা না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং জাহিলদের সামিল হয়ে যাব। অবশেষে তার রব তার দোয়া কবুল করলেন এবং তাদের চক্রান্তকে তার থেকে দূরে রাখলেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। অতঃপর বিভিন্ন নিদর্শন দেখার পর তাকে কিছু কালের জন্য কারারুদ্ধ রাখা তারা যুক্তিযুক্ত মনে করল। তার সাথে আরও দুজন যুবক কারাগারে প্রবেশ করল। তাদের একজন বলল, আমি নিজেকে স্বপ্নে দেখলাম যে শরাব নিঃসারণ করছি, আর অপরজন বলল, আমি নিজেকে স্বপ্নে দেখলাম যে নিজের মাথায় রুটি বহন করছি এবং তা থেকে পাখি খাচ্ছে। তুমি আমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দাও, আমরা তো তোমাকে নেককার দেখছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য। এ সম্পর্কে বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। পৃথিবীতে মানুষ কোনো না কোনোভাবে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। এই পারস্পরিক সম্পর্ককে আত্মীয় বলে। পিতামাতা থেকে উদ্ভূত বা বংশানুক্রমে তাদের সাথে যারা সম্পর্কযুক্ত তারা যেমন আত্মীয়, আবার বৈবাহিক সূত্রে যারা সম্পর্কযুক্ত তারাও আত্মীয়। ইসলাম পরিবারের অন্তর্গত এবং বহির্ভূত নিকটবর্তী এবং দূরবর্তী সকল শ্রেণীর আত্মীয়ের সঙ্গে উত্তম সম্পর্ক রেখে সদ্ব্যবহার করার জন্য জোর তাকিদ দিয়েছেন। আত্মীয়ের হক সম্পর্কে কোরআন করিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকীবা। অর্থাৎ আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের নিকট স্বীয় হক দাবি করে থাকো, এবং আত্মীয়তার হক বিনষ্ট হওয়া থেকেও ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের খবর রাখেন। সূরা নিসা আয়াত নম্বর 1। এ কারণেই আল্লাহ তাআলা আত্মীয়ের হক আদায়ের সুস্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনা সাবিল। অর্থাৎ তোমরা আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য হক প্রদান করো এবং মিসকিন ও মুসাফিরকেও। সূরা রোম আয়াত 38। আত্মীয়ের হক রক্ষার ব্যাপারে প্রিয়নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কঠোর বাণী উচ্চারিত হয়েছে, যার মূল বিষয় হল আত্মীয়র সাথে সম্পর্ক মানে স্বয়ং আল্লাহর সাথে সম্পর্ক রাখা। প্রিয়নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রেহমু সিজনাতু ফমান ওয়াসালাহা ওয়াসালতুহু ওমান কাতাআহা কাতাআতুহু। অর্থাৎ রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ঢালস্বরূপ, যে এর সাথে সম্পর্ক জুড়ে দেয় আমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখি, আর যে লোক আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করি। সহি বুখারি। এই হাদিসখানা হাদিসে কুদুসি। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়েছেন যে আত্মীয়র সাথে যে সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবেন। প্রিয়নবী ধমকের সুরে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহামিন। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহি বুখারি ও সহি মুসলিম। প্রিয়নবীর ভাষায় আত্মীয়তার সম্পর্ক আপনজনের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ও দীর্ঘজীবী হওয়ার উপলক্ষ। প্রিয়নবী ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসাউ লাহু ফি আতরিহি ফালিয়াসিল রাহিমাহু। অর্থাৎ যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বেড়ে যাক এবং তার হায়াত দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার সাথে সদ্ব্যবহার করে। সহি বুখারি ও সহি মুসলিম। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখিয়েছেন। আত্মীয় ক্ষুধার্ত থাকলে তাদের আহার দিবে, ঋণী থাকলে ঋণ পরিশোধ করবে, শঙ্কাগ্রস্ত থাকলে নিরাপত্তা দিবে, সুখে দুঃখে তাদের পাশে থাকবে, মাঝে মধ্যে তাদের উপঢৌকন পাঠাবে, নিয়মিত যোগাযোগ রাখবে ও সাক্ষাৎ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রেহমু মুআল্লাকাতুন বিল আরশ, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, অর্থাৎ রেহিম তথা আত্মীয়তা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত থাকে, যে আমার সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখবে, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। সহিহ বুখারীতে আরেকখানা হাদিস এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম দাইফাহু ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে, আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সাথে সম্পর্ক সুদৃঢ় রাখে। আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন করিমের অসংখ্য জায়গাতে এবং পবিত্র হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী আত্মীয় স্বজনের প্রতি যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। কেউ যদি আত্মীয় সাথে ভালো সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তার আয়ু বাড়িয়ে দেন এবং রিজিক বৃদ্ধি করে দেন। এবং কঠিনতর শাস্তির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তিনটি বিষয়, একটি হলো আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা, আত্মীয় সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, এবং জমিনের মধ্যে দাঙ্গা ফাঁদা সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। অতএব আসুন আমরা আত্মীয় স্বজনের প্রতি যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করি এবং পরকালীন জীবনটাকে সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য। এই সম্পর্কে বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন দেশের গান রুনা লায়লার কণ্ঠে। গানে কথা সাজিয়েছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন দেবু ভট্টাচার্য।

0: দেশের গান শুনলেন রুনা লায়লার কণ্ঠে।
1: অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 30 মে শনিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
2: আজ সুতি 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:31। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগঞ্জ, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: এবারে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়েদ অনুষ্ঠান। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কুরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সকাল 8:15। ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ সকাল 8:30। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি সকাল 9:05। কুরবানির নিয়ম কানুন বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সকাল 9:45। সকাল 10:05 পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে নাটক ঈদের হাড়ি রচনা জাহিদ হুসেন বাবুল, প্রযোজনা আব্দুল সবুর খান চৌধুরী। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বেলা 11:15। বিশেষ গীতি নকশা ঈদ উল জোহার চাঁদ হেসেছে বেলা 11:25। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা 2:20।
1: ঈদ উল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে নজরুলের গানে ত্যাগের মহিমা বিষয়ে আড্ডা ভিত্তিক সঙ্গীত অনুষ্ঠান কোরবানি বেলা 3:05। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন বিকেল 4:05। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। ঈদ উল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান গানের আড়াল শুনবেন বিকেল 5:10। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষণ বধু সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ ঈদ উল আজহা এবং ঈদ উল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে নাটক প্রীতি শুনবেন রাত 10:00। রচনা দিলওয়ার হোসেন দুলাল, প্রযোজনা আব্দুল আজিজ।
2: এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান মালা। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়েদ অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়েদ অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন মালা এখন রয়েছে ভোরের গান মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে। গানের কথা আজিজুর রহমান, সুর করেছেন আব্দুল আহাদ।

0: ভোরের গান শুনলেন আব্দুল জব্বারের কণ্ঠে।
1: খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। নজরুল সঙ্গীত, লীনা তাপসী খান।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন লীনা তাপসী খানের কণ্ঠে।
1: তুমি কেমন করে গান করো হে গুণি, আমি অবাক হয়ে শুনি। রবীন্দ্রসঙ্গীত, কাদের কিবরিয়া।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন কাদের কিবরিয়া।
1: আর আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
2: প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। ঈদের আনন্দে ভরে উঠেছে আমাদের গ্রাম বাংলা। কোরবানির মহিমায় আমরা শিখি ত্যাগ, ভাগাভাগি আর মানবতার শিক্ষা। কিন্তু এই আনন্দের মাঝেই আমাদের রয়েছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, কোরবানির বর্জ্য সঠিকভাবে পরিষ্কার রাখা। অপরিষ্কার পরিবেশ শুধু দুর্গন্ধ ছড়ায় না, এটি কৃষি জমি, পানি এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই আসুন ঈদের আনন্দ অটুট রেখে আমরা সবাই মিলে সচেতন হই, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলি, মাটি দিয়ে ঢেকে দিই এবং পরিবেশকে রাখি পরিষ্কার ও নিরাপদ। কৃষির সাথে আমাদের জীবন ও জীবিকা ওতপ্রোতভাবে জড়িত, পরিষ্কার পরিবেশই নিশ্চিত করবে সুস্থ কৃষি ও টেকসই ভবিষ্যৎ। প্রিয় বন্ধুরা, আমন্ত্রণ আজকের কৃষি সমাচার এই অনুষ্ঠানে। ঈদের আনন্দ ঘন এই মুহূর্তে আমরা শুরুতেই শুনব এলো এলো এলোরে ত্যাগের মহিমা ভরা দিন, শিল্পী সুমন রাহাতের কণ্ঠে। গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন শেখ জালাল।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, ঈদের আনন্দের মাঝেও আমাদের দায়িত্বের কথা ভুলে গেলে চলবে না। কুরবানির পর সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করলে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর পড়বে মারাত্মক প্রভাব। আর এসব নিয়ে বিস্তারিত কথা বলবেন ডাক্তার আবু সাইদ হাসান নয়ন, সহকারী পরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। বন্ধুরা, চলুন তার কাছে জেনে নিই কুরবানির বর্জ্য কিভাবে নিরাপদ ও পরিবেশ বান্ধব উপায়ে ব্যবস্থাপনা করা সম্ভব।
1: ঈদুল আজহায় বিপুল সংখ্যক পশু কোরবানি করা হয়। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাব থাকলে পশুর রক্ত, নাড়িভুঁড়ি ও অন্যান্য উচ্ছিষ্ট দ্রুত পচে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ দূষিত করে। জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যক্তিগত ও সরকারি উভয় পর্যায় থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বর্জ্য ব্যবস্থাপনায় আমরা যেটা দেখি, যদি আমরা বর্জ্য ব্যবস্থাপনা করতে চাই তাহলে আমাদের প্রধানত বাধা হিসেবে কয়েকটি বিষয় আছে। যেমন, নির্দিষ্ট স্থানে পশু জবাই না করে রাস্তা বা ড্রেনের পাশে আমরা জবাই করি। অনেক সময় রক্ত ও বর্জ্য উন্মুক্ত স্থানে ফেলে রাখি, যার ফলে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হয় অন্তত কোরবানির 2-3 দিন আগে। এই প্রস্তুতি হিসেবে আমরা যেটা করতে পারি, যত্রতত্র পশু জবাই না করে বাড়ির একটি নির্দিষ্ট পাকা জায়গা বেছে নিতে পারি। যদিও সিটি কর্পোরেশন বা সরকার নির্ধারিত স্থানে কোরবানি দেওয়াটাই সবচেয়ে উত্তম। বড় আকারের রাস্তা এবং বর্জ্য রাখার জন্য বড় বিন বা পাত্র প্রস্তুত রাখতে হবে। জীবাণুনাশক হিসেবে পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার, স্যাভলন বা ফিনাইল কিনে রাখতে হবে। যদি সিটি কর্পোরেশনের সুবিধা না থাকে তাহলে বাড়ির পাশে বা ফাঁকা জায়গায় অন্তত 2-3 ফুট গভীর গর্ত খুঁড়ে রাখতে হবে। জবাইয়ের সময় থেকে মাংস প্রস্তুত করা পর্যন্ত প্রতিটি ধাপে পর্যাপ্ত পরিমাণে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। যেমন, পশু জবাইয়ের সাথে সাথে রক্ত যেন ড্রেনে বা রাস্তায় ছড়িয়ে না পড়ে সেজন্য গর্তে ফেলার ব্যবস্থা করতে হবে। রক্ত দ্রুত শুকিয়ে গেলে তা পরিষ্কার করা কঠিন এবং তা থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়ায়। নাড়িভুঁড়ি পরিষ্কারের সময় ভেতরের বর্জ্য সরাসরি কোনো ব্যাগে বা গর্তে পুঁতে ফেলতে হবে। এগুলো কোনোভাবেই উন্মুক্ত স্থানে রাখা যাবে না। চামড়া ছাড়ানোর পরপরই তাতে পর্যাপ্ত লবণ দিতে হবে এবং দ্রুত বিক্রয় বা দান করার ব্যবস্থা করতে হবে। চামড়া পচে গেলে তা থেকে তীব্র পরিবেশ দূষণ ঘটে। বর্জ্য যত্রতত্র না ফেলে সিটি কর্পোরেশন বা পৌরসভার সরবরাহকৃত ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখতে হবে। কোনো অবস্থাতেই যেন পশুর নাড়িভুঁড়ি বা রক্ত আমরা ড্রেনে না ফেলি, তাহলে সংক্রমণের ঝুঁকি এবং ড্রেন বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। মাংসের কাজ শেষ হওয়ার পরপরই পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করতে হবে। প্রথমত জবাইয়ের স্থানটি প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, যাতে রক্তের কোনো অবশেষ না থাকে। ধোয়া শেষ হলে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। এছাড়া পানি এবং স্যাভলন মিশ্রিত তরল দিয়ে পুরো জায়গাটি স্প্রে করা যেতে পারে। ব্যাগে ভরা বর্জ্যগুলো সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিনে বা ময়লা সংগ্রাহক ভ্যানে পৌঁছে দিতে হবে। যদি নিজের এলাকায় ময়লা ফেলার গাড়ি না আসে তাহলে নিজ উদ্যোগে গর্ত চাপা দিয়ে উপরে চুন বা ব্লিচিং পাউডার দিয়ে মাটি ভরাট করে দিতে হবে। আমরা যদি এই বর্জ্যগুলো সঠিক ব্যবস্থাপনা না করি তাহলে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে পশুর রক্ত ও নাড়িভুঁড়ি পচে যায়, যার ফলে শ্বাসকষ্ট এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। মশা মাছির উপদ্রব বৃদ্ধি পায়, যার ফলে ডায়রিয়া, টাইফয়েড এবং চর্মরোগের বিস্তার ঘটে। যদি আমরা ড্রেনে বর্জ্য ও হাড় ফেলি সেক্ষেত্রে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ড্রেন জ্যাম হয়ে যায়। একই সাথে ভূগর্ভস্থ পানি এবং মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। বর্জ্য অপসারণের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যারা বর্জ্য পরিষ্কার করবেন তাদের মাস্ক এবং গ্লাভস ব্যবহার করা উচিত। আর আমরা বর্জ্য পরিষ্কার করার পাশাপাশি প্রতিবেশীদেরকেও সচেতন করব, ময়লাবাহী গাড়ি আসলে তাদের সহযোগিতা করব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য বের করে দিব।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এভাবেই শেষ করছি আজকের কৃষি সমাচার। পবিত্র ঈদ উল আজহার আনন্দ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য নিরন্তর শুভকামনা।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় লালটু হোসাইন, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার 15ই জ্যৈষ্ঠ, 11ই জিলহজ, 29শে মে। বাংলাদেশ বেতার খবর পড়ছে শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। ত্যাগের মহিমায় সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে। সর্বস্তরের মুসল্লির সঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকলের সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের। ঈদের দিনে বাবা মা, ভাই ও বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিশু মৃত্যুর ঘটনায় তদন্তের প্রেক্ষিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর আগে বেশ কিছু অমীমাংসিত বিষয় সমাধান করতে হবে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এবং ভারতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে 4-2 গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় গতকাল সারা দেশ উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। প্রায় 4000 বছর আগে এই দিনে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহর নির্দেশে তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহিসাল্লামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তাঁর আনুগত্য ও ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলহিসাল্লামের পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনা স্মরণে ইসলামে কোরবানির বিধান চালু হয়। বিধায় ঈদুল আজহা কোরবানির ঈদ নামে পরিচিত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী সহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানান। বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল 7:30। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক এতে ইমামতি করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা সমবেত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সাধারণ জনগণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দ প্রকাশ করেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: ঈদুল আজহার সকালে রাজধানী ঢাকা জুড়ে শুরু হয় ঈদের জামাত। নগরীর বিভিন্ন মসজিদ, ঈদগাহ ও খোলা মাঠে মুসল্লিদের ঢল নামে। বৃষ্টির কিছুটা শঙ্কা থাকলেও ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতিতে ঈদের আনন্দে মুখর হয়ে ওঠে রাজধানী। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। জামাত শুরু হওয়ার আগেই পরিবারের সদস্যদের নিয়ে নতুন পোশাকে মুসল্লিরা ঈদগাহমুখী হন। ছোট শিশুদের কোলাহল, তাকবীর ধ্বনি আর শুভেচ্ছা বিনিময়ে তৈরি হয় এক অন্যরকম উৎসবের আবহ।
3: বাচ্চারা বলতেছে যে বাবা, আমরা প্রধানমন্ত্রীর সাথে নামাজ পড়বো। এর জন্য আবার বাসা কাজলাতে আমি ওদের ঈদগাহ মাঠে নিয়ে আসছি এবং প্রধানমন্ত্রীর সাথে নামাজ পড়ে ওরা খুব আনন্দিত।
2: জামাত শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
4: সব মুসলিম ভাইদেরকে জুলুম থেকে হেফাজত, হে আল্লাহ পুরো মুসলিম উম্মতকে হেফাজত করে,
5: আমিন।
4: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
2: ঈদের নামাজ শেষে মুসল্লিরা বাংলাদেশ বেতারকে বলেন,
5: চাচ্ছি, আমাকে আলাদা কাছে এতটুকু চেয়েছি যে আমরা এই সম্প্রীতি বাংলাদেশকে একটি সুন্দর এবং সর্ববর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতি বাংলাদেশে যাবো।
2: নারীরাও জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে তারা জানান,
6: আমি এবং আমার বাচ্চা সবাই ফার্স্ট টাইম আসছি, তো নামাজ পড়তে পেরে অনেক ভালো লাগছে। তারপর আরো বেশি ভালো লাগছে যে আমাদের সঙ্গে ম্যাডাম ডক্টর জুবাইদা রহমান নামাজ পড়ছে, একসঙ্গে নামাজ পড়তে পেরে আমাদের অনেক ভালো লেগেছে।
2: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামায়াতে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল। এছাড়াও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদ খানকা শরীফে নামাজের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে নামাজ শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে প্রত্যেকের কোরবানি ও এবাদত যেন আল্লাহ কবুল করেন সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার।
7: বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং মহান আল্লাহর দরবারে আমরা সেজন্য দোয়া করেছি।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, সকলে সহযোগিতা পেলে সরকার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের প্রীতিভোজ অনুষ্ঠানে এই প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মৃত্যুঞ্জয় 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই প্রীতিভোজের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, সৈনিক সহ সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবেই গড়ে তুলতে।
8: আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। এই ঈদের দিনে আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা রহমত চাই, আল্লাহ যাতে আমাদের সকলকে আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করার তৌফিক আমাদেরকে দেন এবং একসাথে আমাদের এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা যাতে আমাদের পরিবার, আমরা যাতে আমাদের স্বজন, আমরা যাতে সমগ্রভাবে সমগ্র সারা দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি এবং আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি।
0: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অফিসার, সৈনিক এবং তাদের সন্তানদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারেক রহমান 25 মৃত্যুঞ্জয় ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে ঈদুল আজহার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলানগরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী দলের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বনানী কবরস্থানের ছোট ভাই আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করেন। বনানী কবরস্থানে তারেক রহমান, তাঁর শ্বশুর ডাক্তার জুবাইদা রহমানের পিতা, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। তাঁরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর ঢাকার ন্যায় দেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলায় জামাত অনুষ্ঠিত হয়। এ সকল জামাতে নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আরও শুনুন প্রতিবেদনে।
9: আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য, উৎসব মুখর পরিবেশ এবং ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকা সহ দেশের বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে ঈদগাহ ও মসজিদে লাখো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুরের ঐতিহাসিক গৌরের শহীদ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার বৃহৎ জামাত। বিশ্ব ঐতিহ্যের অংশ বাগেরহাটের সাত গম্বুজ মসজিদেও অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন,
10: আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে তার যেন ক্ষতি না হয়, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি।
9: বরিশালে বৃষ্টির পূর্বাভাস থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। বরিশালের গৌর নদীর দক্ষিণ সারিকাল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন,
11: এই উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য কিভাবে মানুষকে সর্বোচ্চ ত্যাগ করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হয়, প্রতি বছর ঈদুল আজহার মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয়।
9: বন্দরনগরী চট্টগ্রামের কাট্টলী দারুসালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে স্থানীয়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন,
12: কোরবানির ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য কমেছে, সাধারণত কোরবানির সময় দাম বাড়ে, এবার কিন্তু কমেছে। সুতরাং আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা করছি আমরা, যাতে বাংলাদেশের অর্থনীতির সুফল তো সাধারণ মানুষ পেতে হবে।
9: খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। নগরীর টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ঈদের নামাজ আদায় করেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। উৎসব মুখর পরিবেশে সিলেটে পালিত হয়েছে ঈদুল আজহা। নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজশাহীতে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 7:30 অনুষ্ঠিত হয় প্রধান জামাত। দেশের সব জামাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ঈদের নামাজের পর রাজধানী সহ সারাদেশে ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করেন। আজ এবং আগামীকালও অনেকে পশু কোরবানি করবেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
13: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঈদুল আজহার মহান আদর্শ ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি গতকাল এ আহ্বান জানান।
14: আমি সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানাই, আপনারা কুরবানির আনন্দ বঞ্চিত ও দরিদ্র মানুষ, এতিম, অভাবগ্রস্ত আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে আন্তরিকভাবে ভাগাভাগি করে নিন। তাদের ন্যায্য হক আদায়ে এগিয়ে আসুন ও মানব কল্যাণে আত্মনিয়োগ করুন। দেশবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ, কুরবানির বর্জ্য দ্রুত ও যথাযথভাবে অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করুন।
13: পরে দুপুরে রাষ্ট্রপতি বঙ্গভবনের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির আওতাধীন এলাকা থেকে গতরাত 8:30 পর্যন্ত মোট 12,684 টন বর্জ্য অপসারণ করেছে। রাতে নগরভবনের শীতলক্ষা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম জানান, গতরাত 8:30 মধ্যে তার সিটি কর্পোরেশনের এলাকার অস্থায়ী পশুর হাটসমূহের প্রায় 65% বর্জ্য অপসারণ করা হয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি গতকাল সন্ধ্যা 6:00 পর্যন্ত 5,644 টন বর্জ্য অপসারণ করেছে। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদের বলেছেন, কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর আমিনবাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শেখাওয়াত হোসেন জানিয়েছেন, তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল নরসিংদীর মনোহরদীম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল তারেক রহমানকে পাঠানো এক বার্তায় তিনি দুই দেশ প্রতিবেশী দেশের জনগণের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজে এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
13: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, যুদ্ধের বিষয়ে চুক্তিতে পৌঁছার পূর্বে যুক্তরাষ্ট্র ও ইরানকে কয়েকটি অমীমাংসিত বিষয়ের সমাধান খুঁজে পেতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে রয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জে ডি ভ্যান্স বলেন, দুই পক্ষ কখন চুক্তি চূড়ান্ত করবে বা করবে কিনা তা এখনই বলার সময় আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে, এর ফলে আরও 60 দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পাবে এবং ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হবে। কর্মকর্তারা আরও জানান, চুক্তিটি এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ইরানের কর্তৃপক্ষ অনুমোদন দেননি। তবে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বিপরীত খবর প্রকাশ করেছে। তারা জানায়, কোনো চুক্তি চূড়ান্ত বা নিশ্চিত হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার 70% নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু গতকাল টেলিভিশনের এক ভাষণে এর নির্দেশনা দেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে বলা হয়েছিল, ইসরায়েল 53% পরিবর্তে ফিলিস্তিনের ভূখণ্ডের 64% নিয়ন্ত্রণ নিতে পারবে। খেলার খবর ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 4-2 গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। এই জয়ের মধ্য দিয়ে প্রথম ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামী রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। রাত 8টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 41 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্যাগের মহিমায় সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে সর্বস্তরের মুসল্লির সঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকলের সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের। ঈদের দিনে বাবা মা, ভাই ও বিডিআর বিদ্রোহের নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিশু মৃত্যুর ঘটনায় তদন্তের প্রেক্ষিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর আগে বেশ কিছু অমীমাংসিত বিষয় সমাধান করতে হবে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এবং ভারতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে 4-2 গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: ঈদ সবে গত হয়েছে, কিন্তু ঈদের খুশি, ঈদের আনন্দ ধারা এখনো বহমান রয়েছে চারিধারে। এমন সময় আপনাদের সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো ঈদের সময় উচ্চ রক্তচাপে আক্রান্ত গর্ভবতী মায়ের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে। আর এই বিষয়ে বলবার জন্য স্টুডিও আলোকিত করেছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। শুভেচ্ছা, ঈদ মোবারক, কেমন আছেন?
1: ঈদ মোবারক, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: বেশ ভালো আছি। নিশ্চয়ই ঈদের আনন্দের মধ্যে আপনিও ডুবে আছেন, আমাদের শ্রোতা বন্ধুরা যারা আছে তাদের মধ্যেও ঈদের এই ধারা এখনো বহমান রয়েছে। তো যেহেতু এটি কোরবানির ঈদ, কোরবানির ঈদের সাথে খাবার এবং ভোজনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। গরুর মাংস, খাসির মাংস, যারা আমরা মুসলিম তাদের বাড়িতে স্বাভাবিকভাবে এটি ভরপুর আয়োজন হয়ে থাকে। তো আজকের এই বিষয়টার সাথে আমরা স্বাভাবিকভাবে উচ্চ রক্তচাপে আক্রান্ত যেসব মা রয়েছে তাদের জন্য খাদ্য তালিকায় গরুর মাংস, খাসির মাংস কতটুকু থাকা উপযুক্ত বলে মনে করেন?
1: আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা যেহেতু ঈদের সময়, আমরা সবাই কিন্তু অলরেডি ঈদের খাবার দাবার খাচ্ছি, তবে আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভবতী যারা মা রয়েছেন তাদের, আবার যাদের উচ্চ রক্তচাপ মানে ব্লাড প্রেশার যাদের হাই, তাদের জন্য আসলে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত এই বিষয়টা আমি মনে করি যে এখনকার সময় অনেকেই সচেতন, তারপরও যেহেতু আমাদের আরো সচেতন করতে হবে, কারণ অনেকেই বিষয়গুলো বুঝতে পারে ওঠেন না। তো মূলত ঈদের সময় মাংস খাওয়া হয় বেশি, একটু তেল জাতীয় খাবারটা খাওয়া হচ্ছে, একটু মিষ্টি জাতীয় খাবারটা খাওয়া হচ্ছে, আর স্বাভাবিকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু গরম পড়েছে বেশ। তো এই সব কিছু মিলে কিন্তু কোলেস্টেরলের মাত্রা যখনই বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের উচ্চ রক্তচাপটা আরো বেড়ে যেতে পারে। আর গর্ভাবস্থায় বিশেষ করে উচ্চ রক্তচাপে এই বেড়ে যাওয়াটা কিন্তু বাচ্চা এবং মায়ের জন্য অনেক হুমকি স্বরূপ, সেটা প্রেগনেন্সি যেই ট্রাইমিস্টারেই থাকুক না কেন, খুবই এটা ভয়ঙ্কর ব্যাপার। সো খুবই কেয়ারফুল মাংস আমাদের খেতে হবে কুরবানি যেহেতু, কিন্তু মাংস খাওয়ার প্রসেস এবং কিভাবে খাওয়া যেতে পারে সেটা একটু আইডিয়া দিব, যে আমরা সারাদিন হয়তো দুবেলাতে মাংস রাখতে পারি, সেখানে অবশ্যই আমরা সবজির সাথে কিন্তু মাংসটাকে প্রিপেয়ার করতে পারি যারা গর্ভবতী মা আছেন। অন্যদের ব্যাপারটা তো আলাদা, যেমন লাউ দিয়ে বা হয়তো পেঁপে দিয়ে আমরা একটু মাংস রান্না করতে পারি, সেখানে মাংস এবং সবজি কম্বিনেশনে একটু দেখা যাচ্ছে হেলদি হচ্ছে। আবার রান্নায় তেলের ব্যবহারটা আমাদের কম করতে হবে, চেষ্টা করতে হবে হেলদি তেল যেগুলো আছে সেগুলো আমরা রান্নায় ব্যবহার করতে, এবং অবশ্যই পরিমিত হতে হবে। আর মিষ্টি জাতীয় যে খাবারগুলো গর্ভবতী মারা এই সময় খাবেন, তাদের ডায়াবেটিস আছে কিনা, তাদের আবার অন্যান্য সমস্যা আছে কিনা সেটা মাথায় রেখে পরিমাণটা নির্ধারণ করতে হবে। তবে অবশ্যই সকালবেলা অল্প করে মিষ্টি খাবার খেলে সারাদিন আসলে খুব বেশি প্রয়োজন নেই, বিকালের দিকে তারা চাইলে একটু খেতে পারেন। তবে কাবাব বা আচার জাতীয় যে খাবারগুলো রয়েছে, যেগুলো আসলে এখন আমের সময়, আপনি জানেন যে আচার বানানো হচ্ছে গরুর মাংস দিয়ে আচার করে, অনেকেই কিন্তু খেতে পারেন। এই গর্ভাবস্থায় এই রুচির কারণে অনেকে আচার খেয়ে থাকেন, তবে খুবই কেয়ারফুল, এই লবণাক্ত আচার প্লাস তেল এটা কিন্তু উচ্চ রক্তচাপের জন্য খুবই খারাপ একটি কম্বিনেশন। সেই সাথে যদি আমরা আবার গরুর মাংস বা খাসির মাংসটা যোগ করি তাহলে কিন্তু এটা আরো ভয়ঙ্কর হতে পারে গর্ভবতী মায়ের জন্য। তাই খেয়াল রাখতে হবে প্রোটিন খাবে, লিন প্রোটিন, গরুর মাংসের যেমন রানের দিককার যে মাংসটা সেখানে কিন্তু চর্বির পরিমাণটা কম্পারেটিভলি কম থাকে পেছনের রান বা এই সাইডে, তো সেই মাংসটা সে সিলেক্ট করতে পারে, চর্বিযুক্ত মাংসটাকে চর্বিটাকে অ্যাভয়েড করতে হবে, এবং শাকসবজি সালাদ এগুলো তাকে পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে, প্রচুর পানি খেতে হবে।
0: খুব চমৎকার গুছিয়ে বলছিলেন, কিন্তু এই মাংসটাও আপনি বলছেন দুই বেলায় সবজির সাথে মিশিয়ে কিছু মাংস খেতে পারে, সেটার পরিমাণ কতটুকু?
1: পরিমাণটা যেমন আমরা বলে থাকি যে একজন গর্ভবতী মায়ের কিন্তু প্রোটিনের চাহিদা অনেক বেশি, এটা ডিপেন্ড করবে সে কোন ট্রাইমিস্টারে আছে। যদি সে ফার্স্ট ট্রাইমিস্টারে থাকে তার নিজস্ব যতটুকু চাহিদা আছে, যেমন আমরা বলে থাকি যে তার যতটুকু ওজন আছে তত গ্রাম আমরা প্রোটিন নিতে বলি, তার যদি ওজন 60 কেজি হয়ে থাকে তাহলে 60 গ্রাম প্রোটিন তার জন্য। আবার যখন ওই একই গর্ভবতী মা সেকেন্ড ট্রাইমিস্টারে চলে যাচ্ছে, তার 3 মাস পার হয়ে যাচ্ছে, 3 মাস থেকে একদম ডেলিভারি রাগ পর্যন্ত মাকে আমরা প্রোটিনের চাহিদা বাড়িয়ে দিতে বলি, তার মানে তখন ডাবলও হয়ে যেতে পারে, দেখা যাবে 60 কেজি ওজনের মায়ের 120-130 গ্রাম প্রোটিন আমরা গ্রহণ করতে বলি, 100 গ্রাম মাছ মাংসে আমরা কিন্তু 17-22 গ্রাম প্রোটিন পেয়ে থাকি। তাহলে কিন্তু সেদিনে দেখা যাচ্ছে যে যদি 400 গ্রাম নেয় তাহলে 80 গ্রাম প্রোটিন হচ্ছে। এছাড়াও কিন্তু আদার্স আরো খাবার রয়েছে, ডাল আছে, ডিম আছে, দুধ আছে, গর্ভবতী মা যেহেতু শুধু মাংস খাবেন না তাকে কিন্তু দুধ ডিমও খেতে হবে। আবার আমাদের দেখা যাচ্ছে শাকসবজি, ইভেন আমাদের কার্বোহাইড্রেটের মধ্যেও কিন্তু প্রোটিন পাচ্ছি। আর ঈদের সময় মাছ মাংস উচ্চ রক্তচাপ যেহেতু, সেহেতু আমাকে এই গরুর মাংস বা খাসি মাংস থেকে পরিমাণটি একটু কমিয়ে নিয়ে অন্যদিকে একটু ফোকাস করতে হবে, মুরগির মাংস বা লিন প্রোটিন যেটা আছে ডাল, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সে 100 থেকে ম্যাক্সিমাম 120 গ্রাম পর্যন্ত হয়তো সে নিতে পারে। তবে সেটা ওই যে বলেছি অবশ্যই শাকসবজি মিক্স করে বা আদার সালাদ রাখতে হবে, তাহলে তার জন্য হুমকিটা কম হবে।
0: এবং তার সাথে নিশ্চয়ই আরেকটি শর্ত, ওই সময় ব্লাড প্রেশার কন্ট্রোল থাকতে হবে,
1: কন্ট্রোল থাকতে হবে।
0: ওই সময় যদি বেশি থাকে অবশ্যই
1: অবশ্যই তখন খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ
0: একেবারে। আরেকটি প্রচলিত ধারণা আছে, আমিও শুনেছি আমার দাদা দাদি মানে মুরব্বীদের কাছে, যে কুরবানির মাংস খেলে প্রেশার বাড়ে না, ডায়াবেটিস বাড়ে না, এই সম্পর্কে আপনি কি বলবেন?
1: এই সম্পর্কে বলবো যে আসলে একটা তো আসলে রিলিজিয়াস ব্যাপার তো আমাদের ভেতরে কাজ করে, যেহেতু এটা আমাদের একটা ধর্মীয় একটা আমাদের অনুভূতি যে আমরা কুরবানি করছি আল্লাহকে খুশি করার জন্য, সেখানে আমরা এটা ধরে নেই যে এটা খেলে হয়তো আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবেন না, কিন্তু সায়েন্স তো আসলে সেভাবে দেখে না। আল্লাহ কিন্তু বলেছেন যে অবশ্যই যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকুই খেতে, বেশি কিন্তু সে খেতে বলেননি, এটাও হাদিসে আমরা শুনেছি বিভিন্ন ইয়েতে আছে। তো এইটা সায়েন্স যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার অবশ্যই উচ্চ রক্তচাপের যদি ঝুঁকি থাকে, আর কেউ যদি খুব খারাপ অবস্থায় থাকে তার অনেক বেশি বাড়ার টেন্ডেন্সি, মেডিসিন চলছে তারপরেও কন্ট্রোল হচ্ছে না, আমি বলবো এই প্রচণ্ড গরমে তাকে সচেতন হতে, তাকে খেলেও হয়তো খুবই অল্প পরিমাণে এক টুকরা হয়তো খেতে পারেন, সাথে অন্যান্য শাকসবজি সালাদ, তারপরে টক জাতীয় খাবার, টক দই, লেবু, এগুলো তাকে গ্রহণ করতে হবে। এই যে প্রেশার বাড়বে না এটা কিন্তু ভুল কথা, হয়তো যার কম আছে তার সমস্যা হচ্ছে না, কিন্তু যার বেড়ে আছে বা যার এই ধরনের সমস্যাগুলো হতে পারে তাদের খেলে কিন্তু সেটা কুরবানির মাংস হোক আর যেই মাংস হোক তা কিন্তু বেড়ে যেতেই পারে, এটা খুবই স্বাভাবিক।
0: একেবারে। জীবন যেহেতু আপনার, এই জীবন সুখে রাখার দায়িত্ব আপনার, আর ভালো রাখতে গেলে আবার কিছু ছাড় দিতে হয়,
1: ছাড় দিতে হবে।
0: জিহ্বার তৃপ্তি দিতে গিয়ে যদি পুরো শরীরবৃত্ত অশান্তি নেমে আসে তাহলে এই যে সুখের ঠিকানা অনুষ্ঠান, এই সুখ কিন্তু নষ্ট হয়ে যাবে, সুখের ঠিকানা একেবারে নষ্ট হয়ে যাবে।
1: জি জি একদম।
0: ঈদ আসলো, আমরা আবার হসপিটালে গুলো দেখতে পাই যে প্রচুর ভিড়, রোগীর ভিড়, এটা কিন্তু এই শুধুই খাবারের কারণে,
1: এবং এই কুরবানি দিয়ে কিন্তু বেশি হয়, বিশেষ করে আজকে আমাদের যে আলোচনার টপিক হচ্ছে উচ্চ রক্তচাপ। আর এই কারণে বলবো যে গর্ভবতী মাদের নিয়ে যেহেতু আলোচনা, আপনারা যারা শুনছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ব্লাড প্রেশারটা বেড়ে না যায়, আর যাদের বেশি আছে আপনি যেটা বলেছেন যে ওই সময় তো এটা অ্যাভয়েড করতে হবে, যদি বেশি থাকে তাহলে চেষ্টা করতে হবে গরুর মাংস, খাসির মাংস এগুলো একটু অ্যাভয়েড করে মুরগির মাংস বা মাছ দিয়ে তার প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য।
0: আর একটা বিষয় থাকে, আত্মীয় স্বজন বলছে গর্ভবতী মাকে যে তিন বছর পরে বা এক বছর পরে বেড়াতে আসছো, যদি একটু মাংসই না খাও তাহলে কেমনে কি, এই আত্মীয় স্বজনদের আমার মনে হয় সজাগ হওয়া উচিত।
1: অবশ্যই, যার যতটুকু চাহিদা তাকে ততটুকুই আসলে প্রোভাইড করতে হবে।
0: একদমই, আসুন আমরা যে যার অবস্থান থেকে সজাগ হব, সতর্ক হব, এমনই শুভ প্রত্যাশাই। আজকে সুখের ঠিকানার ইতি টানছি। আজ আমরা কথা বলছিলাম ঈদের সময় উচ্চ রক্তচাপে আক্রান্ত গর্ভবতীর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে, বলছিলেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে চমৎকার করে বুঝিয়ে দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
0: এবারে শেষের কথাগুলো বলছি, আজকে সুখের ঠিকানা গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লালটু হুসাইন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, গীতিকার নঈম গওহর, সুর করেছেন আসাদ রহমান।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী এন্ড্রু কিশোর, গীতিকার সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

দেশের গান শুনছেন এবারের শিল্পী সামিনা চৌধুরী। গানটির কথা সাজিয়েছেন খোন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতাবন্ধু আয়োজন মালা এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল, মুর্তজা মহিন ও সাদিয়া সুলতানা পুতুল। গানে কথা সাজিয়েছেন কবির বকুল, সুরারোপ করেছেন রফিকুল আজিজ।

0: কে এম আবদুল্লাহ মুর্তজা মহিন ও সাদিয়া সুলতানা পুতুলের কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শামীম খান শামা, আজ ঈদের কোন দিন?
2: আজ ঈদের দ্বিতীয় দিন।
1: আর দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন মানেও কিন্তু আজকে ঈদ।
2: হ্যাঁ, তিন দিন ধরেই তো ঈদ হয়।
1: তিন দিন ধরে ঈদ হয়। আজকেও অনেক জায়গায় কোরবানির পশু জবাই করা হবে,
2: আগামীকালও হবে।
1: আগামীকালও হবে। তো ঈদ যখন, তখন ঈদের যদি গান আমরা না শুনি তাহলে কি ঈদ ঈদ মনে হবে? শ্রোতা বন্ধুরা, আমার সঙ্গে যারা আজকে এই কর্তব্য পালন করছেন, ডিউটিতে আছেন, তারা কিন্তু মানে অ্যানাউন্সমেন্ট আছে, তারা কিন্তু ঈদের পোশাক পরে এসছেন চারজনই, এবং চারজনের পোশাকই এক, এবং তারা খুব আনন্দে আছেন এবং আমরা সবাই আনন্দ করছি, ঈদের আনন্দ। আর ঈদের আনন্দ যখন বলছি তখন তো ঈদের গান না হলে কিন্তু ঈদের আনন্দ অপূর্ণই
2: থেকে যায়।
1: তাহলে আমরা চলুন আমরা শুনি ঈদের গান সমবেত কণ্ঠে। আর গানটি রচনা করেছেন নুরুল ইসলাম মানিক, সুর দিয়েছেন
2: মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী।

প্রিয় শ্রোতা, শুনছেন ঈদের গান। এবারে শিল্পী সুজানা হোসেন রূপা, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন আশরাফ বাবু।

শুনলাম দুখানি ঈদের গান, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন ইংরেজি খবর।

0: এই সপ্তাহের গান শুনলেন শিল্পী ছিলেন জিনিয়া জাফরিন লুইপা ও মোহাম্মদ মেজবাহুল কবির বাপ্পি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ইসলামী পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে মাওলানা মোহাম্মদ আল আমিন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আমরা আলোচনা করব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির বর্জ্য অপসারণ সম্পর্কে। আলোচনার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন মাওলানা কারি মোহাম্মদ নুরুজ্জামান, খতিব মাতুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদ, যাত্রাবাড়ি, ঢাকা।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: সম্মানিত শ্রোতা, আল্লাহ তাবারক তাআলা কুরআনুল করিম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা আমাদের আত্মার পরিশুদ্ধতার জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। এই কোরবানির মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের পবিত্রতা অর্জন করব, সাথে সাথে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করাও কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বুখারী শরীফে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা এটি ইমানের অঙ্গ। সম্মানিত শ্রোতা, আমরা দেখতে পাই কোরবানির সময় আমরা অনেকেই কোরবানি করে কোরবানির পশুর রক্ত কিংবা এর বর্জ্য রাস্তায় ফেলে রাখি, এর মাধ্যমে মানুষের কষ্ট হয়। তাই আমাদের ইমানি দায়িত্ব হল যেমনিভাবে আমরা ইমানি তাকাদায় কোরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কোরবানির পরপর কোরবানির পশুর রক্ত অথবা অন্য যে কোনো বর্জ্য নিজ দায়িত্বে আমরা পরিষ্কার করব, পরিচ্ছন্ন রাখব এবং আমাদের আঙ্গিনা আমরা পরিষ্কার রাখব। সম্মানিত শ্রোতা, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের আজকের অতিথি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের কাছ থেকে শুনব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কি।
3: ধন্যবাদ। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মানব জাতিকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য তাগিদ দিয়েছেন। ইরশাদ হয়েছে সূরা মুদাসসিরের 4 ও 5 নম্বর আয়াতে, ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়া রুজুজা ফাহজুর, আর তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র রাখো এবং যাবতীয় মলিনতা ও অপবিত্রতা থেকে দূরে থাকো। অধিক পবিত্র হওয়ার মানসিকতার জন্য কুবাবাসীর প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে।
2: মহতারাম, আপনি যেমনটি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কুবাবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের ঘর বাড়ি আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই জন্যই আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি সেখানে নামাজ আদায় করুন, সেখানে সর্বপ্রথম মসজিদ কায়েম করুন। সম্মানিত শ্রোতা, আমরা এই ঘটনার আলোকেও বুঝতে পারি যেই মহল্লা যেই পাড়ার মানুষগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ভালোবাসে তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা জানব যে অপরিচ্ছন্নতার কারণে আমাদের কোরবানির এবাদতে কোনো ঘাটতি হয় কিনা বা কোরবানির এবাদতে কোনো প্রভাব ফেলে কিনা।
3: অবশ্যই হয়, কারণ ইসলামে পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না, যত্রতত্র বর্জ্য ফেলে রেখে দুর্গন্ধ ছড়ালে এবং মানুষের চলাচলে কষ্ট দিলে গুনাহ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে ইমানের অংশ, সেখানে কুরবানির মতো মহান এবাদত অপরিচ্ছন্নতার কারণ হতে পারে না। আসলে কুরবানির বর্জ্য পরিষ্কারের ব্যাপারে অবহেলা ইমানের দুর্বলতারই প্রমাণ বহন করে।
2: কুরবানির বর্জ্য যদি অপসারণ না করা হয় তাহলে কুরবানিদাতার কিন্তু যথেষ্ট ক্ষতি হয়। দেখুন, কুরবানি করা হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিবের সাথে যখন মানুষকে কষ্ট দেওয়ার মতো হারাম কাজটি মিশ্র হয়ে যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, যে মানুষকে কষ্ট দিবে না সেই তো মুমিন। তো আপনি ইবাদত করতে গিয়ে, ওয়াজিব আদায় করতে গিয়ে কোনো মুসলমানকে যদি কষ্ট দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়াজিব কবুল হওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রতিবন্ধকতা তৈরি করবে। এ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে কোরবানির বর্জ্য অপসারণে ইসলামের সাধারণ কোন নির্দেশনা রয়েছে কিনা।
3: রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ময়লা আবর্জনা ও রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণকে ইমানের ৭০টি শাখার মধ্যে সর্বনিম্ন শাখা হিসাবে উল্লেখ করেছেন। তাই বর্জ্য সময় মতো অপসারণ করে পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখা প্রত্যেক মুসলিমের নৈতিক ধর্মীয় দায়িত্ব। বর্জ্য অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে। নিজের শরীর পোশাকের মতো আবাস স্থানকেও নোংরা আবর্জনা ও দৃষ্টিকটু উপাদান থেকে পরিচ্ছন্ন রাখতে হবে। সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতা পছন্দ করেন। আল্লাহ মহৎ, তিনি মহত্ব পছন্দ করেন। আল্লাহ বদান্য, তিনি বদান্যতা পছন্দ করেন। অতএব তোমরা তোমাদের ঘরের যে উঠানগুলো আছে সেই উঠানগুলো পরিচ্ছন্ন রাখার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। এদিকে পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকে ইমানের অংশ আখ্যায়িত করা হয়েছে। যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ইমানের ৭০টির বেশি শাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম হল কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিম্নতম হল চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।
2: এ পর্যায়ে আপনার কাছ থেকে জানবো যে কোরবানির বর্জ্য অপসারণে আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি।
3: আসলে এই বিষয়টা অতীব জরুরি একটি বিষয়। পশু কোরবানি দেওয়ার প্রথম ধাপ যে স্থান নির্বাচন করা, বসত বাড়ি থেকে যতটা দূরে পশু কোরবানি দেওয়া যায় ততটা দূরে কোরবানি দেওয়া উচিত, অথবা এমন স্থান নির্বাচন করতে হবে যেখান থেকে পশুর বর্জ্য নিষ্কাশন করতে সহজ হয়। পশু কোরবানি দেওয়ার স্থানে বেশি করে গর্ত খুঁড়ে রক্ত মাটিতে পুঁতে ফেলতে হবে, এমনভাবে রক্ত মাটিতে পুঁতে ফেলা দরকার যাতে কোনো প্রাণী মাটি খুঁড়ে গন্ধ না ছড়াতে পারে। গোস্ত কাটার পরে উচ্ছিষ্ট বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আর বিশেষ করে শহরে যারা সিটি কর্পোরেশনের আওতাধীন আছেন তারা কয়েকজন মিলেমিশে একই স্থানে কোরবানি দেওয়ার চেষ্টা করা দরকার। এতে সিটি কর্পোরেশনের কর্মীদের বর্জ্য নিষ্কাশন ও অপসারণের জন্য সহজ হয়। যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট স্থানে কোরবানি না দিতে পারেন তাহলে নিজ দায়িত্বে পশুর উচ্ছিষ্ট বর্জ্যগুলো ডাস্টবিনে ফেলে আসা উচিত। পশু কোরবানি দেওয়ার স্থান ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এবং জীবাণু যাতে না ছড়াতে পারে সেজন্য রক্ত মাখানো স্থানে বিভিন্ন জীবাণুনাশক যেমন সেবলন মিশানো পানি ও ব্লিচিং ছিটানো উচিত। এছাড়া পশুর উচ্ছিষ্ট বিশেষ অংশ হল কি, চামড়া। যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় ব্যবসায়ীদের কাছে চামড়া বিক্রি করে দেওয়া উচিত অথবা স্থানীয় মাদ্রাসা বা এতিমখানায় দান করে দিতে হবে। যদি আমরা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে পশু কোরবানি দেওয়াটা আমাদের সহজ, বর্জ্য পরিষ্কার করাটাও সহজ। তাহলে প্রতি বছর কোরবানির পরবর্তী আমাদের যে সমস্যাগুলো মোকাবেলা করতে হয় সে সমস্যাগুলো থেকে রেহাই পেতে পারবো আমরা ইনশাআল্লাহ।
2: মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, আসুন আমরা পশুর বর্জ্য নিজ দায়িত্বে অপসারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন।
1: এতক্ষণ শুনলেন ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মাওলানা মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আজকে ঈদের দ্বিতীয় দিন, আর ঈদ যখন আসে তখন ঈদের গান তো অবশ্যই আমরা শুনব। আর আজ সারাদিন ব্যাপী আমাদের ঈদের নানান অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান রয়েছে, সেগুলো শোনার কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি। আর এখন এই মুহূর্তে আমরা একটি ঈদের গান শুনব।
5: শিল্পী মুখলেসুল ইসলাম নীলু, গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন শওকত হোসেন।

0: ঈদের গানটি শুনলেন। শিল্পী ছিলেন মখলিসুল ইসলাম নীলু, গীতিকার আব্দুল হাই আলাহাদি, সুরকার শওকত হোসাইন।
1: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রিয় আয়োজন দর্পণ।
2: আশা করি ঈদের আনন্দ আর ভালোবাসায় ভরে উঠেছে আপনাদের চারিপাশ।
1: আজ পবিত্র কোরবানির ঈদের দ্বিতীয় দিন,
2: এখনো ঘরে ঘরে উৎসবের আবহ। আত্মীয় স্বজনদের আনাগোনা, প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর একসঙ্গে সময় কাটানোর উষ্ণতা।
1: ব্যস্ততার মাঝেও আজকের সকালটা হোক একটু অন্যরকম, হাসি গল্প আর প্রিয় মানুষদের সান্নিধ্য ভরা।
2: আর সেই আনন্দঘন মুহূর্তে আপনাদের সঙ্গ দিতেই আমরা আছি দর্পণ নিয়ে।
1: সবাইকে ঈদ মোবারক। শুরু হচ্ছে আজকের দর্পণ।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদ উল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়, পাশাপাশি দায়িত্বশীল হওয়ার বার্তাও দেয়। কোরবানির এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল সঠিক বর্জ্য ব্যবস্থাপনা,
1: কারণ কোরবানির পশুর বর্জ্য যদি যথাযথভাবে অপসারণ করা না হয় তাহলে খুব দ্রুত দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং পরিবেশ দূষিত হয়ে ওঠে, এতে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে।
0: তাই কোরবানির পর পশুর রক্ত, চামড়ার উচ্ছিষ্ট, নাড়ি ভুঁড়ি ও অন্যান্য বর্জ্য কখনোই খোলা জায়গা বা ড্রেনে ফেলে রাখা উচিত নয়, নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং দ্রুত অপসারণের ব্যবস্থা করতে হবে।
1: একই সঙ্গে কোরবানির স্থান ভালোভাবে পানি ও জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা উচিত। একটু সচেতন হলেই আমরা নিজেদের বাসা, রাস্তা এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি।
0: অনেক সময় দেখা যায় অসচেতনভাবে কোরবানির বর্জ্য ফেলে রাখার কারণে ড্রেন বন্ধ হয়ে যায়, রাস্তায় পানি জমে এবং মশামাছির উপদ্রব বেড়ে যায়। তাই প্রত্যেকের দায়িত্ব নিজের এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
1: সিটি কর্পোরেশন বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত নির্দেশনা মেনে বর্জ্য নির্দিষ্ট পলিব্যাগ বা পাত্রে রাখলে অপসারণের কাজও সহজ হয়, এতে পরিচ্ছন্ন কর্মীরাও দ্রুত কাজ করতে পারেন।
0: মনে রাখতে হবে পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের জন্য নয়, সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ যেন কোনোভাবেই পরিবেশের জন্য ভোগান্তির কারণ না হয়।
1: আসুন আমরা সবাই মিলে সচেতন হই, পরিচ্ছন্নতা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কোরবানির ঈদের আনন্দকে আরো সুন্দর ও নিরাপদ করে তুলি।
0: সবাইকে ঈদ মোবারক।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার তুলে ধরছি দর্পণের আজকের পর্বের আয়োজন। সূচনায় থাকছে এই দিনে, যেখানে ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো জানানো হয়। এরপর শোনাব দর্পণ অনুষ্ঠানের নিয়মিত শ্রোতাদের পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তা। নিয়ে থাকছে শ্রোতা ঈদ শুভেচ্ছা।
1: এরপর থাকছে প্রখ্যাত মানুষের সাথে আলাপচারিতা পর্ব প্রিয় মানুষ প্রিয়জন। তারপর যুগের সাজ যুগের পোশাক আয়োজনের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের গল্প। সবশেষে ঈদের গান দিয়ে শেষ হবে আমাদের আজকের দর্পণ।
0: পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকার আমন্ত্রণ আপনাদের সবাইকে।
1: সময়ের স্রোত বহমান, প্রতিটি দিনই সঙ্গে করে আনে নতুন গল্প, নতুন অভিজ্ঞতা। সেইসব স্মৃতি, ইতিহাস আর সময়ের অনুরণন নিয়েই আমাদের আয়োজন এই দিনে।
0: অতীতের উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট মানুষের জন্ম ও প্রয়াণের স্মৃতিচারণ নিয়ে সামিউল বাসার শানের উপস্থাপনায় এখন শুনবেন আজকের এই দিনে।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 29 মে 2026 খ্রিস্টাব্দ শুক্রবার। কালের আবর্তে আজকের দিনটিও জড়িয়ে আছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা, স্মরণীয় জন্মদিন এবং প্রিয়জন হারানোর বেদনাময় স্মৃতির সঙ্গে। শুরু দিয়ে চলুন জেনে নেওয়া যাক ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা। 1453 খ্রিস্টাব্দের এই দিনে সুলতান দ্বিতীয় মুহাম্মদের নেতৃত্বে উসমানীয় সেনারা 53 দিনের অবরোধ শেষে কনস্টান্টিনোপল জয় করে। এই বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি ঘটে এবং বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। 1954 সালের এই দিনে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার একে ফজলুল হকের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষণা করে। 1963 সালের এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রায় 22,000 মানুষের প্রাণহানি ঘটে। এবার জানব সেসব কৃতী ও স্মরণীয় মানুষদের কথা, যাদের জন্ম আজকের এই দিনে পৃথিবীকে দিয়েছে নতুন চিন্তা, সৃষ্টি কিংবা অনুপ্রেরণা। 1917 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের 35তম রাষ্ট্রপতি জন এফ কেনেডি, যিনি তার নেতৃত্ব ও রাজনৈতিক দূরদর্শিতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। 1929 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা, যিনি প্রকৃতি, পরিবেশ ও উদ্ভিদ বিজ্ঞান নিয়ে অসাধারণ কাজ করেছেন। 1952 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশী অভিনেতা হুমায়ুন ফরিদি, যিনি অভিনয় দক্ষতা ও স্বতন্ত্র ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। নাটক ও চলচ্চিত্রে তার অভিনয় আজও স্মরণীয় হয়ে আছে। পরিশেষে গভীর শ্রদ্ধা স্মরণ করব তাদের, যারা আজকের এই দিনে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, কিন্তু তাদের অবদান আজও সময়ের ভিতর জীবন্ত হয়ে আছে। 1829 সালের এই দিনে ব্রিটিশ আবিষ্কারক ও প্রখ্যাত রসায়নবিদ হামফ্রে ডেভি মৃত্যুবরণ করেন, যিনি বৈদ্যুতিক রসায়ন ও বিভিন্ন মৌল আবিষ্কারের জন্য বিখ্যাত। 1971 সালের এই দিনে ভারতের কিংবদন্তি থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা পৃথ্বীরাজ কাপুর মৃত্যুবরণ করেন, যিনি ভারতীয় নাট্য ও চলচ্চিত্র জগতের অন্যতম পথিকৃৎ ছিলেন। 1977 সালের এই দিনে ভাষাতাত্ত্বিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন, যিনি বাংলা ভাষা ও ভাষাতত্ত্ব গবেষণায় অসামান্য অবদান রেখেছেন। শ্রোতা বন্ধুরা, এই দিনের পর্বের আয়োজন আজ এই পর্যন্তই।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। দর্পণ শুধু শোনার একটি আয়োজন নয়, এটি ভাবনা, অনুভব আর মতের বিনিময়ের একটি উন্মুক্ত অঙ্গন। তাই আপনাদের সুচিন্তিত মতামত, অনুভূতি আর গঠনমূলক লেখা আমরা সবসময়ই আন্তরিকভাবে স্বাগত জানাই।
0: এখন শুনবেন দর্পণ অনুষ্ঠানের নিয়মিত শ্রোতাদের পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তা নিয়ে বিশেষ আয়োজন। শ্রোতা ঈদ শুভেচ্ছা।
3: পূবের আকাশে খুশির তরণী, মনে আবিলতা নাই, ত্যাগের উৎসবে মেতেছে আজ নিখিল ধরণী ভাই। ইব্রাহিমের সেই অমর স্মৃতি, ইসমাইলের ওই প্রাণ, যুগে যুগে মোদের শিখিয়ে গেল যে ত্যাগের জয়গান। পশুর রক্তে রাঙাতে শুধু তো আসেনি এই দিন, মনের পশুকে কুরবান করে শোধ করো খুদার ঋণ। ধন্যবাদ। কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর চুরিডাঙ্গা, দৌলতপুর মানিকগঞ্জ থেকে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা। সেই উপলক্ষে আমার প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের সকল শ্রোতা বন্ধু, কলাকুশলী এবং নেপথ্যে কাজ করা সবার জন্য রইল অন্তহীন ভালোবাসা এবং ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।
4: আমি ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইয়ের গোপালগঞ্জ। সকল বেতার শ্রোতা বন্ধু, বেতার কলা কুশলী ও সুমন অধ্যায় সহ সবাইকে পবিত্র ঈদুল আজহার অফুরান শুভেচ্ছা। ঈদ মোবারক।
5: আনোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি, ঈশ্বরদী পাবনা থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সেই সঙ্গে দর্পণ পরিবারের জন্য এবং দর্পণের জন্য দোয়া থাকবে, দর্পণ যেন আগামীতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারে যা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
6: সবাই ভালো থাকে, সুন্দর থাকে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।
7: আমি এটিএম আতাউর রহমান রঞ্জু, সভাপতি আলোকিত মানুষ তাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, সৈয়দপুর, পীরগাছা, রংপুর। আমি বাংলাদেশ বেতারের একজন শ্রোতা হিসেবে এবং দর্পণ ম্যাগাজিনের একজন নিয়মিত শ্রোতা হিসেবে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক জানাই। দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান একটি প্রেরণামন্ত অনুষ্ঠান যেটা শ্রোতাদের মন কেড়ে নিচ্ছে, আমরা অনেক আগে থেকে শুনে আসছি এবং নিয়মিত শুনি। দর্পণ ম্যাগাজিন পরিবারের সদস্য, উপস্থাপক, উপস্থাপিকা, কলা কুশলী, বাংলাদেশ বেতারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক জানাই, ঈদ মোবারক।
8: কথা বলতেছিলাম আলিহাম তারিফ, সভাপতি জননী বেতার শ্রোতা সংঘ, গ্রাম তিনলাখ, কোঁচাপাড়া, গতিবিলাহাট, উপজেলা সাপার, জেলা নওগাঁ থেকে। দর্পণের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা। জননী ক্লাবের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা দিতে চাই আমার মিসেস সঞ্জয় সরকার এবং আমার পুত্র শাহাবুদ্দিন, আব্বা আম্মা এবং সকল শ্রোতা বন্ধুদেরকে ঈদ মোবারক। ভালো থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
9: আমি এন বিল্লাল শেখ, সভাপতি সাহেবপাট বেতার শ্রোতা সংঘ, সিএনডি পাড়া, রজনীগন্ধা সড়ক, চুয়াডাঙ্গা। আমি দর্পণের একজন পুরাতন এবং অকৃত্রিম বন্ধু শ্রোতা। বাংলাদেশ বেতারের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান আমার এত প্রিয় যা ভাষায় বোঝানো যাবে না। শুধু সেই জন্য নয়, দর্পণের প্রতিটা মুহূর্ত আমাকে সবসময় ভালো লাগে এবং ভালোবাসি। আমি আজ ঈদুল আজহার দ্বিতীয় দিনে আপনাদেরকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি, সকল শ্রোতা বন্ধু এবং সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দকে ঈদ মোবারক।
1: শ্রোতা বন্ধুরা, দর্পণের আজকের বিশেষ আয়োজনে এবারে থাকছে প্রখ্যাত মানুষদের সাথে আলাপচারিতা পর্ব, প্রিয় মানুষ প্রিয়জন। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী জানিতা আহমেদ ছিলিক। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন তানিয়া সুলতানা।
10: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রিয় মানুষ প্রিয়জনের বিশেষ পর্ব। বন্ধুরা, আপনাদের ঈদের আনন্দ আর হাসিকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্যই আজ আমাদের মাঝে রয়েছেন আপনাদেরই অতি প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী জানিতা আহমেদ ছিলিক। আপু, আপনাকে স্বাগত আমাদের আজকের বিশেষ পর্বে, কেমন আছেন?
11: অনেক অনেক ধন্যবাদ, ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
10: শুরুতে আপনাকে ঈদ মোবারক।
11: ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে।
10: গতকাল ঈদ কেমন কাটল?
11: ঈদটা ভীষণ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, এবং আমার ঈদে সবসময় যেটা হয় যে ঈদ মানেই হচ্ছে আমার পরিবার পরিজন এবং আমার বন্ধু বান্ধব, আর পুরোটা দিনই আসলে কাটাই আমার পরিবারের সাথে এবং সন্ধ্যার টাইমটা দেখা যায় বন্ধু বান্ধবদের সাথে আড্ডাবাজি, এই তো সব মিলিয়ে। আর যেহেতু এইটা কুরবানির ঈদ, মাংস খাওয়ার একটা বিষয় আছে, আর আমি ভীষণ ভোজন রসিক মানুষ এটা সবাই জানে, তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে ভীষণ ভালো কাটলো।
12: ঈদ উপলক্ষে শুরুতে হবে নাকি একটি জমজমাট গান আপনার পছন্দের?
11: আচ্ছা, কি গান গাওয়া যায় আমি একটুখানি বলে নিই। আমার খুব পছন্দের শিল্পী এবং আমার গুরু রুনা লালা ম্যাডাম, এটা আমার মনে হয় আমার গান যারা শোনেন তারা জানেন যে আমি তাকে ভীষণ অনুসরণ করি এবং তারই দেখানো পথেই আমি হাঁটছি। আমার মনে হয় রুনা ম্যাডামের একটা গান না গাইলে আমার কোনো অনুষ্ঠানে আসলে পরিপূর্ণতা পায় না,
12: ঈদের আনন্দ আমরা একটু পরিপূর্ণ করতে পারি।
11: তবে তো তার গাওয়া একটা গান, একটু মজার গান গাই যেহেতু ঈদ একটা ব্যাপার আছে।
12: মন চ

0: রঙিন।
1: বাহ, আপু, ছোটবেলার ঈদের সাথে এখনকার ঈদের কি কোনো পার্থক্য?
0: আমার কাছে অনেক পার্থক্য লাগে, কারণ আমার কাছে ছোটবেলার ঈদটাই মানে হচ্ছে খুবই সহজ সরল একটা ইনোসেন্ট একটা আসলে ঈদ যায়। এখন যে ঈদটা যায় সেটা হচ্ছে যে অনেক রেসপন্সিবিলিটিস, আর যত বড় হচ্ছি রেসপন্সিবিলিটিও আসলে অনেক বাড়ছে। এখন আমার কাছে ঈদ মানেই মনে হয় যে একটা রেসপন্সিবিলিটি, সবাইকে খুশি রাখা, আত্মীয় স্বজনদের খুশি রাখা, বাবা মাকে খুশি রাখা, একটা দায়িত্ব পড়ে যায়। আর ছোটবেলা যেটা ছিল কখনো কিছু চিন্তাই করতাম না, খালি ঘুম থেকে উঠে টোটো করে ঘুরে বেড়াতাম, খেয়ে বেড়াতাম, নানু নানু ভাইয়ের সাথে ঘুরতাম, তারাও এখন নেই। সবকিছু মিলিয়ে না আসলে এখন আমার কাছে মনে হয় যে আগের ঈদগুলো খুব বেশি ভালো কাটতো, এখনো খুব ভালো কাটে। এখন যেটা মনে হয় যে আমার দর্শক শ্রোতাদের সাথে কাটাতে পারলে ওই ঈদটা সবচেয়ে বেস্ট হয়। দেখা যায় ঈদের কোনো প্রোগ্রাম করছি, ঈদের দিন কোনো প্রোগ্রাম করছি, ঈদের পরের দিন করছি, সেটা বেশি আনন্দ দেয়।
1: আপু, এই পর্যায়ে আপনার কণ্ঠে একটি মৌলিক গান শুনি।
0: যে গানগুলো মানুষ আসলে পছন্দ করে আমার গাওয়া গান, আমি যখন কোনো লাইভ করি তখন মানুষজন রিকোয়েস্ট করে, আমার খুব ভালো লাগে এটা। যে গানটা গাইবো, এই গানটা তোমাকে চাই, শুধু তোমাকে চাই, এই গানটা তো লেজেন্ডারি একটা গান। তো গানটা আমি নতুন করে করেছি, যেটা নতুন একটা গানের সাথে এই দুটো লাইন যুক্ত হয়েছে, মনিরুজ্জামান মনির স্যারের লেখা আর রাকিব মুসাববীর ভাইয়ের সুর সঙ্গীত। সেই গানটা আমি এবং রাজীব ভাই গিয়েছিলাম, আমি সেই গানটা একটুখানি শোনাচ্ছি আমার গাওয়া।

0: বাহ, চমৎকার। আপু, আমরা জানি যে আপনি ইদানিং অনেক ব্যস্ত থাকেন, তো এই ব্যস্ত সময়েও ঈদের সময় কি পরিবারকে কিংবা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়ার যে বিষয়টা থাকে সেটা হয়ে ওঠে?
1: সেটা আমার সবসময়ই থাকে। আসলে আমি ভীষণ ঘুরতে পছন্দ করি, বাট আমার যেটা হয়, আমি পরিবার বা আমার বন্ধু বান্ধব যারা ক্লোজ, আমি শুধু তাদের সাথে ঘুরতে পছন্দ করি। ঘোরাঘুরির বিষয়টা আসলে সবসময়
0: শপিংটা করা হয়।
1: শপিং আগে তো প্রচুর আসলে শপিং মলে গিয়ে করা হতো, এখন ওভাবে করে সময়ও বের করতে পারি না, আর ঈদের প্রোগ্রামের শুটিং টুটিং সবকিছু মিলিয়ে যাওয়া হয় না। এখন যেটা হয় যে অনলাইনে হয়তো বা কিছুটা অর্ডার করে নিলাম, বা আগে যেমন ঈদ মানেই অনেক কিছু কিনতে হবে, ওটা আসলে এখন আর কাজ করে না।
0: সারা বছর যাদের কেনাকাটা করতে হয় শুটিং পারপাসে,
1: আমরা মেয়েরা তো আসলে শপিং করতে পছন্দ করি, এই জায়গায় আসলে দ্বিমত পোষণ করলে হবে না, আমিও করি।
0: নিজের জন্য না করলেও পরিবারকে তো দেওয়া হয়।
1: আমার খুব ভালো লাগে, আমার পরিবার পরিজনদের জন্য গিফট কিনতে আমার খুব ভালো লাগে। আমি যখন কোনো কিছু উপহার দিই, সেটা আমার বাবা মা হতে পারে, আমার বন্ধু বান্ধব হতে পারে, আমার আত্মীয় স্বজন হতে পারে, তাদের মুখে যে একটা হাসি দেখি বা তাদের যে একটা আনন্দ দেখি, ওটা আমি আসলে অনেক এনজয় করি। ওইটা আমার কাছে বেশি মনে হয় আমার নিজের জন্য কেনার চাইতেও বেশি।
0: গতকাল পবিত্র ঈদুল আজহা ছিল, এই ঈদে ঝিলিকের খাদ্য তালিকার রেসিপি কি ছিল?
1: আমি যতবার ইন্টারভিউ দিয়েছি বা আমার সাথে যতজনের খাদ্য নিয়ে কথা হয়েছে, সবাই জানে যে আমি খুব গরুর মাংস পছন্দ করি এবং এটা আমার পছন্দের। হ্যাঁ, এবং আমাকে কিন্তু দেখলেই আসলে বোঝা যায় যে আমি খুব ভোজন রসিক মানুষ, আমি খাইতে খুব পছন্দ করি। তো আমার গরুর মাংসটা খুব পছন্দের, এবং কুরবানি ঈদ মানেই তো আসলে গরুর মাংস তো থাকবেই, লোভ সামলাতে পারি না। তো গরুর মাংস দিয়ে যা যা বানানো হয়, সেটা কোরমা হতে পারে, ঝাল কিছু হতে পারে, আমি সব খাই। তো আমার এগুলো লিস্টে কালকে ছিল, আমি খেয়েছি। আর যেটা হয় যে কুরবানি ঈদ মানেই হচ্ছে এই মাংসের যে দিনগুলো, এটা অনেক দিন যায়, এটা এখনো যাচ্ছে।
0: ঈদের সময় আসলে আমরা ঈদের কথাই বেশি বললাম, এবার ঝিলিকের ব্যক্তিগত বিষয়ে যতটুকু জানতে পারি আমরা, ঝিলিকের পছন্দের শিল্পী কে, মানে কাকে দেখে উৎসাহিত হয়ে শিল্পী হওয়া?
1: সবাই জানে এবং একজনেরই নাম নিয়ে আমি, আমাদের জীবন্ত কিংবদন্তি রুনালালা ম্যাডাম, এবং যার হাত ধরে আমার আসলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু। গান তো আমি ছোটবেলা থেকে গাই, কিন্তু তিনি আমাকে যেভাবে গাইড করে যাচ্ছেন এবং সবাইকে যখন উনি দেশ থেকে দেশের বাইরে, উনি তো আসলে আমাদের উপমহাদেশের একজন কিংবদন্তি, উনি সবাইকে যখন বলে যে

0: ঝিলিককে মেন্টর করছি, সি ইজ মাই স্টুডেন্ট। সো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া, এবং তাকেই দেখে আমি সবসময় উৎসাহিত হই, তার মতো হওয়ার চেষ্টা করি, তার গায়কি, তার পারফরমেন্স করার ওয়ে সবকিছুই আসলে আমি ফলো করি। সো ইয়েস, অফকোর্স।
1: তো রুনা লালা ম্যামকে উৎসর্গ করে আজকে বিশেষ দিনে তার গাওয়া কোনো গান গাইবেন?
0: তার গাওয়া গান অলরেডি আমি গেয়েছি,
1: আরেকটি বলো।
0: আচ্ছা, খুব পছন্দের একটা গান আছে ওনার, যে গানটা আমি আসলে প্রত্যেকটা অনুষ্ঠানেও গাই, আমার খুব ভালো লাগে, একটুখানি শোনাচ্ছি।

0: বাহ, ঝিলিক কণ্ঠশিল্পী না হলে কি হতো, কোন পেশায় যেত?
1: এটা নিয়ে আসলে চিন্তা করি নাই, কারণ আমি ক্লাস নাইনে থাকতাম, আমি প্রফেশনালি আসলে গান গাওয়া শুরু করি, তো ওই যে একটা চিন্তা ভাবনা সেইটা করারই আসলে সুযোগ হয়নি। বাট আমার যেটা মনে হয়, আই থিঙ্ক যদি এরকম কোনো সুযোগ থাকতো বা গান যদি আমি না গাইতাম, মনে হয় টিচার হতাম।
0: যাক বাবা, আমরা টিচার আপনি না হওয়াতে
1: আমি খুব স্ট্রিক্ট টিচার হতাম, এবং আমি কিন্তু ভীষণ, মানে আমার ছোট ভাই বোন বা যা, আমি কিন্তু খুব শাসন করি, তো সবাই বলে ভাগ্যিস তুমি টিচার হওনি।
0: না, আমিও বলবো যে ভাগ্যিস আপনি টিচার হননি, তা না হলে আমরা এত জনপ্রিয় এবং মিষ্টি কণ্ঠের মিষ্টি একজন কণ্ঠশিল্পী পেতাম না, আমরা হারাতাম আপনাকে, এজন্য আমিও বলবো যে ভাগ্যিস আপনি টিচার হননি। আপনাকে দেখি যারা নতুন গান শিখছে, গানে আসতে চায়, তাদের মনে একটি প্রশ্ন জাগে যে আমিও একসময় ঝিলিকের মতো নন্দিত কণ্ঠশিল্পী হতে চাই, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
1: আমি ওরকম এক্সাম্পল দেওয়ার মতো কেউ হয়েছে কিনা আমি জানি না, আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। বাট আসলে যদি কেউ এভাবে চিন্তা করে বা আমার সাথে অনেক জুনিয়রদের দেখা হয়, তারাও বলে যে আপু আপনার মতো হতে চাই বা এরকম কিছু, তখন আমার নিজেরই কাছে খুব আসলে ভয় লাগে যে আসলে মানুষ এত ভালোবাসে। আমার জাস্ট একটাই কথা বলার আছে তাদের জন্য, যে যেটাই করো তুমি তোমার কাজের জন্য যেইখানেই ছোটাছুটি করো, অবশ্যই এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, মানুষ স্ট্রাগল করে সবকিছু করে, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মূল হচ্ছে গান। তো আমরা যদি গলাটাকেই ঠিক না রাখতে পারি, তাহলে যতই ছোটাছুটি করে লাইম লাইটে যাওয়ার চেষ্টা করি কোনো লাভ নাই। আমার কাছে মনে হয় যে হোয়াট এভার ইউ ডু, কিন্তু রিয়াজটা তোমার করতে হবে, তুমি অ্যাটলিস্ট 24 ঘন্টা আমাদের দিনে একটা ঘন্টা গানের জন্য দিতে হবে।
0: একদম শেষ সময় আমরা ঈদ উপলক্ষে একটি জমজমাট গান শুনি আপনার কণ্ঠে।
1: সাবিনা ম্যাডামের একটা গান গাই, সাবিনা ম্যাডাম এবং রুনালা ম্যাডাম এই দুজনের হাত থেকেই আমি মুকুট পড়েছি, তো ওনাদের দুজনের সান্নিধ্যে আমার কাজ করা। সাবিনা ম্যাডামের খুবই বিখ্যাত একটা গান, একটু গিয়ে শোনাচ্ছি।

0: আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। ঈদের এই সময়টা এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, দারুণ একটি সময় কাটিয়েছি আমরা। নিশ্চয়ই শ্রোতা বন্ধুরাও আজকের আয়োজন উপভোগ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের প্রিয় মানুষ প্রিয়জন থেকে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন থাকছে দর্পণের আরেকটি বিশেষ নিবন্ধ, যুগের সাজ যুগের পোশাক। এই পর্বে তুলে ধরা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের গল্প। আজকের পর্বে আলোচনার বিষয় ঈদের পোশাক ও সাজসজ্জা। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন আমিনা রহমান।
2: শ্রোতা বন্ধুরা, চলছে ঈদ উৎসব, আর আমাদের মুসলমানদের জন্য ঈদ একটা প্রাণের উৎসব বটে। আজকে ঈদের দ্বিতীয় দিন। আপনাদের কাছে জানাতে চাই যে ঈদ আমাদের আগে কেমন করে সে উৎসব আমরা পালন করতাম। ঈদে আগে উৎসব পালন হতো, নারীরা পরত লম্বা চেন, কানে দুল পরত, খোপা বানাতো, খোপায় কাঁটা লাগাতো, পায়ে নূপুর পরত, এবং তারা নিজের হাতে তৈরি রুমাল ব্যবহার করত। আর ঈদে হচ্ছে আমাদের পাঞ্জাবিটাই আমাদের প্রধান

0: বিষয় ছেলেদের জন্য, এবং বাচ্চাদের জন্য তো পাঞ্জাবি, ফতুয়া, অনেক নানা রকম কালারফুল পোশাকও আছে। এবার কোরবানি ঈদটা মূলত গরমেই পড়ছে, একটু বর্ষাও থাকবে, তাই ঈদের ক্ষেত্রে আমরা চিন্তা করব ঈদে যেন আমাদের আরামদায়ক পোশাকটা পরা হয়, বিশেষ করে গরম আবহাওয়াতে এবং বর্ষা মৌসুমে দিনের বেলা, এবং হালকা রঙের পোশাক, যেগুলো আমাদের পরলে আরাম দিবে এবং উৎসবটাকে উৎসব মুখর করে তুলবে। যেহেতু আমাদের ষড়ঋতুর বাংলাদেশ, সেখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত অনেক কিছুই থাকে, তবে এখন গরম এবং বর্ষা দুটোই আমাদের মাঝে মাঝে কোরবানির ঈদ আসছে, সেই ঈদে আমরা কেমন পোশাক পরতে পারি? অবশ্যই সেই পোশাক হবে আরামদায়ক, সেটার উৎসব মুখর, তার ডিজাইন থাকবে, প্যাটার্নে থাকবে পরিবর্তন, যেটা সময় উপযোগী। আবার যদি আপনারা পরিবারে একসাথে সবাই মিলিয়ে পোশাক পরতে পারেন, অনেকেই এই জিনিসটা এখন করে এক পরিবারে, তাতে উৎসব যেমন মেতে ওঠে সেমন হৃদ্যতাও বাড়ে। যেমন ছেলে বাবার মতো, মা মেয়ের মতো, ছোট ছোট বাচ্চারা সবাই মিলেমিশে পোশাক পরে, একসাথে ঈদগাহে যাচ্ছে, ঈদ উৎসব পালন করছে, কুরবানির সময় সে সময় নিজেরা আনন্দ করছে, সব মিলাই হচ্ছে কি ঈদটাকে আমরা পরিপূর্ণভাবে নিজেরা গ্রহণ করতে পারছি, অনেক ভালো লাগায়, অনেক আনন্দে। এবং রং বৈচিত্র্যকে আমরা চিন্তা করব, এই জন্য ডিপ কালারের পোশাক পরলে রোদে আমরা বের হলে তখন অবশ্যই সে তাপে আমাদের শরীরে অনেক গরম লাগবে, অনেকে অসুস্থ হয়ে যেতে পারে। এজন্যে সুতি, লিলেন, তারপরে খাদি, এসব কাপড়গুলো যদি আমরা দিনের বেলা পরে থাকি, আমরা রাতের বেলা একটু রাজশাহী সিল্ক বলেন, এনডি সিল্ক, এ ধরনের কাপড়েও উৎসবে মুখরিত হতে পারে। আশা করি ঈদে অতীত ধারণা যেমন আমাদের কাছে কাজ করবে, সেমন বর্তমানে প্রেক্ষাপটে কাজ করবে, এবং আমাদের পরিবারের সবাই যেন স্বাচ্ছন্দ্যে, আনন্দ নিয়ে, শান্তি নিয়ে ঈদটা পালন করতে পারে, সেই জিনিসটাও চিন্তা করবে। আপনাদের ঈদ ভালো কাটবে সেই কামনা করছি।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন যুগের সাজ, যুগের পোশাক। এবার দর্পণের শেষ পর্ব ঈদের গান শুনবেন শিল্পী সাম্যা আক্তারের কণ্ঠে। গানটি লিখেছেন আব্দুল হাই আলহাদি, সুর দিয়েছেন শওকত হোসেন।

0: প্রিয় শ্রোতা, একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছেছে আজকের দর্পণ। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
1: আবারও হাজির হব নতুন ভাবনা, নতুন গল্প, নানা আয়োজন নিয়ে।
0: আজকের দর্পণের গ্রন্থনায় ছিলেন খন্দকার নাফিস ইফতিখার, উপস্থাপনায় ছিলাম মইনুল ইসলাম,
1: আমি ফারহানা খান পুরবী। প্রযোজনা সহযোগিতা দিয়েছেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান এবং প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, সকলের সহযোগিতা পেলে সরকার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গতকাল ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের প্রীতিভোজ অনুষ্ঠানে এই প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মৃত্যুঞ্জয় 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই প্রীতিভোজের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, সৈনিক সহ সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবেই গড়ে তুলতে। এদিকে যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব, গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় গতকাল সারাদেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদ উল আজহা উপলক্ষে অনেকে আজও পশু কোরবানি দিচ্ছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC তার আওতাধীন এলাকা থেকে গতরাত 8:30 পর্যন্ত মোট 12,684 টন বর্জ্য অপসারণ করেছে। রাতে নগর ভবনের শীতলক্ষা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে DSCC প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুসালাম জানান, গতরাত 8:30 মধ্যে তার সিটি কর্পোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলো থেকেও প্রায় 65% বর্জ্য অপসারণ করা হয়। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC গতকাল সন্ধ্যা 6:00 পর্যন্ত 5,644 টন বর্জ্য অপসারণ করেছে। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর আমিনবাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, কোনো ধরনের অব্যবস্থাপনা বা সিন্ডিকেটের কারণে যেন চামড়া নষ্ট না হয় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদের ছুটির গত 4 দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে 18,04,08,200 টাকা। পদ্মা সেতু সাইট অফিস জানায়, এসময় সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে 1,60,674টি গাড়ি পারাপার হয়েছে। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে সেজন্য মাওয়া প্রান্তে 3টি মোটরসাইকেল বুথ সহ 10টি এবং জাজিরা প্রান্তে 2টি মোটরসাইকেল বুথ সহ 9টি বুথ খোলা হয়েছিল। এর ফলে যানজটে পড়ে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। দেশে হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রকোপ শুরু হওয়ার পর থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 565 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 877 জন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স বলেছেন, যুদ্ধের বিষয়ে চুক্তিতে পৌঁছার পূর্বে যুক্তরাষ্ট্র ও ইরানকে কয়েকটি অমীমাংসিত বিষয়ের সমাধান খুঁজে পেতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে রয়েছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে JD ভ্যান্স বলেন, দুই পক্ষ কখন চুক্তি চূড়ান্ত করবে বা করবে কিনা তা এখনই বলার সময় আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে, এর ফলে আরও 60 দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পাবে এবং ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হবে। তবে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বিপরীত খবর প্রকাশ করেছে। তারা জানায়, কোনো চুক্তি চূড়ান্ত বা নিশ্চিত হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার 70% নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন। নেতানিয়াহু গতকাল টেলিভিশনে এক ভাষণে এ নির্দেশনা দেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে বলা হয়েছিল, ইসরায়েল 53% পরিবর্তে ফিলিস্তিনের ভূখণ্ডে 64% নিয়ন্ত্রণ নিতে পারবে। খেলার খবর, ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 4-2 মালদ্বীপকে পরাজিত করেছে। এই জয়ের মধ্য দিয়ে প্রথম ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামী রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। রাত 8:00 ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজ্যে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণ ম্যাগাজিন অনুষ্ঠান কলো কাকলি।

0: হচ্ছে আজকের এই দিন। এই দিনকে আমরা ফিরে পেয়েছি একটি বছর পর, তাই তো এদিনকে ঘিরে আজ আমাদের আনন্দের শেষ নেই।
1: ঈদের আনন্দ ভরা আজকের এই দিন। এই ঈদের ডাক নাম ঈদুল আজহা, আর নাম ডাক সে তো বলে শেষ করার নয়।
0: আমাদের মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের একটি হলো পবিত্র ঈদুল আজহা। এই ঈদে পশু কুরবানি দেওয়া হয় বলে এই ঈদকে কুরবানির ঈদও বলা হয়ে থাকে। 3 দিন ধরে চলে পশু কুরবানি,
1: তাই এই ঈদের স্থায়িত্ব একটু বেশি। আমাদের ছোটদের জন্য এই ঈদের আনন্দ তাই বেশি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটির ভেতর থাকে বলে এই সময় পড়াশোনারও চাপ থাকে না।
0: তবে যে যাই বলুক, এমন ঈদে আমাদের ছোটদের আনন্দই যেন সবচেয়ে বেশি। এই ঈদেও চলে ঘোরাঘুরি, মজার মজার খাবার খাওয়া, আর বন্ধুদের সঙ্গে গল্প গুজব করা। মনে হয় আনন্দের সময়গুলো কেমন যেন তাড়াতাড়ি পার হয়ে যায়। মনে হয় ঈদ যদি আরো বেশি সময় থাকতো তাহলে কি মজাই না হতো।
1: তবুও যতটুকু আনন্দ করার সুযোগ পাই আমরা, এটুকুই বা কম কিসের। এবারের ঈদ সবার খুব আনন্দে কাটুক, স্মরণীয় হয়ে উঠুক। সবার জন্য আজকের কলকাকলি অনুষ্ঠান থেকে জানাই এক রাশ শুভকামনা।

এমন ঈদে অনেকেই বিদেশ থেকে দেশে আসেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ঈদ উদযাপন করতে। অনেকেই আবার শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাই আমরা, এতে গ্রাম দেখারও সুযোগ মেলে। বন্ধুরা, এখন চলো একটি ঈদের গান শুনে আসি। গানটি শুনব সমবেত কণ্ঠে। গানটি লিখেছেন নুরুল ইসলাম মানিক, সঙ্গীত পরিচালনা আলমগীর হায়াত রুম্মন।

0: এবার আবার আমরা মেতে উঠব ঈদের আনন্দে। আর এই আনন্দ লুকিয়ে আছে ছোট্ট একটি নাটিকায়। এই নাটিকায় অভিনয় করেছে আমাদেরই বন্ধুরা।
1: এই নাটিকাটি যে মজার একটি নাটিকা এ আশ্বাস দিতেই পারি। এই নাটিকার মাঝে আমরা কুরবানির ঈদকেই পেয়ে যাব। নাটিকাটি রচনা করেছেন ইকবাল খোরশেদ আর নাটিকাটি প্রযোজনা করেছেন মাহমুদ আখতার।
0: ঈদের এই বিশেষ নাটিকাটির নাম হলো কদম ফুলের মালা। তাহলে এবার সবাই মিলে শোনা যাক নাটিকাটি।
2: সুমাপু, কি খাচ্ছ?
3: ভাজা কাঁঠালের বিচি, খাবি লাবি?
2: না।
3: ইরা, তুই খাবি?
4: খেতে কেমন?
3: বেশ মজার, খাবি নাকি বল?
4: না, খাবো না।
3: জিজ্ঞেস করলি যে খেতে কেমন?
4: এমনি, না খেলি।
3: আমার বইই গেছে। দুজনে দল বেঁধে কোন মতলবে এসেছিস শুনি?
2: মতলবে আসবো কেন, এমনি এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছে তো?
3: বৃষ্টি হচ্ছে বলেই তো কাঁঠালের বিচি ভাজা খাচ্ছি, দারুণ মজার। কিন্তু তোরা এমনি এমনি এখানে এসেছিস কথাটা বিশ্বাস হচ্ছে না।
4: আসলে আমাদের ঘষা কাগজ চাই।
3: কি চাই?
4: ঘষা কাগজ চাই, ঘষা কাগজ।
3: বলেছিলাম না, মতলব কিছু একটা আছে। তা ঘষা কাগজ জিনিসটা কিরে?
4: তোমার কাছে তো অনেক আছে, একটা দিলে কমে যাবে না।
3: কি যাতা বলছিস! যে কাগজ আমি চিনি না, জীবনে নামই শুনিনি, সে কাগজ আমার কাছে আসবে কোত্থেকে রে? হুঁ,
2: যে কাগজ ছবির উপর রেখে হুবু আঁকা যায় সেই কাগজ।
3: ও আচ্ছা আচ্ছা, ট্রেসিং পেপার চাইছিস তোরা? তাই বল,
4: দেবে কি না বল?
3: আগে বল, ট্রেসিং পেপারের এমন উদ্ভট নাম দিলি কেন?
4: ও মা, আমরা দিয়েছি নাকি?
3: তবে
2: মস্ত বড় এক শিল্পীর লেখায় পড়েছি।
3: মস্ত বড় শিল্পী? নাম কি?
2: কাইয়ুম চৌধুরী, চেনো?
3: কাইয়ুম চৌধুরীকে চেনে না আবার কে? আচ্ছা, কাইয়ুম চৌধুরী যে ট্রেসিং পেপারকে ঘষা কাগজ লিখেছেন তার কোনো প্রমাণ আছে তোদের কাছে?
2: হ্যাঁ, বই এনে দেখাতে পারি।
4: ইস, আমরা কি মিথ্যে বলছি নাকি? প্রমাণ দেখাতে যাব কেন? সীমা আপু, তুমি কাগজ দেবে কি দেবে না?
3: কি করবি?
4: কাগজে গরুর ছবি তুলব, তুলে সেটা নানা ভাইকে দেব, ঠিক যেন ওই রকম একটা গরু কিনে আনে।
3: যে ছবি থেকে আঁকবি নানা ভাইকে সেটাই দেখা, একে কাগজ নষ্ট করবি কেন? তাছাড়া ট্রেসিং পেপারে একে কিছুই বোঝাতে পারবি না।
4: বুঝেছি, তুমি ঘষা কাগজ দেবে না।
3: না, দেব না।
5: সীমাপা, এই নেন আপনার কদম ফুল।
3: রাখ রাখ, এখানে রাখ। একই রে খায়ের, তুই তো ভিজে জবজবে হয়ে গেছিস।
5: যে ডার নামছে না ভিজা কোনো উপায় আছে? দাদাই আজ গরুর হাটে যাইব কেমনে সেইটাই ভাবতাছি, গরু তো আজ কিনতেই হইব।
3: যা খায়ের, গা মাথা মুছে ফেল, নইলে ঠান্ডা লেগে যাবে।
4: আহ, কি সুন্দর কদম ফুল!
2: এত কদম দিয়ে কি করবে সিমু আপু?
3: তোদের জেনে দরকার কি, ভাগ এখান থেকে।
4: দেখো না নানা ভাই, সিমু আপু কিছুতেই ঘষা কাগজ দিচ্ছে না।
6: ঘষা কাগজ দিয়ে কি করবে ইরা?
4: আমাদের বইয়ে একটা সুন্দর গরুর ছবি আছে, সেটা এঁকে তোমাকে দেব।
6: আমাকে দেবে উপহার?
4: না না, উপহার না।
6: তাহলে গরুর ছবি এঁকে দেবে কেন?
4: তুমি জানো ওই গরুর মতো সুন্দর একটা গরু কিনতে পারো।
6: বইয়ের ছবিটাই দাও।
4: ওই ছবিটা দিলে তো বইটা ছিঁড়তে হবে।
2: গরুর হাতে কখন যাবে দাদু?
6: এই তো বৃষ্টিটা একটু ধরে এলেই যাব।
4: নানা ভাই, হাট কি অনেক দূরে?
6: খুব দূরেও না, আবার খুব নিকটেও না।
2: আমিও যাবো দাদু।
6: বৃষ্টির মধ্যে আমাদেরই যাওয়া মুশকিল, তোমাকে নেব কেমন করে দাদু ভাই? তাছাড়া তুমি হাটে গেলে ইরা তো বাড়িতে একা হয়ে যাবে।
4: লাবি ভাইয়া গেলে আমিও যাবো নানা ভাই।
6: না না, দুজনের একজনও যাবে না, বৃষ্টিতে ভিজে শেষে জর্জারি হলে ঈদের আনন্দটাই মাটি হয়ে যাবে।
2: খায়ের ভাই যে বৃষ্টিতে ভিজে সিমু আপুকে কদম ফুল এনে দিয়েছে, ওর জ্বর হবে না দাদু ভাই?
6: ওর তো বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে, প্রায়ই ভেজে।
4: ও নানা ভাই,
6: আবার কি হলো?
4: আমি কিন্তু গরুকে মালা পরাবো, তুমি বাজার থেকে গরুর জন্য মালাও নিয়ে এসো।
2: আমিও পরাবো, আমার জন্য এনো দাদু।
6: আচ্ছা বেশ বেশ, আনবো খান। ইরা, কই তুমি গরুর ছবি দেখালে না তো?
4: ও হো, এক্ষুনি আনছি নানা ভাই, তুমি একটু অপেক্ষা করো, এই একটুখানি।
6: যাক, বৃষ্টিটা ধরে এসেছে।

0: যাক, মালা দুটো গাঁথা হয়ে গেছে, এবার নিশ্চিন্ত। বাপ্পা, মুষলধারায় বৃষ্টি দেখে কি ভয়টাই না পেয়েছিলাম, বাঁচিয়ে দিল খায়ের। ছেলেটা খুবই ভালো, বৃষ্টির মধ্যে কদম গাছে চড়ে ফুলগুলো পেড়ে এনেছে। ওকে বেশি করে বকশিস দিতে হবে।
1: শিমু আপা,
0: আরে বাস, ভাবতে না ভাবতেই বান্দা এসে হাজির। কি রে খায়ের, কিছু বলবি?
1: গরু দেখতে যাইবেন না আপা?
0: গরু কেনা হয়ে গেছে?
1: যে আপা, আপা কদম ফুলের এই মালা দুটো কারে পরাইবেন?
0: যখন পরাবো তখন দেখবি। আচ্ছা, কি রঙের গরু কিনেছে রে?
1: লাল রঙের, সেই রকম গরু হয়েছে একটা। এটা যে রকম গরু ছবি দেখাইছিল দাদাই, খুইজা খুইজা একেবারে সেই রকম একটা গরু কিনছে এবার। শিমু আপা, মালা কি গরুর লাগা বানাইছেন?
0: গরুর জন্য মালা বানাবো আমি?
1: তাইলে বোধ হয় আপনিই পড়বেন, কোনো অনুষ্ঠান আছে তাই না?
0: হ্যাঁ, তোর যখন শোনার এতই শখ তখন বলছি। অবশ্য জানার অধিকার তোর আছে, তুই বৃষ্টির মধ্যে কষ্ট করে ফুলগুলো পেড়ে এনেছিস, তবে কাউকে বলবি না কিন্তু। অন্য কেউ যদি জানে তাহলে বুঝবো তুই বলেছিস।
1: না না, কাউরে বলুন না।
0: শোন, কালকে নানা ভাই আর নানুর বিয়ে বার্ষিক, তো তাই কালকে ওদের এই মালা পরাবো।
1: কালকে না ঈদ?
0: তো কি হয়েছে, ঈদের দিন কি বিয়ের তারিখ হতে পারে না?
1: কি জানি, আমি কি আর অত শত বুঝি?
0: উত্তর পেয়েছিস না, এবার যা, আর আমি গিয়ে দেখে আসি বড় মামি কেকটা ঠিকঠাক বানাচ্ছে কিনা। শুধু মালা পরালে কি আর হবে, কেকটাও তো কাটতে হবে।
1: কি মায়া যে লাগাইছে গরুটা, আহা কি সুন্দর চোখ!
0: হাই হাই, কি সর্বনাশ! গরুর গলায় কদম ফুলের মালা? বিচ্ছু দুইটা আমার মালা দুটো এনে গরুর গলায় পরায়নি তো? লাবি বাড়িরাকে কোনো বিশ্বাস নাই। যাই, দৌড়ে গিয়ে দেখে আসি।
2: নানা ভাই, মালা পরানোতে গরুটাকে সুন্দর দেখাচ্ছে তাই না?
3: খুব সুন্দর লাগছে, মানিয়েছে বেশ। ইরা আর লাবি মালা পরিয়েছে তো, তাই বেশি সুন্দর দেখাচ্ছে।
4: কি ইরা, বুদ্ধিটা কেমন খাটালাম বলতো?
2: দারুণ বুদ্ধি খাটিয়েছে লাবি ভাইয়া, এবার সীমাপু বুঝবে খসা কাগজ না দিয়ে কত বড় ভুল করেছে।
0: ইরা, লাবিব, তোরা এটা কেন করলি, কেন করলি?
2: তুমি ঘষা কাগজ দিলে না কেন?
0: কাজটা তোরা মোটেই ভালো করিসনি। আমি এত কষ্ট করে মালা দুটো গাঁথলাম, আর তোরা এইভাবে আমার সমস্ত পরিশ্রম পণ্ড করে দিলি। তোরা ভীষণ পস্তাবি, আমি বলে দিলাম মিলে নিস।
3: ব্যাপারটা কি শিমু, ওদের এত বকছো কেন, কি করেছে ওরা?
0: দেখো না নানা ভাই, আমি এত কষ্ট করে তোমার আর নানুর জন্য কদম ফুলের মালা দুটো বানালাম, আর ওরা কিনা মালা দুটো গরুর গলায় আর শিঙে ঝুলিয়ে দিয়েছে।
3: তুমি রাগ করো না শিমু, আজকের দিনে গরুই তো হিরো, মালা তো ওই পড়বে।
0: কিন্তু আজ যে তোমাদের,
3: শিমু দেখো, ভালো করে চেয়ে দেখো গরুটার দিকে, মানিয়েছে না?
0: হ্যাঁ নানা ভাই।
3: তোমাকে না জানিয়ে ইরা আর লাবি মালা পরিয়েছে কথাটা ঠিক, তবে আমি বলবো তোমার পরিশ্রম বৃথা যায়নি। তোমার গাথা মালা পরে গরুটাকে বেশ মহারাজ মহারাজ মনে হচ্ছে, দেখেছো?
0: তাই তো নানা ভাই।
1: দাদা, কসাইরা আইসা গেছে।
3: ওই তো, কসাইরাও চলে এসেছে, এক্ষুনি গরু কোরবানি করে দেবে। চলো, তার আগে আমরা সবাই মিলে গরুর পাশে দাঁড়িয়ে একটা সেলফি, মানে উইফি তুলি।
2: হুররে!
4: আরে চলো চলো, সবাই চলো সেলফি তুলি।
5: এতক্ষণ আমরা শুনলাম ঈদের বিশেষ নাটিকা কদম ফুলের মালা। এতে অভিনয়ে অংশ নিয়েছে মুস্তাকিম রহমান, সোমায়তা আজিজ, নওশিন নাওয়ার অহনা, তৌকিয়াসার আইমান এবং ধ্রুব চৌধুরী। এখনো আরও কিছু আয়োজন আছে বাকি, যার মাঝে পাবো ঈদের রেশ, তাই মন দিয়ে শুনতে সবাইকে আহ্বান জানাই। এই যে এবারের ঈদ পবিত্র ঈদুল আজহা, এই ঈদ আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়।
6: কলকাকাই অনুষ্ঠানে এখনকার আয়োজন ঈদের গান। গানের কথা লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, গানটিতে সুর দিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ খান, আর গানটি শুনবো আমরা আদ্রিতা আলাউদ্দিন আলীর কণ্ঠে।

0: শোনা হলো ঈদের গান, শেষের আগে শুনবো আরো একটি গান। তবে সেই গান শুনবার আগে শুনবো ছয় কবিতার কিছু কথা।
1: ঈদ এলে শোনা যায় কত কি যে গান,
0: ছয় কবিতাও হয় এই ঈদের প্রাণ।
1: এবার রানারের ঝুলি পর্বে শুনবো শ্রোতা বন্ধুদের পাঠানো কিছু লেখা থেকে পাঠ, যে লেখায় হয়তো আমরাও পাবো ঈদের পরশ।
0: রানারের ঝুলি পর্বটি গ্রন্থনা করেছেন ভাইয়া গোলাম নবী পান্না, আর উপস্থাপনায় রয়েছে নামিরা রায়দা।

0: দূরের ও কাছের শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি ছড়া কবিতা পাঠের আসর রানারির ঝুলি। আজকের রানারির ঝুলি উপস্থাপনায় রয়েছি আমি, নামিরা রাইদা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, পবিত্র ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদ ত্যাগ, আত্মসমর্পণ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষায় সমৃদ্ধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রিয় সন্তানকে কোরবানি করার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তার স্মরণেই মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহা উদযাপন করে। কোরবানির মাধ্যমে মানুষ নিজের লোভ, অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেবার শিক্ষা লাভ করে। ঈদুল আজহা তাই শুধু আনন্দের উৎসব নয়, বরং আত্মশুদ্ধি ও মানব কল্যাণের এক মহৎ বার্তা বহন করে চলেছে। এই আলোকেই লিখিয়ে বন্ধুরাও তাদের কথামালা সাজিয়েছে ছড়া ছন্দে ও কাব্যছায়ায়। তাই তো রানারের ঝুলিতে জমা পড়েছে এ বিষয়ের ছড়া কবিতা। আজকের আসরে আসা লেখাগুলো যারা পাঠ করে শোনাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তারা হলো তাবাসসুম আমরিন, মোহাম্মদ আসফি রাইহান চৌধুরী, মাহবুবা আক্তার, ফারহান তানজিম তীর্থ, শিফা আরওয়ান। এবারে লেখা পাঠ। প্রথমেই খন্দকার শাহিদুল হকের লেখা ঈদুল আজহার মর্ম শিরোনামের ছড়াটি এসেছে কুষ্টিয়া জেলার মিরপুরস্থ সুতাইল থেকে। এটি পাঠ করে শোনাবে তাবাসসুম আমরিন।
1: প্রিয় জিনিস কুরবানি দেয়া, ঈদুল আজহার মর্ম, আত্মত্যাগের এই আহ্বান, এটাই আসল ধর্ম। গরু ছাগল দুম্বা উটের রক্তে ঝরে পুণ্য, খোদার জন্য ত্যাগ হলে তা রয় না তখন শূন্য। এসব ত্যাগের সব আয়োজন হলে সবার জন্য, সাম্যবাদ আর মানবতায় জীবনটা হয় ধন্য।
0: দ্বিতীয় ছড়াটি লিখে পাঠিয়েছে মেহেরপুর জেলার মল্লিকপাড়া থেকে আব্দুস সালাম। পড়ে শোনাবে মোহাম্মদ আসফি রাইহান চৌধুরী।
2: জিলহজ মাসের চাঁদের আলোয় আকাশ যখন হাসে, ত্যাগ তাকওয়ার বাণী নিয়ে কোরবানি ঈদ আসে। থাকলে মনে খোদা ভীতি তাতেই পরিশুদ্ধ, আল্লাহকে পাওয়ার পথ করবে কে আর রুদ্ধ। করলে স্মরণ সকল সময় ইব্রাহিমের স্মৃতি, ত্যাগ মহিমায় শান্তি সহ থাকবে বজায় প্রীতি।
0: আসরের তৃতীয় ছড়া ঈদের দিনে শিরোনামের। আহসানুল হকের লেখা এই ছড়াটি এসেছে কক্সবাজারের ঝাউতলা থেকে। এটি পাঠ করে শোনাচ্ছে মাহবুবা আক্তার।
3: ঈদের দিনে গুমরা মুখে কেউ থেকো না কেউ, সবার বুকে উছলে উঠুক ঈদ আনন্দ ঢেউ। গরিব অনাথ এতিম টোকায় মন ভরে তাই হাসুক, উদারতার আবেগ মেখে ঈদ আনন্দে ভাসুক। ঈদুল আজহা জাগ ছড়িয়ে সবার মনে মনে, ফুটে উঠুক এমন দৃশ্য খুশির আলিঙ্গনে।
0: এখনকার এ ছড়াটি এসেছে বগুড়া জেলার সারিয়াকান্দির দক্ষিণ জোরগাছা থেকে। মোহাম্মদ আব্দুল কাদেরের লেখা এ ছড়াটি পড়ে শোনাবে ফারহান তানজিম তীর্থ।
4: ঈদুল আজহা নামাজ শেষে পশু জবেহ করে আল্লাহ নামে আত্মত্যাগে, দীক্ষাটা নাও ঘরে কোরবানিরই রক্ত মাংস, দেখেন না তো রব, মনে রাখা তাকুয়াটুকু, গ্রহণ করেন সব ত্যাগের দীক্ষায় শুদ্ধ হোক সবার চেনা মন, কবুল করো হে দয়াময় সবার আয়োজন।
0: ঈদুল আজহা শিরোনামের এবারের কবিতাটি ফরিদপুর জেলার মধুখালী থেকে লিখে পাঠিয়েছে শাহিন সুলতানা। এটি পাঠ করে শোনাচ্ছে শিফা আরওয়ান।
5: ঈদুল আজহার আনন্দে উথলে ওঠে মন, কোরবানির এই উৎসবে খুশির আয়োজন। বাবার সাথে করবে জবাই পশুকে কোরবানি, হিংসা মুছে বিভেদ ভুলে মানবে খোদার বাণী। মায়ের হাতের মাংস পোলাও সাজবে থরে থরে, হাসি মুখে করবে বিলি খোকন সবার ঘরে।
0: বন্ধুরা, এক এক করে তোমাদের পাঠানো ছড়া কবিতা বাছাই করে মনোনীত লেখাগুলো শুনিয়ে দিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা, এবার নতুন বন্ধুদের বলছি, তোমরা কিন্তু আসরে লেখা পাঠিয়ে অংশ নিতে পারো। ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, চট জলদি লিখে নাও। খামের ওপর লিখবে রানারির ঝুলি কলকাকলি অনুষ্ঠান প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা জাতীয় বেতার ভবন শেরেবাংলা নগর ঢাকা 1207। বন্ধুরা আমি ঠিকানাটা আবার বলছি, রানারের ঝুলি কলকাকলি অনুষ্ঠান প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা জাতীয় বেতার ভবন শেরেবাংলা নগর ঢাকা 1207। বন্ধুরা তোমরা এখন থেকে কলকাকলির ইমেইলেও লেখা পাঠাতে পারো। ইমেইলটি হলো kolokakulibibi@gmail.com। বন্ধুরা আমি ইমেলটি আবারও বলছি, kolokakolibibi@gmail.com।

0: শেষ হলো রানারের ঝুলি পর্বটি। এই পর্বের মাধ্যমে আমরাও শ্রোতা বন্ধুদের কিছু মনের কথা জানতে পেরেছি, জানতে পেরেছি ঈদকে নিয়ে তাদের কিছু ভাবনা কথা, যে কথা ছিল ছন্দের ছোঁয়া।
1: এমন ছন্দের ছোঁয়া আমরা পাই ঈদের গানে, যে গান আমাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দেয়, তাড়িয়ে দেয় একঘেয়ামি।
0: আমরা যেন এক নতুনকে পাওয়ার আনন্দে মেতে উঠি, আমাদের সময় হয়ে ওঠে মধুময়, ঈদে কেড়ে নেয় আমাদের চোখের নীল।
1: আর তাই তো ঈদ এত আনন্দের, এত ভালো লাগার। শুনবো আমরা ঈদের একটি গান, এই গানেরও কথা লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, কথায় সুর দিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ খান, এই গানে অংশ নিয়েছে তাসনিম।

0: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিশু কিশোরের অংশগ্রহণে আয়োজিত বিশেষ অনুষ্ঠান কলকাকলি আজ এ পর্যন্তই। অনুষ্ঠান গ্রন্থনা করেছেন তাপসী মনির, উপস্থাপনে ছিলাম আমরা দুজন, আমি লাইবানু বিনতে রহমান
1: এবং আমি আফিরা চৌধুরী।
0: শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন মোহাম্মদ শামসুল হক, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং ঈদের এই বিশেষ কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: এবারের ঈদ হোক খুব স্মরণীয়,
0: স্মৃতিতে প্রীতিতে হোক বরণীয়।
1: ঈদ মোবাইল।

এতক্ষণ শুনলেন শিশু কিশোরদের অংশগ্রহণে মেগাদিন অনুষ্ঠান কলকাকলি বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আয়োজন মেলার এবারে আধুনিক গান শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানে কথা সাজিয়েছেন মুকুল চৌধুরী, সুরারোপ করেছেন রাজা হোসেন খান। শিল্পী কণ্ঠে প্রথম গান খোলা জানালায় চেয়ে দেখি।

প্রিয় শ্রোতা, শাহনাজ রহমাতুল্লার কণ্ঠে শুনছেন আধুনিক গান। শিল্পী কণ্ঠে এবারের গান সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে

0: দুখানে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে এখন তা জানিয়ে দিচ্ছি। বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30, প্রামাণ্য অনুষ্ঠান স্বাধীনতার ঘোষক জিয়া সকাল 8:15, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ ও দেশ গঠনে তাঁর অবদান নিয়ে আলোচনা মন ও মননে জিয়া শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণে সকাল 8:30। বিশেষ প্রতিবেদন গণতন্ত্র উত্তরণ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুনবেন সকাল 9:05। শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন মৃত্যুহীন প্রাণ শুনবেন সকাল 10:05। আরও বিশেষ বিশেষ অনুষ্ঠান প্রচার হবে, সেগুলো আমরা একটু পরে জানিয়ে দেব।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কোরবানির নিয়ম কানুন বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের তাওহিদ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আজকে আমরা কোরবানির নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত আলোচনা শোনাবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি মোহাম্মদ মঞ্জুর হোসাইন।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: সম্মানিত শ্রোতা, আমরা মুফতি মঞ্জুর হোসাইনের কাছে আমরা জানতে চাইব যে কোরবানির নিয়তের গুরুত্বটা কিরকম।
4: জি, অত্যন্ত। কোরবানি পুরাটাই নিয়ত। কোরবানি সম্পৃক্ত যতগুলো আয়াত সবগুলোতে আল্লাহ নিয়তের বিষয়টাকে সংযুক্ত করেছেন। ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য কোরবানি দাও, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের এই রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে শুধুমাত্র তোমাদের অন্তরের বিষয়টা।
3: নিয়তটা বিশুদ্ধ হতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি। এখন মালন মঞ্জুর হোসেন, আপনি বলবেন যে এই যে কোরবানি পশু জবাই করার পদ্ধতিটা কি হবে?
4: জবাইয়ের পুরো যে সিস্টেমটা, আমরা সিস্টেমটা সম্পর্কে আলোচনা করব। পশুকে জবাই করার আগে ছুরি ধার দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা খুব গুরুত্ব দিয়েছেন, যে স্পষ্ট বলেছেন ওয়ালিউহিদ্দা আহাদাকুম শাফরাতা, সে যেন তার ছুরিকে ধার দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কোরবানির পশুর পাশ দিয়ে যাচ্ছিলেন, এটাকে বেঁধে রেখে ছুরি ধার দিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, আতুরিদু আন তুমিতাহা মাউতাত, তুমি কি মারার আগে কয়েকবার মেরে ফেলতে চাচ্ছ নাকি, এত কষ্ট দিচ্ছ কেন? তুমি আগে সবকিছু প্রস্তুত করে তারপর তাকে শুয়ে জবাই করবো। অতএব ছুরিটা ধার দিয়ে যাতে খুব দ্রুততার সাথে কোরবানি শেষ করতে পারে, এরকম ধারালো ছুরি দিয়ে কোরবানি করা, জবাই করার জন্য উপযোগী করে বাঁধা। নিজে জবাই করা এটা সুন্নাহ। নিজের কষ্টার্জিত টাকা জমিয়ে পশুটা কিনে আনলাম, সেটা আল্লাহর জন্য আমি নিজের হাতে কোরবানি দিয়ে আল্লাহকে দেখাচ্ছি যে আমি শুধু আপনার জন্যই আমার এই কষ্টার্জিত টাকা অর্থ সবকিছু আপনার জন্য নিজের হাতে বিসর্জন দিচ্ছি, এতে একটা প্রশান্তি অন্যরকম থাকে। অতএব নিজের হাতে জবাই করা। তো জবাই করার আগে নাম আপনার পক্ষ থেকে বলতে পারবেন, এটা সুন্নাহ। সেই পরিবারের নাম উচ্চারণ করলেন, অমিন উম্মাতি মোহাম্মদ, আমাদেরকেও সামিল করলেন। অতএব এটা খুব সুন্দর, উম্মাত রাসূলুল্লাহ সাল্লামের নাম উচ্চারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু আমাদের নাম উচ্চারণ করে আগেই তালিম দিয়ে গেছেন, অতএব আমরা বলবো যে এটা আল্লাহর জন্য কোরবানি করছি। এখানে আমি আল্লাহ সাল্লামের পক্ষ থেকে বলতে পারি এবং আমার পরিবারের বাবা মা যারা আছেন তাদেরকে সামিল করতে পারি। বিসমিল্লাহি আল্লাহ আকবার, এতটুকু বলে জবাই করলে জবাই সুন্নাসম্মত হলো। আপনি আরো কিছু দোয়া পড়তে পারেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এই সমস্ত আয়াতগুলো সংযুক্ত করলে এটা আরো মানে নিয়তটা আরো
3: এখানে যারা যিনি জবাই করবেন তার আশেপাশে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন তারাও কিন্তু এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে পারেন, যেহেতু এটা ইসলামের একটা শেয়ার।
4: তিরমিজির যে হাদিসটা, হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মত যারা কুরবানি করার সামর্থ্য নেই তাদের পক্ষ থেকে আমি কুরবানি করছি।
3: বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আসলে জবাইটা কিভাবে করবে, ছুরিটা আসলে গলার কতটুকু কাটতে হবে, এর কোনো নিয়ম আছে?
4: হ্যাঁ, অবশ্যই। আমরা আগে বলছি যে কম কষ্ট দিয়ে জবাই করার জন্য গলার এমন জায়গাতে আপনি ছুরিটা ধরবেন, ছোট ছোট দুইটা হাড়ের মাঝখানে, যেখানে জবাই করলে খুব সুন্দর করে রগগুলো কাটা যায়। এবং এখানে আরেকটা বিষয় সংযুক্ত করা দরকার যে অনেক সময় এমন হয় যে আমরা একটু জবাই করে ছেড়ে দিলাম, ছুরিটা আরো দুইজনে ধরলো, তো এক্ষেত্রে সবাইকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে যতজন অংশগ্রহণ করবে। জবাইয়ের ক্ষেত্রে, কাটার ক্ষেত্রে, রক কাটার ক্ষেত্রে যতজন অংশগ্রহণ করবে সবাইকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এবং আবার অনেক সময় যে ওই যে খুচিয়ে খুচিয়ে এটা পশুকে কষ্ট দেওয়া, কোনোভাবেই করা যাবে না।
3: স্বাভাবিকভাবে গলার যে দুই পাশের শ্বাসনালীগুলো আছে এগুলো কেটে দিবে, রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হওয়ার পর শান্ত হয়ে যাবে, এরপরে চামড়া ছেলার কার্যক্রম করবে। অনেকে আমরা দেখি যে বিশেষ করে গ্রাম অঞ্চলে কসাই নেই, কিন্তু অনেক মানুষ একসাথে বসেন, তারা এসে দা ছুরি নিয়ে আসেন, গোস্ত কাটেন, কাটার শেষ হয়ে গেলে যারা কেটেছে তাদেরকে আলাদাভাবে গোস্ত দিতে হয়। এই

0: আপনি ওই যে কাটছে তাদের নাম লিস্ট করে প্রত্যেকের জন্য আলাদা করে গোশত ভাগ করে তাদেরকে দেওয়া, এটা পারিশ্রমিক বোঝায়, এটা দেওয়া যাবে না কোনো।
1: পারিশ্রমিক যদি হয় তাহলে দেওয়া যাবে, অনেক সুন্দর আমরা পরিষ্কার হলাম। আরেকটি বিষয় ছিল গোশত বন্টন করার ক্ষেত্রে, এই যে কোরবানির গোশত তিন ভাগ করা, এই গোশত বন্টন করার বিধানটা কি?
0: জি, আমাদের আগেও কোরবানি ছিল, কোরবানি যেহেতু একদম শুরু থেকেই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পশু কোরবানির ধারা, রাসূলুল্লাহ সাল্লামের আগ পর্যন্ত কোরবানি দাতা তার পরিবার কোরবানির পশু থেকে কোনো গোশত খাওয়ার বিধান ছিল না, পুরোটাই সৎকা করতে হতো। তো রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন যে আপনি নিয়মটা এমন করে দেন কোরবানি দাতা পরিবারও যাতে খেতে পারে এবং যাতে বাহিরেও দিতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের দুইটা আয়াত নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই জায়গাতে আমাদের জন্য বড় ইহসান করলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ফাকুলু মিনহা, অতএব আপনার উম্মত এখন এখান থেকে খেতে পারে। এরপরে ওয়া আতিমুল বাইসাল ফাকির, শুধু নিজে খাবে না, নিঃস্ব অসহায় দরিদ্র তাদের খাওয়ারের ব্যবস্থা করবে এটার থেকে। কানিআ ওয়াল মুতার, যারা কোরবানি দিতে পারে না, অসহায় মানুষ, প্রকাশ করতে পারে না, মানুষের কাছে চাইতেও পারে না, এমন মানুষকে খুঁজে খুঁজে পৌঁছে দিবে। অতএব এই আয়াতে স্পষ্ট সমাধান আছে, আগে একটু খেতে পারতাম না, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদলতে খেতে পারছি, বিধান আল্লাহ সহজ করে দিলেন। ওয়াতিমুল কানি আওয়াল মুতার, নিজে খাবো অসহায় দুস্থকেও দিব, সেই আঙ্গিকে ফোকায় কারাম সম্মিলিতভাবে এতটুক সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা ভাগ করলেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি আ মুতার, নিজে খাও, এক ভাগ নিজে খাবা, এক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে যারা কোরবানি দেয় না তাদেরকে দাও, আর এক ভাগ দুস্থ প্রতিবেশী মানুষ যারা কোরবানি দেয় না তাদেরকে দাও। প্রতিবেশী আত্মীয়তাটা না দিলে অন্তত দুই ভাগ নিজে খেয়ে এক ভাগ দুস্থ অসহায় মানুষ এবং ওই ভাগ থেকেই আত্মীয়দের কিছু দেওয়া, এটা একবারে রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লামের কোরবানির চিত্রটা বলি, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেটা বর্ণনা করেছেন তিরমিজির হাদিস আর অনেক কিতাবের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাম তো বকরি জবাই করতেন, জবাই করার পরে একটা রানের মাংস প্রস্তুতের পর সাহাবায়ে কেরামকে বললেন এটা অমুক অমুক ঘরে দিয়ে আসো, দিয়ে আসা হলো। দ্বিতীয়টা প্রস্তুত করে রাসূলুল্লাহ বললেন দিয়ে আসো, দিয়ে আসা হলো। তৃতীয়টা প্রস্তুত করে বললেন যে অমুক অমুক ঘরে দিয়ে আসো, তিনটাই দিয়ে দেওয়া হলো। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেন যে আয়েশা, আমাদের কোরবানির আর কতটুকু অবশিষ্ট আছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন রাসূলুল্লাহ আর একটা রান আছে, তিনটা তো দিয়ে দিলেন। নবীজি বললেন না আয়েশা, তুমি বলো যে আমাদের তিনটা আছে একটা নাই, মানে যেটা আমরা খাবো এটা নাই আল্লাহর কাছে, যেটা দিয়ে দিছি এতক্ষণ এটাই আছে। অতএব আমাদের কোরবানির সময় এটা মাথায় রাখা উচিত, যা দিব মানুষকে এটাই আল্লাহর কাছে আছে। সাহাবিদের একটু চিত্র বলি, সাহাবিদের কোরবানির চিত্র আমাদের অনুপ্রেরণা জাগাবে ইনশাল্লাহ। কোরবানি করতেন, সব গোশত প্রসেস করে এটাকে বন্টন করে দিয়ে আজকে রান্নার মতো গোশতটা এখান থেকে নিতেন আর বাকিটা বন্টন করে দিতেন।
1: আরেকটি বিষয় যে এই যে কোরবানি হয়ে যাওয়ার পরে সবাই দেখা যায় যে রাস্তায় বর্জ্যগুলো ফেলে রেখে চলে যাচ্ছে, এই বর্জ্য সরানোর ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি?
0: ইসলামী শরীয়তের অন্যতম বিষয় হচ্ছে কোনো বিষয় দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, ইমানের অন্যতম বিষয়, জান্নাতের অন্যতম বিষয় হিসেবে রাসূল সংযুক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহ দাখাল আল-জান্নাহ, যে ব্যক্তি হালাল খেলো, সুন্নাসম্মত আমল করলো এবং মানুষকে কষ্টদায়ক বিষয় থেকে দূরে রাখলো, সেটা আপনার বর্জ্য ফেলে কষ্ট হোক, হাতের কষ্ট হোক, মুখের কষ্ট হোক, বিভিন্ন কষ্ট থেকে দূরে রাখলো, জাকালা জান্নাত, জান্নাতে প্রবেশ করলো। তবে আপনি দেখেন কোরবানি করে নারী বুড়ি সহ রক্তের অংশগুলো রাস্তার পাশে ফেলে দিলেন, এখান দিয়ে মানুষ যাতায়াতে কষ্ট পাচ্ছে, কোরবানি করলেন আল্লাহর জন্য, মানুষকে কষ্ট দিয়ে আপনি গুনাহগারের ভাগী হচ্ছেন। অতএব এটা নিজ দায়িত্বে অবশ্যই, বিশেষ করে যারা রাজধানীতে আছেন, সিটি কর্পোরেশন বর্জ্যের জন্য একটা নির্দিষ্ট পলি দেয়, ব্যাগ দেয়, এটা একটু সহযোগিতা করা, আমরা এগুলোকে ব্যাগ আবদ্ধ করে এবং গ্রামে যারা আছেন তারা সেগুলোকে মাটির নিচে চাপা দিয়ে দেওয়া, যাতে গন্ধ দুর্গন্ধ না ছড়ায়, এখান থেকে অনেক রোগ, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া শুরু হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো নিজ দায়িত্বে রাখাই হচ্ছে কোরবানি যারা দেয় তাদের।
1: কোরবানি এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত এবং ইসলামের একটা শিয়ার, এখানে পর্যাপ্ত পরিমাণে সম্মান বোধ রাখতে হবে এবং পশু যাতে কষ্ট না পায় এবং সুন্দরভাবে তার রগগুলো কাটে, ধারালো ছুরি ব্যবহার করতে হবে বিশুদ্ধ নিয়তে এবং এই গোশত দ্বারা যাতে কোনোভাবে পারিশ্রমিক হিসাবে ব্যবহৃত না হয়, এই সকল বিষয়কে খেয়াল রেখে এবং প্রতিটি ক্ষেত্রে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে মালিক তুমি আমার এই কোরবানিটাকে কবুল করে নাও, এই কোরবানির পশু কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে যাওয়ার বাহন হবে, কাজেই এই কোরবানির পশুটাকে আপনি যথাযথ সম্মান করবেন, কেউ যাতে এই কোরবানির পশুর সাথে অসম্মানজনক আচরণ করতে না পারে সেই ব্যাপারেও প্রত্যেক কোরবানি দাতা আমরা সচেতন থাকব। আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করবো আল্লাহ তাআলা যাতে আমাদের এই কোরবানি কবুল করে নেন এবং গোশত বন্টন করার ক্ষেত্রে যারা অংশীদার থাকবেন একাধিক ভাগে যারা কোরবানি দিবেন সেই বন্টন করার ক্ষেত্রেও যথাযথভাবে বন্টন করতে হবে। সম্মানিত শ্রোতা, আমরা মহান আল্লাহর সন্তুষ্টিকে অন্তরে রেখে বিশুদ্ধ নিয়তে বিসমিল্লাহি আল্লাহু আকবরের ধ্বনিতে মুখরিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কোরবানি দাতাদের কোরবানিকে কবুল করুন।
2: এতক্ষণ শুনলেন কোরবানির নিয়ম কানুন বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন

0: মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ঈদের গান, শিল্পী রাশেদ জামাল। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী এবং সুর করেছেন আশরাফ বাবু।

0: ঈদের গান শুনলেন, শিল্পী ছিলেন রাশেদ জামান, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি রিজিয়া পারভীন, ঈদ মোবারক। আমি আছি বাংলাদেশ বেতারের সাথে ঈদুল আজহার বিশেষ আয়োজনে।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মোহাম্মদ গোলাম রসুল। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, সকলের সহযোগিতা পেলে সরকার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের প্রীতিভোজ অনুষ্ঠানে এ প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মৃত্যুঞ্জয়ী ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই প্রীতিভোজের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, সৈনিকসহ সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবেই গড়ে তুলতে। এদিকে যথাযথ উৎসব উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় গতকাল সারা দেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। গতকাল পশু কোরবানের কাজে ব্যস্ত সময় পার করে আজ অনেকেই পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তাদের অনেকেই আজ ঢাকা ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়িতে যাচ্ছেন। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানীর রাস্তাঘাট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি গতরাত ৬:৩০ পর্যন্ত মোট ১২,৬৮৪ টন বর্জ্য অপসারণ করেছে। রাতে নগর ভবনের শীতলক্ষা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম জানান, গতরাত ৬:৩০টার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলো থেকে প্রায় ৬৫% বর্জ্য অপসারণ করা হয়। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি গতকাল সন্ধে ৬টা পর্যন্ত ৫,৬৪৪ টন বর্জ্য অপসারণ করেছে। ঈদুল আজহা উপলক্ষে আজও অনেকে পশু কোরবানি দিচ্ছেন। আজও রাজধানী জুড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণের কাজ করছেন। একই সঙ্গে ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর আমিনবাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, কোন ধরনের অব্যবস্থাপনা বা সিন্ডিকেটের কারণে যেন চামড়া নষ্ট না হয় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদের ছুটির গত চার দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে ১৮,০০৮,২০০ টাকা। পদ্মা সেতু সাইট অফিস জানায়, এ সময় সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে ১৬০,৬৭৪টি গাড়ি পারাপার হয়েছে। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে, এজন্য মাওয়া প্রান্তে ৩টি মোটরসাইকেল বুথসহ ১০টি এবং জাজিরা প্রান্তে ২টি মোটরসাইকেল বুথসহ ৯টি বুথ খোলা হয়েছিল। এর ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। দেশে হামের উপসর্গ নিয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭৭ জন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, যুদ্ধ বন্ধের চুক্তিতে উপনীত হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও ইরানকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে রয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জে ডি ভ্যান্স বলেন, দুই পক্ষ কখন চুক্তি চূড়ান্ত করবে বা করবে কিনা তা বলার সময় এখনও আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির অধীনে আরও ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার কথা রয়েছে। তবে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানায়, ইরান চূড়ান্ত কোনো চুক্তির ব্যাপারে এখনও নিশ্চিত নয়। খেলার খবর, ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৪-২ গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। এই জয়ের মধ্য দিয়ে প্রথম ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামী রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। ঈদ মুবারক। শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নাটক ঈদের হাড়ি। রচনা জাহিদ হোসেন বাবুল, প্রযোজনা আব্দুস সবুর খান চৌধুরী। নাট্যানুষ্ঠান ঈদের হাড়ি।
2: বুঝলাম না বিষয়টা, ঈদ করতে বাপের বাড়ি যাইতেছি, কই একটু হাসি খুশি থাকবা তা না, আমার মুরগির মতো দুম ধরে আসো কেন?
3: আয়না বেগম, অন্য যা কিছু বলো কিন্তু আমার ব্যবসা নিয়ে ইয়া কি করবা না, এটা আমার ডোন লাইক। রিকশার ঝাঁকুনিতে আমার শরীর ব্যথা হইয়া গেছে, তিনি আসেন ইয়ার কি নিয়া
2: হইছে, এখন আমার দিকে তাকাও।
3: অল টাইম আই সি ইউ, এখন আবার সি করার কি আছে?
2: শোনো না, আসো একটা সেলফি তুলি। হ্যাঁ, কি হইছে? হ্যাঁ, এমন হাসির মতো মুখ করে আসো কেন? সুন্দর করে হাসো দেখি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এই এই তো, আমার একটু সুন্দর করে ধরো। ঠিক এইভাবে, হ্যাঁ এইভাবে একটা সেলফি তুলি। হ্যাঁ, মনে হইব কি জানো, টাইটানিক ছবির মতো আমরা হাওয়ায় ভাইসা ভাইসা যাইতেছি।
3: হাওয়ায় ভাইসা ভাইসা যাইতেছি, এটা রোড নট সমুদ্র। তোমার জাহাজ খেলা স্টপ করো, মোবাইলের চার্জ অপচয়। এইটা কে গো?
2: আসসালামু আলাইকুম জহুর চাচা।
3: তুমি জামান ভাইয়ের বড় মেয়ে আয়না না?
2: জি চাচা। আপনার লগে এইটা কি আকাশ না? এ আকাশ, কি রে কেমন আছিস?
3: জি আপা ভালো আছি, উনি নিশ্চয়ই তোমার স্বামী। কি জামাই, এমন ঘাপটি মাইরা বইসা আছেন কেন? কোনো সমস্যা?
4: দেখেন মিস্টার জহর সাহেব, কামিং টু শ্বশুর বাড়ি বাট নো কার, বিষয়টা কি ঠিক?
3: মোটেই ঠিক না, মোটেই ঠিক না। গ্রামের ইজ্জত না থাকতে পারে, আপনার অবশ্যই আছে, তা সমস্যা কি এইটাই?
4: হ্যাঁ, এটাকে আপনার কাছে প্রবলেম বলে মনে হয় না? হাউ ফানি, আমি শ্বশুর বাড়িতে আসব অথচ গাড়ি নিয়ে কামিং করতে পারবো না, এটাই বিগ সমস্যা।
5: হ্যাঁ তা তো অবশ্যই। তা দুলা ভাই, আপনি কি গাড়ি খরিদ করছেন?
4: গাড়ি খরিদ করবো অথচ শ্বশুর বাড়িতে গাড়ি করে কাম করতে পারবো না, এমন গাড়ি খরিদ করার কোনো কারণ আমি দেখি না।
3: অতি উত্তম চিন্তা। তা জামাই, রাস্তা কি বড় করার কথা ভাবতেছেন?
4: জি,
3: খুবই ভালো, নিজের টাকায় করবেন।
4: শ্বশুর জীবিত থাকতে নিজের টাকায় কোনো কিছু করা রাইট হইব না, যা করার শ্বশুর সাহেবকে দিয়েই করাইতে হইব, না হয় এলাকায় ওনার বদনাম হইয়া যাইব যে। তাছাড়া আপনি তো আছেনই। এবার শ্বশুর বাড়ি গো হই, সময় করে কাম করবেন, রাস্তার বিষয় টক করব। মিস্টার রিকশা গো হেড।
3: বেটা বদের বদ, আমার সাথে তামাশা? তুমি রং দেখছো? রঙের ডিব্বা দেখো নাই, এইবার দেখবা।
6: আসসালামু আলাইকুম জহর চাচা, খালোকে কথা কন।
3: কি খবর তোমার মিয়া, সবজি বিশারদ, আছো কেমন?
6: সব মিলে মাশাল্লাহ খুব ভালো আছি।
3: পা তুলি ভইরা কি নিয়া যাইতাছো?
6: আরে আমার খেতে সবজি, খাইতে সেই রকম স্বাদ, ওই জামান চাচার জন্য নিয়ে যাইতাছি।
3: ঈদে কেউ কারো বাড়ি সবজি উপহার নিয়ে যায়, তা কেবল তোমারই দেখলাম তুমি সবজি নিয়ে যাইতাছ। তা খালি সবজি দিতে আইছ নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?
6: আমি আপনার মতো না, উদ্দেশ্য ছাড়া থুতুও ফেলি না।
3: ঠেস মারলা মনে হইল? আমাকে কি ঠেস মারা পাবলিক মনে হয়?
6: আপনার কি মনে হয় বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না, ওই আপনার সামোসের কাছ থেকে ভালো করে যাই না নেন গেলাম।
3: তুমি রং দেখছ? রঙের ডিব্বা দেখো নাই।
7: মিলন কিন্তু বেশি বাড়ছে কাকা, গ্রামে জনপ্রিয় হয়ে যাইতেছে, ভবিষ্যতে যে চেয়ারম্যান হইবার আশা করতেছেন সে আশা কিন্তু আশাই থেকে যাইব। সময় থাকতে ওরে টাইট দেন।
8: আব্বা ঈদ মোবারক, আমার ঈদ সালামি দাও।
9: এই নে,
8: 1000 টাকা দিলাম।
2: থ্যাংক ইউ আব্বা। আমি যাই দরজার সামনে গিয়া দাঁড়াই, এখন দুলা ভাইরা আসবো, তাগো কাছ থেকে সালামি নিতে হইব।
9: আমার সালামি দাও।
8: তোমার আবার কিসের সালামি?
9: ও বাবা, এই যে কোরবানির গোশত আমি রান্না করুম, আমার সালামি নাই, মেরে তো ঠিকই দিলাম।
8: আমার সবকিছু তো তোমারে দিয়েই রাখলাম, আবার বাড়তি সালামি?
9: এইসব বললে চলবো না, সালামি দাও।
8: আচ্ছা আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, তোমার জন্য স্পেশাল গিফট আছে। এখন যাও, আমার মেয়ে মেয়ে জামাইরা আসার সময় হয়ে আসলো, তাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করো। সবাই আসলে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিব। খাটের নিচে দুইটা হাঁড়ি আছে, বাইর করো।
9: হাঁড়ি দিয়া কি করবা, সিদ্ধান্ত গুলাকে হাঁড়ির মধ্যে বইরা রাখছো?
8: চুপচাপ বসো, আমার কথা শোনো।
9: এইসব হাঁড়ি টাড়ি বাদ দাও, ময়না যে বড় হয়েছে সেই খেয়াল আছে? তার বিয়া শাদী দেওয়ান লাগবো না, এইবার জামাইদের সাথে কথা বলবা।
8: ময়নার বিয়ার সাথে জামাইদের কি ভূমিকা সেইটাই তো বুঝলাম না।
9: তোমার বড় জামাই ব্যবসায়ী, মেজো জামাই শিক্ষক মানুষ, এখন ছোট জামাইকে ব্যাপারি আনবা না আড়তদার আনবা, সেইটা তাদের সাথে পরামর্শ করার দরকার আছে না?
8: এখন তোমার ছোট মেয়ের জামাই সবজিওয়ালা না মাছওয়ালা, যেইটা তার কপালে লেখা আছে সেটাই আসব, জামাইরা কি করব?
9: তুমি তাহলে কপাল নিয়ে বসে থাক।
8: রাগ করো কিসের জন্য? হ্যাঁ বসো বসো, মন দিয়ে আমার কথা শোনো। ময়নার বিয়ার বিষয়ে আমি একটা চিন্তা করছি। আচ্ছা, আমাদের মিলন ছেলেটা তোমার কাছে কেমন লাগে?
10: আম্মা আম্মা, মেজো বু আসছে।
9: আমি চাই, গয়না আসছে। কিরে গয়না, তুই একা আসলি কেন, জামাই কই?
11: আর বললো না আম্মা, এই লোকটা আমার জীবনটা তেনা তেনা কইরা ছাড়ছে, কিপটার গুষ্টি।
2: আরে ওই তো দুলাভাই আসছে, ঈদ মোবারক দুলাভাই, এই দিলাম আপনার গলায় মালা পরাইয়া।
12: ঈদ মোবারক। ধন্যবাদ ধন্যবাদ, মানি লোকের সম্মান একমাত্র তুমিই দিতে শিখে আছো মাইনা। আম্মা আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম বাবা।
12: আপনার শরীর ভালো তো?
2: হ্যাঁ, তুমি ভালো আছো?
12: আমি আম্মা সব সময় ভালো থাকি, ভালো থাকিতে পারাটা একটা গুণ, যদিও ইহা সকলে থাকিতে পারে না। আব্বা কোথায়?
2: ওনার শরীরটা একটু খারাপ করছে, তাই শুয়ে আছে।
12: ইহা কি বলিতেছেন, তিনার শরীর খারাপ, এক্ষুনি তাহাকে দেখিবার কর্তব্য হইয়াছে।
2: দাঁড়ান দাঁড়ান দুলা ভাই, আব্বা কোথাও পালাইয়া যাইতেছে না, তাকে দেখার অনেক সময় পাইবেন, এখন আমার ঈদ সালামি দেন।
12: পাস হইয়া সালাম দিলা না, সালামি চাহিতেছ, ইহা কিন্তু শিষ্টাচার বহির্ভূত কাজ।
2: দেখেন দুলা ভাই, ঈদের আনন্দের মধ্যে আজ অন্তত জ্ঞান বিতরণ করবেন না, সালামি দেন।
12: কত দিতে হইবে?
2: 1000 টাকা।
12: 1000 টাকা? ইহা তুমি কি বলিতেছ?
2: এই মেজবু, দুলা ভাইকে বলো কিপটামি না করতে, 1000 টাকা দিতে বলো।
11: দেখো, রিক্সাওয়ালাকে 20 টাকা বেশি দিবার ভয়ে সারা রাস্তা হাঁটাই আনছো, এইখানেও কিপটামি করবা না, যা চাইছে দিয়া দাও।
12: আচ্ছা আচ্ছা আচ্ছা, দিতেছি, এই নাও।
2: আসো বাবা, ঘরে আসো, গয়না আয়। দুলা ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার গলা থেকে মালা খুইলানি।
12: কি কি হলো, মালা খুলিলে কেন?
2: গলায় পরাইয়া ফেললে আর বেইল থাকে না, মালার কাজ শেষ।
12: এই থাকুক না, নিজেকে বিশিষ্ট বিশিষ্ট মনে হইতেছে।
2: থাকবো কি, এই মালা বড় দুলা ভাইকে পরাইয়া সালামি নিব না, ওনার কাছ থেকে টাকা নিয়া পরে না হয় আবার আপনার গলায় পরাইয়া দিব।
12: তখন কি আবারও আমার কাছ থাকিয়া সালামি নিবে?
2: না তখন আর নিব না, তবে আপনি দিলে আমি না বলবো না।
12: আব্বা আসসালামু আলাইকুম।
8: ওয়ালাইকুম আসসালাম।
12: আপনার শরীর খারাপ শুনিয়া নিজেরই খারাপ খারাপ লাগিতেছে।
8: না এটা তেমন কিছু না, বয়স হয়েছে তো, এখন কি আর আগের মতো ভালো থাকবো?
12: আপনি আব্বা সব সময় বই পড়িতে পারেন, দরকার হলে আমি আপনাকে বই হাওলাত দিব, আমার কাছে কিছু বই আছে, আপনাকে দিব।
8: না না না, এখন থাক।
12: আর আব্বা আপনি এমন গরমের মধ্যে থাকিবেন না, তাতে শরীর আরও খারাপ হইবে, রুমে এসি লাগাইয়া ফেলেন।
8: তুমি গরম কোথায় দেখো, আমার সারা বাড়ির আশপাশে গাছ গাছালি দিয়া ভরায় রাখছি, গরম আসার তো সুযোগ নাই।
2: কত
13: দিতে হইবে?
2: 1000 টাকা দেন।
13: মাত্র? তোমার মেজো দুলাভাই ওই ভুয়া শিক্ষকটা কত দিছে?
14: তিনি 1000 টাকা দিচ্ছেন।
13: তুমি কি করে ভাবলা সে যা দিছে আমি তাই দেব? আমি বড় সবসময় বিগ থাকবো। এই নাও 2000 টাকা।
14: থ্যাংক ইউ দুলাভাই। আমি যাই বাইরে থেকে ঘুরে আসি। জামাই বাবাজি আসো, ঘরে আসো।
13: অবশ্যই ঘরে ইন করবো, আগে আপনাকে সালাম করা দরকার। দোয়া করবেন আম্মা।
15: দুলা ভাই আমার সালামি কই?
13: তোমাকেও দিতে হইবে। কেন, হাবু দেয় নেই? সে অবশ্য কি দিবে, তাকে দেওয়ার সামর্থ্য আছে? তোমার তা আপাতত বাকি থাকলো। আম্মা আব্বা কোথায়, তিনাকে দেখছি না কেন?
15: তেনার শরীরটা একটু খারাপ, তাই শুয়ে আছেন।
13: বলেন কি, তেনার শরীর খারাপ আর আমি দেখতে গেলাম না? হাউ ফানি। আব্বা আব্বা,
16: আসসালামু আলাইকুম আপা দুলা ভাই, ঈদ মোবারক। আসেন আসেন আসেন, কোলাকুলি করি।
13: সস্তা দামে সিনেমাকে আসছো? নো, তোমার সাথে কোলাকুলি করা যাইব না। আব্বা আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।
8: ওয়ালাইকুম আসসালাম, তুমি এসে গেছো? আয় আয় মা, আয় আমার কাছে আয়, কতদিন ধরে দেখি না। কেমন আছোস মা?
15: আব্বা আমি খুব ভালো আছি আব্বা।
8: আমি তো চিন্তায় অস্থির, তোদের সাথে দেরি হইতেছে কেন?
13: দেরি হইত না আব্বা, পথে কিঞ্চিত সমস্যা হয়েছিল, সেটা কোনো বিষয় না। কিন্তু আপনি শুয়ে আছেন কেন?
8: সকাল থেকে কেমন যেন শরীরটা একটু খারাপ লাগতেছিল।
13: আমি আইসা গেছি, ব্যাড আপনি থাকতেই পারেন না। আব্বা ওঠেন ওঠেন, এখন আমি আর আপনি ব্যাডমিন্টন খেলব। খেলা যন্ত্রপাতি সব নিয়ে আসছি।
15: কি সব বলো, হ্যাঁ এই গরমে কেউ ব্যাডমিন্টন খেলে? চুপ থাকো।

0: মিলন ভাই।
1: আরে ময়না,
0: ঈদ মোবারক মিলন ভাই।
1: ঈদ মোবারক।
0: দাও দাও ঈদ সালামি দাও।
1: আমি তোমার ঈদ সালামি দেবো? কেন
0: কেন দিবা না, তুমি বয়সে আমার কয়েক বছরের বড়, একই গ্রামে থাকি, অনেকটা আত্মীয়ের মতো।
1: তার মানে পুরোপুরি আত্মীয় হইতে পারি নাই।
0: অনেকটা হওয়া মানে ধীরে ধীরে পুরাপুরি হইয়া যাইবা।
1: সেটা কবে হইব
0: তার আমি কি জানি, যে হইতে চায় সেই জানে।
1: তা হইতে হইলে আর কি কি করা লাগবে?
0: কি আশ্চর্য ব্যাপার, তা আমি কি কইরা বলবো।
1: আচ্ছা তাহলে আসো, আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি।
0: এখন আলোচনার টাইম নাই, দাও দাও সালামি দাও।
1: আচ্ছা আচ্ছা দিতেছি, আগে চোখটা বন্ধ করো।
0: এই যে করলাম,
1: এইবার চোখ খোলো।
0: হ্যাঁ, এ কি ফুল,
1: কি এই সালামিতে চলবো?
0: খুব চলবো, তুমি বাড়ি আইসো, মা তোমারে যাইতে বলছে, আমি যাই।
1: আচ্ছা ঠিক আছে।

0: ময়না, কেমন আছো মা জননী?
1: যে চাচা, আমি ভালো আছি। যাই কেমন?
0: আচ্ছা, আকাশ মিয়া, ময়না বিবি মিলন মিয়ার বাড়ি থেকে বের হইল না? হ, তাই তো দেখলাম। তার হাতের মধ্যে কি ছিল তাকে তুমি দেখছো? হ, লাল রঙের একখান ফুল। একজন আরেকজন রে, কেন ফুল দেয় কইতে পারো?
2: যে না, আমি কখনো ফুল পাই নাই, কারো দেও নাই, তাই কইতে পারতাছি না।
0: ঘটনা তাইলে তলে তলে এত দূর গেছে। মিলন মিয়া, তুমি রং দেখছো? রঙের ডিব্বা দেখো নাই? এই এরা কার আসতেছে? একটা জামান মিয়ার পাগল জামাই, অন্যটা অন্যটা হইল মেজো জামাই। চল একটু আংটা লাগাইয়া দিই।
3: ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাবিবুর রহমান হাবু, তোমার কি ধারণা শ্বশুর সাহেবের মনে কি আছে? কোনো কিছুকে আন্দাজ করতে পারো কেন আমাদের তিনি একসাথে ডাকছেন?
4: বুঝিতে পারিতেছি না।
3: তুমি শিক্ষক টাইপের মানুষ, বই বিক্রি করিয়া খাও, তোমার মাথায় সবসময় অঙ্ক খেলা করে। চিন্তা করে বলো, থিঙ্ক।
2: আমার থিঙ্কিং এ যা আসিল তা হইল, আগে আমরা আমাদের পরিবারের সহিত কথা বলি, নিশ্চয়ই তাহারা কিছু জানে।
3: ওয়েল সেড, চলো তাদের সাথেই আলোচনা করি।
0: এই যে জামাই বাবা জিরা, কেমন আছেন?
3: গুড, ভেরি গুড।
0: হ্যাঁ, এখন ভালো আছেন, তবে মনে হয় না আর বেশি দিন ভালো থাকতে পারবেন।
2: আপনি কি বুঝাইতে চাইতেছেন?
3: ক্লিয়ার মি?
0: আমি সেই মেলা দিন আগে থেকে বুঝতে পারছি, কিন্তু আপনারা বুঝতে পারেন নাই।
3: মিস্টার জহর সাহেব, কথা ক্লিয়ার করে বলেন প্লিজ।
0: ভাবগতিক যা দেখতাছি, আপনাদের শ্বশুর আব্বা কিছু একটা করতে যাইতাছে।
2: কি করিতে যাইতেছেন?
0: তেনার কোনো ছেলে সন্তান নাই, তিন মাইয়া, দুই মাইয়া আপনাদের ঘরে, তৃতীয় মাইয়া যাইব কার ঘরে, ভাবছেন কিছু?
3: আপনি কি তাকে আপনার ঘরে নিবার থিং করছেন?
0: অবাত অবাস্তাগফিরুল্লাহ, কি বেলাস কথা বলেন, সে সম্পর্কে আমার ভাতিজি হয়।
2: তা হইলে আপনি এত টেনশন করিতেছেন কি জন্মে?
0: আপনাদের আমি বিশেষ পছন্দ করি, আমার টেনশন আপনাদের নিয়া।
3: হ্যাঁ, তা কি টেনশন?
0: আপনাদের শ্বশুরের এত বিষয় সম্পত্তি, সেই সব যদি কোনো সবজিওয়ালার কাছে যায়,
5: চইলে যায় কি কাকা? পড়ায় চইলে গেছে।
6: গয়না বিবি, আমি বুঝিতেছি না কি এমন কর্মে শ্বশুর আব্বা সবাইকে জরুরি তলব করিলেন?
7: আব্বাই ডাকছেন, আমি কি জানি কেন ডাকছেন? তুমি তাকে জিগাও।
6: অবশ্যই জিজ্ঞাসা করিব। আমি শিক্ষা উপকরণ বিক্রি করি, অনেকটা শিক্ষক পর্যায়ের লোক, ঘাস খাই না, কে কোন ভাবে কথা বলে সবই টের পাই, কিন্তু বুঝিতে দেই না। এখন চিন্তা হইতেছে এই গরমে কিভাবে থাকিব। তোমার আব্বার তো পয়সাপাতি কম নাই, একটা এসি লাগাইলেই তো হইত।
7: আব্বারে তাইলে ডাইকা জিগাই।
6: না না না না, থাক,

0: তার প্লাস হাতুড়ি, বিষয় কি দেখো উল্টাপাল্টা কিছু কইরা বিপদ ঘটাই বানা বইলা দিলাম।
1: ওহো, এই মায়া মানুষরে নিয়া এই হলো একটা দিকদারি, ঘটনা ঘটাইবার আগে তাহারা অঘটন ঘটাইয়া রাখে।
0: ঘটনা কি করতেছো সেটা বলো।
1: প্রাকৃতিক বাতাসের ব্যবস্থা করিতেছি, তুমি দেখো নাই আমার বাড়িতে কি রকম ব্যবস্থা করিয়াছি। এসি লাগে নাই, কিন্তু গরমকালে এসির বাতাস খাই।
0: সেইটা করতে গিয়া মেলা অঘটন ঘটাইছো, ওই সব দিকদারি এখানে করবা না।
1: আর রাতটা যাতে আরামে ঘুমাইতে পারি আমি সেই ব্যবস্থা করিতেছি। ইয়েস, ওকে, এখন বিদ্যুৎ কানেকশনটা দেই।
2: বিদ্যুৎ বন্ধ করছে কেন?
1: দুলা ভাই, হাত পাখা দিয়া আপনাকে বাতাস করিতে করিতে আমার হাত ব্যথা হইয়া গিয়াছে। আমার শাস্তি কি শেষ হইয়াছে?
2: এখানকার শেষ হইছে, কিন্তু শেষ হয় নাই। ভিতরে যাও, আব্বা আম্মাকে বাতাস করো, দুই হাতে দুই পাংখা নিয়া।
1: হ্যাঁ, তাহা লাগিবে না, বিদ্যুৎ লাইন ঠিক হইয়াছে, তেনারা মনের সুখে বাতাস ভক্ষণ করিতেছেন। ইচ্ছা করিলে আপনিও ঘরে গিয়া ফ্যানের নিচে আরাম করিয়া ঘুমাইতে পারেন, বইও পড়িতে পারেন।
2: আমি কি তোমার মতো ভুয়া শিক্ষক? বই বিক্রি করে খাইয়া
1: ইহা অতীব ইজ্জত মারার কথা বলিতেছেন, অন্য কেউ করিতে পারে, আমি করি না। শিক্ষিত লোক সম্পর্কে আপনার ধারণা উচ্চ করা উচিত। আপনি কি জানেন শিক্ষক কাহাকে বলে?
2: তোমাকে দেখার পর থেকে জানার আগ্রহ একেবারে চলে গেছে।
1: শিক্ষাদানের মহান ব্রত লইয়া যাহারা দিবারাত্র এই কর্মে লিপ্ত হইয়া থাকে তাহাদিগকে শিক্ষক বলিয়া থাকে। শিক্ষকের মৌলিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে আপনাকে বলি।
2: গয়না, একটা লাঠি নিয়ে আসো তো।
1: সামাজিক অবক্ষয়ের কারণে এখন অনেকে শিক্ষককে সম্মান করিতে চায় না। শিক্ষককে সম্মান করিলে সে সম্মান নিজের মধ্যেই ফিরিয়া আসিবে, তাহা কি জানেন দোলা ভাই?
2: সেইটা আমাকে সমাজ বাক্য করে বোঝাইতে হইব না। আমার তো ইচ্ছা করতেছে তোমাকে সকাল বিকাল দুই বেলা দুই গালে থাপড়াই।
1: ই আপনি কি বলিলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, বিস্তারিত বলবো?
2: আরেকবার বললে উদাহরণ সহ ব্যাখ্যা তোমাকে দিয়া দিব, ডাবল থাপ্পড় দিয়া।
1: এইবার কিন্তু আমার কান্না পাইতেছে, আমি কিন্তু সত্যি সত্যি ক্রন্দন শুরু করিব।
2: নো ক্রাইং, নো ক্রাইং। পুরুষ মানুষ কানলে তাকে দেখতে কচ্ছপের মতো দেখায়। তুমি এখন যাও আমার সামনে থেকে, নইলে হঠাৎ থাপ্পড় মারিয়া বসতে পারি। যাও।
3: এই কোথায় তোমরা সবাই? নাস্তা খাইতে আসো।
1: চলো তোলা ভাই, নাস্তা খাওয়ার ডাক পড়ি আছে।
2: হ্যাঁ চলো যাই, বাতাস ইটিং করিয়া আর পোষাইতেছে না।
4: তুমি কি নিবা? সবজি আছে, গোস্ত আছে, কি দিমু?
3: আম্মা, আব্বারে গোস্ত দাও না, আজকের রান্না কি যে মজা হয়েছে।
1: আব্বা, আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম আসসালাম।
2: ওয়াও, গোস্ত রান্নার কালার দেখা আমার ভেরি খুশি লাগতেছে। আম্মা, আমাকে একটু বেশি দিন।
4: তোমার যত মন চায় খাও। হাবিব, তুমি কি নিবা?
1: দুলা ভাই গোস্ত নিয়েছে, আমাকে তাহাই দিন।
2: আব্বা, আপনি কি দাতা হাতেমতের নাম শুনছেন?
5: তোমার কাছ থেকেই শুনি।
2: সেই এক মহান ব্যক্তি, ওই মহান ব্যক্তির সঙ্গে আমি আপনার দারুণ মিল পাই।
3: শোনো মিস্টার সবুর, খাবার সামনে রাইখা কথা কম বলবা, খানা অভিশাপ দেয়, বুঝলা?
1: কথা সত্য বলিয়াছি না পা, কিন্তু এসব অরণ্যের রোদন, উলুবনে মুক্ত ছড়ানোর মতো অবস্থা।
6: বুবু, বুবু, দুলা ভাই, আমি আইসা পড়ছি।
4: এ কি মতলব তুই?
3: মতলব মামা, এতদিন পর আমাকে কথা মনে পড়লো?
6: হ্যাঁ, সব সময়ই মনে পড়ে, কিন্তু আসার টাইম পাই না। এনারা বুঝি জামাই বাবাজি? আসসালাম, না না, খাওন অবস্থায় সালাম দেওয়ান যায় না। দুলা ভাই, আপনার শরীর কেমন?
2: আমার ইটিং শেষ, আমি উঠলাম।
1: আমারও শেষ।
4: আয়না, যা তোগো, খাওন শেষ হইলে তোরা যা।
6: দেন বুবু, আমারে খাওন দেন, খুব খিদে লাগছে। বুঝলেন বুঝি, আপনার হাতের খাওন যখন খায়, আহ আহ হা হা, কি মনে হয় জানেন?
5: কি মনে হয় শালা ভাই?
6: মনে হয় আম্মার হাতের খাওন খাইতেছি। আহ আম্মা জান, এটা একটা কাম করলেন, আমারে একলা থুইয়া আব্বার কাছে চইলা গেলেন।
5: খুব ভালো কাজ করছেন, একটুখানি হইলেও ইজ্জতটা থাকলো।
4: তোমার ইজ্জত নিয়ে আবার কে টান দিল?
5: তোমার বাপের শেষ বয়সে এই আকামটা করার কি দরকার ছিল?
6: দুলা ভাই, আপনার ইঙ্গিত আমি বুঝতে পারছি।
5: কি বুঝছো শালা ভাই?
6: ভাগ্নিরা বড়, মামু ছোট, এইটা আমারও ইজ্জতে লাগে। এখন কি করব বলেন? আমার বাপ যদি শেষ বয়সে আবার বিয়ে না করতেন, আমি কি দুনিয়ার আলো দেখতাম?
4: এইসব কথা বাদ দিয়া তুই কি উদ্দেশ্যে আইছো সেটা কো।
6: কিসের আবার উদ্দেশ্য বুঝান? আপনি আমার বোন, আমি আপনার ভাই। বোনের বাড়ি ভাইয়ের আসতে আবার উদ্দেশ্য কি? কত বছর আপনাকে দেখি নাই, তাই দেখতে আসলাম।
4: কত তিন বছর ধইরা তুই কোনো ফসলাদি আমারে দেস না, তার কারণ কি?
5: কি আর কারণ, বাপের স্বভাব পাইছে মনে হয়। গোপনে গোপনে নিশ্চয় দুই তিনটা বিয়া করছে।
4: তুমি আবার আব্বারে নিয়ে কথা শুরু করলা কে?
5: তোমার বাপের এই কর্মের কারণে আমি শ্বশুর বাড়িতে যাইতে পারি না।
6: দুলাভাই ব্যাপক লজ্জায় আছে, তাই চইলা গেছে।
4: মতলব তুই কোনো বার উদ্দেশ্য ছাড়া আসোস না, এবার কি উদ্দেশ্যে আসছো সেটা কত?
6: বুঝান বুঝান গো, আপনি ছাড়া আমার কেউ নাই গো বুঝান। আপনি যদি একটু দয়া করেন তবে আমার জীবনটা বাঁচা যায় বুঝান।
4: কি হয়েছে বলতো?
6: বাজার নাকি আরেক জায়গায় বিয়া করছে, সেইখানে নাকি আরো দুইটা পোলা মাইয়া আছে।
4: হ্যাঁ

0: বাচ্চারা লাইনে ধরো, লাইনে ধরো। হ্যাঁ তুমি তুমি এবার তুমি আসো। আরে সাসি সাসি দেখি হা করেন মিষ্টি খান।
1: কি বিষয় তোমার এত আনন্দ কিসের, ঘটনা কি?
0: ময়না খুবই খুশির খবর, একটা ব্যান্ড পার্টি জোগাড় করার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই।
1: তুমি বিয়া করছো বুঝি?
0: আরে না, তার চাই তো বড় খুশির খবর, ওই যে দক্ষিণ পাড়ার ফজু কাকার মেয়ে ফাতিমার মেয়ে হইছে।
1: তুমি যেভাবে মিষ্টি বিলাইতেছো দেখা মনে হইতেছে মাইয়াটা তোমারই হইছে।
0: আর তুমি আসল ঘটনাটা শুনো, তুমি তো জানো ফজু কাকার অবস্থা ভালো না, তার উপর ওই ফাতিমার জামাই বেটা একটা বদমাইশ।
1: সে আবার তোমার কি করলো?
0: আমার কিছু করে নাই, বেটা বিদেশ গিয়ে বসে আছে আর ফাতিমারে রেখা গেছে তার বাপের বাড়ি।
1: তাইলে বলতা তোমার বাড়ি রাইখা দিয়ে আসতে।
0: এই তো কথা না বুঝা পট করে একটা কথা বইলা ফেললাম, পুরা কথা তো আগে শুনবা।
1: আচ্ছা বলো।
0: ফাতিমা যখন পোয়াতি ডাক্তার তারে বলছে পুষ্টিকর খাবার যেন বেশি বেশি খায়। চাচার অবস্থা তো ভালো না, তিনি এত পুষ্টিকর খাবার কই পাইবেন?
1: ও তুমি সেই পুষ্টিকর খাবার তাগরে সাপ্লাই দিচ্ছ।
0: এই তো তুমি বুঝতে পারছো, বুদ্ধিমানদের সব কথা বুঝায় বলতে হয় না, একটুতেই তারা বুঝা নেয়। যেমন তুমি বুঝলাম না, ফাতিমা বেশি বেশি পুষ্টিকর খাবার খাওনে, বাচ্চা সুস্থ মাও সুস্থ।
1: তুমি থাকো, পুষ্টি নিয়েই থাকো, আর কোনো কিছু দেখার দরকার নাই।
0: তুমি কি আমার উপর রাগ করছো? আচ্ছা নাও মিষ্টি খাও। না না এক কাজ করো, পুরো মিষ্টির প্যাকেটটাই নিয়ে যাও।
1: তোমার মিষ্টি তুমি খাও, আম্মাই যে তোমারে যাইতে বলছে সে কথা কি ভুলা গেছো?
0: না ভুলি নাই, এই কালই যাবো।
1: কেন আইজ গেলে কি গুনা হইব?
0: না তা হইব না, ওই যে তোমার আপা দুলা ভাইরা আসছে তাদের জন্য কিছু একটা না নিয়ে যাই কেমনে বলো?
1: যেভাবে বলতেছো মনে হয় সে বাড়ির তুমিও একটা জামাই, খালি হাতে যাওয়া যাইব না।
0: কেন, জামাই হইলে তোমার কোনো আপত্তি আছে?
2: এই বুইরা।
3: জি বলেন। মহানায়িকা সুচিত্রা সেন।
2: তাই ছিলাম, এই তোমার মতো লোকের হাতে পয়রা কুচিত্রা হয়ে গেছি।
3: এখনো সুযোগ আছে, বদলাইতে চাইলে বদলাইতে পারো।
2: সারাদিন রুমের ভিতরে খাপটি মাইরা বইসা এইসব চিন্তা করো তাই না? এইসব বাদ দিয়া জামাইদের সাথে একটু কথাবার্তা কইতে পারো না?
3: সকাল দুপুর রাত তিন বেলা খাওয়ানোর সময় জামাইদের সাথে খাই কথা বলি, আবার এক্সট্রা কথা বলার কি দরকার পড়লো? অত কথার দরকার নাই, আমার কাজ আমি করি।
2: কি ঘটনা, হাড়ির ভিতর কিসের দলিল ঢুকাইতেছো?
3: শোনো, আমার বয়স হয়েছে, কয়দিন আর বাঁচব, তাই একটা সিদ্ধান্ত নিছি।
4: বুঝান বুঝান, একটু কথা ছিল, আপনি কি একটু আইবেন?
2: তোমার সিদ্ধান্ত পরে শুনতেছি, মতলব কি বলে শুনে আসি, দাঁড়াও।
4: বুঝান, জামাইগুলোকে পরিচিত হইয়া খুব ভালো লাগছে, বড় জামাই তো খুবই রসিক, বেশ রহস্য কইরা কথা বলে।
2: জামাইগো লগে সাবধানে কথা বলিস, বিশেষ কইরা বড় জামাইর লগে, তার আবার মায়ের মুদ্দে অনের অভ্যাস আছে।
4: আমি হইলাম মামা শ্বশুর, আপনার সৎ ভাই হইতে পারি, ভাই তো আমারে মারণটা ইজ্জতের ব্যাপার, তিনি কি এই বেইজ্জতি কাম করবেন?
5: মতলব মি আমার শ্বশুরের সাথে কোনো মতলববাজি করতেছে কিনা একটু শোনা দরকার।
2: এখন তোর উদ্দেশ্য বল।
4: বুঝান বুঝান গো, আমার বুঝি আর কিছুই থাকলো না। বুঝান
2: এই ফেট ফেট করে কানবি না, কি হয়েছে সেটা বল।
4: আব্বার অন্য যে তুই পোলামাই আছে, তারা তাগর সম্পত্তি ভাগ কইরা দিতে বলছে।
2: ঠিকই তো আছে, বাবার সম্পত্তির উপর তাগরও হক আছে, ভাগে যা পায় তা দিয়ে দে, ফ্যাসাদ করিস না, মামলা মকদ্দমায় গেলে তুই কিন্তু ফাইসা যাবি।
4: আপনি যখন বলছেন অবশ্যই দেব, কিন্তু দেওয়ানের পর আমার আর কিছুই থাকলো না বুঝান, আমি কেমনে বাঁচুম বুঝান?
2: থাকবো না মানে সব কি তারা নিয়ে যাইব নাকি?
4: তারা হইল দুইজন, আমি হইলাম একজন, তাগো ভাগে বেশি হয়ে গেল না? আমি তো আরেক সন্দেহে আছি।
2: আবার কি সন্দেহ?
4: আবার না অন্য কেউ আইসা বাবার সন্তান হিসেবে পরিচয় দেয়।
2: চুপ থাক বেদ্য পোলা, মুখে কিছুই আটকায় না, এসব বাদ দিয়া কি করতে চাস সেটা ক।
4: আপনার ভাগের সম্পত্তিগুলো যদি আমারে দিয়ে দেন, আপনি তো মেলা আছে, এই সামান্য সম্পত্তি সাইড়া দিলে কোনো ক্ষতি হইব না বুঝান, আমার এই সামান্য জীবনটা বাইসা যাইগো বুঝান।
2: আচ্ছা যা আমি ভাইবা দেখবনে।
5: আচ্ছা এই বিষয় মিস্টার মামা শ্বশুর, তোমার খাস মিটেতেছি।
0: চাচি চাচি আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কিরে মিলন সে কবে তোরে খবর দিলাম, এখন তোর আসলে সময় হইলো।
5: এইটা আবার কোন মতলব আসলো?
0: ওই মেলা ব্যস্ত আসলাম চাচি, অনেকবার চেষ্টা করছি কিন্তু আসতে পারি নাই।
2: তবু তোর আসন দরকার আছিল।
0: জি চাচি। ও ও চাচি, এই যে, এই যে নেন, এই এই সবজি আনছি আপনার জন্য। ওই শুনলাম দুলা ভাইরা আসছে, টাটকা সবজি খাইলে বেশ মজা পাইব। কাইল আমি কিছু মাছ দিয়ে যাবো আপনাকে।
5: আম্মা আমি একটু বাহির থেকে ঘুরান দিয়ে আসি।
2: এই রাইতের বেলা যাওয়ার কি দরকার, সাপ টাপ থাকতে পারে, কাল দিনে যাই।
5: ওকে আম্মা, আপনি যখন বলছেন আপনার কথা অবশ্যই পালনীয়।
0: বড় দুলা ভাই না? বড় দুলা ভাই, আসসালামু আলাইকুম।
5: হু আর ইউ?
2: কি জামাই, তুমি মিলন রে চিনো নাই? আগের বার তোমার সাথে পরিচয় হয়েছিল।
5: মিলন, মিলন না, ঠিক মনে করতে পারছি না।
0: দুলা ভাই, আসেন আসেন, ঈদের কোলাকুলি করি, তাহলে সব ঠিক মনে পড়ে যাইব।
5: হোয়াট, আমি তোমার সাথে কোলাকুলি করব? আমার স্ট্যাটাস সম্পর্কে তুমি জানো?
0: জি দুলা ভাই, জানি জানি, আপনি আসলে খুব মজার লোক, তাই আপনাকে আমার খুব ভালো লাগে।
5: আমি মোটেই মজা করতেছি না, একজন চাষার সাথে আমি কোলাকুলি করতে পারি না।
2: বড় জামাই, কারে চাষা বলতেছো? ওর অবস্থা তুমি জানো না, তার মেলা ক্ষেত খামার, লোকজন দিয়ে চাষাবাদ করায়, নিজে তদারকি করে, আবার ব্যবসাও আছে।
5: আপনি থামেন আম্মা, তদারকি আর তদারক এক না, এসব চাষাভুষাদের হুটহাট করে বাড়ির ভিতরে ইন করতে দিবেন না, তাদের বাইরে রাখবেন, দান খরাত করার দরকার হলে বাইরে থেকে করবেন। আসি।
4: তোমার কথা শেষ হইছে?
2: মিলন, তুই কিছু মনে করিস না বাবা, বড় জামাই একটু বেশি কথা কয়।
0: না না চাচি, আমি আসলে কিছু মনে করি নাই চাচি, আমি তাহলে আজকে যাই।
2: যাইবি মানে? তুই খাওয়া দাওয়া কইরা তারপর যাবি।
0: আজ থাক চাচি, যাই। আসসালামু আলাইকুম।
4: কি হইল, আসো।
2: বলো কি বলতাছো?
4: মতলব কি বলে?
2: ওর কথা বাদ দাও, তুমি কি বলতে চাও সেটা বলো।
4: আমি সিদ্ধান্ত নিছি মিলনের সাথে ময়নার বিয়া দিব, এখন তোমার কিম্বত তাই বলো।
2: আমার আপত্তি নাই, ছেলেটা তো ভালো, তাছাড়া দুই মাইয়া বিয়া দিছি দূরে দূরে, মিলনের সাথে ময়নার বিয়া হইলে মাইয়া আমার কাছাকাছি থাকবো।
4: এইটা খুব ভালো বলছো, বিপদ আপদের কথা তো আর বলা যায় না, হঠাৎ কোনো বিপদ আসলে আমাদের কে দেখবে বলো? এখন দুই জামাইয়ের মত নেওয়া দরকার, রাতে তাদের ডাকো, কথা বলি।
2: তাদের বলার দরকার নাই, তুমি সিদ্ধান্ত নিয়ে তাদের জানাইয়া দাও।
4: কি ব্যাপার, তুমি আমারে বললা তাদের সাথে আলোচনা করতে, এখন আবার না করতে বলতেছ?
2: আমি না বলতেছি না, মেয়ে আমাদের, আমরা যা সিদ্ধান্ত নিব তারা সেইটাই মানব।
4: হুম, তবু কথা বলার দরকার আছে, সবাই রাজি থাকলে একটা দিন তারিখ ঠিক কইরা বিয়ের কাজটা শেষ কইরা ফেলাম, আমার গুরুত্বপূর্ণ কাজটাও শেষ করি।
2: আবার কি গুরুত্বপূর্ণ কাজ?
4: আছে আছে।
2: তোমার কি হইছে গো, কয়দিন ধইরা কি এত চিন্তা করো? কি বলেন দুলা ভাই, মতলব মামার মনে এই মতলব বাজি?
5: এই বদমাইশের বাচ্চাকে ধরিয়া।
6: এই হাবু, এসব কি বলো? হ্যাঁ, তিনি তোমার মামা শ্বশুর, সম্মান দিয়ে কথা বলবা।
5: তিনি আমার আপন মামা শ্বশুর নহে, সৎ মামা শ্বশুর, তাকে বদমাইশ, স্টুপিড সবই বলা যায়, নাকি বলেন দুলা ভাই?
6: এই চুপ, সৎ হোক আর আপন হোক, তিনি মামার শ্বশুর, আব্বার একমাত্র শ্যালক, এইবার বোঝো।
5: কিভাবে বুঝিব, আমার তো কোনো শ্যালক নাই, রহিয়াছে একখান শালিকা, কিন্তু তাহার কোনো বিষয়ে কোনো চেতন নাই, সে আছে নিজেকে লইয়া ব্যস্ত।
1: দুলা ভাই, আপনা গো ফ্যাসাদে আমাকে পেঁচাইবেন না কিন্তু। ধুর, আমি গেলাম।
6: হাবু, তুমি আবার বেলাইনে যাইতেছো কেন? যে লাইনে কথা হইতেছে সে লাইনেই থাকো।
5: হা, এইসব কথা বাদ দিয়া কাম টু দ্য পয়েন্ট, শোনো, এই বদমাশের নাম যেমন মতলব, সে তো কঠিন মতলব নিয়ে আসছে।
6: আচ্ছা, আমি তোমাগোর টেনশনের কোনো কারণ বুঝতেছি না, মতলব মামা আম্মার সৎ ভাই হইলে কি হইছে, ভাই তো, আম্মার সম্পত্তি তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন।
5: বোকার মতো কথা বলবো না আয়না বেগম, আম্মার সম্পত্তি মানে তোমাদের সম্পত্তি, সেটা একটা ধুরন্ধর ম্যান নিয়ে যাইব।
7: হদলা ভাই, আপনি ঠিক বলিয়াছেন, এইটা তো ভাবিয়া দেখে নাই, বুবু সাইরা দিলে সাইরা দিক, আমি দিব না।
8: তুমি না দিলে আমিও দিব না।
7: এই তো দুলা ভাই, সবাই লাইনে চলিয়া আসিয়াছে, এখন কি করিবেন?
5: এই বেটাকে এইখান থেকে পলায়ন করাইতে হইবে, আমার দিল সফট, পট করে দিয়ে দিতে পারেন।
7: আরো একখান কথা রইয়াছে দুলা ভাই, বড়ই আতঙ্কজনক।
6: আতঙ্ক? আবার কি হইল?
7: আম্মা লেখাপড়া কম জানেন, ওই ধুরন্ধর মামা শ্বশুর যদি এখানকার কোনো সম্পত্তি দলিলে লেখা নিয়া কুচক্রি করিয়া আম্মার সাইন নিয়ে আনে।
5: হাবু, তোমার মাথায় অঙ্কের বুদ্ধি বেশ গুড, আসো আসো আমার সাথে আসো।

0: লা লা লা লা দলিলটাই বুঝির সাইনটা কৌশলে নিয়ে নিতে পারলে আমারে পাইকে না লা লা লা লা লা
1: মামা
0: এই এই কার তোমরা
1: মতলব মামা
0: জামাই বাবাজিরা আসসালামু আলাইকুম
2: আপনি আমাদিগকে সালাম দিতেছেন কেন আপনি আমাদিগের মামা শ্বশুর আমরাই তো আপনাকে সালাম দিব আসসালামু আলাইকুম মামা
0: আমি মামা শ্বশুর হইতে পারি কিন্তু বয়সে আপনারা বড় খালি বড় না মেলা বড় আমার আব্বা আমাকে শিখাইছেন বড়দের সম্মান করবা সম্পর্কে যাই হোক বড় মানে সে সম্মানের যোগ্য
1: আপনার আব্বা মানে আমাদের নানা শ্বশুর আর কি কি শিখাইছেন
0: বেশি কিছু শিখাইতে পারেন নাই তার আগেই তিনি দুনিয়া থাইকা সইলা গেছেন
1: সইলা গিয়ে আপনার জন্য গুড ওয়ার্ক করে গেছেন
0: কি ভালো করছেন জামাই
1: তিনি বাইচা থাকলে এতদিনে আরো কমপক্ষে থ্রি বিয়া করতেন
2: সেই তিন ঘরে একজন করিয়া যদি ধরি তিনখানা সন্তান সম্পত্তি আরো তিন ভাগ
0: ঠিক উচিত কথা বলছেন এই জন্যই আব্বার জন্য আমার কান্না আসে না
1: কান্নাকাটি করার দরকার নাই তা আপনার হ্যান্ড মানে হাতে ওইটা কি মামা
0: কিছু না কিছু না
1: এই কিছু না জিনিসটা আমরা একটু সি করতে চাই
0: আমার জিনিস আপনারা কেন দেখবেন
2: দুলাভাই সোজা কথায় কাজ হইবে বলিয়া মনে হয় না
1: সেটা আমি আন্ডারস্ট্যান্ড করতে পারছি
0: মামা শ্বশুরকে চর মারলেন
2: কাগজটা নিয়ে নিলাম দুলাভাই
1: হ্যাঁ গুড পড়ে দেখো কি লেখা আছে
2: দুলাভাই মারাত্মক সিরিয়াস ঘটনা ইয়া কাগজ নহে দলিল সর্বনাশ বেটা শাশুড়ি আম্মার পৈতৃক সম্পত্তি নিয়ে আছে তার সহিত এইখানকার অর্ধেক সম্পত্তি তাহার নামে লিখিয়া নিয়ে আছে
1: মামা এখন কি হইব মামা
0: আমাকে মাফ করে দেন আর করব না শুনেন আমি যা পাবো তার কিছু অংশ আপনাকে দিয়ে দিব
2: দুলাভাই তিনি আমাদিগকে ঘুষ অফার করিতেছেন বুঝিলাম নানা শ্বশুরের সব কাহিনী মিথ্যা
1: হাবিবুর রহমান হাবু ঘুষ দেওয়ার অপরাধে কি শাস্তি হইতে পারে
2: দুই গেলে ছয়টা করিয়া বারোটা চর
0: স্টপ
1: এক শর্তে তোমার মাপ আছে কাল সকালবেলা ঘুম থেকে উঠা এখান থেকে আউট হবা সেকেন্ড টাইম আর আসবা না হয় এই দলিল তোমার দুলাভাই আর বুজানকে সি করানো হইব
0: আমি রাজি আছি এখন যাই
2: দাঁড়ান
3: দুলাভাই
1: বলো
2: আমার একখান শখ হইয়াছে তাহলে আরো কিছু উত্তম মাধ্যম দিয়া
1: ওয়েট ওয়েট শখ কখনো পূরণ না করে রাখে দিতে নাই পূরণ করিতেও না স্টার্ট
0: মুজান আমারে মাফ করে দিন মুজান মনে হয় আর মাসুম না দুলাভাই আপনিও মাফ করে দিন
4: নাটক কম করো মতলব নাটক আমার পছন্দ না আগে বলো কোথায় কার বাড়া ভাতে ছাই দিতে গেছিলে যে তোমার এমন ছেচ্ছে
0: সে এক মস্ত বড় ইতিহাস
5: তোর ইতিহাস শোনো না সময় নাই বড় জামাই ডাক্তার আনতে গেছে
0: ডাক্তার ডাকুনের দরকার নাই বুঝান
4: ডাক্তার ডাকলে তোমার সমস্যা কি
0: এটা আপনি বুঝবেন না দুলাভাই
6: মামা ও মামা তোমারে কে মারলো এইভাবে
0: আরে আমারে মারবো কেডা আমারে মারবো এমন লোক আছে নাকি এই এলাকায় আপনি এইসব কি বলেন
7: এইটা তো মনে হয় স্যাসা মায়ের মামা
0: ময়না তুমি কি মায়ের বিশেষজ্ঞ কোনটা কোন মায়ের দেখলেই বুঝতে পারো
5: ওরে এমন এইসব কথার কোনো সময় না হাড়গোড় ভাঙছে নাকি এটা দেখুন লাগবো
8: স্যাসা মায়ের হাড্ডি ভাঙে না আম্মা হাড্ডি ভাঙার আলাদা মায়ের আছে
5: হেই মতলব কি হয়েছে কত তুই গেছিলি কই
0: সে একটা ইতিহাস গত রাইতে আমি বাজার থেকে আসতেছি খুব শখ হয়েছে মিষ্টি খাওয়ানোর তাই দুই কেজি মিষ্টি নিয়ে আমি বাড়ির দিকে আসতেছি
6: মিষ্টি মামা মিষ্টি কই তুমি তো দেখি খালি হাতে আসলা
0: আরে কথা শেষ হয় নাই তো আগে শোনে নাই না ভাগ্নি আমি আসতেছি হঠাৎ আমার সামনে দুইটা ভূত এসে খাড়া একটা ইয়া লম্বা একটা ইয়া খাটো
5: তুই পাগলের মতো বক্তাছিস কেন আমাগো গ্রামে ভূত পাইলি কই
4: আমার মনে হয় তোমার ভাই স্বপ্নে ভূত দেখছে
0: না দুলা ভাই ও স্বপ্নে দেখি নাই সরাসরি দেখছি দুইটা ভূত একটা ইয়া লম্বা, একটা ইয়া খাটো।
8: বেটা ভূত নাকি বেটি ভূত মামা?
0: বেটা ভূত দুইটা।
6: ও মামা, গায়ের রং কেমন আসছিল ভূতের?
5: আরে তোরা দেখি ভূত নিয়ে গবেষণা করতে বসলি।
8: মামা, ভূতের কি মোসা ছিল না শেভ করা?
0: একটার মোসা ছিল আর একটা শেভ করা। ছোট ভূতটা খুব থাদর, আমারে কয়শালা দিদিছে।
5: হইছে, আর ভূত ভূত করতে লাগবো না। বড় জামাই ডাক্তার নিয়ে আসতেছে, ওষুধ খাইলে সব ঠিক হয়ে যাবো। এমন কিছু খাবি?
0: আমার আর খাওন দরকার নাই বুঝান, আমার আমার যাওন দরকার, এইখানে আর থাকবো না। ভূত আমারে হুমকি দিছে, যদি আবার পায় আমারে তক্তা মাইর দিয়া ভর্তা বানাই দিব।
4: না না না না না না না, তোমার যাওন নাই, আমি ভূতগুলারে দেখবার চাই। তাকো কেমন সাহস হ্যাঁ, আমার কোসি শালাটারে হুমকি দেয়।
5: হ মামা, আইজ রাইতে আমি আপনার লগে যামো, আমার না ভূত দেখনের খুব শখ, তার উপর মোসওয়ালা ভূত।
0: না গো মা, এই যাত্রায় বাসন দরকার, বাইসা থাকলে ভবিষ্যতে তোমারে ভূত দেখামো। বুঝান বুঝান গো, আমারে যাইতে দেন গো, আমি গেলাম আমি গেলাম।
1: আম্মা, হোয়াট প্রবলেম? মামা এমন দৌড়ে পালালো কেন?
4: মামার দৌড় নিয়ে কারো কোনো গবেষণার দরকার নাই। তোমরা সবাই বসো, আমার কিছু কথা আছে। ময়না, তুই ঘরে যা।
5: আচ্ছা আব্বা।
4: আয়নার মা, কথাটা তুমি শুরু করো।
5: শোনো বাবাজিরা, তোমাদের শ্বশুর একটা সিদ্ধান্ত নিছেন, তাতে অবশ্য আমারও মত আছে। এখন তোমাদের মতামত জানতে পারলে আমরা কাজটা আগায় নিতে পারি।
6: আম্মা, কি হয়েছে বলো তো?
8: আমি মনে হয় বুঝতে পারছি।
5: শোনো, আমরা সিদ্ধান্ত নিছি এবার ময়নারে বিয়া দিব।
1: আমি যা ভাবছি তাই হইল। নিশ্চয়ই আব্বা বিশাল কোনো বিজনেসম্যানকে জামাই হিসেবে ঠিক করছেন।
2: যত বড় বিজনেসম্যানই হোক না কেন, তার শিক্ষা জ্ঞান না থাকিলে।
1: হাবিবুর রহমান হাবু, মুরব্বীদের কথার মধ্যে কথা বলো কেন? হ্যাঁ আব্বা, আপনি বলেন।
4: ছেলেটাকে তোমরা সবাই চেনো, সে আমাদের গ্রামের ছেলে।
6: আমি চিনছি আব্বা, তুমি কার কথা বলতেছো?
8: মিলন রে ঠিক করছো তাই মা?
5: হ, আমাদের সিদ্ধান্ত মিলনের সাথে ময়নার বিয়া দিব। আর তোরা দূরে দূরে থাকিস, আমরা দুইজন বড় একা হইয়া আছি তাই।
1: হ্যাঁ, এটা আপনারা কি সিদ্ধান্ত নিলেন? একটা চাষার সাথে ময়নার ম্যারেজ দিবেন? হাউ ফানি, আমার স্ট্যাটাসের সাথে মিলল।
2: দুলা ভাই, বুঝিতে পারিলাম না আপনি অসম্মতি কেন জানাইলেন।
1: তুমি না শিক্ষক, শিক্ষা উপকরণ বিক্রি করে নিজেরে শিক্ষিত প্রমাণ করতে চাও, সেটা কোনো প্রবলেম না। তোমার মাথায় সবসময় অঙ্ক লাফিং করে, চিন্তা করে বলো দেখি।
2: না দুলা ভাই, আমার মাথায় কিছুই আসিতেছে না।
1: কিভাবে আসবো? পড়ো বই আর মন থাকে বিক্রির ধান্দায়।
2: ইহা ধান্দা নহে দুলা ভাই, ইহা ব্যবসা। আপনি যেমন মুরগির না থাক, লাইনচ্যুত না হইয়া আমরা কর্মের কথা বলি।
1: হ্যাঁ শোনো, আমাদের শ্বশুরের বিশাল সম্পত্তি, তার অবর্তমানে এসব সম্পত্তির মালিক কারা?
2: কেন, ওনার মেয়েরা?
1: ওনার মেয়েরা আমাদের কি হয়?
2: আমাদের স্ত্রী।
1: আমাদের স্ত্রীর ভাগ মানে?
2: মানে কিছুটা আমাদেরও।
1: এই তো, একটু একটু করে বুঝতে পারতেছো। এখন মনে করো আমরা থাকি দূরে দূরে, ওই সবজিওয়ালা এসা গেল নিকটে। নিকটে মানে বোঝো, তারা একই গ্রামে থাকে। এখন মনে করো।
2: থাক থাক থাক দুলা ভাই, থাক, বুঝিয়াছি, সব বুঝিয়াছি, আর মনে করিবার কিছু নাই। আব্বা যদি ওই সবজিওয়ালাকে সব দিয়া দেন, কিংবা সম্পত্তির বেশিরভাগ দিয়া দেন, তখন আমরা কি আঙ্গুল চুষব?
1: বুঝতে পারার জন্য তোমাকে ধন্যবাদ, সেজন্যই আমি বাগড়া দিছি।
2: বুঝিয়াছি, এখন আমি কি আপনার স্ট্যাটাসের সাথে মিলিত হইতে পারিব দুলা ভাই?
1: অনেকখানি আগাইয়া গেছো, আমার সাথে তাল মিলাইয়া যদি ওই সবজিওয়ালার সাথে ময়নার বিবাহ ক্যান্সেল করা যায়, তবেই পুরোপুরি আমার সাথে মিলিত হইতে পারবা।
2: কিন্তু আপনি বারবার গাছের দিকে তাকাইতেছেন কেন, ঘটনা কি দুলা ভাই?
1: বিরাট একটা ব্যবসার সন্ধান পাইছি, যদি করা যায় তাইলে মনে করো আমরা একেবারে লালে লাল হইয়াছিব।
2: কেমন করিয়া হইবেন একটু শুনি।
1: তুমি কি লক্ষ্য করছো আমাদের শ্বশুর সাহেবের এই বিশাল গাছের বাগানটা?
2: ঘটনা কি সেটাও খোলাসা করিয়া বলেন।
1: চিন্তা করতেছি এই গাছগুলা বিক্রি করে দিলে কেমন হয়।
2: কিন্তু এই গাছ আমাদিকে শ্বশুরের, তাহার অনুমতি ছাড়া কিভাবে বিক্রি করিবেন?
1: সেই ব্যবস্থা আমার করা হইয়া গেছে। ওই যে দেখো, ব্যবস্থা কাম করতেছে।
3: বড় জামাই, আপনি বিরাট কাজের মানুষ।
1: এই কথা বলি আমাকে লজ্জা দিবেন না।
9: দুলাভাই খুবই লাজুক প্রকৃতির মানুষ, অল্পতেই তিনি লজ্জা পান।
3: আহা, লজ্জা পায় নারীরা? আপনার মধ্যে কি সেই রকম কোন যোগসূত্র আছে?
1: লাঞ্ছিত হওয়া নো নিড, আমরা কাজের কথা বলি। হ্যাঁ, কাজের কথা বলি।
3: আপনারা দুইজনই দারুণ প্রতিভা। আহা, আমি মুগ্ধ। জামান ভাইয়ের কত বড় ভাগ্য, আপনাদের মতো জামাই পাইছেন। কিন্তু ব্যাপার আছে।
9: কি ব্যাপার?
3: গাছ কাটার একটা কারণ লাগবো। বিনা কারণে গাছ কাটতে গেলে সমস্যা হইব।
1: হোয়াট প্রবলেম? আমাদের শ্বশুরের গাছ কাটার রাইট আমাদের আছে?
10: যে না, গাছ কাটার একটা নিয়ম আছে, যখন তখন চাইলে কাটা যাইব না।
9: আপনার মাথার বুদ্ধির কাছে আমরা শিশু, যা করার আপনিই করেন, আমরা আপনার সঙ্গে আছি।
3: বিনিময়ে কিছু চান নাকি?
1: সেটা আপনার বিবেচনা।
3: আপনাদের দুজনেরই আমার খুব পছন্দ হয়েছে, আমি ব্যবস্থা নিতাছি। চল আকাশ, চল রে।
1: কি বুঝলে হাবু?
9: বুঝলাম আপনার বুদ্ধির নিকট শয়তানও হার মানিয়া যাইবে।
1: এইটা আবার একটু বেশি বুঝিয়া ফেলিয়েছ, এত বুঝা বেশি ভালো না। বাগানটা অতিব সুন্দর। তুমি দাঁড়াও, আমি ওয়ান সেলফি তুলি। এই নারকেল গাছের একটু পাশে দাঁড়ায়।
11: সর্বনাশ! দুলাভাই, দুলাভাই, আপনার মাথায় নারকেল পড়িয়াছে, গল গল রক্ত বাহির হইতেছে। দেখছেন না বড় দুলাভাইয়ের মাথায় নারকেল পড়িয়াছে, সব রক্ত বাহির হইয়া যাইতেছে, তাহাকে এক্ষুনি হাসপাতালে নিতে হইবে।

0: কথা। আরে মিলনের যে বিষয় সম্পত্তি আছে, তোমার বড় জামাইদের দিনে 3 বার কিনতে পারবো।
1: হ কি সুন্দর নিজেরে গোছ গাছ করে নিছে,
0: এমন একটা ছেলের এসে চাষা বলে। হ্যাঁ, কথায় কথায় ভুল ইংরেজি বলে, আবার পণ্ডিতি দেখায়।
1: ওর কথা বাদ দাও, তুমি তোমার কাজ করো।
0: আমি এত আনন্দ নিয়ে কথাটা বললাম, আমার আনন্দটাই নষ্ট করে দিল।
1: তার রাজি না রাজি তো আমাদের কি, আমাদের মেয়ে আমরা বিয়া দিমু।
0: তোমার জামাইরা কিছু বলুক বা না বলুক, আমি মিলনের সাথেই ময়নার বিয়া দিমু। শোনো, মিলনের যেহেতু মা বাবা বাইসা নাই, তুমি তাকে কথাটা বলো, তার মতামতটা জানো।
1: আচ্ছা,
2: দুলাভাই
3: একটা নারিকেল গাছের নিচে সেলফি তুলিতেছিলেন, হঠাৎ একটা নারিকেল পড়িয়া আমি তখন মিলনকে ডাকিয়া উনাকে হাসপাতালে নিয়ে গেছি।
2: আমি তোমারে সেলফি তুলতে বললে বলো কোনো দরকার নাই, মোবাইলের চার্জ অপচয়, আর নিজে সেলফি তুলতে নারকেল গাছের নিচে যাও। আচ্ছা সত্যি করে কও তো, অন্য কোনো ঘটনা ছিল নাকি? হ্যাঁ,
3: কোনো ঘটনা নাই সত্য বলতেছি।
2: খুব ভালো হয়েছে, হাবু ভাই তারে নিয়ে একটা কাঁঠাল গাছের নিচে রেখে আসো, উপর থিকা একটা কাঁঠাল পইড়া ওর মাথা ফাটুক।
3: আম্মা আম্মা শুনলেন আপনার মেয়ে কি বলে?
4: আমি তাহলে যাই চাচি, দুলাভাইরে ঘরে নিয়ে যান।
3: থ্যাংক ইউ মিলন, মেনি মেনি থ্যাংক ইউ। আসো এই তোমার সাথে ঈদের কোলাকুলি করি।
4: নিশ্চয়ই,
3: না এখন পারবো না, এটা জমা থাকলো পরে করে নেব।
4: জি জি।
0: মিলন
4: জি
0: এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে।
3: মিলন মিলন তাড়াতাড়ি যাও, আব্বা ডাকছেন কথা বলার জন্য, সেটা শোনা তোমার নৈতিক দায়িত্ব।
1: চলো বাবা ঘরে চলো, আয়না ওরে ঘরে নিয়ে যা।
2: আমি পারবো না।
1: তুই না, শোনো বাবা, তোমার যত ইচ্ছা ঘরের মধ্যে সেলফি তুলো, নারকেল গাছের নিচে যাও না, দরকার নাই।
3: আম্মা এই কাজ আমি আর বলেও করবো না। ভাগ্যিস মিস্টার মিলন আমাকে হাসপাতাল নিয়ে গেছে, নাহলে আপনারা আমাকে পাইতেন না। আম্মা সে সবজিওয়ালা হইলে কি হবো, মনের দিক দিয়া সে ভীষণ আন্তরিক ওয়ালা।
0: আল্লাহ পাক আমারে কোনো ছেলে সন্তান দেন নাই, তোমরা দুইজনই আমার ছেলে।
5: অফকোর্স আব্বা, আমি বড় জামাই মানে বড় ছেলে, আপনার উদ্দেশ্যের পেছনে কোনো হেল্প লাগলে বলবেন, আমি বিনা বাণিজ্যে সেটা করে দেব।
0: কিছুদিন পরে মিলনের সাথে ময়নার বিয়া হইব, আমি চাই তোমরা মিলামিশা থাকবা।
5: আপনি কোনো থিং করবেন না আব্বা, আমাদের সম্পর্কে কেউ যদি প্রোটেকশন দিবার চায় থাপড়ে তার কান লুলা করে দেবো।
2: দুলা ভাই ঠ্যাং লুলা করা যায়, কান তো করা যায় না।
5: হ্যাঁ, বড়দের কথার মাঝে কথা বলবো না গয়না বেগম, যাও যাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, সকলে মিলে আজ ভরপুর খাবো। মনে হইতেছে আব্বার মনটা বেশ খুশি খুশি ফুরফুরা। ময়না ময়না এদিকে আসো।
6: জি দুলা ভাই।
5: এখন হইতে প্রতি মাসে আমার পক্ষ হইতে তোমার জন্য 2000 টাকা, 2000 ঈদ সালামি ফিক্সড করে দিলাম, তবে সেটা বিয়ের আগ পর্যন্ত।
6: থ্যাংক ইউ দুলা ভাই।
7: হ্যাঁ, আমার পক্ষ হইতেও 2000 টাকা ঈদ সালামি হিসাবে প্রতি মাসে ফিক্সড করিয়া দিলাম।
6: থ্যাংক ইউ দুলা ভাই।
5: আব্বা আপনি তাড়াতাড়ি বিয়ের আয়োজন করেন,
7: মিলন সাহেবের হাতে ময়নাকে হস্তান্তর করিয়া আমরা নিশ্চিন্তে বিদায় নেব।
5: ময়না মিলনের বাড়ি যাওয়ার পর এই বাড়ির পথ কিন্তু ভুলতে পারবা না।
7: হ্যাঁ, সকাল দুপুর রাত 3 বেলা আসিয়া আব্বা আমার খোঁজ খবর নিয়ে যাবা।
2: আমরা তাইলে কি করব?
5: তোমাদেরও কাজ আছে, তোমরা নামাজ পড়বা আর আব্বা আম্মার জন্য দোয়া করবা। আব্বা আম্মা মেনি টাইম আমরা বেড়ালাম, কাল আমাদের বিদায় দিন।
7: ময়নার বিবাহের সময় তখন আবার আসিব, পুরো 1 মাস ধরিয়া আনন্দ করিব।
5: গুড বাই আব্বা আম্মা।
7: গুড বাই ময়না।
0: তোমরা একটু দাঁড়াও, আমি আসতেছি।
5: আম্মা ময়নার বিয়ের দিন তারিখ ঠিক করিয়া আমাদেরকে 1 মাস আগে খবর দিবেন।
7: জি আম্মা, আমরা 1 মাস আগে আসিব, এই 1 মাস ধরে তাহারে সালামি দিতে থাকিব।
1: ঠিক আছে বাবা, আমরা কালই গিয়া বিয়ের দিন তারিখ ঠিক করব।
5: ভেরি গুড, ময়না,

0: বিয়ার আগ পর্যন্ত তুমি কিন্তু ঘর থেকে বাইর হবা না।
1: কেন দুলা ভাই?
2: আরে ভূতের নজর লাগিতে পারে।
1: ও মোষওয়ালা ভূত আর খাটো ভূত।
0: ভূতের মোষ হয় না, তাদের ইয়া বড় বড় দাঁত হয়।
2: বাবাজিরা, এই হাড়িতে কিছু একটা আছে যা আমি তোমাদের দিলাম, তবে শর্ত হইল এই হাড়ি তোমরা বাড়িতে পৌঁছার আগ পর্যন্ত খুলতে পারবা না।
0: ধন্যবাদ আব্বা, ধন্যবাদ, অবশ্যই আপনার কথা পালনীয়। আবু আমার ইসে ওয়েট করতেছে, আমরা তাহলে যাই।
3: আব্বা মা যাই তাহলে,
4: বাড়ি গিয়া ফোন করিস কিন্তু।
3: আচ্ছা
0: বাই বাই এভরিবডি, টাটা, বাই বাই,
5: ভালো থাকো।
6: আব্বা আম্মা এবার আমাদেরকে কেউ বিদায় দিন।
4: আসি আব্বা, ময়না আম্মা আব্বার দিকে খেয়াল রাখিস।
6: দরকার হলে ফোন দিবা, কোনো বিলম্ব করিবা না, প্রয়োজনে তোমার কলের টাকা ফ্ল্যাগজি করিয়া দিব। বাই ময়না।
1: বাই।
0: আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই রিক্সা আস্তে চল, একদম আস্তে, নো নড়ানড়ি, নো ঝাঁকাঝাঁকি।
3: এই এই হাড়ির মুখটা খোলো দেখি, আব্বা কি দিছে দেখি।
0: নো নেভার, কিছুতেই না।
3: বাপরে বাপ, যেভাবে নো নেভার বললা মনে হইলো কেউ তোমারে খামসি দিয়া ধরছে। আচ্ছা দেখি না, খোলো খোলো, আমি দেখবো এটার মধ্যে কি আছে।
0: নো বলার পরও হোয়াই তুমি দেখার খায়েশ করতেছো? কই শ্বশুরাবা অর্ডার করছেন, বাড়ি যাওয়ার আগ পর্যন্ত হাড়ির মুখ খোলা যাইব না, অতএব নো ওপেন দা হাড়ির মুখ।
3: তোমার শ্বশুর আব্বা কি ঘর থেকে তোমার পিছে সিসি ক্যামেরা ফিট করে দিছে?
0: শোনো আয়না বেগম, কাউকে সম্মান করলে সামনে পিছনে আড়ালে আপনারা সব জায়গায় সম্মান করবা, দিস ইজ সম্মানের সম্মান।
3: হইছে হইছে, আর এত ইংরেজি ফলাইতে হইব না। মিস্টার সবুর শোনো না, আসো আমরা না এই হাড়ির সাথে একখানা সেলফি তুলি।
0: হ্যাঁ তোমার এই রিকোয়েস্ট অবশ্য রাখা যায়, ঠিক আছে। আই রিক্সা থামবে, কিন্তু আমি নিচে নামতে পারবো না, এইখানে স্ট্যান্ড হইয়া তোলো। ধরো ধরো ধরো তোলো, এই হাড়ি পড়ে গেল, পড়ে গেল, এই ধরো ধরো ধরো ধরো ধরো ধরো।
7: এতক্ষণ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক ঈদের হাড়ের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামান সৈয়দ মুহাম্মদ শেখানুল ইসলাম, লতিফা সৈয়দা নওশিন ইসলাম, আয়না রহিমা চৌধুরী, গয়না জাকিয়া সুলতানা রুমা, ময়না ইশিকা আজিজ, হাবু আলমগীর কবির, মিলন মুহাম্মদ রফিকুল ইসলাম, আক্কাস সুমন চৌধুরী, জহর কাজী ইলিয়াস কল্লোল, মতলব মোহাম্মদ কামরুজ্জামান। সবুর চরিত্রে অভিনয় ও নাটকটি রচনা করেছেন জাহিদ হোসেন বাবু। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। ঈদের হাড়ি নাটকটি প্রযোজনা করলেন আব্দুস সবুর খান চৌধুরী।
8: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 90 MHz, FM 106 MHz ও FM 102 MHz থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম পালা শেষে দ্বিতীয় পালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা জানিয়ে জানিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে দ্বিতীয় পালায় আমরা যারা রয়েছি, অনুষ্ঠান উপস্থাপনায় আফরোজা ডলি, সুবর্ণা আরফিন, মোহাম্মদ লিয়াকত আলী খান, হুরে জন্নাত এবং জি এম তারিক। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৈহিদুল ইসলাম, নাসরিন আক্তার ও মোসাম্মদ নূরজাহান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
7: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সাইরা হাবিব। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় গতকাল সারা দেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। গতকাল পশু কোরবানির কাজে ব্যস্ত সময় পার করে আজ অনেকেই পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তাদের অনেকেই আজ ঢাকা ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়িতে যাচ্ছেন। ঈদ উল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানীর রাস্তাঘাট। দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি গত রাত ৮:৩০ পর্যন্ত মোট ১২,৬৮৪ টন বর্জ্য অপসারণ করেছে। রাতে নগর ভবনের শীতলক্ষা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম জানান, গত রাত ৮:৩০ মধ্যে সিটি কর্পোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলো থেকেও প্রায় ৬৫% বর্জ্যও অপসারণ করা হয়। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫,৬৪৪ টন বর্জ্য অপসারণ করেছে। ঈদ উল আজহা উপলক্ষে আজও অনেকে পশু কোরবানি দিচ্ছেন। আজও রাজধানী জুড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণের কাজ করছেন। একই সঙ্গে ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর আমিনবাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, কোনো ধরনের অব্যবস্থাপনা বা সিন্ডিকেটের কারণে যেন চামড়া নষ্ট না হয় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদের ছুটির গত চার দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে ১৮,০০,০০০ টাকা। পদ্মা সেতু সাইট অফিস জানায়, এ সময় সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে ১,৬০,৬৭৪টি গাড়ি পারাপার হয়েছে। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে এজন্য মাওয়া প্রান্তে ৩টি মোটরসাইকেল বুথসহ ১০টি এবং জাজিরা প্রান্তে ২টি মোটরসাইকেল বুথসহ ৯টি বুথ খোলা হয়েছিল। এর ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। দেশের হামের উপসর্গ নিয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭৭ জন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, যুদ্ধ বন্ধের চুক্তিতে উপনীত হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও ইরানকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে রয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জে ডি ভ্যান্স বলেন, দুই পক্ষ কখন চুক্তি চূড়ান্ত করবে বা করবে কি না তা বলার সময় এখনই আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির অধীনে আরও ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার কথা রয়েছে। তবে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানায়, ইরান চূড়ান্ত কোন চুক্তির ব্যাপারে এখনও নিশ্চিত নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় ৭০% ভূখণ্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই নির্দেশনা দেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে বলা হয়েছিল ইসরায়েল ৫৩%-এর পরিবর্তে ফিলিস্তিনের ভূখণ্ডের ৬৪%-এর নিয়ন্ত্রণ নিতে পারবে। খেলার খবর ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৪-২ গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। এই জয়ের মধ্য দিয়ে প্রথম ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামী রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত, দেশবাসী সহ মুসলিম উম্মাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, উঠে আসে জনবান্ধব নানা কর্মসূচির বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা, শিশু ও নারী নির্যাতন কোনোভাবেই বর্তমান সরকার মেনে নেবে না, আগামী এক মাসের মধ্যেই শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে প্রত্যয় প্রধানমন্ত্রীর, হরমুজ প্রণালী কারো নিয়ন্ত্রণাধীন থাকবে না জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
3: যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় গতকাল সারা দেশ জুড়ে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী হজরত ইব্রাহিম আলাহি আসাল্লাম আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাহি আসাল্লামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তাঁর আনুগত্য ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাহি আসাল্লামের পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনা স্মরণে ইসলামে কোরবানির বিধান চালু হয়। বিধায় ঈদ উল আজহা কোরবানির ঈদ নামেও পরিচিত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারিক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বুধবার এক ভিডিও বার্তায় সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য।
2: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বিগত 100 দিনে সরকারের উন্নয়ন পদক্ষেপ ও সাফল্য তুলে ধরে উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদি আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গত 100 দিনে মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, সরকারের 100 দিনে মন্ত্রিসভায় নেওয়া মোট সিদ্ধান্তের 62% বাস্তবায়িত হয়েছে। ড. মাহাদি আমিন বলেন, সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন করা সরকারের দ্রুততা, কার্যকরিতা ও আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 trillion অর্থনীতিতে উন্নীত করা, আর্থিক খাত, ব্যাংকিং ও সামগ্রিক রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কোনোভাবেই শিশু বা নারী নির্যাতন মেনে নেবে না। তিনি শনিবার ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনকালে একথা বলেন। চলতি মাসের 19 তারিখে রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের স্কুল ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশবাসীর বিক্ষোভ আমলে নিয়ে প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেন। তিনি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশে এই মুহূর্তে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে, দেশের মানুষ বিপদে পড়বে।
2: আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আগামী 1 জুন রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হবে। তিনি বুধবার ঝিনাইদহের শোলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল নিশ্চিত করা হয়েছে এবং অপরাধীদের জন্য একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়াও নিশ্চিত করা হবে।
3: অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী 11 জুন বাজেট ঘোষণা করা হবে। তিনি গতকাল চট্টগ্রামের কাটলি দারুসসালাম জামে মসজিদে ঈদ উল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে আপ্রাণ চেষ্টা করছে।
2: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিশ্বজুড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। তিনি গতকাল বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ সারিকাল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ঈদুল আজহার মাধ্যমে সকলের মাঝে ত্যাগের মহিমা এবং আত্মত্যাগের চেতনা ছড়িয়ে পড়বে।
3: মালদ্বীপ সরকার সেদেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম গত বৃহস্পতিবার সেদেশের স্বাস্থ্যমন্ত্রী গিলা আলীর সাথে তাঁর মন্ত্রণালয়ে 100 জনের সাক্ষাৎ করতে গেলে গিলা আলী তাঁর দেশের এই সিদ্ধান্তের কথা জানান। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সাথে দেশটি বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে সরাসরি উচ্চমানের ঔষধ আমদানির আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ হাইকমিশন এই নিয়োগ প্রক্রিয়া ও ঔষধ আমদানির বিষয়টি নিবিড়ভাবে সমন্বয় করবে বলে বৈঠকে জানানো হয়।
2: পদ্মা সেতুতে বুধবার সন্ধে 6টা পর্যন্ত পূর্ববর্তী 18 ঘণ্টায় 3,39,76,300 টাকা টোল আদায় হয়েছে। এ সময় মোট 32,155টি যানবাহন পার হয়েছে। পদ্মা সেতু সাইড অফিস জানায়, এ সময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণাঞ্চলগামী 22,575টি যানবাহন পার হওয়ায় টোল আদায় হয়েছে 2,09,19,500 টাকা। অপরদিকে জাজিরা প্রান্ত দিয়ে ঢাকাগামী 9,580টি যানবাহন পার হওয়ায় 1,30,56,800 টাকা টোল আদায় হয়েছে।
3: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ইরানের সঙ্গে হওয়া কোনো চুক্তির অধীনে এটি কোনো দেশের নিয়ন্ত্রণে থাকবে না। তিনি আরও বলেন, তেহরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়েও কোনো আলোচনা হয়নি। এর আগে ইরানি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির নতুন একটি খসড়া শান্তি প্রস্তাবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি চালু রাখা এবং তেহরানের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয় উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউস প্রস্তাবটিকে সম্পূর্ণ একপেশে বলে আখ্যা দেয়। এদিকে মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দর আব্বাসের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বুধবার এক বৈঠকে আশা প্রকাশ করেন যে চলমান শান্তি প্রচেষ্টা শিগগিরই একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাবে।
2: চীনের উত্তরাঞ্চলে শুক্রবারে একটি কয়লা খনিতে বিস্ফোরণে 90 জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সানজি প্রদেশের লিউশনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে এই প্রাণহানি ঘটে। দুর্ঘটনার সময় খনিতে 247 জন শ্রমিক কর্মরত ছিল।
3: নুরুন্নাহার নিম্নি তৃতীয় বাংলাদেশী নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেছেন। বুধবার ঢাকায় অবস্থিত নেপালের দূতাবাস জানায়, মাউন্ট এভারেস্টে সফলভাবে আরোহণ করায় নেপাল নুরুন্নাহার নিম্নিকে অভিনন্দন জানিয়েছে।
2: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় স্মৃতিরানী সরকার, উপস্থাপনায় শিউলি রানী বালা এবং আমি মিরনাসির আহমেদ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে এস এম মোর্শেদ।
1: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমরা আজকের অনুষ্ঠানে মূলত আলোচনা করব বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের অতিথি এয়ার কমোডর মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা সবসময় দেখি পশু কোরবানি যেটা, সেটার সাথে আমাদের পরিবেশের একটি সম্পর্ক অত্যন্তভাবে জড়িত, এবং সারা বাংলাদেশে আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা এবং স্থানীয় সরকারের অন্যান্য যে ইউনিটগুলো আছে তারাও বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে। আমরা প্রথমে একটু আপনার কাছে জানতে চাইব যে শহর এলাকায়, বিশেষত ঢাকা শহরে, যেহেতু এটা একটা ডেন্সলি পপুলেটেড সিটি এবং এখানে প্রচুর কোরবানি হয় এবং সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে বিশেষ পরিকল্পনাও করা হয়, এবার আপনাদের কি ধরনের প্রস্তুতি আছে, যদি প্রস্তুতির সম্পর্কে একটু বলতেন।
2: আমাদের একটা ব্যাপক একটা প্রস্তুতি, একটা কন্ডিশন মিটিং হয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের ভিতরে হলো আমাদের সেন্ট্রাল তদারকি কমিটি আমরা গঠন করেছি, ওয়ার্ড লেভেলে তদারকি কমিটি গঠন করেছি, আমরা হাট পর্যায়ে তদারকি কমিটি গঠন করেছি। এটা শুধু এই অংশে না, আমাদের এখানে যান যন্ত্রপাতি সবগুলো আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। আমাদের প্রায় 1000 প্লাস আমাদের এখানে ইকুইপমেন্ট আমাদের লাগবে, এগুলি আমরা রেডি করেছি। আমাদের জনবল প্রায় 10,000-এর উপরে আমার জনবল এখানে আছে, সেগুলি আমরা রেডি করেছি। প্লাস বাসাবাড়ি থেকে যারা ময়লা কালেক্ট করে তাদের কিন্তু একটা বড় ধরনের রোল এখানে প্লে করতে হয়। সো তারা আমাদেরকে জনবল দিয়ে, যানবাহন দিয়ে এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে তারা আমাদেরকে সাহায্য করবে, সেই প্রতিশ্রুতি তারা আমাদেরকে দিয়েছে। আমি আশা করছি যে প্রস্তুতি আমরা নিয়েছি 7-8 ঘন্টার ভিতরে আমরা ওই দিনের বর্জ্যটা আমরা সরাতে সক্ষম হব।
1: আচ্ছা, যদি আপনি একটু বলেন যে আসলে কোরবানির আগে নাগরিকদের কি ধরনের প্রস্তুতি থাকা দরকার।
2: জি, আপনি জানেন যে অনেক বড় একটা ধর্মীয় উৎসব এই সময়টা, এখানে অনেক পশু কোরবানি দিয়ে থাকেন আমাদের ধর্মপর মুসলমানরা। আমরা যদি এই সময় যদি আমাদের সঠিক ব্যবস্থাপনাটা যদি আমরা না করতে পারি এবং আমাদের যদি সচেতনতাটা ওরকম পর্যায়ে না থাকে, তাহলে কিন্তু আমাদের পশুর রক্ত এবং উচ্ছিষ্টাংশ থেকে কিন্তু মারাত্মক পরিবেশের দূষণের সম্ভাবনা রয়ে যায়। সো এই কারণে আমি বলছি যে, এবং এই দূষণটা যখনই হবে তখন আমাদের কিন্তু রোগ বালাই এবং অন্যান্য অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমাদেরকে অত্যন্ত সচেতন ভাবে কোরবানির প্রস্তুতিটা নিতে হবে, এবং কোরবানির আগে, কোরবানির দিন এবং কোরবানির পরও আমাদের অনেক করণীয় রয়েছে। ইম্পর্টেন্ট যদি জিনিসটা যদি বলি, আমাদের একটা স্থান নির্বাচন করা, এবং এই স্থানটা যেন একটা আমাদের বসত বাড়ি থেকে যেন একটু দূরে হয়, একটা খোলামেলা জায়গা হয়, রৌদ্রের আলো যেন ওখানে যায়, পাশাপাশি হলে এটা যেন রাস্তা থেকে কাছে হয়। কারণ যখনই ময়লাগুলি এখানে ইয়া করা হবে, তখনই যেন আমাদের কর্মী বাহিনী যারা যেখানে কাজ করেন, গ্রামে কাজ করুক বা শহরে কাজ করুক, তারা যেন এই বর্জ্য যেটা হবে সেটা যেন কালেক্ট করতে তাদের জন্য সুবিধা হয়। সেখানে কিন্তু নির্দিষ্ট স্থান নির্বাচন একটা ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ওয়ার্ড পর্যায়ে কিন্তু আমরা কয়েকটা স্থান নির্বাচন করেছি এবং সবাইকে আমরা অবগত করার চেষ্টা করব যে স্থানগুলি কোথায়। আমরা মিনিমাম 4-5টা জায়গা নির্বাচন করেছি। সো আমরা সবাইকে জানানোর চেষ্টা করছি যে আপনারা ওখানে কোরবানি করুন, এবং এটা ওখানে করার জন্য একটা স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব হবে।
1: তো পরিচ্ছন্নতাও কিন্তু একটি ধর্মীয় বিষয়, এবং এর ধর্মের শিক্ষা হচ্ছে যে মানুষ পরিচ্ছন্ন জীবন যাপন করবে এবং কোরবানির চামড়া, কোরবানির রক্ত কোনোভাবে যাতে আমাদের পরিবেশ, প্রকৃতি, পরিচ্ছন্নতাকে ব্যাঘাত না ঘটে সেটা খেয়াল রাখো, আমাদের ধর্মীয় চেতনারই একটি অংশ। আচ্ছা, মাঝে মাঝে দেখতাম যে সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে ব্যাগ সাপ্লাই করা হতো আর কি, যাতে বর্জ্যগুলো ওখানে রাখা হয়। এবার কি সেটা করছেন আপনারা?
2: জি, আমরা কিন্তু এবার প্রতিটা পশুর বিপরীতে আমরা একটা বায়োডিগ্রেডেবল ব্যাগ, তারপরে একটু স্যাবলন, একটু ব্লিচিং পাউডার আমরা প্রতিটা গরুর এগেনস্টে নাগরিকের কাছে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি তাদের হাতে পৌঁছে যাবে, এবং পাশাপাশি ইমার্জেন্সিও কিছু স্টেপ রেখেছি, কেউ যদি বলে যে তারা পায়নি তখন আমরা তাদেরকে দিতে পারবো। এটা ইম্পর্টেন্ট জিনিস, কেন ব্যাগের ভিতরে যদি বর্জ্যটা যদি ম্যানেজমেন্ট করে রাখা যায় তাহলে এটা আমাদের জন্য ম্যানেজ করাটা সহজ, যত কম ভোগান্তি দিয়ে আমরা বর্জ্য ব্যবস্থাপনাটাকে সঠিকভাবে করতে
1: পারি। এটা আপনি ঠিকই বলেছেন, আমরা গত কয়েকটা ঈদে দেখেছি যে আপনাদের খুব একটি তৎপরতার কারণে আমরা দেখছি যে কয়েক ঘন্টার মধ্যে আপনারা বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছেন। আশা করব যে এবার সেটা আরো জোরদার হবে। তো আপনার কাছে একটু প্রশ্ন করব যে এই যে যারা কসাই, যাদের আমি বলি, তাদের শারীরিক নিরাপত্তার জন্য কি ধরনের প্রস্তুতি থাকা দরকার?
2: জি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরবানির সময় আমরা যদি স্বাস্থ্যবিধিটা মেনে চলি, আমরা যদি ন্যূনতম যদি সম্ভব হয় আমাদের যখনই আমরা কোরবানির কার্যক্রমটা পরিচালনা করব সেখানে অ্যাটলিস্ট 3 ফিট যদি গ্যাপ থাকে তাহলে এটা আমাদের জন্য একটা সেফ। ধরেন একজন এখানে কাজ করছে, পাশে আরেকজন কাজ করছে, দুইজন কাজের মাঝখানে যেন 3 ফিট
1: দূরত্ব থাকে,
2: তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আমরা স্বাস্থ্যসম্মত ভাবে এগুলি বিচার বিশ্লেষণ করে কাজ করতে পারব। কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু একটু সকলের অবগতির জন্য জানাতে চাই। আমরা যেন কোরবানিটা করার পরে আমরা যেন কোরবানির বর্জ্যটা যেখানে সেখানে না ফেলে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো, কোরবানির আগেই আমরা বাড়ির পাশে কোনো মাঠে কি মাঠের কর্নারে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত তৈরি করে যদি আমরা রাখি তাহলে কি হবে, যেহেতু আপনার শহরে হলে তো ডাস্টবিন আছে, আমি ডাস্টবিনের ময়লা রাখতে পারবো, বাট গ্রামে হইলে আমার জন্য সুবিধা, ওই গর্তে কিন্তু আমি কোরবানির উচ্ছিষ্টাংশ আমরা ওখানে রাখতে পারবো। ওইটার একটা বড় ধরনের অ্যাডভান্টেজ, এটা আমাদের বর্জ্য ব্যবস্থাপনার আমাদের জন্য একটা সুবিধা হবে। আরেকটা হলো আমরা এটা ইম্পর্টেন্ট দিক হলো, জায়গাটা যদি খোলামেলা হয় তাহলে কি রাস্তার কাছাকাছি হলে বর্জ্যের গাড়ি ওখান থেকে পৌঁছতে পারবে, ওখান থেকে সরাসরি ময়লাগুলি নিয়ে যেতে পারবে। সো এই কারণে একটা গর্ত তৈরি করে রাখা এবং খোলামেলা জায়গায় করা এবং রাস্তার পাশে কোরবানিটা করা। তারপরে উচ্ছিষ্টাংশ যদি আমরা এক জায়গায় রাখি তাহলে আমরা যে লাইক মাংস কাটার সময় অনেক ছোটখাটো
1: উচ্ছিষ্ট হয় আর কি,
2: এগুলি যদি আমরা যত্রতত্র না রেখে যদি এক জায়গায় রাখি তাহলে যেটা হলো আমরা কাজ শেষ হওয়ার পর এগুলি যদি আমরা সবগুলিকে একত্রিত করে যদি আমরা মাটিতে পুঁতে রাখি অথবা যদি আমরা প্যাকেট করে রাখি, সিটি কর্পোরেশনের এলাকার লোক ওখান থেকে এসে প্যাকেটটা নিয়ে যাবে অথবা গ্রামে এটা আমরা গর্তে রেখে দিলাম। তারপরে আপনার কোরবানি দেওয়ার পরে যেখানে আমরা কোরবানি দিয়েছি সেখানে যদি কোরবানির সব কার্যক্রম শেষে কোরবানির চামড়া ও মাংস কাটাকাটি যেখানে করা হবে বা হয়েছে সেখানে যদি ভালোভাবে যদি আমরা ধুয়ে দিই এবং ওখানে ধোয়ার পরে যদি আমরা ওখানে যদি যে স্যাবলনটা আমরা দিচ্ছি বা গ্রামে যদি স্যাবলনটা নাও থাকে আমরা যদি একটু গরম পানি দিয়ে জায়গাটা ধুয়ে দিই, যদি আমাদের ব্লিচিং পাউডার থাকে ব্লিচিং পাউডার ওখানে বিছিয়ে দিই এবং জায়গাটা যদি শুকিয়ে ফেলি তাহলে অনেকভাবে আমাদের জীবাণু মুক্ত করা সম্ভব। পরবর্তীতে যে চামড়াটা আছে এই চামড়াটা আমরা দেরি না করে কোরবানির পরপরই আমরা চামড়াটা যথাযথই সম্ভব আমরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে আমরা বিক্রি করে দিব। আমার অনুরোধ থাকবে চামড়াটা আমরা যখনই আমরা কোরবানি শেষ হয়ে গেছে সাথে সাথে আমরা চামড়াটা হস্তান্তর করে দিব, চামড়াটা রাখবো না। আর যারা মৌসুমী ব্যবসায়ী আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা কোথাও স্তূপকৃত করে চামড়া না রেখে আপনারা যদি সাথে সাথে যদি আপনাদের যদি আমি বিভিন্ন পয়েন্ট আছে আমরা যদি আড়তে যদি পাঠানোর ব্যবস্থা করি আর যদি আমরা ওই আড়তে পাঠানোর আমার যে এই সময়টুকু আমরা না পাই বা সক্ষমতা না থাকে আমরা যেন লবণ দিয়ে যেন চামড়াটা সংরক্ষণ করি তাহলে কিন্তু চামড়াটা ভালো থাকবে, পরিবেশ অনেকাংশে দূষণমুক্ত আমাদের রাখা সম্ভব হবে। সো আমরা এই সামগ্রিকভাবে যদি কাজগুলি করি আমার মনে হয় একটা ভালো এবং সুন্দর কোরবানি আমরা উপহার দিতে পারব।
1: আমরা শুনছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের বিশেষ প্রস্তুতির বিষয়ে। অনেকের অভিযোগ থাকতে পারে হয়তো কোনো এলাকায় বর্জ্য রয়ে গেছে কোনো কারণে পরিষ্কার হয় নাই, সেক্ষেত্রে আপনাদের কি কোনো হটলাইন নাম্বার আছে যেখানে নাগরিকরা ইচ্ছে করলে অভিযোগ দায়ের করতে পারে?
2: আমাদের হটলাইন নাম্বার আছে, প্লাস হলো আমাদের ওয়ার্ড লেভেলে আমাদের চেইন আছে, আমাদের কনজারভেশন ইন্সপেক্টর আছে, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, ওয়ার্ড সচিব আছে, প্লাস আমাদের এখানে সিটি কর্পোরেশনে তো আমরা আছি। পাশাপাশি আমি হটলাইন নাম্বারটা একটু জানিয়ে দিতে চাই, যখনই সমস্যা আমাদেরকে জানাতে পারবে। হটলাইন নাম্বারটা হলো 0222-3386014। আমি আবার বলছি 0222-3386014। আর আমাদের মোবাইল নাম্বার আছে সরাসরি 0170-99-00888। 0170-99-00888।
1: অনেক ধন্যবাদ এয়ার কমোডর মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার। আজকের অনুষ্ঠানে আপনি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আমাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় যথেষ্ট সহায়ক হবে। প্রিয় শ্রোতা, আমরা আশা করব এই প্রকৃতি পরিবেশ আমাদের, আমরা যদি প্রকৃতি পরিবেশকে ঠিকভাবে যত্ন নিতে না পারি তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য। বিশেষত কোরবানির চামড়া সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, এই সব বিষয়ে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আমরা যদি আমাদের প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল আচরণ করি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের এই দেশকে আমাদের নিজেদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ হিসেবে উপহার দিতে পারব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।

0: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন এস এম মোর্শেদ, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
1: কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের ওপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। রাত্রিকালে নৌযানে সার্চ লাইট এবং নেভিগেশন লাইট সঠিক আছে কিনা তা দেখে নৌযান চালান। বৈধ সার্ভে সার্টিফিকেট ছাড়া কোনো নৌযানে চড়বেন না। নদীপথে লঞ্চ চালানোর সময় প্রতিযোগিতা থেকে বিরত থাকুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চালানো থেকে বিরত থাকুন। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা বড় করে লঞ্চের সামনে লিখে রাখুন।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ গীতিনকশা ঈদুজ্জোহার চাঁদ হেসেছে।

0: আনন্দ আর উচ্ছ্বাস ভরা মুহূর্ত ঘিরে বছর ঘুরে আমাদের মাঝে ফিরে এলো ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহার ঈদ উৎসব। বাংলাদেশ বেতার ঢাকা যেন এই আনন্দময় মুহূর্তগুলোকে আরো বর্ণিন ও উপভোগ্য করে তোলার প্রত্যয়ে ঈদুল আজহার গান নিয়ে সাজিয়েছে ঈদের বিশেষ গীতি নকশা। ঈদ উজ্জোহার চাঁদ হেসেছে,
1: প্রিয় শ্রোতা বন্ধুগণ, ঈদুল আজহা মানেই ত্যাগের আনন্দ। মুসলিম উম্মার অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই ঈদুল আজহা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দ্বারা স্বপ্নাদিষ্ট হয়ে নিজ প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে উদ্যত হওয়ার মাধ্যমে যে অকুত ভয় আত্মসমর্পণের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই স্মরণে প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে এ উৎসব পালিত হয়। গানের ভাষায় সেই কথারই প্রতিধ্বনি শুনতে পাই।

জিলহজ মাসের চাঁদ দেখা মাত্রই মুমিন মনে খুশির জোয়ার বইতে থাকে। কখন হাটে যাবে, কোরবানির পশু কিনবে, হই হই রই রই কাণ্ড। মুমিন মুসলমানগণ, ঈদুল আজহার ঈদে কোরবানিকৃত পশুর গোশত গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে বণ্টন করে থাকেন। এর মাধ্যমে ধনী গরিবের বৈষম্য কমে আসে এবং সমাজ আবদ্ধ হয় সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে। গানেও কিন্তু এমন চিত্রই ফুটে উঠেছে।

ঈদুল আজহা কেবল পশু কুরবানির উৎসব নয়, বরং মুমিনদের জন্য এটি তাকওয়া চর্চার এক অনন্য সুযোগ, যা অন্তরে খোদাভীতি জাগ্রত করে এবং মনের কালিমা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ দূর করে স্রষ্টার নৈকট্য লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গ করার পথ সুগম করে, এমন কথাই বলেছেন গানের ভাষায়।

প্রতিবারই ঈদ মুহূর্তে লক্ষ্য করা যায় শহুরে মানুষগুলোর মন একরকম উচাটন হয়ে ওঠে। গ্রামীণ জীবনে রেখে আসা সবুজ মাঠ, মায়ামাখা প্রিয়জনের স্নিগ্ধ মুখ আর জমিয়ে আড্ডা দেওয়ার বন্ধুদের সাথে মিলিত হওয়ার টান যেন অনুভব করে তারা। তাই তো প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা, তপ্ত রোদ আর অসহ্য যানজটকে উপেক্ষা করেও ছুটে চলে শেকড়ের টানে, বাড়ির পানে।

0: কোরবানির ঈদের সকালটা যেন অন্য যে কোনো দিনের চেয়ে আলাদা। দিনটি যত না উৎসবের তার চেয়েও বেশি মহাব্যস্ততার। এদিন সাত সকালেই ঘুম ভেঙে যায়।
1: কোরবানির পশু এবং নিজের গোসল সেরে ঈদগাহে ঈদের নামাজ আদায় করে বাড়ি ফিরেই কোরবানির পশু জবেহ দেওয়ার প্রস্তুতি চলতে থাকে। চারদিক শুরু হয় ছুরি চাপাতির ঝনঝনানি। কোরবানি শেষে গরিব দুঃখী আত্মীয় স্বজনের মধ্যে গোশত বিলি বন্টনের জন্য ছোট বড় সবাই ব্যস্ত হয়ে পড়ে।

তরুণ তরুণী কিংবা খোকা খুকিদের কাছে ঈদ মানেই এক অন্যরকম আনন্দ। ঈদের চাঁদ দেখা থেকে শুরু করে নতুন পোশাক, নতুন জুতো, মেহেদি, আলতা চুড়ি, আরো কত কিসে তাদের আনন্দ। ঈদ সেলামি তো আছেই। সন্তানের সেই খুশিতে মা বাবার মনেও বয়ে যায় খুশির নহর। গানের কথায় সেই চিত্রকল্পটি নিখুঁতভাবে এসেছে।

0: গবেষণা গ্রন্থনা ও গীত রচনা মোহাম্মদ জহিরুল ইসলাম, সুর সংযোজন ও সঙ্গীত পরিচালনা সৈয়দ শাবাব আলী আরজু, সঙ্গীত পরিবেশনায় মনির খান, দিলশাদ নাহার কণা, মাহমুদুল হাসান, মিরাজুল, জান্নাত সোনিয়া, জিনিয়া জাফরিন লুইপা, মোহাম্মদ মেজবাহুল কবি, ফারহানা আক্তার, আসমাউল হুসনা, মোহাম্মদ সোহেল রানা, আফরোজা আক্তার লাবু, সেলিম আহমেদ এবং মঞ্জু ইসলাম মিশু। উপস্থাপনায় এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইউরোমা শায়ের জাহান। অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে কানেস কুলসুম, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী এম এ মান্নান, গানটির গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম।

0: ভক্তিমূলক গানটি শুনলেন এম এ মান্নানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিমি আহমেদ। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় গতকাল সারা দেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। গতকাল পশু কোরবানির কাজে ব্যস্ত সময় পার করে আজ অনেকেই পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তাদের অনেকে আজ ঢাকা ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়িতে যাচ্ছেন। ঈদ উল আযহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানীর রাস্তাঘাট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি গতরাত 8:30 পর্যন্ত মোট 12,684 টন বর্জ্য অপসারণ করেছে। রাতে নগর ভবনের শীতলক্ষা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম জানান, গতরাত 8:30 মধ্যে সিটি কর্পোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলো থেকেও প্রায় 65% বর্জ্য অপসারণ করা হয়। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি গতকাল সন্ধ্যা 6:00 পর্যন্ত 5,644 টন বর্জ্য অপসারণ করেছে। ঈদ উল আযহা উপলক্ষে আজও অনেকে পশু কোরবানি দিচ্ছেন। আজও রাজধানী জুড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণের কাজ করছেন। একই সঙ্গে ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। শিল্প বাণিজ্য এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর আমিনবাজারে চামড়া বিক্রয় কেন্দ্রে পরিদর্শনকালে সাংবাদিকদের কথা বলেন। মন্ত্রী বলেন, কোন ধরনের অব্যবস্থাপনা বা সিন্ডিকেটের কারণে যেন চামড়া নষ্ট না হয় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদের ছুটির গত 4 দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে 18,04,08,200 টাকা। পদ্মা সেতু সাইট অফিস জানায়, এ সময় সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে 1,60,674 গাড়ি পারাপার হয়েছে। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশল আবু সায়েদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে, এজন্য মাওয়া প্রান্তে 3টি মোটরসাইকেল বুথসহ 10টি এবং জাজিরা প্রান্তে 2টি মোটরসাইকেল বুথ 9টি বুথ খোলা হয়েছিল। এর ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। দেশে হামের উপসর্গ নিয়ে গতকাল সকাল 8:00 পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল 565 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 877 জন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধ বন্ধের চুক্তিতে উপনীত হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও ইরানকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে রয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জেডি ভ্যান্স বলেন, দুই পক্ষ কখন চুক্তি চূড়ান্ত করবে বা করবে কিনা তা বলার সময় এখনই আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির অধীনে আরও 60 দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার কথা রয়েছে। তবে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানায়, ইরান চূড়ান্ত কোনো চুক্তির ব্যাপারে এখনও নিশ্চিত নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার 70% ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল টেলিভিশনে দেয়া এক ভাষণে নির্দেশনা দেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে বলা হয়েছিল, ইসরায়েল 53% পরিবর্তে ফিলিস্তিনি ভূখণ্ডের 64% নিয়ন্ত্রণ নিতে পারবে। খেলার খবর ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 4-2 গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। এ জয়ের মধ্য দিয়ে প্রথম ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামী রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াই বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। রাত 8:00 ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পশু কুরবানির পরে আপনার পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। কোরবানির পশু রাখার স্থান ও জবাই করার স্থান প্রচুর পানি ও ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন এবং ব্লিচিং পাউডার ব্যবহার করে আপনার আঙিনা দুর্গন্ধমুক্ত রাখুন। কোরবানি পশুর বর্জ্য অংশ দ্রুত অপসারণের জন্য প্রয়োজন বোধে নিকটস্থ সিটি কর্পোরেশন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সংবাদ দিন। কোরবানি একটি ধর্মীয় অনুশাসন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কোরবানির পরে আপনার পরিবেশ যাতে দূষিত না হয় এবং কোরবানির পবিত্রতা রক্ষা পায় সেদিকে লক্ষ্য রাখুন। সুন্দর পরিবেশ রক্ষা করে ধর্মীয় দায়িত্ব পালন করুন। কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণ বা কোরবানির গোশত বিতরণে পরিবেশসম্মত ব্যাগ পাত্র ব্যবহার করুন।
1: বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, এ থেকে বিরত থাকুন। গাড়িতে অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করবেন না। নৈশ কোচের চালকগণ মাঝপথে যাত্রী উঠানো থেকে বিরত থাকুন। ফুটপাথ দিয়ে চলাচল করুন, যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার ডান ধার দিয়ে সাবধানে চলাচল করুন। জেব্রা ক্রসিং বা ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার হন। রাস্তা পার হবার সময় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকুন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কম মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্স, FM নব্বই মেগাহার্স, FM একশো ছয় মেগাহার্স এবং FM একশো দুই মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটা পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم بنگلہ دیش بیتار ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকাকো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এফএম 106 মেগাহার্টজ এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত সমূহে বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20। ঈদ উল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে নজরুলের গানে ত্যাগের মহিমা বিষয়ে আড্ডা ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান কুরবানি বেলা 3:05। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্ব ও কোরবানির পশুর বজ্র অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন বিকেল 4:05। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:45। ঈদ উল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান গানের আড়াল শুনবেন বিকেল 5:10।
2: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধূ সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শুনতে পাবেন। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে নাটক প্রীতি শুনবেন রাত 10:00। রচনা দিলার হোসেন দুলাল এবং প্রযোজনা করেছেন আব্দুল আজিজ।
0: এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি বিশেষ ঘোষণা। আগামীকাল 30 মে শনিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলেমা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও বাংলাদেশ বেতারের অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজ থেকে প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ আল আমিন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। আজ আমাদের তাফসিরের আলোচ্য আয়াত কোরআনুল করিমের সর্ববৃহৎ সূরা আল বাকারার 132 এবং 133 আয়াত। তাফসির পেশ করার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। সম্মানিত শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআন মহাবিশ্বের এক মহাবিস্ময়, বিজ্ঞানময় আসমানি গ্রন্থ, যাতে রয়েছে মানব জাতির জীবন ইতিহাস আর জীবন ঘনিষ্ঠ সকল সমস্যার চূড়ান্ত সমাধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিন হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর ধাপে ধাপে এবং প্রয়োজন অনুসারে কোরআনুল করিম নাজিল করেছেন, যাতে করে মানব জাতি কোরআনের বিধান বাস্তবায়নের মাধ্যমে জীবন গঠন করে গোটা জগৎকে আলোকময় করতে সক্ষম হয়। তাই আমাদের জীবন সফল ও সার্থক করতে হলে অবশ্যই পবিত্র আল কোরআন বোঝা এবং এর বিধানাবলী বাস্তব জীবনে প্রয়োগ করা অতীব জরুরি। আর কোরআনের আলোয় জীবনকে আলোকিত করতে, কোরআনের মর্মবাণী সর্বসাধারণের নিকট উপস্থাপন করতে বাংলাদেশ বেতারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর 2:20। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনুল করিমের বিভিন্ন সূরাসমূহের ধারাবাহিক সরল অনুবাদ, তর্জমা, সংশ্লিষ্ট আয়াতের শানুজুল এবং আয়াতের বিধিবিধান ও বিস্তারিত তাফসির প্রখ্যাত মুফাসসিরিনে কেরামের মাধ্যমে উপস্থাপন করে থাকি। সম্মানিত শ্রোতা, আসুন প্রথমেই সূরা আল বাকারার 132 এবং 133 আয়াতের তেলাওয়াত ও সরল অনুবাদ শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসা বিহা ইব্রাহিম বনীহি ইয়াকুব ইয়া বনিয়্য ইন্না আল্লাহা আসতাফা লাকুমুদ দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون صدق الله العظيم
3: إرشاد হচ্ছে আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের পুত্রদের নির্দেশ দিলেন, হে আমার পুত্রগণ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের জন্য এই দীন ইসলামকে মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আর তোমরা কি সাক্ষী ছিলে যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যু ঘনিয়ে আসার সময় পুত্রদেরকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমার মৃত্যুর পর কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার রবের এবং আমাদের পূর্বপুরুষ নবী ইব্রাহিম আলাইহিসালাম, ইসমাইল আলাইহিসালাম এবং ইসহাক আলাইহিসালামের রবের ইবাদত করব। আমাদের রব তিনি এক, অদ্বিতীয়, আমরা তারই নিকট আত্মসমর্পণকারী। সম্মানিত শ্রোতা, আমরা এই পর্যায়ে সূরা আল বাকারার 132 এবং 133 আয়াতের বিস্তারিত শানে নুজুল ও তাফসির শুনব। তাফসির পেশ করছেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি।
4: অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আমি প্রথমেই দুটি আয়াতের তেলাওয়াত করব, এরপর তর্জমা এবং তাফসির করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون صدق الله العظيم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর ইব্রাহিম তার পুত্রদেরকে এই আত্মসমর্পণের ওসিয়ত করেছিলেন এবং ইয়াকুবও করেছিলেন, এ কথা বলে, হে আমার পুত্রগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলিম তথা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। অথবা তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল, যখন সে তার পুত্রদেরকে বলল, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? তারা বলল, আমরা তোমার ইলার ইবাদত করব, তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের ইলাহ এক ইলাহ, তারই ইবাদত করব, আর আমরা শুধু তারই কাছে আত্মসমর্পণকারী। এ দুটি আয়াত কেবল কোন নবীর জীবনের শেষ মুহূর্তের কথা বলছে না, এটি হলো প্রতিটি পিতা মাতার জন্য একটি ম্যানুয়াল, প্রতিটি পরিবারের জন্য একটি সংবিধান। এটি শেখাচ্ছে মানুষ তার সবচেয়ে অসহায় মুহূর্তে, যখন মৃত্যু তার দুয়ারে এসে দাঁড়িয়েছে, তখন সে কি চিন্তা করে, কাকে নিয়ে চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বানীহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম এবং ইয়াকুব তারা উভয়জন তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন। এখানে ওয়াস শব্দটি ব্যবহার করা হয়েছে, এর অর্থ হল কেবল উপদেশ দেয়া বা কিছু বলে যাওয়া নয়, আরবি ভাষায় ওসিয়ত মানে হল এমন কিছু গভীরভাবে নিজের হৃদয়ে ধারণ করা এবং অন্যের হৃদয়ে গেঁথে দেয়া, যা কখনো ছিন্ন হওয়ার নয়, এমন এক বন্ধন যেমন গলায় মালার সুতো বাঁধা। ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওসিয়ত হল এমন একটি নির্দেশ যা বান্দার মৃত্যুর পরেও তার নেক আমল হিসেবে গণ্য হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম কি ওসিয়ত করলেন? আগের আয়াত 131 নম্বর আয়াতে তিনি বলেছিলেন, আসলাম তুলি রব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করেছি। এই আত্মসমর্পণের আদর্শকেই তিনি তার সন্তানদের হৃদয়ে রেখে যেতে চেয়েছিলেন। তিনি সন্তানদের জন্য হাজার হাজার উট, সোনার মুদ্রা বা বিশাল ভূ সম্পত্তি রেখে যাননি, তিনি রেখে গেলেন আসলাম তুলি রব্বিল আলামিনের চেতনা। কারণ তিনি জানতেন সম্পদ শেষ হয়ে যায়, কিন্তু আকিদা অমর, বিশ্বাস অমর। আজকের দুনিয়ায় মানুষ তার সন্তানদের জন্য কি রেখে যায়? ব্যাংক ব্যালেন্স, বিলাস বহুল ফ্ল্যাট, বিদেশি ডিগ্রি, কিন্তু মৃত্যুর পর কি হয়? সম্পদ নিয়ে ভাই ভাইয়ে মামলা হয়, পরিবার ভেঙে যায়। কেন? কারণ পিতা সম্পদ রেখে গেছেন, কিন্তু ওসিয়ত ইমানের ওসিয়ত ছিল না, ইমানের ওসিয়ত রেখে যাননি। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝেছিলেন, আমার সন্তানরা যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে, তবে তাদের রিজিক আল্লাহ নিজেই ঠিক করে দেবেন। আমার দায়িত্ব হল তাদের আত্মাকে মজবুত করে যাওয়া। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম সন্তানদের সম্বোধন করেছেন, ইয়া বানি, হে আমার পুত্রগণ। তারা বলেননি, হে আমার জাতি বা হে আমার অনুসারীরা, বলেছেন, হে আমার সন্তানরা। এর একটি গভীর মনস্তাত্ত্বিক চালনি কাজ করছে। সন্তানের কাছে পিতার সবচেয়ে কার্যকরী ভাষা হল ভালোবাসার ভাষা। যখন আপনি কোনো নির্দেশ কঠোরভাবে দেন, তা মানুষের মস্তিষ্কে যায়, কিন্তু যখন আপনি ভালোবাসার সাথে, স্নেহের সাথে কোনো উপদেশ দেন, তা সরাসরি হৃদয়ে প্রবেশ করে। ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন তিনি তার সন্তানদের কাছে দুনিয়ার সবচেয়ে কঠিন দাবি, তাওহীদের দাবি পেশ করছেন। এই দাবি পেশ করার জন্য তিনি কঠোরতা ব্যবহার করেননি, বরং স্নেহ ব্যবহার করেছেন। হে আমার রক্তের টুকরোরা, হে আমার চোখের আলোরা, তোমরা একটি জিনিস বুঝে রাখো, এভাবে তিনি বলতে চেয়েছেন। হে পিতামাতাগণ, আজ আপনারা সন্তানদের কাছে কিভাবে দাবি পেশ করেন? পড়াশোনা করবি না, চাকরি করবি না, কিন্তু আপনি কি কখনো স্নেহের সাথে সন্তানদের হৃদয় ধরে বলেছেন, বাবা তুমি কি আল্লাহকে ভালোবাসো, তুমি কি নামাজ পড়ো? ইব্রাহিমী পদ্ধতি হল আকিদা শেখানোর প্রথম শর্ত হল সম্পর্কের মজবুতি। সন্তান যখন বুঝবে পিতা তাকে ভালোবাসেন, তখন সে পিতার আকিদাকে, পিতার বিশ্বাসকে নিজের বুকে লালন করবে। এরপর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আলাকুমুদ্দিন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন। এখানে ইস্তফা শব্দটি অত্যন্ত ভারী একটি অর্থ বহন করে। এর অর্থ অনেক কিছুর মধ্য থেকে সেরাটা বেছে নেয়া। আল্লাহ বলেছেন, দুনিয়ায় হাজারো মতাদর্শ আছে, সেই মতাদর্শ থেকে আমি তোমাদের জন্য ইসলাম, আত্মসমর্পণকে বেছে নিয়েছি। এটি কোনো সাধারণ উপহার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা। যখন কোনো বড় বিজ্ঞানী তার ছাত্রদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে তাকে তার সবচেয়ে গোপন গবেষণার দায়িত্ব দেন, তখন ছাত্রটি কি অনুভব করে? অহংকার, না গর্ব, নাকি দায়িত্ববোধ? আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য জীবনের সবচেয়ে সঠিক, সবচেয়ে নিখুঁত পথকে বেছে নিয়েছি, তোমরা এই পথকে অবজ্ঞা করো না, বরং একে সম্মান করো, একে অনুসরণ করো। এখানে আরও একটি সূক্ষ্ম ইঙ্গিত আছে, আল্লাহ বলেননি ইস্তফা দিন, আল্লাহ দিনকে মনোনীত করেছেন, বরং বলেছেন ইস্তফা আলাকুমুদ্দিন, তিনি তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন, অর্থাৎ এই দিন তোমাদের কল্যাণের জন্য। তোমাদের মুক্তির জন্য, তোমাদের দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য। এটি তোমাদের উপর কোনো বোঝা চাপানো নয়, বরং আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি রহমতের ছাতা। এবার আসি এই আয়াতের সবচেয়ে চমকপ্রদ এবং বিস্ময়কর অংশে, সেটা হলো ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, কাজী তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। একটু ভেবে দেখুন তো, আল্লাহ কি বললেন? মুসলিম হয়ে বাঁচো না, তিনি বললেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। মুসলিম হয়ে বাঁচা নয় বরং মরা, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। কিন্তু কেন? কারণ জীবনের শেষ মুহূর্তটি হলো মানুষের পরিণতির নির্ধারক। একজন ছাত্র সারা বছর পড়াশোনা করলো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ব্ল্যাক আউট করলো বা শীট জমা দেওয়ার আগে মৃত্যু হলো, তার সেই পরীক্ষা কি সফল হলো? না। মানুষের জীবন হলো একটি দীর্ঘ পরীক্ষার হল, আর মৃত্যু হলো সেই পরীক্ষার শেষ বেলা। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই আমলসমূহের মধ্য থেকে শেষ আমলটাই সবচেয়ে নির্ভরযোগ্য। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি বলতে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে মারা গেল, সে জান্নাতে প্রবেশ করবে। দুটি হাদিস থেকে যেটা বোঝা যায়, শেষ মুহূর্তের অবস্থাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য তারা বলেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। জীবনযাপন তো অবশ্যই থাকবে, কারণ জীবনযাপন আত্মসমর্পণ করার মাধ্যমে যদি হয়, তাহলে মৃত্যুটাও আত্মসমর্পণের মধ্য দিয়েই হবে ইনশাআল্লাহ। সারা জীবন যেভাবেই কাটাক, কিন্তু শেষ মুহূর্তে যেন তোমাদের অবস্থা আল্লাহর কাছে সমর্পণকারীর মতো হয়। কিন্তু এটা কি সম্ভব, একজন সারা জীবন পাপ করলো আর শেষে মুসলিম হয়ে মারা যাবে? না। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, এই আয়াতের অর্থ হলো সারা জীবন মুসলিম হিসেবে বাঁচার চেষ্টা করতে থাকো, যাতে তোমাদের মৃত্যু আসে মুসলিম অবস্থাতেই। কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না, তাই প্রতিটি মুহূর্তকেই মনে করতে হবে এটাই আমার শেষ মুহূর্ত। এবার আমরা আরেকটি আয়াত নিয়ে আমরা আলোচনা করব। ইয়াকুব আলাইহিসসালাম তিনি মৃত্যুসজ্জায় তার সন্তানদেরকে কি বলেছিলেন? আল্লাহ বলছেন, তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল? এখানে আমকুং তুম সুহাদা, এটি একটি প্রশ্নবোধক চ্যালেঞ্জ। এটি মূলত বনি ইসরাইলের উদ্দেশ্যে ছোড়া একটি তীর। তারা দাবি করত যে ইয়াকুব আলাইহিসসালাম তার মৃত্যুর আগে তার সন্তানদের ইহুদি বা খ্রিস্টান হওয়ার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ বলছেন, তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? না। তবে তোমরা কিভাবে এই মিথ্যা দাবি করো? দেখুন ইয়াকুব আলাইহিসসালামের প্রশ্ন, ইদ ক্বাল লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, যখন সে তার পুত্রদেরকে বলল আমার পরে তোমরা কিসের ইবাদত করবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, একটু অনুভব করুন এই মুহূর্তটি, যে মুহূর্তটি একজন বাবার শেষ মুহূর্ত, যার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে, চোখের দৃষ্টি ঝাপসা, শ্বাস ভারী হয়ে যাচ্ছে। এই মুহূর্তে একজন পিতা কি চিন্তা করেন? সাধারণত মানুষ ভাবে, আমার সন্তানরা কি খাবে, তাদের চাকরি হবে তো, তারা দুনিয়াতে টিকে থাকতে পারবে তো? কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম, তার চিন্তা সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি চিন্তা করছেন না তাদের রুটি রুজি নিয়ে, তিনি চিন্তা করছেন তাদের ইবাদত নিয়ে। আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? এই প্রশ্নটি প্রমাণ করে যে একজন নবীর কাছে সন্তানের দুনিয়াবী সফলতার চেয়ে আখেরাতের সফলতা অনেক বেশি মূল্যবান। তিনি জানতেন, যদি তাদের ইবাদত ঠিক থাকে, তাদের দুনিয়াও ঠিক হয়ে যাবে। ইয়াকুব আলাইহিসসালামের প্রশ্নের জবাবে সন্তানরা যা বলল, তা ইতিহাসের অন্যতম সেরা ঘোষণা। তারা বলেছেন, কলু নাবুদ ইলাহাক ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। তারা বলল, আমরা তোমার ইলাহের ইবাদত করব, যিনি তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাঈল ইসহাকের ইলাহ, এক ইলাহ, আর আমরা শুধু তারই কাছে আত্মসমর্পণ করব। এই জবাবটি কত সুন্দর, কত গোছানো। সন্তানরা বলল না আমরা তোমার কথা মানব, বরং বলল আমরা তোমার ইলাহের ইবাদত করব। তারা পিতার ব্যক্তিসত্তাকে নয় বরং পিতার আকিদাকে গ্রহণ করল। তারা একটি চেইন বা শৃঙ্খলের কথা বলল, ইব্রাহিম ইসমাঈল ইসহাক এবং ইয়াকুব। এটি হলো সিলসিলা তথা তাওহীদের ধারাবাহিকতা। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, ইসমাঈল আলাইহিসসালাম ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের চাচা, কিন্তু তাকে পিতৃপুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। কেন? কারণ আধ্যাত্মিক সম্পর্ক বংশগত সম্পর্কের চেয়েও বড়। ইসমাঈল আলাইহিসসালাম তাদের আধ্যাত্মিক পিতা, এবং সবশেষে তারা বলল ইলাহাম ওয়াহিদা, এক ইলাহ। তারা বলল না অনেক ইলাহ, বলল এক ইলাহ, আর ওয়ানাহনু লাহু মুসলিমুন, আর আমরা তার কাছে আত্মসমর্পণকারী। এই শেষ কথাটি হল 131 নম্বর আয়াতের ইব্রাহিম আলাইহিসসালামের আসলামতু লিরব্বিল আলামিনের প্রতিধ্বনি। পিতা যা বলেছিলেন সন্তানরা তা অক্ষরে অক্ষরে পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান মৃত্যুবরণ করলে তার আমল ছিন্ন হয়ে যায় কেবল তিনটি ব্যতীত, সদকায়ে জারিয়া, যেটা চলমান দান, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়, এবং একজন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহি মুসলিমে হাদিস নম্বর 1631। ইয়াকুব আলহিসাল্লাম এই হাদিসের বাস্তব রূপ, তিনি তার সন্তানদের এমনভাবে গড়েছিলেন যা তার মৃত্যুর পরেও তার আমল হিসেবে চলতে থাকবে। সন্তানরা যখন বলল আমরা তোমার ইলার ইবাদত করব, এটি ছিল ইয়াকুব আলহিসাল্লাতামের সবচেয়ে বড় সৎকায় জারিয়া। এবার আসি আমরা আজকের বাস্তব জীবনে, এই আয়াত দুটি আজকে সমাজে কিভাবে প্রযোজ্য। আধুনিক পিতৃত্ব বনাম ইব্রাহিমিক পিতৃত্ব। আজকের দিনে একজন পিতা তার সন্তানের জন্য সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করান, তাকে সাঁতার শেখান, কম্পিউটার শেখান, আইনি পেশার জন্য প্রস্তুত করেন, কিন্তু সেই সন্তান যখন বয়প্রাপ্ত হয় তখন সে নামাজ ছেড়ে দেয়, হারাম সম্পর্কে জড়ায় বা ইসলামকেই ছেড়ে দেয়, নাস্তিক হয়ে যায়। পিতা হতাশ হয়ে বলেন, আমি তো তাকে সব দিয়েছি, কিন্তু আপনি কি তাকে ওসিয়ত দিয়েছেন? আপনি কি তাকে ইব্রাহিম আলাইহিসসালামের ইয়া বানিয়া বলে ডেকে আল্লাহর ভালোবাসার কথা বলেছেন? আপনি কি তার হৃদয়ে আসলাম তু লি রব্বিল আলামিনের বীজ বপন করেছেন? না, আপনি তাকে দুনিয়ার সরঞ্জাম দিয়েছেন কিন্তু আখেরাতের মানচিত্র দেননি। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ এবং বর্তমান বাস্তবতা। একজন তরুণকে জিজ্ঞেস করা হলো, তোমার বাপদাদারা কার ইবাদত করত? সে বলল, আমি জানি না। হে পিতামাতা, ইয়াকুব আলাইহিসসালাম মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন, আমার পরে কিসের ইবাদত করবে? আপনার সন্তান আজ কিসের ইবাদত করছে? সে কি আল্লাহর ইবাদত করছে, নাকি সোশ্যাল মিডিয়া, লাইক, কমেন্ট, ব্র্যান্ডের জিনিস এবং প্রবৃত্তির অনুসরণ করছে? আপনি কি সন্তানকে রেগে গিয়ে ধমক দিচ্ছেন নামাজ পড়ো এই কথা বলে, নাকি ইব্রাহিম স্নেহে তাকে বোঝাচ্ছেন যে আল্লাহ এই দিনকে তার জন্যই বেছে নিয়েছেন? একজন ব্যবসায়ী সারা জীবন হালাল উপার্জন করেছেন, মানুষকে দান করেছেন, কিন্তু মৃত্যুর ঠিক আগে তার ব্যবসায়িক অংশীদার তাকে বলল, সম্পত্তি বাঁচাতে হলে একটু জাল কাগজ স্বাক্ষর করুন। যদি সে ব্যক্তি সেই মুহূর্তে স্বাক্ষর করে তবে সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করল না, সে তার জীবনের পুরো সফলতাকে শেষ মুহূর্তে ধ্বংস করে ফেলল। আল্লাহ তাআলা সেই কথা এখানে বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর অর্থ হল শেষ পর্যন্ত আপনার আত্মসমর্পণ অটুট যেন থাকে, শেষ পর্যন্ত হালালের উপর যেন আপনি অবিচল থাকেন। এ দুটি আয়াতে আমাদের জন্য অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে। প্রথমত, ইমানের ধারাবাহিকতা। ইসলাম কেবল ব্যক্তিগত বিশ্বাস নয়, এটি একটি পারিবারিক ঐতিহ্য। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে ইসমাইল, ইসহাক, ইয়াকুব সবাই একই সুতায় বাঁধা। আজকে আমাদের পরিবারে কি এই সুতা আছে? নাকি বাবা মুসলিম, ছেলে অন্য চিন্তা মতাদর্শ লালন করছে? আমরা সে বিষয়টি ভেবে দেখব। দ্বিতীয়ত, মৃত্যু সজ্জায় পিতা কি নিয়ে ভাবছেন, এ বিষয়টি আজকের আয়াত আমাদেরকে শিক্ষা দেয়। ইয়াকুব আলাইহিসসালামের আতঙ্ক ছিল, সন্তানরা কি তাওহীদ ধরে রাখতে পারবে? এটি হলো সেই আতঙ্ক যা প্রতিটি বিশ্বাসী পিতামাতার হৃদয়ে থাকা উচিত। আপনি যদি আপনার সন্তানের আখেরাত নিয়ে রাতে ঘুমাতে না পারেন, তবেই আপনি ইয়াকুবি পিতৃত্বের অধিকারী। সমর্পণের ঐক্য। সন্তানরা একসাথে বলেছিল, নাহনু লাহু মুসলিমুন, আমরা তার কাছে সমর্পণকারী। তারা বলেনি, আমি বলছি। একটি পরিবার যখন আল্লাহর কাছে একসাথে সমর্পণ করে, তখন সেই পরিবারে ঝগড়া, বিভেদ, হিংসা জন্ম নিতে পারে না। আজকে পরিবার ভাঙছে, কারণ সবাই নিজের ইগোর কাছে সমর্পণ করছে, আল্লাহর কাছে নয়। সর্বশেষ, আমরা এই দুটি আয়াত থেকে যে বিষয়গুলো বুঝতে পারলাম সেটা হলো, আল্লাহ আমাদের বলছেন, হে মানুষ, তোমরা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার ইমান। তোমার ব্যাংক ব্যালেন্স না, তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তোমার সন্তান। আর তুমি তাদের কাছে সবচেয়ে মূল্যবান কি রেখে যাবে, সম্পদ? না, রেখে যাবে আসলাম তুলি রব্বিল আলামিনের চেতনা। তাই আজ রাতে আমরা আমাদের বিছানায় যেতে যেতে এই কথা চিন্তা করব, আমি কি আমার সন্তানদের কাছে ইব্রাহিমী ওসিয়তনামা রেখে যেতে পারছি, নাকি কেবল দুনিয়ার ঝঞ্ঝাটে তাদেরকে ফেলে যাচ্ছি? আমার সন্তানরা কি আমার মৃত্যুর পর বলতে পারবে, আমরা আমাদের পিতা ও পিতৃপুরুষের ইলাহ, এক ইলাহ তারই ইবাদত করব, আমরা সবাই আত্মসমর্পণকারী আল্লাহর সামনে? হে আল্লাহ, আমাদের এবং আমাদের সন্তানদের জীবনে এই ইব্রাহিমী চেতনা জাগ্রত করে দিন। আমাদের পরিবারে তাওহীদের সেই শৃঙ্খলকে অটুট করুন যা ইব্রাহিম থেকে ইয়াকুব আর ইয়াকুব থেকে তার সন্তানদের কাছে পৌঁছেছিল। আমাদের শেষ নিঃশ্বাসটি যেন আসতাম তুলে রব্বিল আলামিনের উপরেই হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
3: মোহতারাম মাওলানা ওসমান গনি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই দুই আয়াতের মধ্যে সূরা বাকারার 132 এবং 133 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার জন্য বিশেষ একটি ওসিয়ত করেছেন, সেটি হচ্ছে পিতামাতা সন্তানকে কিভাবে আল্লাহর তাওহীদ এবং নবীজির রিসালাত শিক্ষা দিবে সেই বিষয়টি এই দুই আয়াতে সুস্পষ্ট করেছেন। যেমন নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদেরকে প্রশ্ন করেছেন, ইয়াকুব আলাইহিসসালাম তাদের সন্তানদেরকে প্রশ্ন করেছেন যে তোমাদের জন্য আল্লাহ পাক যে দিন ইসলাম মনোনীত করেছেন এই দিনের বাহিরে কোনো দিন বা কোনো ধর্ম অনুসরণ করা যাবে না, অর্থাৎ সন্তানকে মুসলমান হিসেবে একজন সুনাগরিক হিসেবে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য কি কি করণীয়, তাকে তাওহীদের শিক্ষা দেওয়া, রেসালাতের দীক্ষা দেওয়া, সে বিষয়টি এই দুই আয়াতে আল্লাপাক সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। এরপর ১৩৩ আয়াতে আমরা দেখতে পাই যে নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাম তিনি যখন মৃত্যুর মুখে উপনীত হয়েছেন ওই মুহূর্তেও তিনি তার সন্তানদেরকে প্রশ্ন করেছেন যে আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে, তোমরা কি পথভ্রষ্ট হয়ে যাবে নাকি আমার দ্বীনের উপরে ইসলামের উপরে অটল অবিচল থাকবে। তিনি তাদেরকে প্রশ্ন করেছেন মা তা'বুদুনা মিন বাদি, তোমরা আমার পরে আমার মৃত্যুর পরে কার ইবাদত করবে। তার সন্তানরা জবাব দিয়েছিল না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমরা আপনার পর আপনার রব রব্বুল আলামিন আল্লাহ জাল্লা জালালুহুর ইবাদত করব, যার ইবাদত করতেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমরা মুসলমান হিসেবে জীবন গঠন করব। সম্মানিত শ্রোতা, আমরাও যদি আমাদের সন্তানদেরকে শৈশব থেকেই তাওহীদের শিক্ষা দেই, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময় তাওহীদের উপর সন্তানদেরকে অটল অবিচল রাখার চেষ্টা করি, তাহলে আমাদের সন্তানগণ কখনো বিপথগামী হবে না, তারা কখনো ধর্মচ্যুত হবে না, তারা কখনো কুসন্তান হবে না, বরং নেক সন্তান সুসন্তান হিসেবেই বেড়ে উঠবে। তাই আসুন নবী হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ আম্বিয়াই কেরাম যেভাবে তাদের সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিতেন, দ্বীনের শিক্ষা দিতেন, ইসলামের শিক্ষা দিতেন, রেসালতের বাণী শোনাতেন, এমনকি জীবনের অন্তিম মুহূর্তেও সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে ভুলেননি আম্বিয়াই কেরাম। সুতরাং আমরাও জীবনের প্রতিটি ক্ষেত্রে সন্তানদেরকে তাওহীদ এবং রিসালাতের শিক্ষা দেব এবং এই শিক্ষার উপর অটল অবিচল থাকার নির্দেশ দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই দুই আয়াতের আলোকে আমাদের সন্তানদেরকে তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেকের সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শ্রোতা, পবিত্র আল কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন, এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার ২:২০। আগামী তাফসির অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সার্বিক কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসিরুল কোরআন। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
5: বাংলাদেশ বেতার ঢাকা।
0: পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পশু কুরবানির পরে আপনার পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। কোরবানির পশু রাখার স্থান ও জবাই করার স্থান প্রচুর পানি ও ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন এবং ব্লিচিং পাউডার ব্যবহার করে আপনার আঙিনা দুর্গন্ধমুক্ত রাখুন। কোরবানি পশু বর্জ্য অংশ দ্রুত অপসারণের জন্য প্রয়োজন বোধে নিকটস্থ সিটি কর্পোরেশন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সংবাদ দিন।
5: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানমালায় এবার রয়েছে পাঁচ মেশেরি গান। প্রথমেই শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন সানিয়া সুলতানা লিজা, গানের কথা এবং সুর করেছেন কবির বকুল।

শ্রোতা বন্ধুরা, আপনারা পাঁচ মিশালি গান শুনছেন। এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গীতিকার মোহাম্মদ ফখরুল করিম, সুরকার বাবু সরকার।

আপনারা শুনছেন পাঁচমিশালি গান, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পাঁচমিশালি গানে এবারে শোনাবো একটি নজরুল সঙ্গীত, শিল্পী রাহাত আরা গীতি।

0: এতক্ষণ পাঁচমিশালি গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা জেবুন্নেসা। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশ জুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তাদের অনেকেই আজ ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে চলে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। ঢাকায় নেই গাড়ির চাপ, শব্দদূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আজ ফাঁকা দেখা যাচ্ছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বিনোদনপ্রিয় মানুষের ঢল নেমেছে। ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন নগরবাসী। প্রথম দিনে কসাই না পাওয়া, উপযুক্ত স্থান সংকট কিংবা ব্যক্তিগত নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি তাদের অনেকেই আজ পশু কোরবানি করছেন। সকাল থেকেই উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা এবং মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পশু জবাই এবং মাংস প্রস্তুতির দৃশ্য দেখা যায়। সকাল থেকেই বাসাবাড়ি এবং নির্ধারিত স্থানে গরু ও ছাগল কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। পাশাপাশি ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে জোরদার করা হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। নতুন করে কোরবানি হওয়ায় বর্জ্য দ্রুত সরাতে মাঠে কাজ করছেন দুই সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্নতা কর্মী। ঢাকা সিটি কর্পোরেশন DSCC দ্বিতীয় দিনে প্রায় 11,776 টন বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করছে। উত্তর সিটি কর্পোরেশন DNCC 5,000 টনের বেশি বর্জ্য অপসারণে অভিযান চালিয়ে যাচ্ছে। DSCC তথ্য অনুযায়ী ঈদের দিন রাত 12টা পর্যন্ত 14,814 টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। এদিকে DNCC রাত 12টা পর্যন্ত 8,076 টন বর্জ্য অপসারণ করে। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালিত হবে আগামীকাল। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল 11টায় রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র এবং শুকনো খাবার বিতরণ করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবণের মরদেহ গ্রহণ করেছেন। বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে আজ ভোরে টার্কিশ এয়ারলাইন্সে এক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছায়। বাংলাদেশী প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণ সম্প্রতি বাগদাদে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। সরকারের পক্ষ থেকে শামা ওবায়েদ ইসলাম এই মরদেহ গ্রহণ করেন। এ সময় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার লক্ষ্যে উভয় দেশ গতকাল একটি প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চুক্তিটিতে অনুমোদন দেননি। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, প্রস্তাবিত চুক্তি নিয়ে তেহরান এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। চুক্তি সংশ্লিষ্ট 4টি সূত্র জানিয়েছে, এর আওতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হতে পারে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়েও সমঝোতা হয়েছে। একই সঙ্গে আলোচকরা ইরানের পরমাণু কর্মসূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাবেন। খেলার খবর ক্রিকেট। আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় খেলা শুরু হবে। ফুটবল। ভারতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামী রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। রাত 8টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে ঈদুল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে নজরুলের গানে ত্যাগের মহিমা বিষয়ে আড্ডাভিত্তিক সঙ্গীতানুষ্ঠান কোরবানি। উপস্থাপনা সাজিয়া সুলতানা পুতুল।
2: প্রিয় শ্রোতা, ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। আমি পুতুল। আজকে ঈদের দ্বিতীয় দিন এবং পবিত্র ঈদুল আজহার এই দ্বিতীয় দিনে বেলা 3:05 একটা বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই আয়োজনের নাম কোরবানি। এবং ঈদের আমেজের মধ্যেই আমরা আছি। গতকালকের দিনটা আমাদের নিশ্চয়ই ব্যস্ততা এবং আনন্দে কেটে গেছে চমৎকারভাবে। আজকের দিনটিতে কিন্তু আমরা বাংলাদেশ বেতারের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে একটুখানি আরও বেশি আনন্দ দেবার জন্য উপস্থিত হয়েছি। আজকের এই আড্ডাটা মূলত হবে কাজী নজরুল ইসলামের ত্যাগের মহিমা বিষয়ক যে সৃষ্টি, মানে ত্যাগের মহিমা এবং তার দর্শন নিয়ে যে সৃষ্টি, তার অমর সব সৃষ্টি, সেখান থেকে কিছু গান এবং আড্ডা, আলাপচারিতা, ঈদ নিয়ে স্মৃতিচারণ, সবকিছু। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন বরেণ্য সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুশতারি এবং ইয়াকুব আলী খান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোবারক। প্রথমে
3: ঈদ মোবারক।
2: এত ব্যস্ততার মধ্যে, মানে কোরবানি বলতেই কিন্তু
3: নানান ব্যস্ততা
2: একদম, এবং ঈদের দিন তো রয়েছে, ঈদের আগের থেকে সে ব্যস্ততা শুরু হয়ে যায়। এত ব্যস্ততার মধ্যে আজকে বাংলাদেশ বেতারের শ্রোতার জন্য একটুখানি সময় আপনাদের কাছ থেকে পাচ্ছি, এটা পরম আনন্দের ব্যাপার।
3: প্রথমে আমি সবচেয়ে আগে সবাইকে, স্টুডিওতে যারা আছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, সব ভাইদেরকে। আর দ্বিতীয়ত শ্রোতারা আমাদের আসল, হ্যাঁ, তাদেরকে আমরা ঈদ মোবারক। না ইয়াকুব ভাই, আর ইয়াকুব ভাই তো কি বলবে জানি না, আমি একটু কেড়ে নিয়ে বলি যে ইয়াকুব ভাই বলবে যে হ্যাঁ কি ব্যস্ত, কিন্তু আমি বলবো যে ঈদ মানেই মেয়েদের ব্যস্ত, তাই না? এখানে মেয়েদের সংখ্যা ভারী। আপনারা তো নামাজ পড়ে এসে একটু শুয়ে পড়েন সবাই।
2: একটু আগে পিছনে যদি ফিরে যায় তাহলে হাটে যাওয়া থেকে শুরু করে পুরুষ সদস্যদের দায়িত্ব কিন্তু কম না।
4: ঈদের দিন এবং ঈদের কয়েকদিন আগে থেকে পুরুষ সদস্যদের অনেক ব্যস্ততা থাকে এবং খুব খুব অনেক কিছুই যায় তাদের।
2: অবশ্য পশু কোরবানি পর্যন্ত, এরপরে কিন্তু বাকিটুকু বাসায় বসে বিশ্রাম, তারপরে নারী সদস্যদের যুদ্ধ শুরু হয়।
4: সবারই কারোর পরিশ্রম কম নয়,
3: হাতে কলমে শুরু হয়ে যায় মেয়েদের কাজ।
2: কেমন কাটলো আপা ঈদ? আমার কাছে জানতে চাই।
3: হ্যাঁ, আমারটা আগে বলি যে ঈদের আনন্দের থেকে কাজ তো বেশিটা বলাই হলো। আর সবচেয়ে কষ্ট হয় যে যখন আমাদের প্রিয়, আমরা যে গরু দিই বা ছাগল যাই দিই না কেন, সেটাকে আমরা যখন খুব আদর করে কিনে নিয়ে আসে, ছেলেরাই নিয়ে আসে, ঠিক আছে ইয়াকুব ভাই নিয়ে আসলো, মনে করো সব বাড়ির ইয়াকুব ভাই তো নিয়ে আসলো, তো তারপরে আমরা যখন ওটাকে পেলে পুষে এই 2-3 আগে কেনা হয়, এই পাতা খাওয়ানো, এখানে নানান কিছু করে আদর করে তাকে দেখতে দেখতে একটা মায়া হয়ে যায়। আর ওদের চোখের দিকে তাকালে কেমন লাগে না, ওই জিনিসটা যখন জবে হয় ঈদের দিন, তারপরে ওইটা যখন টেবিলে আসে অথবা তার আগে কাঁচা অবস্থায় অন্তরটা ছিঁড়ে যায়, কষ্ট হয়, তখন মনকে বুঝতেই যে যতই কষ্ট হোক এটাই তো ত্যাগ, এটাই হলো এই ঈদের মাহাত্ম্য, যে আমরা এটাকে সবচেয়ে প্রিয় এতদিন বানিয়েছি। তারপরে ইয়াকুব ভাই কি বলেন?
4: একদম কথা ঠিক। এবং কবি নজরুল ইসলাম এই প্রসঙ্গে কি গান লিখেছেন একটা শোনাবো?
2: নিশ্চয়ই
3: নিশ্চয়ই।

0: অপূর্ব কাজী নজরুলের মানে আমার কাছে অদ্ভুত লাগে যে জীবনের প্রতিটা মুহূর্ত নিয়ে, প্রতিটা উদযাপন নিয়ে এমন চমৎকার বহিঃপ্রকাশ, মানে শুনতে গিয়ে গায়ে কাঁটা দেয়।
1: আমি কিন্তু প্রায় বলি, অনেক সময় আমার নিজেও মনে মনে বলি, সাক্ষাৎকারেও বলি যে কাজী নজরুল ইসলাম কেন ভালো লাগে, যে এই যে একটা বিষয়, উনি একজন মানুষ সমগ্র বলা যায় তাকে, যে ওনার গান যদি কণ্ঠে নিই আমরা তাহলে অন্যদিকে হাত পাততে হয় না, এই কথাটা।
2: আরেকটা কথা হলো কি, যে আমি আমি একটা কথা বলি যে তোমরা ইসলামকে জানতে চাও, ধর্মকে জানতে চাও, নজরুলের দশটি গান, ইসলামিক গান ভালোভাবে পড়ো, ভালোভাবে হৃদয়ে ধারণ করো, তোমার কাছে ইসলাম পরিষ্কার হয়ে যাবে। এই যে যেমন কোরবানির, যে কোরবানির পশু কোরবানি দেওয়াটাই কি আসল কথা হলো? আসল হলো মনে যে পাপ প্রবৃত্তি বা খারাপ প্রবৃত্তি, সেগুলোকে আজকের দিনে কোরবানি দাও। আসল তো মানে ধর্ম এটা বলতে চেয়েছে, কিন্তু আমরা সেটা
1: নানাভাবে
2: পশু কোরবানি দিয়ে বিভিন্ন ভাবে আমরা এটা উদযাপন করি।
0: আপনার গানে তো যাবই, তার আগে একটু জানতে চাই যে মানে কোরবানি ঈদ ব্যাপারটা কিন্তু শিশুদের কাছে একটা অন্যরকম আনন্দের ব্যাপার, আপনার শৈশবের কোরবানি ঈদের কোন স্মৃতি একটু যদি আমাদের বলেন।
1: ওই যে ওইটাই আবার বলতে হয়, আর সাথে আর একটা বলছি যে প্রথমত ওই আগে কিন্তু আরো আগে কেনা হতো, চার পাঁচ দিন আগে, আমি জানি না, এটা বোধ হয় নিয়ম ছিল, মুরব্বীরা বলতেন যে কিছুদিন ওকে নিয়ে চলতে হবে, আনন্দ করতে হবে, তারপরে যে সক্ষতা মায়া বাড়ানো, তারপরে কোরবানি, এই কারণে নাকি তো অতদিন করে পরে যে রাত্রে বেলা কত রাত আমরা ইস্কাটন গার্ডেন কলোনিতে মানুষ হয়েছি, অনেক ছেলে তো কোরবানির আগের দিন প্রত্যেকেরই তো কারো না কারো কিছু আছেই, যারা কোরবানি দেবে সেইসব তাদের জন্য আমরা এই যে কাঁঠাল পাতা, সেই পাতা সারা কলোনিতে কোথায় থেকে খুঁজে খুঁজে এনে খাওয়াতাম, মানে এইটা আমার সারা জীবন এখনো মনে হয় যে ছোট হয়ে যায় মনে করলে, একদম নিজে হাতে খাওয়াতাম আমার, এবং এত সুন্দর করে খেত, ওই জন্য বললাম না পরে খুব মায়া হতো যে কি কেমন দেখলাম, কেমন করলাম আর কি হলো। যাই হোক, সেটা আবার বলছি, সেটাই বলতে হয় না, আলহামদুলিল্লাহ সেটাই আমাদের কাজ। আর দ্বিতীয় কথা হলো যে এই ঈদের, এটা অপ্রাসঙ্গিক হবে নাকি যায় না, এই যে ঈদের জামা নিয়ে যে কেলেঙ্কারি,
0: না এটা ঈদের খুবই গুরুত্বপূর্ণ অংশ, অপ্রাসঙ্গিক তো মোটেই নয়,
1: এটা না বললে হবেই না। আমার যে আমি সবার ছোট বাড়িতে, তো আমার বড় বোন শবনম মুস্তারি, পারভিন মুস্তারি, এনারা শবনম আপা খুব একটা এটা করতেন, পারভিন আপা খুব এই যে সেলাই পরে, আগে তো নিজের বাড়িতেই সেলাই হতো, আমার জামাটা যে বানিয়েছে সেই জামার যে ছোট ছোট কাপড়গুলো কোথাও পরে আছে কিনা, রাত্রে ঘুম হচ্ছে না, এই কুটি কুটি কাপড়গুলো মানে খুঁজে লুকায় রাখতাম যে আমার ফ্রেন্ডরা এসে দেখে ফেলবে, ঈদের আগে দেখানোই যাবে না আর কি, এবং বালিশের নিচে বা কোথাও লুকিয়ে রেখে, তারপরে
0: নতুন জুতা পরে বিছানায় হাঁটা, সেটা
1: একদম, এটা কেমন করে তুমি বললে, মানে মনে হচ্ছে তলায় নষ্ট হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, কিন্তু এখন কোথায় সেই দিন গেল, কোথায় কি না, ওটার মজাই আলাদা ছিল আসলে।
0: আমারও বড় হওয়াটা হাউজিং কলোনিতে, এবং কেন যেন মনে হয় যে ওই একটু মফস্বলের ঈদগুলোতে আন্তরিকতার ছোঁয়াটা একটু বেশি,
2: অনেক বেশি, অনেক বেশি।
0: এখন যখন আমরা নগর জীবনের এই যে যখন আবাসিক ভবনে চলে এসেছি, তখন অনেক সময় কোরবানিদের একদিন আগেও কিন্তু পশু কিনতে দেখছি আমরা, কিন্তু তখন সত্যি মানে এক সপ্তাহ আগে বা পাঁচ ছয় দিন আগেই কিন্তু ভর্তি হয়ে যেতে থাকতো মাছ। আপা আজকে একটা গানের অনুরোধ আমি করে রাখি, আপনি যখন মন চায় গাইবেন, কিন্তু সে গানটা তো আজকে শুনতেই চাই, তাওহীদের মুর্শিদ।
1: আচ্ছা হ্যাঁ, সেটা একটু একটু পরে গাই, উনি
0: ঠিক আছে
1: তালে মাতিয়ে দিলেন,
2: আমার পছন্দ আছে ওই গানটি,
1: আরে বাবা আমার দাম বেড়ে যাচ্ছে দেখি, আর ইয়াকুব ভাইয়ের মতো মানুষ যখন বলছেন, ওটা গাই তাহলে আগে, আর তোমারটা একটু পরে, কারণ যে উনি একটা তালের খুব জমিয়ে দিলেন, আমি একটু স্লো বিটের এই গানটা গাই। হ্যাঁ, এখানে ঈদের চাঁদের কথা আছে।

0: অনবদ্য সৃষ্টি, এই গানটা আমি এর আগে শুনিনি আপা, খুব অল্পশ্রুত একটা গান,
1: অল্পশ্রুত অথচ আমি ছোটবেলায় শিখেছিলাম এটা, আর আমার বেশিরভাগ হয়েছে বড় বোনদের শুনে শুনে কানে, এটি কিন্তু ওইভাবে
0: এবং কাজী মানে অনুমান করা যায় না যে সুরের ধারাটা কোথা থেকে কোথায় গিয়ে কোথায় আবার নামছে, ওঠা নামাটা
1: এবং ধরন, সুরের ধরন কত মডার্ন, এখনকার মতো মনে হচ্ছে সবকিছুই ঢেলে গাওয়া যায়
2: সত্যি, রাগ সঙ্গীতের যে আমেজ সেটাও পাওয়া যাচ্ছে
1: আমি বুঝি না। হ্যাঁ,
2: তারপরে গানের যে বাণী সেটাও, সে সেন্টিমেন্টটাও যেমন কোন রাগের সেটা শোভা পায় সেদিকেও তিনি
0: বাংলাদেশ বা বাংলা সংস্কৃতি পেল না, এবং এটা সম্ভবই না, যুগে যুগে এরকম একজন।
2: সত্যি কথা বলতে কি যে গত এক হাজার বছরের আমরা যদি বাংলা গানের ইতিহাস ধারণ বিশ্লেষণ করি, এত বড় মানে বাংলা আমাদের যে গানের যে ধারা, এমন কোন অনুষঙ্গ নাই যেখানে নজরুল ইসলামের বিচরণ নাই,
1: সেটাই তো।
2: এবং গত এক হাজার বছরে সেই হিসাবে চিন্তা করলে এত বড় সঙ্গীত স্রষ্টা আর সৃষ্টি হয়নি, সেটা স্বীকার করতেই হবে, কারণ এমন কোন প্রসঙ্গ নাই যে আমাদের হিন্দু মুসলিম বা বিভিন্ন বিষয়ে আমাদের রাষ্ট্রিক জীবনে, সামাজিক জীবনে, সমস্ত ব্যক্তিগত জীবনে, সমস্ত ক্ষেত্রেই তার বিচরণ রয়েছে এবং সমস্ত কিছু সমাধান রয়েছে তার গানের মধ্যে। আমরা যে যে বিষয়ে ঈদ বল বা আমাদের রাষ্ট্রীয় সংকট, যে কোনো সংকটে আমরা নজরুলে আশ্রয় আমাদের নিতেই হবে, সেটা না তা না হলে সমাজ
1: দেশকে স্বাধীন করার ব্যাপারেও তো
2: অসাম্প্রদায়িক চেতনা সমস্ত কিছু,
1: আর আমরা তো শুধু না,
2: আর তারপরে সংগীত সৃষ্টির বয়স তার কয়েকদিন মাত্র,
1: প্রত্যেকের গান মুখস্থ হয়ে গেছে। আমি একটা জিনিস দেখেছি যে আমরা যখন যেখানেই যাই অনায়াসে গাইতে পারি, তার মানে কত ভালোবাসা তাদের মাথায় ঢুকে গেছেন। তো গাজী ভাই এখানে আমাদের মোস্ট সিনিয়র আছেন, উনি সবসময় বলে আয় অমুক গানটা গাও তো, আমি অবাক হয়ে যাই যে উনি তো বাঁশি নিয়ে পড়ে থাকেন কিন্তু বাণীতে উনি নাকি মুগ্ধ হয়ে ওনার এই ঢুকে গেছে মাথায়,
0: প্রত্যেকে কত গানে
1: ওনারাও নতুন কিন্তু কি সুন্দর বাজাচ্ছেন, তাই না? এটা হলো নজরুলের কৃতিত্ব।
0: আপনার কাছে একটু জানতে চাই, আপনি নিজেও এখন দাদা হয়েছেন, আপনার শৈশব ফেলে এসছেন তো বহু আগে, কিন্তু এখন নিশ্চয়ই পুত্রের সন্তানের ভিতরে আবার সেটা ফিরে ফিরে আসছে,
2: আমাদের ধ্যান জ্ঞান মন্ত্র সমস্ত কিছু
0: একদম
2: নাতনিকে ঘিরে।
0: ঈদগুলো কেমন কাটে এখন এই খুদে সদস্যর সঙ্গে?
2: খুদে সদস্যর সঙ্গে প্রথম ঈদ হবে,
0: প্রথম ঈদ এবার,
2: আচ্ছা হয়ে গেছে না, আরেকটা ঈদ হয়ে গেছে কতটা, মানে কোরবানির ঈদ,
0: কোরবানির প্রথমটা,
2: প্রথম মানে সে এটা কোরবানিটা দেখবে, আমরা তাকে নিয়ে এনজয় করব, এটা সাংঘাতিক একটা ব্যাপার আছে।
0: এটা নিয়ে তো নিশ্চয় অনেক জল্পনা ছিল, সে কি দেখেছে কোরবানির যে পশু আনা হয়েছে তাকে কি দেখানো?
2: এখনো দেখা হয়নি, এখন সামনে কি দেখবে?
0: আচ্ছা না, এই জায়গাটা আমরা একটু ঠিক করতে হবে, কারণ ঈদের দ্বিতীয় দিনে আছি তো, দেখেছে
2: দেখেছে এবং সে কি বুঝতে পেরেছে সেটা তো আমরা বুঝতে পারি না, কিন্তু সে খুব আনন্দ,
1: ওর তো অবাকের বিষয়
2: এবং তাকে নিয়ে আমাদের মাতামাতি ছিল আর কি, কারণ প্রথম কোরবানির ঈদ সে দেখতে পাচ্ছে।
0: আপনার শৈশবের ঈদের কোন মজার স্মৃতি মনে আছে কি কোরবানির ঘিরে?
2: হ্যাঁ, কোরবানির ঈদকে ঘিরে যে আমার বাসায় আমার সবচেয়ে মনে পড়ে আমার মাকে দেখতাম, কোরবানির অনেক আগে থেকে তো হয়তো গরু থাকতো বাঁধা, সেবা যত্ন করতে হইতো আমাদের সবার, এবং যখন নিয়ে যাওয়া হতো আমার মাকে কাঁদতে দেখতাম একদম, একবার কোনো নিকট আত্মীয় যেমন
1: আসলে আগে তাই হতো তো, মানে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে করা হতো, সেটা আরেক হৃদয় বিদারক ঘটনা। এখন কিন্তু আমাদের সবার ঘরের নিচে জায়গা থাকে বা সামনে কোনো না, সেখানে আমরা করে ফেলি, নিজেরা থাকি। তো অনেকে মনে হয় কি বিদায় দিচ্ছি, কোথায় চলে যাচ্ছে,
0: সত্যি পরিবারেরই একটা সদস্য হয়ে ওঠা।
1: আনন্দ উৎসব ভালোবাসা ক্রন্দন সব নিয়ে এই ত্যাগ আসলে এইটা
0: সত্যিকার অর্থে, যেটা আমরা নজরুলের গানেই ফিরে ফিরে শুনছি এবং পাচ্ছি। আপনার কাছ থেকে এবার কি শুনবো?
2: আমি এবারও হজের কথা আছে গানের মধ্যে, তারপরে ত্যাগের কথা আছে, কোরবানির কথা আছে, দুঃখের সাহারা পার হয়ে আমি চলেছি কামার পথে, গান শোনাচ্ছি।

0: দারুন দারুন। আর ইয়াকুব ভাইয়ের কণ্ঠে এসব গান ভীষণ ভালো লাগে আমার,
1: একদম দুর্দান্ত। মানে এই সৃষ্টি তো সৃষ্টির জায়গায় আছে, এক একটা রত্ন আমাদের বাংলা গানের, তার মধ্যে এরকম দুজন শিল্পীর কণ্ঠে যখন গানগুলো উঠে আসে তখন গানগুলো অন্য মাত্রায় চলে যায় এবং এত ভালো লাগছে। দর্শক আপনারা দেখছেন আমাদের বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন কোরবানি ঈদুল আজহার, আজকে দ্বিতীয় দিনে আমরা রয়েছি আমাদের এই বিশেষ দুজন শিল্পীকে সঙ্গে নিয়ে। আপা বলছিলেন আপনি পরিবারের ছোট সন্তান, সেক্ষেত্রে কি একটু ফাঁকিবাজি ছিল নাকি ঈদের সময়ে বিলি বন্টনে কিংবা সবার সঙ্গে কি হাত লাগানো হতো, মানে কেমন ছিল ছোটবেলার ঈদের দিনগুলো?
0: এক কথায় আল্লাহদের মানে ঢেকি বলে না, অসম্ভব। মানে এখানে যদি আমাদের বাড়ির কেউ থাকতো উত্তরগুলো দিয়ে দিত আগে আগে, কারণ আমি একেবারেই মানে পাকঘরের দিকে গেলে বলতো যাও যাও তুমি যাও, অনেক বড় হলেও বলতো যাও যাও ওদিকে যাও ওদিকে যাও, মানে অন্য বোনরা ঠিকই কাজ করছে এরকম। আর ওই সালামি নেওয়ার ধান্দায় থাকতাম, কোথায় কাজ করবো খামাখাই, কে আসলো বেড়াতে কাছে আগে যেয়ে বসে থাকা, জোর করে সালাম করছি হয়তো খেয়ালই করছে না আবার সালাম করছে, টাকা কখন দিবে এরকম। এই ব্যাপারগুলো তো মানে সিদ্ধহস্ত ছিল আমার, দিন শেষে দেখতাম এতগুলা মানে মামা চাচা যে আমার
1: পরিশ্রম সার্থক।
0: আর সবার ছোট বলে সব ভাই বোনদেরও বন্ধু বান্ধবী যারা আসতো, বড় ভাইও আছে আমার দুটো, সবার থেকেই গছানো একটা।
1: এখন যখন নিজের
0: কি যে আনন্দ বলো, এখন একদম
1: এখন নিজের যখন সালামি দিতে হয় তখন
0: একদম বলি যে ধরো আটটার সময় আসছে, বললাম যে আটটার পরে আর কানে শুনি না আমি কিছু এরকম বলি, কারণ এসব এমনি উঠে গেছে জানো এগুলো খুব গুণা, এরকম করে আর কি ব্যবস্থা করি। তবে এটা ঠিক যে পুষিয়ে দিই যে আপন লোকদেরকে, সত্যি আমি এবারও দিয়েছি অনেক এটা সেটা কিনে দিয়েছি, সেটাই
2: ছোটদেরকে সালামি দেওয়ার মধ্যেও কিন্তু একটা
1: আনন্দ আছে,
2: ওদের আনন্দটা দেখে।
1: আর তো কিছুদিন পরেই দাদা ভাইকে সালাম করে আমাদের খুদে সদস্য
2: সালামি দিতে হয়।
0: শোনো এইভাবে বললাম বলে ভেবো না যে আমি খুব গিফটে, আসলে আমি তো ওই যে বললাম আমি কিন্তু ভীষণ দেই মানুষকে জিনিস। আমার ঈদের অনেক আগেই আমার কাজের মানুষদের সবাইকে, অন্য বাড়ির কাজের মানুষদেরকেও আমি এটা সেটা যা পছন্দ করে জিজ্ঞেস করে কিনে দিই। আমার শাশুড়ি আছেন ওনাকে দিয়েছিলাম, মানে কি বলবো আমারটা বললাম না সংখ্যা,
1: কিন্তু ওই যে ওদের মুখের হাসিটা ওইটাতেই তো মন ভরে যায় আর কি চাই।
0: হ্যাঁ ওইটাই, ওইটাই তো ঈদ একটা
1: সত্যি।
0: ঈদ মানে তো খাবার খাওয়া দাওয়ার সাথে নতুন জামা, গানেও আছে নজরুলের নতুন কাপড় নতুন জামা। হ্যাঁ আর তোমার তো শুনলামই না, তোমারটা বলো একটুখানি।
1: আপা আমার তো আপনার সঙ্গে মনে হচ্ছে অনেকখানি মিল, আমিও কিন্তু ছয় ভাই বোনের সবার ছোট এবং ফাঁকিবাজের
2: পাঁচ ভাই এক বোনের মধ্যে সবার ছোট।
1: আচ্ছা
2: সব ছোটর দল,
1: ছোটর দল এবং আল্লাদি ফাঁকিবাজি সব কিছুই চলেছে ছোটবেলা।
0: আরেকটা কথা ছোট্ট করে বলি যে এখন দেখি না এটা, আগে তো কলোনিতে থাকার জন্যই বোধহয় যে এত বাড়ি বাড়িতে খেয়ে বেড়াতাম, কাজ ছিল
1: সকাল হলেই চলে যেতাম।
0: আম্মা রাত্রের থেকে যে রেঁধে এত করলো, একটা ছেলে মেয়ে হয়তো আমি বিশেষ কেউ দেখিনি, কি দুঃখ যে তোমরা কি করলা, কোথায় ছিলে এতদিন, সারাদিন বাইরে খেয়ে বেড়াতাম।
1: এবং এটা না পাড়া জীবনের আনন্দ, মানে অন্য বাড়ির বাচ্চারা এই বাড়িতে এসে খাবে, এই বাড়ির বাচ্চারা অন্য বাড়িতে
2: খাবে, এটা গ্রাম দেশে সবচেয়ে বেশি হয়।
0: আর বুদুল এখন কি হয় ইয়াকুব ভাই, এখন হয় কি সত্যি স্বীকার করবে সবাই যে খুব খারাপ লাগে, আসলে ভালো লাগে না
2: এখন, দাওয়াত করে নিতে হয়, দাওয়াত দিলে যাব, দাওয়াত করলে,
1: এবং হঠাৎ কোনো অতিথি উপস্থিত হলেও একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়ে যায়,
0: এটাও হয়
1: মানে না জানি তো যাওয়াই যাবে,
0: এবং ফোন করে যে আসছি, আগে তো ফোনের বালাই নাই, দরজা খোলাই থাকে।
1: তাওহীদের
0: মুর্শিদ আমার

0: আপা, আপনার কণ্ঠটা এবং শ্রদ্ধেয় শবনম মুশতারি, আরেকজন আমাদের দেশের কিংবদন্তি শিল্পী বলতে পারি, এই দুজন শিল্পী নারী কণ্ঠ আমার এত প্রিয় ছিল শৈশব থেকে। আপনাদের রেকর্ড শুনে না এখনো আছে, মানে নজরুলের গান নারী কণ্ঠ থেকে যদি আমার তুলতে হতো কোনো রেকর্ড শুনে, আমি কিন্তু এই দুজন শিল্পীর দ্বারস্থ হতাম। এবং আমার এখন অনেক স্মৃতি মনে পড়ছে, আপনার গাওয়া অনেক গান আমি তুলেছি সেই ছোটবেলায় এবং প্রতিযোগিতায় গেতাম গানগুলো, কারণ মনে হতো কি যে আপনাদের গায়কিটা হয়তো সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্য। কারণ নজরুলের গানের ক্ষেত্রে এই একটা ব্যাপার, জটিলতা তৈরি হয় যে মূল রেকর্ড, আদি রেকর্ড, আদি সুর, কার গাওয়াটা অনুসরণ করছি। তো নারী কণ্ঠর যে কয়েকটা গান গেয়েছি ছোটবেলা থেকে, তার মধ্যে আপনাদের দুজনের অনেক গান, যার কারণে অনেক ঋণ আর কি আপনাদের কাছে বোধ করছি।
1: আর আমাদের ইয়াকুব ভাইয়ের এই যে নজরুলের যে গানগুলো গান, হ্যাঁ, ওই যে কি জানি একটা ভিতর থেকে আসে, সেই গায়কীটা একদম নজরুলিয়া যাকে বলে। আমি কিন্তু বাড়িয়ে বলছি না, অনেক ছেলে শিল্পী সবাই ভালো গায়, সবাই আমার আদর শ্রদ্ধেয়, কিন্তু ইয়াকুব ভাইয়ের মধ্যে একটা ফ্লোরি, একটা ভাব, একটা কেমন যে ছড়িয়ে দেওয়া, হ্যাঁ, উদাত্ত গলা,
0: এবং
1: এত যে প্রশংসা করলাম আজকে মন থেকে, সত্যি করছি, কি খাওয়াতে হবে,
0: যে ঈদের দাওয়াত, ঈদের দাওয়াত
2: সবার জন্য, ঈদের পর তো, ঈদের পর,
1: ঈদের পরে
0: স্টুডিও থেকে আমরা চলে যাব সরাসরি।
1: ঈদের নিশ্চয়ই রান্না হয়েছে, ওই গোশটাই আজকে যে ভাজা হবে না,
0: আপনার কোন রান্নাটা মানে কি খেতে সবচেয়ে পছন্দ করেন কোরবানি ঈদের সময়?
2: কোরবানি ঈদের সময় সবচেয়ে আমি পোলাও এর চেয়ে সবচেয়ে
1: পরে দেখি যে সবাই এনজয় করে এটা, ঝাল ঘোষের সাথে।
0: আপনি কি রান্না করেন, বিশেষ কোন পদ?
1: আমি আমার নিজের কথা বলতেই হবে, যেহেতু আমার বলার কেউ নাই এখন, আমার নিজের গুণগান করতেই হবে, বলো তো। সেটা হলো যে গাজী ভাই খালি হেসেই যাচ্ছে, সেটা হলো আমার কাবাবটা নিয়ে আনপ্যারালাল, বিশ্বাস করবো,
0: তাহলে তো খেতে চলে যাওয়াই লাগে না।
1: আমি নিজেই অবাক হই যে আমার কাবাবটা এত মজা হয় কেন, সবাই বলে যে তুই নিয়ে এসে, আমার আমার ডাক নাম আমার কাবাব খেতে যেতে হবে। যাই হোক, এক একজনের স্পেশালিটি থাকে, আর গরু গোশতের ভুনাটা করতে পারি ভালো করে,
0: শুনেই তো জিভে জল একদম।
1: আর যে একটা সেমাই আছে না, ওইটা বলে দিব রেসিপিটা, তাহলে সবাই শিখে ফেলবে আমার গোপন।
0: না না, তারপরে হাতের জাদু বলে একটা ব্যাপার আছে, শিখলো হ্যাঁ সবার একরকম হবে না।
2: আর আমি তো রান্না টান্না কিছু পারি না, ওগুলো করি
1: এই জন্য বলতে পারছি না
2: বেচারা। আমার বউ এই যে যেটা হাত দিয়ে শুয়ে দিবে সেটাই,
1: আরে ওটা শুনতে পারলে খুবই খুশি হবে,
2: সাংঘাতিক।
1: না এই যে রান্নার গুণ, সেমাইটা আছে না যে নরম সেমাইটা, মনে করো দুধ দিয়ে বানালো, তারপরে ওইটার উপরে তুমি লাস্টি সেমাইটা ফাইনালি ঘন করে একটা দুধ সেমাই করবা, তারপরে লাচ্ছি সেমাই প্যাকেটটা খুলে জাস্ট ওই যে বাদামালা লাচ্ছি পাওয়া যায় বাসায়, ওটা উপর দিয়ে খালি বেশ পুরু করে ছিটিয়ে দিবা, হ্যাঁ, তারপর ফ্রিজে রেখে মনে হয় যে আইসক্রিমের মতো মচমচ করে আর খাবে।
0: কাস্টার্ডের
1: মতো করতেন, অনেকে আছে না কাস্টার্ড আলাদা করে, সেমাই আলাদা করেন, আম্মা কিন্তু কাস্টার্ডের মধ্যেই ওই ওই সব দিতেন, সেমাই ছিটিয়ে দিয়ে টিয়ে, ওটা আরেক মজা। তারপরে কেক আছে না আমাদের, প্লেন কেক, ওটা কেটে কেটে ছোট ছোট করে, তোমার করেছো এরকম?
0: হ্যাঁ, প্লেন কেক দিয়ে, কিন্তু এখন অনেক
1: কিছু মিলিয়ে মানে অদ্ভুত একটা। আরে ইয়াকুব ভাইকে বলো না, কি শরবত বানাইছিলেন আপনি?
2: আমার মুখ এমন মুখ যে মানে কোনো কিছুই আমার কাছে
0: বিস্বাদ লাগে না, মানে খুব রুচি নিয়ে সবসময় সবকিছু খাওয়ার ব্যাপার।
2: আর আমি সঙ্গে সঙ্গে কোনটা মজা হয়েছে ভালো হয়েছে সঙ্গে সঙ্গে প্রশংসা করার স্বভাব আমার,
0: তার মানে ভালো, মানে বোধা খাদক বলবো। আড্ডা দিতে দিতে তো আমাদের সময় কমে আসছে, আরো কিছু গান তো একটু ছোট ছোট করে যদি একটু শুনতে।
1: আমি আবার শেষে ঈদের একটা গান দিই।
0: ঠিক আছে।

0: কি অদ্ভুত ভাবে দেশকালে সীমানা ছাড়ি আরবের সঙ্গে বাংলাদেশের যে একটা কাব্য দিয়ে মানে সেতু তৈরি,
1: কি অপূর্ব। উনি কিন্তু কাবা ঘর তো দূরে থাকে, আরবেই জাননি উনি, কিন্তু এই যে ফুটে উঠেছে যে স্বপন দেখি, কি একটা মনের কষ্ট থেকে লিখেছেন এবং না গিয়েও যা লিখেছেন মনে হয় যে উনি ওখানে
0: জীবন্ত, তিনি একদম সেইখানটা এসে উপস্থিত আছেন।
2: আমরা পুরো গানটা গাইতে হবে আর আরো
1: মনের ভালোবাসার থেকে উনি লিখেছেন যে আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথ এই পথে রোজ
0: চলে যেতেন নূর নবী হযরত,
1: তাহলে ওই পথটা উনি হতে চান যে ওনার পথে যেতেন, সেটা
0: আজকে উপস্থিত সকলকে, আমাদের যন্ত্রশিল্পীরাও যারা আছেন সবাইকে আবার ঈদের শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আজকের মতন ব্যস্ততম একটা দিনে সময় দেওয়ার জন্য, আর আপনাদের প্রতি অনেক ভালোবাসা। আমাদের বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন কোরবানি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট দুজন নজরুল সঙ্গীত শিল্পী, এবং যারা এই নজরুলের ইসলামিক গানগুলো নিয়ে এবং ত্যাগের মহিমায় যে গানগুলো সৃষ্টি সেগুলো নিয়ে এমন সব ভাবনা আমাদের সঙ্গে বিনিময় করলেন যে আমি তো ভীষণ সমৃদ্ধ হয়েছে, আমার মনে হলো যে আজকের এই বিশেষ দিনটা, আনন্দের দিনটা আরেকটু সুন্দর হলো এই দুজন মানুষের উপস্থিতিতে। সকলে খুব ভালো থাকুন, আবারও সকলকে ঈদের শুভেচ্ছা, আর আপা শেষ করবো আপনার গান দিয়ে।
1: হ্যাঁ, আমিও সবাইকে আবার ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা, যেটাই আমরা পালন করলাম গতকাল, এটা অনেক দিন রেস্ট থাকবে, আমরা জানি যে এই ঈদটা বিশেষ করে অনেক দিন রেস্ট থাকে, এবং আমরা সব মানে ঈদ মুবারক বলেছি, এবার সুরে সুরে বলবো আমি কাজী নজরুল ইসলামের কি নাই দেখেন।

0: এতক্ষণ শুনলেন ঈদুল আজহার দ্বিতীয় দিন উপলক্ষে নজরুলের গানে ত্যাগের মহিমা বিষয়ে আড্ডা ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান কোরবানি। সঙ্গীত পরিবেশনায় ইয়াসমিন মুশতারি ও ইয়াকুব আলী খান, উপস্থাপনায় সাজিয়া সুলতানা পুতুল, অনুষ্ঠান সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং নজরুলের গানে ত্যাগের মহিমা বিষয়ে আড্ডা ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান কোরবানি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: অস্বাভাবিক দ্রুতগতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন।

বাংলাদেশ বেতার ঢাকা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। প্রিয় শ্রোতা, শুরু করছি ঈদের গান। প্রথমে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা, গীতিকার মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

শুনছেন ঈদের গান। এবারে কণ্ঠ দিয়েছেন রাশেদ জামান। গীতিকার মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন আশরাফ বাবু।

0: এতক্ষণ ঈদের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি তামিনা নদী। ঈদুল আজহার এই আমি

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মোহিন ও নাসরিন আক্তার বিউটি। গানটির গীতিকার মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাউসার বেগম। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তাদের অনেকেই আজও ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাস্তায় নেই গাড়ির চাপ, শব্দ দূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আজও ফাঁকা দেখা গেছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেও বিনোদনপ্রিয় মানুষের ঢল নেমেছে। ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন নগরবাসী। প্রথম দিনে কসাই না পাওয়া, উপযুক্ত স্থান সংকট কিংবা ব্যক্তিগত নানা কারণে যারা কোরবানি দিতে পারেনি তাদের অনেকেই আজ পশু কোরবানি করছেন। সকাল থেকেই উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পশু জবাই ও মাংস প্রস্তুতের দৃশ্য দেখা যায়। সকাল থেকেই বাসাবাড়ি ও নির্ধারিত স্থানে গরু ও ছাগল কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। পাশাপাশি ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে জোরদার করা হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। নতুন করে কোরবানি হওয়ায় বর্জ্য দ্রুত সরাতে মাঠে কাজ করছেন দুই সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্নতা কর্মী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC দ্বিতীয় দিনে প্রায় 11,776 টন বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করছে। উত্তর সিটি কর্পোরেশন DNCC 5,000 টনের বেশি বর্জ্য অপসারণে অভিযান চালিয়ে যাচ্ছে। DNCC রাত 12টা পর্যন্ত 8,076 টন বর্জ্য অপসারণ করে। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালিত হবে আগামীকাল। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল 11টায় রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবণের মরদেহ গ্রহণ করেছেন। বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে আজ ভোরে তার্কিশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছায়। বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণ সম্প্রতি বাগদাদে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। সরকারের পক্ষ থেকে শামা ওবায়দুল ইসলাম এই মরদেহ গ্রহণ করেন। এ সময় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার লক্ষ্যে উভয় দেশ গতকাল একটি প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চুক্তিটিতে অনুমোদন দেননি। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তি নিয়ে তেহরান এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। চুক্তির সংশ্লিষ্ট 4টি সূত্র জানিয়েছে, এর আওতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হতে পারে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে জাহাজের বিভিন্ন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়েও সমঝোতা হয়েছে। একই সঙ্গে আলোচকরা ইরানের পরমাণু কর্মসূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাবেন। খেলার খবর ক্রিকেট। আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় খেলা শুরু হবে। ফুটবল। ভারতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামী রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টায় পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ঈদ মানে আনন্দ, ভালোবাসা আর একসাথে থাকার অনুভূতি। ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ আর অনাবিল আনন্দ। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। যেখান থেকে এই আয়োজন শুনতে পাচ্ছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে স্নিগ্ধ এই বিকেলে আমরা আছি আপনাদের সাথে। এবারে জানাবো তাদের নাম। হাসনা, ফিত্রিয়া, ফাহমিদা বানু, ওয়াহিদা আফরিন, সাখাওয়াতুজ্জামান এবং আমি নীলুফার ইয়াসমিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন তৌহিদুল ইসলাম, রবিউল ইসলাম, লুৎফুন্নাহার মেরি। আর আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানে আছেন চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ইসলামী পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে মাওলানা মোহাম্মদ আল আমিন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আমরা আলোচনা করব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির বর্জ্য অপসারণ সম্পর্কে। আলোচনার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন মাওলানা কারি মোহাম্মদ নুরুজ্জামান, খতিব মাতুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদ যাত্রাবাড়ি ঢাকা।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
3: সম্মানিত শ্রোতা, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল করিম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা আমাদের আত্মার পরিশুদ্ধতার জন্য, হৃদয়ের প্রশান্তির জন্য, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। এই কোরবানির মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের পবিত্রতা অর্জন করব। সাথে সাথে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করাও কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বুখারী শরীফে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্তুহুরু শাতরুল ইমান, পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা এটি ইমানের অঙ্গ। সম্মানিত শ্রোতা, আমরা দেখতে পাই কোরবানির সময় আমরা অনেকেই কোরবানি করে কোরবানির পশুর রক্ত কিংবা এর বর্জ্য রাস্তায় ফেলে রাখি, এর মাধ্যমে মানুষের কষ্ট হয়। তাই আমাদের ইমানের দায়িত্ব হল, যেমনিভাবে আমরা ইমানি তাকাদায় কোরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কোরবানির পরপর কোরবানির পশুর রক্ত অথবা অন্য যে কোনো বর্জ্য নিজ দায়িত্বে আমরা পরিষ্কার করব, পরিচ্ছন্ন রাখব এবং আমাদের আঙ্গিনা আমরা পরিষ্কার রাখব। সম্মানিত শ্রোতা, এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের আজকের অতিথি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সাহেবের কাছ থেকে শুনব ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কি।
4: ধন্যবাদ। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মানব জাতিকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য তাগিদ দিয়েছেন। ইরশাদ হয়েছে সূরা মুদাসসিরের ৪ ও ৫ নম্বর আয়াতে, ও সিয়াবাকা ফাতাহির ও রুজ্জা ফাহাজুর, আর তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র রাখো এবং যাবতীয় মলিনতা ও অপবিত্রতা থেকে দূরে থাকো। অধিক পবিত্র হওয়ার মানসিকতার জন্য কুবাবাসীর প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ ফরমান, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে।
3: মহতারাম, আপনি যেমনটি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কুবাবাসীদের প্রশংসা করেছেন কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের ঘর বাড়ি আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই জন্যই আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি সেখানে নামাজ আদায় করুন, সেখানে সর্বপ্রথম মসজিদ কায়েম করুন। সম্মানিত শ্রোতা, আমরা এই ঘটনার আলোকেও বুঝতে পারি যেই মহল্লার, যেই পাড়ার মানুষগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ভালোবাসে তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে আমরা জানব যে অপরিচ্ছন্নতার কারণে আমাদের কোরবানির এবাদতে কোনো ঘাটতি হয় কিনা বা কোরবানির এবাদতে কোনো প্রভাব ফেলে কিনা।
4: অবশ্যই হয়, কারণ ইসলামে পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না, যত্রতত্র বর্জ্য ফেলে রেখে দুর্গন্ধ ছড়ালে এবং মানুষের চলাচলে কষ্ট দিলে গুনাহ হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে ইমানের অংশ সেখানে কুরবানির মতো মহান এবাদত অপরিচ্ছন্নতার কারণ হতে পারে না। আসলে কুরবানির বর্জ্য পরিষ্কারের ব্যাপারে অবহেলা ইমানের দুর্বলতারই প্রমাণ বহন করে।
3: কুরবানির বর্জ্য যদি অপসারণ না করা হয় তাহলে কুরবানি দাতার কিন্তু যথেষ্ট ক্ষতি হয়। দেখুন, কুরবানি করা হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিবের সাথে যখন মানুষকে কষ্ট দেওয়ার মতো হারাম কাজটি মিশ্র হয়ে যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, যে মানুষকে কষ্ট দিবে না সেই তো মুমিন। তো আপনি ইবাদত করতে গিয়ে, ওয়াজিব আদায় করতে গিয়ে কোনো মুসলমানকে যদি কষ্ট দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়াজিব কবুল হওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রতিবন্ধকতা তৈরি করবে। এ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে কোরবানির বর্জ্য অপসারণে ইসলামের সাধারণ কোনো নির্দেশনা রয়েছে কিনা।
4: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়লা আবর্জনা ও রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণকে ইমানের 70টি শাখার মধ্যে সর্বনিম্ন শাখা হিসেবে উল্লেখ করেছেন। তাই বর্জ্য সময় মতো অপসারণ করে পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখা প্রত্যেক মুসলিমের নৈতিক ধর্মীয় দায়িত্ব। বর্জ্য অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে। নিজের শরীর, পোশাকের মতো আবাস স্থানকেও নোংরা আবর্জনা ও দৃষ্টিকটু উপাদান থেকে পরিচ্ছন্ন রাখতে হবে। সাইদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন, আল্লাহ পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতা পছন্দ করেন, আল্লাহ মহৎ, তিনি মহত্ব পছন্দ করেন, আল্লাহ বদান্য, তিনি বদান্যতা পছন্দ করেন। অতএব তোমরা তোমাদের ঘরের যে উঠানগুলো আছে সেই উঠানগুলো পরিচ্ছন্ন রাখার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। এদিকে পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকে ইমানের অংশ আখ্যায়িত করা হয়েছে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের 70-এর বেশি শাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম হল কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিম্নতম হল চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।
3: এ পর্যায়ে আপনার কাছ থেকে জানবো যে কোরবানির বর্জ্য অপসারণে আমরা কিভাবে দায়িত্ব পালন করতে পারি।
4: আসলে এই বিষয়টা অতীব জরুরি একটি বিষয়। পশু কোরবানি দেওয়ার প্রথম ধাপ যে স্থান নির্বাচন করা, বসত বাড়ি থেকে যতটা দূরে পশু কোরবানি দেওয়া যায় ততটা দূরে কোরবানি দেওয়া উচিত, অথবা এমন স্থান নির্বাচন করতে হবে যেখান থেকে পশুর বর্জ্য নিষ্কাশন করতে সহজ হয়। পশু কোরবানি দেওয়ার স্থানে বেশি করে গর্ত খুঁড়ে রক্ত মাটিতে পুঁতে ফেলতে হবে, এমনভাবে রক্ত মাটিতে পুঁতে ফেলা দরকার যাতে কোনো প্রাণী মাটি খুঁড়ে গন্ধ না ছড়াতে পারে। গোস্ত কাটার পরে উচ্ছিষ্ট বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, আর বিশেষ করে শহরে যারা সিটি কর্পোরেশনের আওতাধীন আছেন তারা কয়েকজন মিলেমিশে একই স্থানে কোরবানি দেওয়ার চেষ্টা করা দরকার। এতে সিটি কর্পোরেশনের কর্মীদের বর্জ্য নিষ্কাশন ও অপসারণের জন্য সহজ হয়। যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট স্থানে কোরবানি না দিতে পারেন তাহলে নিজ দায়িত্বে পশুর উচ্ছিষ্ট বর্জ্যগুলো ডাস্টবিনে ফেলে আসা উচিত। পশু কোরবানি দেওয়ার স্থান ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এবং জীবাণু যাতে না ছড়াতে পারে সেজন্য রক্ত মাখানো স্থানে বিভিন্ন জীবাণুনাশক যেমন স্যাভলন মিশানো পানি ও ব্লিচিং ছিটানো উচিত। এছাড়া পশুর উচ্ছিষ্ট বিশেষ অংশ হল কি, চামড়া। যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় ব্যবসায়ীদের কাছে চামড়া বিক্রি করে দেওয়া উচিত অথবা স্থানীয় মাদ্রাসা বা এতিমখানায় দান করে দিতে হবে। যদি আমরা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে পশু কোরবানি দেওয়াটা আমাদের সহজ, বর্জ্য পরিষ্কার করাটাও সহজ। তাহলে প্রতিবছর কোরবানির পরবর্তী আমাদের যে সমস্যাগুলো মোকাবেলা করতে হয় সেই সমস্যাগুলো থেকে রেহাই পেতে পারবো আমরা ইনশাআল্লাহ।
3: মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা, আসুন আমরা পশুর বর্জ্য নিজ দায়িত্বে অপসারণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন।
2: এতক্ষণ শুনলেন ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মাওলানা মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
0: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। এদেশ আমার আপনার সকলের, তাই এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবারই। আয় অনুযায়ী ব্যয় করুন, আয়ের অধিক ব্যয়ের প্রবণতা আপনাকে অসৎ আচরণে প্রলুব্ধ করতে পারে। বেঁচে থাকার জন্য আহার বাসস্থান যেমন, মুক্ত বায়ু আর সুস্থ পরিবেশও তেমনি অপরিহার্য।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন ছায়াছবির গান। প্রথম গানটি নেওয়া হয়েছে ইনসাফ ছায়াছবি থেকে, কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ।

প্রিয় শ্রোতা, শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাব দম ছায়াছবির গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন ইমরান ও পার্শা মাসাবিন।

0: এতক্ষণ ছায়াছবির গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটির শিল্পী ইসমতারা পারভেন ইভা, গানটির গীতিকার মনিজা খানম এবং সুর করেছেন লোকমান হাকিম।

0: এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনা মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোকিত জীবন। আমাদের সকলেরই কামনা, বাসনা এবং প্রত্যাশা হল জীবনকে সুন্দর ও শান্তিময় করা। পৃথিবীর সকল মানুষ চায় শান্তি। আল্লাহ তাআলার চিরন্তন ও শাশ্বত বাণী হল আল কোরআন। কোরআন প্রদর্শিত জীবনই শ্রেষ্ঠ জীবন। এ প্রসঙ্গে সূরা আর রাদের 28 নম্বর আয়াতুল করিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ যারা ঈমান আনে এবং আল্লাহ তাআলার স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখুন আল্লাহ তাআলার স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। বাস্তবিক পক্ষে শান্তি অর্জন তখনই সম্ভব যখন মানুষের জীবনের ভেতর থাকবে শান্তি, থাকবে তার পরিবারে শান্তি, নিজের সমাজসহ সারা বিশ্বে বিরাজ করবে শান্তি। আল্লাহ তাআলাই সকল শান্তির আধার। যারা সুন্দর ও শান্তি কামনা করে আল্লাহ তাআলাই তাদের শান্তি ও সুখী সমৃদ্ধশালী জীবন দান করে থাকেন। সম্মানিত শ্রোতা, এবারে আমরা আলোকিত জীবনের আয়োজনে চলে যাচ্ছি। শুরুতেই শুনব কোরআনের আলো। এতে আজ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের 19তম সূরা মারিয়ামের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা। প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত মাসআলা মাসাইল নিয়ে আলোচনা এবং সর্বশেষ হাদিসের শিক্ষা পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা। সূরা মারিয়াম মক্কায় নাজিল হয়েছে। এতে 98টি আয়াত এবং 6টি রুকু রয়েছে। প্রথমেই হজরত জাকারিয়া আলাইহিসসালামের আলোচনার পাশাপাশি হজরত ইয়াহিয়া, বিবি মারিয়াম, ইব্রাহিম, মুসা, ইসমাইল, ইদ্রিস সহ নবী রসুলদের আলোচনা করে শেষাংশে কেন বিভিন্ন জনপদ ধ্বংস হয়েছে তার কারণ উল্লেখ করা হয়েছে। এ পর্যায়ে সূরা মারিয়ামের শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা করছেন উত্তর বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মনজুর হোসাইন।
3: আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আজ আমরা আলোচনা করব কোরআনুল কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা মারিয়ামের শানে নজুল এবং শিক্ষা সম্পর্কে। মারিয়াম আলাইসাল্লাম ছিলেন হযরত ঈসা আলাইসাল্লামের সম্মানিত মাতা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর যখন নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবাসায় হিজরত করার জন্য, ইথিওপিয়া হিজরত করার জন্য সাহাবীদেরকে আদেশ দিলেন, ঠিক ওই সময়ই নাজিল হওয়া সূরা হচ্ছে সূরা মারিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন আবিসিনিয়া হিজরত করলো, ইথিওপিয়া হিজরত করলো, তখন বাদশা নাজ্জাশি তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা তোমাদের পূর্বপুরুষের ধর্মেও নেই, আমাদের ধর্মেও নেই, তাহলে তোমরা কার ধর্ম লালন করছো? তখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, তিনি এই সূরার কিছু অংশ তেলাওয়াত করে শুনিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক শিক্ষা সম্পর্কে তুলে ধরেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কোন জিনিসটা আদায় করতে বলেছেন সব তুলে ধরেছেন, দাওয়াতের মূল লক্ষ্য কি সেটাও তুলে ধরেছেন। এই তুলে ধরাটা বাদশা নাজ্জাশির জন্য, হেদায়তের পথ প্রাপ্তির জন্য অনেক বড় একটি রাস্তা তৈরি করেছে এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা আদায় করেছেন মক্কাতুল মুকাররমা থেকে। ঠিক ওই সময় নাজিল হওয়া সূরা হচ্ছে সূরা মারিয়াম।
2: এ পর্যায়ে মাসআলা মাসাইল। আমাদের প্রাত্যহিক জীবনে ইসলাম সম্পর্কে যে সকল প্রশ্নের সম্মুখীন হই তার সমাধান মহাগ্রন্থ আল কোরআন ও সুন্নাহ থেকে আমাদের জানতে হবে। সম্মানিত শ্রোতা, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি ও ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: মহতরম মাওলানা লুৎফুর রহমান, আমাদের মাসআলা মাসাইল পর্বে আজকে প্রথম প্রশ্নটি করেছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে মোহাম্মদ আব্দুল খালেক তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন, আমার থেকে এক প্রতিবেশী 1,00,000 টাকা ধার নিয়েছে, এখন না দেওয়ার জন্য গড়িমসি করছে, এখন আমার করণীয় কি?
4: আসলে ঋণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নাহ, তারপর মানুষের উপকার নানান ধরনের ইবাদত বন্দিগি করলেন, আমলের পাল্লা ভারী করলেন, কিন্তু তার একটা কাজ সে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করে না, কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার সুযোগটা একেবারে ক্ষীণ হয়ে আসবে। ঋণ পরিশোধ না করা এটা কবিরা গুনাহের কাজ। এখন যে ভাই জিজ্ঞাসা করলেন যে আমার উপায় কি, আমি কি করণীয়, এখন যেহেতু আপনি দিচ্ছেন, এখন আপনি তাকে রিকোয়েস্ট করেন, তার মুরব্বী যারা রয়েছে তাদেরকে বলেন সুসম্পর্ক বজায় রেখে টাকাটা আদায় করার চেষ্টা করুন। আপনি সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, মানুষকে ঠকাবেন না, কষ্ট দেবেন না, মানুষের ঋণ আপনি হক নষ্ট করবেন না, ঋণ পরিশোধ করবেন।
2: বরিশাল জেলার বানারীপাড়ার থেকে মোহাম্মদ সফিউল্লাহ খান জানতে চেয়েছেন, আগে আমি প্রায় নামাজ পড়তাম না, বর্তমানে নিয়মিত নামাজ আদায় করি, তাহলে পূর্বের কাজা নামাজগুলোর কি অবস্থা হবে?
4: কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে ওয়া আখিরু না তারাফু বিযুনুবিম খালাতু আমালান সালিহাম ওয়া আখরা সাইয়্যা আসাল্লাহু আইয়াতুব আলাইহিম। সমাজে কিছু মানুষ আছে যাদের পাপও আছে সওয়াবও আছে, তারা ইস্তেগফার পাঠ করবে, কোরআন কারিমের মধ্যে বলে দেওয়া হয়েছে। আর অন্যত্র বলছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবুলিল্লাহি তাওবাতান নাসুহা, তুমি একটা বিষয় অনেকদিন পাপ করেছো, হঠাৎ করে তুমি কোরআন হাদিস বা কোন আলেমের মুখে বা এই বেতারের অনুষ্ঠান শুনে তুমি সেটা শুধরানোর চেষ্টা করছো, তাহলে কি করবে, তুমি সেখানে তওবা করবে, ইস্তেগফার করবে, খালিস তওবা, আর এই কাজটা করতে পারবে না। যে ভাই জীবনে যে নামাজ কাজা হয়েছে উনি বেশি বেশি করে নফল নামাজগুলি বেশি বেশি করে পড়বেন, আর উনি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবেন, বলবেন আল্লাহ আমি আপনার অনেক অধিকার নষ্ট করেছি, আপনি অনেক হুকুম লঙ্ঘন করেছি, যেমন নামাজ আপনার মাফ করে দেন, আর কিছু দান সাদাকা করবে, কান্নাকাটি করবে, ইস্তেগফার পাঠ করবে, তারপরে ক্ষমা চাইবে আল্লাহর কাছে, এই কাজগুলির মাধ্যমেই আর কখনো নামাজ কাজা করবে না, ছেড়ে দেবে না, এইরকম একটা প্রত্যয় যখন উনি ওনার মধ্যে চলে আসবে তখন ইনশাআল্লাহ আল্লাহ ছেড়ে মাফ করবেন ইনশাআল্লাহ।
2: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে বেগম খাদিজাতুল কুবরা তিনি প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন, আমার স্বামী সবসময় হাতে স্বর্ণের আংটি এবং গলায় স্বর্ণের চেন পরে থাকে, আমার জানার বিষয় হল পুরুষরা কি স্বর্ণের চেন বা আংটি পরতে পারবে?
4: পুরুষেরা কোনো স্বর্ণ ব্যবহার করতে পারবে না।
2: সম্মানিত শ্রোতা, এবারে হাদিসের শিক্ষা। আজকে আমরা শুনব আমানত রক্ষার গুরুত্ব সম্পর্কিত বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। আলোচনা করছেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মোহাম্মদ নুরউদ্দিন।
5: عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا ضيعت الأمانة فانتظر الساعة. قيل كيف إضاعتها يا رسول الله؟ قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানত কিভাবে নষ্ট হবে? তিনি বললেন, যখন দায়িত্ব অযোগ্য লোকদের হাতে তুলে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী শরীফের 59 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। আমানত কি? অনেক মানুষ মনে করে আমানত শুধু কারোর টাকা বা কোনো বস্তু সংরক্ষণ করা, কিন্তু ইসলামে আমানতের অর্থ অনেক ব্যাপক। আমানতের মধ্যে রয়েছে আল্লাহর হুকুম পালন করা, নামাজ, রোজা, যাকাত আদায় করা, মানুষের অধিকার রক্ষা করা, চাকুরি বা দায়িত্ব সঠিকভাবে পালন করা, গোপন কথা সংরক্ষণ করা, নেতৃত্ব বা দায়িত্ব যথাযথভাবে পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করুন।
2: আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কুরআন এখন শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।
6: আল্লাহু আকবার আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: তোমরা যখন জানাজার নামাজ পড়ো তখন মৃত ব্যক্তির প্রশংসা করো এবং তার ভালো কাজের আলোচনা করো, কেননা আল্লাহ বলেন, তারা সজ্ঞানে যে কাজের সাক্ষ্য দেয় আমি তাদের সেই সাক্ষ্য গ্রহণ করি, আর যা তারা অবগত নয় তার জন্য তাকে ক্ষমা করে দেই। তোমাদের কোনো ভালো কাজ যখন তোমাদেরকে আনন্দ দান করবে এবং কোনো খারাপ অন্যায় কাজ তোমাদেরকে অনুতপ্ত করবে, তখন তুমি বুঝবে যে তুমি মুমিন ব্যক্তি। যে ব্যক্তি ভালো কাজ দ্বারা তার দিনের সূচনা করে এবং ভালো কাজ দ্বারাই তার সমাপ্তি ঘটায়, আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলেন, এর মধ্যবর্তী সময়ের কোনো গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করো না। আল-হাদিস।
4: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, আগামীকাল 30 মে শনিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্সে প্রচারিত হবে।

এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। দ্বৈত কণ্ঠে গিয়েছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার নাসরিন সুলতানা রুমা, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: এতক্ষণ ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনলেন। শিল্পী ছিলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা।
1: কোরবানির পশুর চামড়া অনবস্ত হাতে না ছাড়িয়ে দক্ষ লোক দিয়ে সঠিকভাবে ঝাড়িয়ে নিন, কারণ চামড়া মূল্যবান জাতীয় সম্পদ, এর অপচয় রোধ করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। অল্পক্ষণের মধ্যেই শুনতে পাবেন প্রথমে ইংরেজিতে ও পরে বাণিজ্যিক সংবাদ।

0: আসসালামু আলাইকুম। 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। দ্য ফেস্টিভ অ্যাটমসফিয়ার ইজ স্টিল প্রিভেলিং অ্যাক্রস দ্য কান্ট্রি অন দ্য সেকেন্ড ডে অফ দ্য হোলি ঈদ উল আজহা। অন দিস জয়ফুল ডে অফ ঈদ, মেনি পিপল আর ভিজিটিং এন্টারটেইনমেন্ট সেন্টার্স উইথ দেয়ার ফ্যামিলিজ, রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস। মেনি অফ দোজ হু কুড নট গো হোম বিফোর ঈদ due to various reasons or did not get a day off are still leaving Dhaka for their villages to celebrate Eid vacation with their beloved ones. As a large number of people left Dhaka on the occasion of Eid al-Azha, the roads of the capital are now largely empty. There is no pressure on the roads, no noise pollution. The important roads of the capital were seen almost empty today. Meanwhile, on the occasion of the holy Eid al-Azha, a stream of entertainment-loving people thronged to various tourist centers of the country. On the second day of Eid al-Azha, some devotees are offering sacrificial animals in various areas of the country, including Dhaka, seeking the pleasure of Almighty Allah. Many of those who could not offer sacrificial animals on the first day due to lack of butchers, shortage of suitable places, or personal reasons are sacrificing animals today. Since the morning, scenes of animal slaughter and meat preparation have been seen in various areas in the capital, including Uttara, Dhanmondi, Old Dhaka, Mirpur, Manda, Badda, and Mohammadpur. City dwellers remain busy sacrificing cows and goats at their homes and designated places. In some places, families are sharing meat together, while in others places, the work of preparing animals is going on with the help of butchers. Meanwhile, traders are also collecting the skins of sacrificial animals. The waste removal operation of Dhaka South City Corporation, DSCC, continued in full swing on the second day of Eid al-Azha today to ensure the quick disposal of sacrificial animal waste and temporary cattle market waste in the capital. DSCC Administrator Abdus Salam said this while visiting the temporary cattle market at Shahjahanpur Railway Colony in the capital today. He said, like the first day of Eid al-Azha, activities to remove waste from sacrificial animals and temporary cattle markets are being carried out vigorously on the second day as well. Abdus Salam said, the waste removal target for the second day of Eid has been fixed at 11,776 tons and expressed hope that the target will be achieved within the stipulated time frame through coordinated efforts of conservancy workers, transport workers, and the relevant departments. Dhaka North City Corporation, DNCC, also continues to drive removal waste activities, targeting about 5,000 tons. The 45th martyrdom anniversary of BNP founder and proclaimer of independence, Martyr President Ziaur Rahman, will be observed tomorrow. On 13th May, in 1981, some deviant members of the army assassinated him in collaboration of the local and foreign conspiracy at the Chattogram Circuit House. Ziaur Rahman was one of the sector commanders and commander of Z Force in the Liberation War. He was the visionary and primary architect in establishing SARC, a union of 7 South Asian countries, including Bangladesh. Meanwhile, BNP Chairman and Prime Minister Tariq Rahman will pay tribute to Martyr President Ziaur Rahman by placing a wreath at his grave at Shere Bangla Nagar in the capital at 11 a.m. tomorrow on the occasion of his 45th death anniversary. Later, the party will distribute food and clothes among poor and distressed people in different areas of the capital. The United States and Iran have reached an agreement yesterday to extend their ceasefire and lift restrictions on shipping through the Strait of Hormuz. Trump has not yet approved the deal. Iran's Tasnim News Agency said Iran has yet to comment on news of the proposed deal. According to four sources familiar with the matter, the agreement would extend the truce for another 60 days and allow traffic to flow through the strategic waterway while negotiators tackle difficult issues such as Iran's nuclear program. If approved by leadership in Washington and Tehran, it would amount to the biggest step towards peace since the conflict began on February 28. News of the possible agreement came after a round of tit-for-tat attacks between the two countries, the latest such incident since the ceasefire took effect in early April. Cricket and Bangladesh women team will face host Scotland in the Women Tri-Nation T20 cricket series at Edinburgh tomorrow. The match will start at 7 p.m. Bangladesh time. Football. Football and Bangladesh will take on hosts India in the group clinching match on Sunday next in the SAF Women's Football Championship. The match will start at 8 p.m. Finally, weather and forecast valid till 1 tonight says, in association with rain or thunder showers with temporary west-northwesterly squally wind at a speed of 60 to 80 kilometers an hour over the regions of Rajshahi, Pabna, Bogura, Jashor, Kushtia, Khulna, Barishal, Kumilla, Dhaka, Faridpur and Tangail. River ports in these areas have been advised to hoist riverine warning signal number 2. I repeat, signal number 2, riverine warning signal number 2. Besides, in association with rain of thunder showers, temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to occur elsewhere over the country. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Banijik Shambat Purchi, Kamrunisa Chaudhry. ঈদ উল আজহার আজ দ্বিতীয় দিনেও রাজধানীর লালবাগের পোস্তায় সকাল থেকে কোরবানির পশুর কাঁচা চামড়ার বেচাকেনা সকাল থেকে ট্রাক, ভ্যান ও পিকআপে করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া নিয়ে আসছেন ফরিয়া মাদ্রাসার প্রতিনিধি এবং মৌসুমী সংগ্রহকারীরা। চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন ঈদের পরবর্তী তিন দিন সারা দেশে চামড়া সংগ্রহ কার্যক্রম চলবে। এরই মধ্যে পোস্তা এলাকার আড়তগুলোতে সংগ্রহ করা চামড়া বাছাই, ওজন নির্ধারণ এবং লবণ দিয়ে সংরক্ষণের কাজ চলছে। চলতি বছর সরকার গরুর প্রতি বর্গফুট চামড়ার দাম 62 থেকে 67 টাকা এবং ছাগলের চামড়ার দাম 20 থেকে 25 টাকা নির্ধারণ করেছে। ঈদের ছুটির গত চার দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে 18,04,8,200 টাকা। পদ্মা সেতু সাইট অফিস জানায় এ সময় সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে 1,07,674 গাড়ি পারাপার হয়েছে। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্য চলে যেতে পারে এজন্য মাওয়া প্রান্তে তিনটি মোটরসাইকেল বুথসহ 10টি এবং জাজিরা প্রান্তে 2টি মোটরসাইকেল বুথসহ 9টি বুথ খোলা হয়েছিল। এর ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গত সোমবার থেকে টানা 7 দিন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী 1 জুন থেকে পুনরায় এসব বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.30 টাকা, ক্রয় 164.08 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.07 টাকা, ক্রয় 32.40 টাকা। কুয়েতি দিনার বিক্রয় ৪০৩.৮০, ক্রয় ৩৯৬.২৫ এবং থাই বাদ বিক্রয় ৩.৭৯, ক্রয় ৩.৭২। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র ঈদ উল আজহা এর দ্বিতীয় দিন উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান গানের আড়াল, গ্রন্থনা ও উপস্থাপনায় রুবিনা শাহনাজ।

0: ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান গানের আড়াল। ঈদুল আজহাকে আমরা সাধারণত কোরবানির ঈদ বলে থাকি। এই ঈদের আনন্দ শুরু হয় কোরবানির পশু কেনার দিন থেকে। কেউ কেউ ঈদের আগের দিন কোরবানির পশু কেনেন, আবার কেউ কেউ কেনেন কয়েকদিন আগে। ঈদ এলে শহরবাসী ছোটে গ্রামের পানে, দেখা হয় আত্মীয় স্বজনের সাথে। ঈদের শুভেচ্ছা বিনিময়, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো চলতে থাকে ঈদের পরের কয়েকদিন পর্যন্ত, তারপর আবার প্রাত্যহিকতায় ফিরে যাওয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ঈদের দ্বিতীয় দিন। সবাই নিশ্চয়ই আপনজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় কিংবা কোনো আনন্দ আয়োজনে মেতে আছেন। ঈদ পরবর্তী এই আনন্দকে আমরা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারি। আজকে এই খুশির দিনে আমরা কবিতা শোনাতে পারি, রোমান্টিক কবিতা। শুরুতেই শুনুন আল মাহমুদের কবিতা বিপাশার চোখ, আবৃত্তি করছেন সিরাজুর রহমান।
1: আমি মেয়েটির চোখের দিকে তাকিয়েই চমকে যাই। বিপাশা, এ দুটি চোখ তুমি কোথায় পেলে? মেয়েটি দিশে হারা। বুঝিবা আমি কিছু একটা কেড়ে নিতে হাত বাড়িয়েছি। না না বিপাশা, তোমার চোখের মতো মায়াবী দৃষ্টি, তোমার ভ্রুর মতো অব্যর্থ ধনুক, তোমার পলকের মধ্যে যুগান্তের পট পরিবর্তন, একমাত্র ভাগ্যবান ছাড়া কারো সামনে আসে না। যেন একটা চীনা হংসি চিবুক বাড়িয়ে দিয়েছে আমার টেবিলে। আমি নির্লজ্জের মতো বিপাশাকে দেখি। মুখে যদিও বলি, বিপাশা তোমার নাম বিপাশা কেন? বিপাশা তো পাঞ্জাবের একটা নদী, ঘোলা জলের ঘূর্ণি, অপরিচ্ছন্ন। আমি দেখেছি, আমি মনে মনে মেয়েটির নাম দিই যমুনা। যদিও মেয়েটির রং কালো, ভাবি আমার সামনে কৃষ্ণ মাধবের প্রেমিকা রাধা। ও বাঙালি রাধা, ও যমুনা, ওই চোখ দুটি কোথায় পেলে? লোহার বাসরে বেহুলার ঢুলুঢুলু আঁখি তারা এখনো তোমার সৌভাগ্যের ললাটে। আমি প্রেমিক ভাস্কর ফরহাদকে পাথরের ওপর স্থায়ী কালো মিনে আঁকতে দেখেছি সিঁড়ির কালো আঁখি পল্লব, মরুভূমির এক দ্রুতগামী উষ্ট্রীর পিঠে ধাবমান লায়লার চোখের কথাও আমি জানি। বিপাশা, এই চোখ তুমি কার কাছ থেকে চুরি করলে? তস্করি, এক্ষুনি ফিরিয়ে দিয়ে এসো, নইলে রাজা সোলাইমানের রথের শব্দে সারা জীবনে তোমার ঘুম ভেঙে যাবে, আর তোমার চোখের জলে তৈরি হবে নতুন ফোরাতের স্রোত।
0: একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটি জীবনের গান গায়, আর মেয়েটি নিজের মনে নিজের অজান্তে কোথায় যেন ঘুরে বেড়ায়। ছেলেটি আর মেয়েটির মাঝে একদিন সন্ধি স্থাপিত হয়। খুনসুটিতে কাটে বেলা, এ বেলা সে বেলা সারা বেলা। একসময় মেয়েটি পরে নাকছাবি, ছেলেটি মাটিতে খড়ে মধুর জল। নাসিম আহমেদ ও শায়লা আহমেদের উচ্চারণে শুনবেন আবুল হাসানের কবিতা যুগল সন্ধি।
2: ছেলেটি খোঁড়েনি মাটিতে মধুর জল,
3: মেয়েটি কখনো পরে নাই নাকছাবি,
2: ছেলেটি তবুও গায় জীবনের গান,
3: মেয়েটিকে দেখি একা কি আত্মহারা,
2: ছেলেটির চোখে দুর্ভিক্ষের দাহ,
3: মেয়েটির মুখে কত মায়া মৌনতা,
2: কত যুগ যায়, কত শতাব্দী যায়, কত যুগ ধরে কত না সে বলিদান। ছেলেটি খোঁড়েনি মাটিতে মধুর জল,
3: মেয়েটি দেখেনি কখনো বকুল ফুল,
2: ছেলেটি তবুও প্রকৃতি প্রতিনিধি,
3: মেয়েটি আবেগে উষ্ণ বকুল তলা,
2: ছেলেটি যখন যেতে চায় দক্ষিণে,
3: মেয়েটি তখন ঝর্ণার গান গায়, মেয়েটির মুখে সূর্যাস্তের মায়া,
2: ছেলেটি দিনের ধাবমান রোদ্দুর।
3: কতকাল ধরে কত না গোধূলি তলে ছেলেটি মেয়েটি এর ওর দিকে যায়,
2: কত বিচ্ছেদ কত না সে বলিদান, কত যে আকাল শুভকাল পানে ধায়। ছেলেটির গায়ে বেঁধে কত বল্লম,
3: মেয়েটির মনে কত মেয়ে মরে যায়।
2: ছেলেটি যদিও আঘাতে আহত তবু
3: মেয়েটি আবার মেয়ে হয়ে হেসে ওঠে, কত বিদ্রোহ কত নাশে বলিদান, পার হয় ওরা কত নাশে মহামারী।
2: ছেলেটির বুকে মেয়েটির বড়া ভয়, মেয়েটির চোখে ছেলেটির ভালোবাসা।
3: একজন ফের উদ্যানে আনে ফুল, একজন মাঠে ফলায় পরিশ্রম।

0: মেয়েটি আবার নাকে পরে নাক ছাবে।
1: ছেলেটির চোখে মেয়েটির মরা ভয়।
0: মেয়েটিকে দেখে একাকী আত্মহারা।
2: গ্রীষ্মের উত্তপ্ত দিনের পরন্ত বিকেল এখন। গ্রীষ্মের প্রখর রোদে পুকুর পাড়ের গাছের ডালে একটু ছায়ায় ধ্যানে বসে থাকে মাছরাঙা। এমন দিনে নদীর চরে চখাচখি পানকৌড়ি, বালিহাঁস কিংবা খঞ্জনা পাখির ডাক। ঈদ উৎসবে ঘরকন্যার কাজের ফাঁকে গায়ের বধূটিও আনমনা হয়ে পড়ে। তার মনে ভেসে ওঠে দূর কালের কোনো স্মৃতি, অতীত কালের কোনো আপনজনের কথা। সে কথা হয়তো ব্যক্ত করে সে গানের আড়ালে। কাজী নজরুল ইসলামের কবিতা গানের আড়াল, আবৃত্তি করছেন টিটু মুন্সী।
3: তোমার কণ্ঠে রাখিয়া এসেছে মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনোদিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা, গানের বাণী সে শুধু কি বিলাস মেছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি, কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝ নাই তার মানে, বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশি দিন। সুরের আড়ালে মূর্ছনা কাঁদে শোনে নাই তাহাবিন। আমার গানের মালার সুবাস ছুল না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠের ভাসি। বন্ধু গোজেও ভুলে প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফুটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি, সারা জন্মের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভুলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয়। জানায়ো আমারে যদি আসে দিন এইটুকুই শুধু যাচি, কণ্ঠ পাড়াই হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি।
2: রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ। তিনি ছিলেন একদিকে যেমন ঋষি কবি, অন্যদিকে তেমনি কর্মযোগী পুরুষ। আর এই দুইয়ের মাঝখানে ছিল তাঁর প্রকৃতি, দেশ আর মানবপ্রেম। মানবপ্রেম কখনো কখনো ব্যক্তিপ্রেমের বর্ণ ছটায় হয়ে উঠেছে আবেগঘন ও বহুবর্ণিল। প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন এবারের নিবেদন অনন্ত প্রেম। দ্বৈতকণ্ঠে আবৃত্তি করছেন হাসিব বিল্লাহ ও ফারহানা জৈনা।
4: তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার,
5: চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথি আছে গীতহার। কত রূপ ধরে পরেছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে
4: যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালির তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার দেশে
5: আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে।
4: আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে,
5: আজ সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
4: নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণীর প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি।
5: সকল কালের
4: সকল কবির গীতি।
2: একবিংশ শতাব্দীতে মানুষ শহরমুখী, শহরে সকলে থাকে নিজের মতো ব্যস্ত, কেউ কারো খবর রাখে না। পাশাপাশি ফ্ল্যাটের বাসিন্দা তরুণীটি হয়তো চলার পথে পাশের ফ্ল্যাটের ছেলেটিকে দেখে, ছেলেটিও দেখে নিশ্চয় মেয়েটিকে, কিন্তু কথা হয় না। দুবছর বসবাসের পর একদিন এক পক্ষের ওই ফ্ল্যাট থেকে অন্যত্র চলে যাবার সময় দুজনের মাঝে হয় কথোপকথন। কি কথা তার সাথে তাহার সাথে, কবি আহসান হাবিব জানিয়েছেন কি কথা বলেছিলেন তারা দোতলায় ল্যান্ডিং মুখোমুখি ফ্ল্যাট, একজন সিঁড়িতে একজন দরজায় শীর্ষক কবিতায়। কবিতাটি শুনবেন ফয়সাল আহমেদ অনন্ত ও হুরে জান্নাতের দ্বৈত উচ্চারণে।
6: আপনারা যাচ্ছেন বুঝি?
7: চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব।
6: বছর দুয়েক হলো, তাই নয়?
7: তারও বেশি।
6: আপনার ডাক নাম শাহানা, ভালো নাম?
7: শাহানা। আপনার?
6: মাহবুব।
7: জানি,
6: মাহবুব হোসেন। আপনি খুব ভালো সেলাই জানেন।
7: কে বলেছে? আপনার তো অনার্স ফাইনাল, তাই নয়?
6: এবার ফাইনাল।
7: ফিজিক্সে অনার্স।
6: কি আশ্চর্য, আপনি কেন ছাড়লেন হঠাৎ?
7: মাচান না, মানে ছেলেদের সঙ্গে বসে
6: সে যাকে পাশে রেছে।
7: কি করে জানলেন?
6: এই আর কি, সেরে গেছে?
7: ও কিছু না, প্যাসেজটা পিছলে ছিল, মানে
6: সত্যি নয়, উঁচু থেকে পড়ে গিয়ে।
7: ধ্যাত, খাবার টেবিলে রোজ মাকে অত জানালো কি ভালো?
6: মা বলেছে?
7: শুনতে পাই, বছর দুয়েক হলো, তাই নয়?
6: তারও বেশি। আপনার টবের কাছে ফুল এসেছে?
7: নেবেন? না থাক, রিক্সা এলো, মা এলেন, যাই।
6: আপনি সন্ধ্যাবেলা ওভাবে কখনো পড়বেন না, চোখ যাবে, যাই।
7: হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই।
6: যান, আপনার মা আসছেন।
7: মা ডাকছেন, যাই।
2: উৎসবে পার্বণে মিলিত হয় মানুষ মানুষের সনে, ভালোবাসার শক্তি অপরিমেয়। ভালোবাসা পেলে অনেক মানুষই অনেক কিছু করতে পারে, আবার এমনও মানুষ আছেন যারা হয়তো জীবনে ভালোবাসার মানুষকে খুঁজেই পান না। ভালোবাসা মানে কি? কবিরা বলেন, ভালোবাসা মানে দুজনের পাগলামি, ভালোবাসা মানে পরস্পরকে ছুঁয়ে থাকা। দেখা যাক কি বলছেন কবি নাসিমা সুলতানা তার ভালোবাসা কবিতায়। কবিতাটি শুনবেন নাইলা তারান্নম চৌধুরী কাকলির উচ্চারণে।
8: ভালোবাসা ছিল এইখানে ঘাসের ভেতরে, যেন রৌদ্র খচিত নীলা এই গাছে, বিমুগ্ধ ডালাপালা সবুজ ক্লোরোফিল, নাবালিকা চাঁদ আর অমল পাইনি, ভালোবাসা ছিল এইখানে। হাত রাখো, ভালোবাসা হবে। ভালোবাসা এইভাবে হয়, বকুল ফুলের মতো দুঃখের ঘ্রাণে ভরে যায় বুক, ভালোবাসা হতে হতে চোখের পাতায় পড়ে কলাপাতা রোদ্দুর, ভালোবাসা হতে হতে রক্ত করবী গাছে বিমূর্ত জ্যোৎস্না, ভালোবাসা হতে হতে ব্রিজের ওপর এক আলোকিত ট্রেন। ভালোবাসা এইভাবে হয়, ধূপের গন্ধ হয়ে ভেসে ভেসে প্রতিদিন অন্ধকারে ছায়াময়, সূর্যাস্তের সমস্ত অমীয় মেখে চিত্রিত শীতল পাটিতে ভালোবাসা বসে থাকে নত মুখে। এইখানে হাত রাখো, ভালোবাসা হবে।
2: প্রিয় বন্ধুরা, সময়ের চাকায় বছর ঘুরে আসে ঈদ। ঈদ একদিকে যেমন আমাদের ধর্মীয় উৎসব, অন্যদিকে এর সামাজিক গুরুত্বও কম নয়। ঈদ উপলক্ষে আমরা মিলিত হই আত্মীয় পরিজন বন্ধু স্বজনের সঙ্গে। ঈদ আমাদের সবার সাথে এক কাতারে দাঁড়াতে শেখায়। ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, সন্ধি স্থাপিত হয় একের সাথে আরেকের। ঈদের আনন্দ অনুভূতি মনের কোনায় জমা থাকুক, এই প্রত্যাশায় শেষ করছি কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান গানের আড়াল। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান গানের আড়াল গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি রুবিনা শাহনাজ, শব্দগ্রহণ ও সম্পাদনায় নিজামুদ্দিন, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কৌসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ঈদের গান। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন মনির খান, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঈদের গান। এবারে শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন আশরাফ বাবু।

0: এতক্ষণ শুনলেন ঈদের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয় বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন এস এম মোর্শেদ।
2: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমরা আজকের অনুষ্ঠানে মূলত আলোচনা করব বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের অতিথি এয়ার কমোডর মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা সবসময় দেখি পশু কোরবানি যেটা, সেটার সাথে আমাদের পরিবেশের একটি সম্পর্ক অত্যন্তভাবে জড়িত, এবং সারা বাংলাদেশে আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা এবং স্থানীয় সরকারের অন্যান্য যে ইউনিটগুলো আছে তারাও বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে। আমরা প্রথমে একটু আপনার কাছে জানতে চাইব যে শহরে এলাকায়, বিশেষত ঢাকা শহরে, যেহেতু এটা একটা ডেন্সলি পপুলেটেড সিটি এবং এখানে প্রচুর কোরবানি হয় এবং সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে বিশেষ পরিকল্পনাও করা হয়, তো এবার আপনাদের কি ধরনের প্রস্তুতি আছে, যদি প্রস্তুতির সম্পর্কে একটু বলতেন।
3: জি, আমাদের একটা ব্যাপক একটা প্রস্তুতি। একটা কন্ডিশন মিটিং হয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের ভিতরে হলো আমাদের সেন্ট্রাল তদারকি কমিটি আমরা গঠন করেছি, ওয়ার্ড লেভেলে তদারকি কমিটি গঠন করেছি, আমরা হাট পর্যায়ে তদারকি কমিটি গঠন করেছি। এটা শুধু এই অংশে না, আমাদের এখানে যান যন্ত্রপাতি সবগুলো আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। আমাদের প্রায় 1000 প্লাস আমাদের এখানে ইকুইপমেন্ট আমাদের লাগবে, এগুলি আমরা রেডি করেছি। আমাদের জনবল প্রায় 10,000-এর উপরে আমার জনবল এখানে আছে, সেগুলি আমরা রেডি করেছি। প্লাস বাসাবাড়ি থেকে যারা ময়লা কালেক্ট করে তাদের কিন্তু একটা বড় ধরনের রোল এখানে প্লে করতে হয়। সো তারা আমাদেরকে জনবল দিয়ে, যানবাহন দিয়ে এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে তারা আমাদেরকে সাহায্য করবে, সেই প্রতিশ্রুতি তারা আমাদেরকে দিয়েছেন। আমি আশা করছি যে প্রস্তুতি আমরা নিয়েছি 7-8 ঘন্টার ভিতরে আমরা ওই দিনের বর্জ্যটা আমরা সরাতে সক্ষম হব।
2: আচ্ছা, যদি আপনি একটু বলেন যে আসলে কোরবানির আগে নাগরিকদের কি ধরনের প্রস্তুতি থাকা দরকার।
3: জি, আপনি জানেন যে অনেক বড় একটা ধর্মীয় উৎসব এই সময়টা, এখানে অনেক পশু কোরবানি দিয়ে থাকেন আমাদের ধর্মপর মুসলমানরা। আমরা যদি এই সময় যদি আমাদের সঠিক ব্যবস্থাপনাটা যদি আমরা না করতে পারি এবং আমাদের যদি সচেতনতাটা ওরকম পর্যায়ে না থাকে, তাহলে কিন্তু আমাদের পশুর রক্ত এবং উচ্ছিষ্টাংশ থেকে কিন্তু মারাত্মক পরিবেশের দূষণের সম্ভাবনা রয়ে যায়। সো এই কারণে আমি বলছি যে, এবং এই দূষণটা যখনই হবে তখন আমাদের কিন্তু রোগ বালাই এবং অন্যান্য অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমাদেরকে অত্যন্ত সচেতন ভাবে কোরবানির প্রস্তুতিটা নিতে হবে, এবং কোরবানির আগে, কোরবানির দিন এবং কোরবানির পরও আমাদের অনেক করণীয় রয়েছে। ইম্পর্টেন্ট যদি জিনিসটা যদি বলি, আমাদের একটা স্থান নির্বাচন করা, এবং এই স্থানটা যেন একটা আমাদের বসত বাড়ি থেকে যেন একটু দূরে হয়, একটা খোলামেলা জায়গা হয়, রৌদ্রের আলো যেন ওখানে যায়, পাশাপাশি হলে এটা যেন রাস্তা থেকে কাছে হয়। কারণ যখনই ময়লাগুলি এখানে ইয়া করা হবে, তখনই যেন আমাদের কর্মী বাহিনী যারা যেখানে কাজ করেন, গ্রামে কাজ করুক বা শহরে কাজ করুক, তারা যেন এই বর্জ্য যেটা হবে সেটা যেন কালেক্ট করতে তাদের জন্য সুবিধা হয়। সো এখানে কিন্তু নির্দিষ্ট স্থান নির্বাচন একটা ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ওয়ার্ড পর্যায়ে কিন্তু আমরা কয়েকটা স্থান নির্বাচন করেছি এবং সবাইকে আমরা অবগত করার চেষ্টা করবো যে স্থানগুলি কোথায়। আমরা মিনিমাম 4-5টা জায়গা নির্বাচন করেছি। সো আমরা সবাইকে জানানোর চেষ্টা করছি যে আপনারা ওখানে কোরবানি করুন, এবং এটা ওখানে করার জন্য একটা স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব হবে।
2: তো পরিচ্ছন্নতাও কিন্তু একটি ধর্মীয় বিষয়, এবং ধর্মের শিক্ষা হচ্ছে যে মানুষ পরিচ্ছন্ন জীবনযাপন করবে এবং কোরবানির চামড়া, কোরবানির রক্ত কোনোভাবে যাতে আমাদের পরিবেশ, প্রকৃতি, পরিচ্ছন্নতাকে ব্যাঘাত না ঘটে সেটা খেয়াল রাখো, আমাদের ধর্মীয় চেতনারই একটি অংশ। আচ্ছা, মাঝে মাঝে দেখতাম যে সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে ব্যাগ সাপ্লাই করা হতো আর কি, যাতে বর্জ্যগুলো ওইখানে রাখা হয়। এবার কি সেটা করছেন আপনারা?
3: জি, আমরা কিন্তু এবার প্রতিটা পশুর বিপরীতে আমরা একটা বায়োডিগ্রেডেবল ব্যাগ, তারপরে একটু স্যাবলন, একটু ব্লিচিং পাউডার আমরা প্রতিটা গরুর এগেনস্টে নাগরিকের কাছে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি তাদের হাতে পৌঁছে যাবে, এবং পাশাপাশি ইমার্জেন্সিও কিছু স্টেপ রেখেছি, কেউ যদি বলে যে তারা পায়নি তখন আমরা তাদেরকে দিতে পারবো। এটা ইম্পর্টেন্ট জিনিস, কেন ব্যাগের ভিতরে যদি বর্জ্যটা যদি ম্যানেজমেন্ট করে রাখা যায় তাহলে এটা আমাদের জন্য ম্যানেজ করাটা সহজ, যত কম ভোগান্তি দিয়ে আমরা বর্জ্য ব্যবস্থাপনাটাকে সঠিকভাবে করতে
2: পারি। এটা আপনি ঠিকই বলেছেন, আমরা গত কয়েকটা ঈদে দেখেছি যে আপনাদের খুব একটিভ তৎপরতার কারণে আমরা দেখছি যে কয়েক ঘন্টার মধ্যে আপনারা বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছেন। আশা করব যে এবার সেটা আরো জোরদার হবে। তো আপনার কাছে একটু প্রশ্ন করব যে এই যে যারা কসাই, যাদের আমি বলি, তাদের শারীরিক নিরাপত্তার জন্য কি ধরনের প্রস্তুতি থাকা দরকার?
3: জি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরবানির সময় আমরা যদি স্বাস্থ্যবিধিটা মেনে চলি, আমরা যদি ন্যূনতম যদি সম্ভব হয় আমাদের যখনই আমরা কোরবানি কার্যক্রমটা পরিচালনা করব সেখানে অ্যাটলিস্ট 3 ফিট যদি গ্যাপ থাকে তাহলে এটা আমাদের জন্য একটা সেফ। ধরেন একজন এখানে কাজ করছে, পাশে আরেকজন কাজ করছে, দুইজন কাজের মাঝখানে যেন 3 ফিট
2: দূরত্ব থাকে,
3: তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আমরা স্বাস্থ্যসম্মত ভাবে এগুলি বিচার বিশ্লেষণ করে কাজ করতে পারবো। কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু একটু সকলের অবগতির জন্য জানাতে চাই। আমরা যেন কোরবানিটা করার পরে আমরা যেন কোরবানির বর্জ্যটা যেখানে সেখানে না ফেলে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো, কোরবানির আগেই আমরা বাড়ির পাশে কোনো মাঠে মাঠের কর্নারে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত তৈরি করে যদি আমরা রাখি তাহলে কি হবে, যেহেতু আপনার শহরে হলে তো ডাস্টবিন আছে, আমি ডাস্টবিনের ময়লা রাখতে পারবো, বাট গ্রামে হইলে আমার জন্য সুবিধা, ওই গর্তে কিন্তু আমি কোরবানির উচ্ছিষ্টাংশ আমরা ওখানে রাখতে পারবো। ওইটার একটা বড় ধরনের অ্যাডভান্টেজ, এটা আমাদের বর্জ্য ব্যবস্থাপনার আমাদের জন্য একটা সুবিধা হবে। আরেকটা হলো, আমরা এটা ইম্পর্টেন্ট দিক হলো, জায়গাটা যদি খোলামেলা হয় তাহলে কি রাস্তার কাছাকাছি হলে বর্জ্যের গাড়ি ওখান থেকে পৌঁছতে পারবে, ওখান থেকে সরাসরি ময়লাগুলি নিয়ে যেতে পারবে। সো এই কারণে একটা গর্ত তৈরি করে রাখা এবং খোলামেলা জায়গায় করা এবং রাস্তার পাশে কোরবানিটা করা। তারপরে উচ্ছিষ্টাংশ যদি আমরা এক জায়গায় রাখি তাহলে আমরা যে লাইক মাংস কাটার সময় অনেক ছোটখাটো
2: উচ্ছিষ্ট হয় আর কি,
3: এগুলি যদি আমরা যত্রতত্র না রেখে যদি এক জায়গায় রাখি তাহলে যেটা হলো, আমরা কাজ শেষ হওয়ার পর এগুলি যদি আমরা সবগুলিকে একত্রিত করে যদি আমরা মাটিতে পুঁতে রাখি অথবা যদি আমরা প্যাকেট করে রাখি, সিটি কর্পোরেশনের এলাকার লোক ওখান থেকে এসে প্যাকেটটা নিয়ে যাবে, অথবা গ্রামে এটা আমরা গর্তে রেখে দিলাম। তারপরে আপনার কোরবানি দেওয়ার পরে যেখানে আমরা কোরবানি দিয়েছি সেখানে যদি কোরবানির সব কার্যক্রম শেষে কোরবানির চামড়া ও মাংস কাটাকাটি যেখানে করা হবে বা হয়েছে সেখানে যদি ভালোভাবে যদি আমরা ধুয়ে দিই এবং ওখানে ধোয়ার পরে যদি আমরা ওখানে যদি যে স্যাবলনটা আমরা দিচ্ছি বা গ্রামে যদি স্যাবলনটা তা নাও থাকে, আমরা যদি একটু গরম পানি দিয়ে জায়গাটা ধুয়ে দিই, যদি আমাদের ব্লিচিং পাউডার থাকে ব্লিচিং পাউডার ওখানে বিছিয়ে দিই এবং জায়গাটা যদি শুকিয়ে ফেলি তাহলে অনেকভাবে আমাদের জীবাণু মুক্ত করা সম্ভব। পরবর্তীতে যে চামড়াটা আছে এই চামড়াটা আমরা দেরি না করে কোরবানির পরপরই আমরা চামড়াটা যথাযথ সম্ভব আমরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে আমরা বিক্রি করে দিব। আমার অনুরোধ থাকবে চামড়াটা আমরা যখনই আমরা কোরবানি শেষ হয়ে গেছে সাথে সাথে আমরা চামড়াটা হস্তান্তর করে দিব, চামড়াটা রাখবো না। আর যারা মৌসুমি ব্যবসায়ী আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা কোথাও স্তূপকৃত করে চামড়া না রেখে আপনারা যদি সাথে সাথে যদি আপনাদের যদি আমি বিভিন্ন পয়েন্ট আছে আমরা যদি আরতে যদি পাঠানোর ব্যবস্থা করি, আর যদি আমরা ওই আরতে পাঠানোর আমার যে এই সময়টুকু আমরা না পাই বা সক্ষমতা না থাকে, আমরা যেন লবণ দিয়ে যেন চামড়াটা সংরক্ষণ করি, তাহলে কিন্তু চামড়াটা ভালো থাকবে, পরিবেশ অনেকাংশে দূষণমুক্ত আমাদের রাখা সম্ভব হবে। সো আমরা এই সামগ্রিকভাবে যদি কাজগুলি করি আমার মনে হয় একটা ভালো এবং সুন্দর কোরবানি আমরা উপহার দিতে পারবো।
2: আমরা শুনছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের বিশেষ প্রস্তুতির বিষয়ে। অনেকের অভিযোগ থাকতে পারে হয়তো কোনো এলাকায় বর্জ্য রয়ে গেছে কোনো কারণে পরিষ্কার হয় নাই, সেক্ষেত্রে আপনাদের কি কোনো হটলাইন নাম্বার আছে যেখানে নাগরিকরা ইচ্ছে করলে অভিযোগ দায়ের করতে পারে?
3: আমাদের হটলাইন নাম্বার আছে, প্লাস হলো আমাদের ওয়ার্ড লেভেলে আমাদের চেইন আছে, আমাদের কনজারভেশন ইন্সপেক্টর আছে, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, ওয়ার্ড সচিব আছে, প্লাস আমাদের এখানে সিটি কর্পোরেশনে তো আমরা আছি। পাশাপাশি আমি হটলাইন নাম্বারটা একটু জানিয়ে দিতে চাই, যখনই সমস্যা আমাদেরকে জানাতে পারবে। হটলাইন নাম্বারটা হলো 0222386014। আমি আবার বলছি 0222386014। আর আমাদের মোবাইল নাম্বার আছে সরাসরি 0170990088, 0170990088।
2: অনেক ধন্যবাদ এয়ার কমোডর মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার, আজকের অনুষ্ঠানে আপনি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আমাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় যথেষ্ট সহায়ক হবে। প্রিয় শ্রোতা, আমরা আশা করব এই প্রকৃতি পরিবেশ আমাদের, আমরা যদি প্রকৃতি পরিবেশকে ঠিকভাবে যত্ন নিতে না পারি তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য। বিশেষত কোরবানির চামড়া সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, এই সব বিষয়ে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আমরা যদি আমাদের প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল আচরণ করি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের এই দেশকে আমাদের নিজেদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ হিসেবে উপহার দিতে পারব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।
1: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন এস এম মোর্শেদ, শব্দ গ্রহণ ও সম্পাদনায় ছিলেন শেখ সাইফুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
4: সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সবুজ প্রান্তর অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, ঈদুল আজহা আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র এক উৎসব। সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়ার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। কোরবানির শিক্ষা মানুষকে দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে। সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ এই উৎসবের মূল বার্তা। প্রিয় শ্রোতা, সবুজ অর্থনীতি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি ধারণা। পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নেওয়ার পথ তৈরি করেছে এই উদ্যোগ। বনায়ন, নার্সারি, জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার কার্যক্রম, এইসব খাতে নারীর অংশগ্রহণ বাড়ছে প্রতিনিয়ত। এই অংশগ্রহণ পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। গ্রামীণ নারীরা এখন পরিবেশ বান্ধব বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। সবুজ অর্থনীতি আয় বাড়ায়, দক্ষতা তৈরি করে, পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে। সচেতন পরিকল্পনা নারীর অর্থনৈতিক সক্ষমতা আরো শক্তিশালী করে। সবুজ অর্থনীতি ও নারীর কর্মসংস্থান। প্রিয় শ্রোতা, এখন শুনবেন সবুজ অর্থনীতি ও নারীর কর্মসংস্থান, এই বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের বিষয় সবুজ অর্থনীতি ও নারীর কর্মসংস্থান। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কাউসার শেখ। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। প্রথমে আপনার কাছে জানতে চাইব, সবুজ অর্থনীতি বলতে কি বোঝায় এবং এটি কেন গুরুত্বপূর্ণ?
6: সবুজ অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা বোঝায় যেখানে উন্নয়ন কার্যক্রম পরিবেশের ক্ষতি না করে বরং পরিবেশ সংরক্ষণ, সম্পদের টেকসই ব্যবহার এবং কার্বন নিঃসরণ কমানোর দিকে গুরুত্ব দেওয়া হয়। এটি গুরুত্বপূর্ণ কারণ বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস এবং প্রাকৃতিক সম্পদের সংকটে ভুগছে। সবুজ অর্থনীতি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক, কারণ এটি পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উৎপাদন ও ভোগ ব্যবস্থাকে উৎসাহিত করে, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হয়।
5: এবার আপনার কাছে জানতে চাইব, সবুজ অর্থনীতিতে নারীর কর্মসংস্থানের সুযোগ কিভাবে তৈরি হচ্ছে?
6: সবুজ অর্থনীতির বিভিন্ন খাতে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, যেমন জৈব কৃষি ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ, সামাজিক বনায়ন ও নার্সারি ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য পণ্য উৎপাদন, সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ, পরিবেশ বান্ধব হস্তশিল্প ইত্যাদি। এই খাতগুলোতে সাধারণত কম মূলধন ও স্থানীয় দক্ষতা ব্যবহার করা যায়, ফলে নারীরা সহজেই যুক্ত হতে পারে। অনেক ক্ষেত্রে ঘরে বসেই এসব কাজ করা সম্ভব, যা নারীদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে।
5: এবার আমাদের বলবেন, সবুজ অর্থনীতি কিভাবে নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখে?
6: সবুজ অর্থনীতি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে, যা তাদের ক্ষমতায়নের মূল ভিত্তি। যখন নারীরা আয় করতে পারে, তখন তারা পরিবারে ও সমাজে সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা রাখতে পারে। পরিবেশ বান্ধব কর্মকাণ্ডে যুক্ত থাকার ফলে তারা পরিবেশ সম্পর্কে সচেতন হয় এবং কমিউনিটির মধ্যে সচেতনতা ছড়াতে পারে। এতে তাদের নেতৃত্ব গুণ বৃদ্ধি পায় এবং সামাজিক মর্যাদা উন্নত হয়। নারীরা যখন টেকসই উৎপাদন ও ব্যবস্থাপনায় অংশ নেয়, তখন তা দেশের সামগ্রিক টেকসই উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলে।

0: বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যেমন পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতার অভাব রয়েছে, অর্থায়ন ও ঋণ সুবিধা সীমিত, বাজারে প্রবেশ ও পণ্যের সঠিক মূল্য না পাওয়া, সামাজিক বাধা ও লিঙ্গভিত্তিক বৈষম্য। অনেক ক্ষেত্রে নারীরা অনানুষ্ঠানিক খাতে কাজ করে, ফলে তারা শ্রমিক হিসাবে পূর্ণ অধিকার ও সুরক্ষা পায় না। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব তাদের জীবিকাকে ঝুঁকির মধ্যে ফেলে।
1: শেষের প্রশ্নে আপনার কাছে জানতে চাইব, নারীদের সবুজ অর্থনীতিতে আরো সম্পৃক্ত করতে কি পদক্ষেপ প্রয়োজন?
0: প্রথমত, নারীদের জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত, সহজ শর্তে ঋণ ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে, যাতে তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। তৃতীয়ত, বাজার ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। এছাড়া সরকারি নীতিমালায় নারী বান্ধব উদ্যোগ ও প্রণোদনা বাড়ানো জরুরি। সবশেষে, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজের সমর্থন থাকলে নারীরা আরও বেশি করে সবুজ অর্থনীতিতে অংশ নিতে পারবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। আজ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে।
2: এই সময় আমাদের চারপাশ, পরিবেশ এবং অর্থনীতির দিকেও সচেতন দৃষ্টি প্রয়োজন। টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে সবুজ অর্থনীতি। নারীর অংশগ্রহণ সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করছে। প্রিয় শ্রোতা, ঈদ মানে আনন্দ, মিলন আর হৃদয়ের টান। বছরের অপেক্ষা শেষে ঈদ ফিরে আসে নতুন অনুভূতি নিয়ে, আর ঈদের গান সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। এখন শুনবেন সমবেত কণ্ঠে পিয়ার মোহাম্মদের কথায় এবং মিল্টন খন্দকারের সুরে বছর।

0: পায় যখন তা সবার জন্য নিরাপদ ও স্বস্তির হয়। ত্যাগের শিক্ষা মানুষকে মহৎ করে, সচেতনতা গড়ে তোলে সুন্দর সমাজ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর এখানেই শেষ হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে জেসমিন আক্তার। স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হবে আগামীকাল। ১৯৮১ সালে ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মী। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও চাল ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। একইভাবে দেশের সব জেলা, মহানগর ও অন্যান্য ইউনিটেও আগামীকাল ভোরে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ও কালো পতাকা উত্তোলন করা হবে। স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিও আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তাদের অনেকেই আজও ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাস্তায় নেই গাড়ির চাপ, শব্দ দূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আজ ফাঁকা দেখা গেছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বিনোদন প্রিয় মানুষের ঢল নেমেছে। ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন নগরবাসী। প্রথম দিনে কসাই না পাওয়া, উপযুক্ত স্থান সংকট কিংবা ব্যক্তিগত নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি তাদের অনেকেই আজ পশু কোরবানি করছেন। সকাল থেকে উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পশু জবাই ও মাংস প্রস্তুতের দৃশ্য দেখা যায়। সকাল থেকেই বাসাবাড়ি ও নির্ধারিত স্থানে গরু ও ছাগল কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। পাশাপাশি ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে জোরদার করা হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। নতুন করে কোরবানি হওয়ায় বর্জ্য দ্রুত সরাতে মাঠে কাজ করছেন দুই সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্নতা কর্মী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াইদ ইসলাম ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবণের মরদেহ গ্রহণ করেছেন। বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে আজ ভোরে টার্কিশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছায়। বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণ সম্প্রতি বাগদাদে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। সরকারের পক্ষ থেকে শামা ওবায়দ ইসলাম এই মরদেহ গ্রহণ করেন। এ সময় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে দেওয়ার লক্ষ্যে উভয় দেশ গতকাল একটি প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চুক্তিটিতে অনুমোদন দেননি। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, প্রস্তাবিত চুক্তি নিয়ে তেহরান এখনও আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এবং টাঙ্গাইল অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী।
2: ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। আর সেই ত্যাগের সর্বোৎকৃষ্ট উদাহরণ কোরবানি বা উৎসর্গ। প্রিয় কৃষাণী মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। প্রীতিময় শুভেচ্ছার আমন্ত্রণ। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার আয়োজিত গ্রামীণ মা বোনদের জন্য অনুষ্ঠান কৃষাণী শোনার জন্য। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এর সাথে জড়িয়ে আছে নানা রকম খাবার দাবার তৈরি, অতিথি আপ্যায়ন সহ আপনজনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ। আর এই বিশাল কর্মযজ্ঞের সিংহভাগ দায়িত্ব পালন করেন আমাদের ঘরের মা বোনেরা। তাই আনন্দের পাশাপাশি কাজের দায়িত্বও কিন্তু কম নয়। এছাড়া ঈদ উল আজহার পূর্ব প্রস্তুতি তো ব্যাপক। গ্রামীণ পরিবারে পশুপালনের প্রধান দায়িত্বটিও কিন্তু পালন করেন কৃষাণী মা ও বোনেরা। পশুদের খাবার দেয়া, গোসল করানো এবং যত্নের মাধ্যমে কোরবানির জন্য উপযুক্ত করে গড়ে তোলেন। ঈদ উল আজহার আগে পশু বিক্রি করে কৃষাণী পরিবারগুলোতে বড় অঙ্কের অর্থ আসে, যা তাদের সারা বছরের অভাব দূর করতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে। হাসি ফোটে পুরো পরিবারের মুখে। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই কৃষাণীর ঈদ বিষয়ে আলোচনা। আলোচনা আয়োজনটি সঞ্চালনায় জান্নাতুল ফেরদৌস তমা।
3: প্রিয় কৃষাণী মা ও বোনেরা, ঈদ মোবারক। নিশ্চয়ই ঈদ আনন্দে রয়েছেন আজকের এই বিশেষ দিনটিতে। আমাদের আয়োজনে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। উপস্থিত রয়েছেন ইসমাত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি ঢাকা, এবং রয়েছেন রিমা খাতুন, একজন নারী উদ্যোক্তা। চলুন তবে আজকের এই ঈদ আড্ডায় সময় কাটাই তাদের সাথে। ইসমাত জাহান এমি, এবারে যাচ্ছি তার কাছে। ঈদ মুবারক। শুরুতেই যদি আপনার কাছে বলি যে একজন কৃষাণী আসলে কিভাবে তার ঈদটাকে উদযাপন করেন।
4: আমরা জানি যে ঈদ উল আজহা কৃষকের বা কৃষাণীর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত, কারণ কোরবানির পশুর বড় অংশই আসে আমাদের গ্রামের খামার ও কৃষাণীর ঘর থেকে। একজন কৃষাণী বা কৃষকের বছরের পর বছর গরু, ছাগল বা গবাদি পশু লালন পালন করে, তাদের খাদ্য, চিকিৎসা, পরিচর্যা সবকিছুই তাদের করতে হয় এবং সবকিছুর পিছনে তাদের অনেক শ্রম ও ব্যয় থাকে। তাই ঈদ উল আজহার সময় পরিশ্রমের মূল্য তারা পান। এটা শুধু অর্থনৈতিক বিষয় না, মানসিক আনন্দও রয়েছে তার।
3: আসলে পুরো বিষয়টি কিন্তু কৃষি কেন্দ্রিক। সেক্ষেত্রে আসলে একজন কৃষক পরিবারের বা একজন কৃষক বা কৃষাণীর ঈদের আনন্দটা কোথায়?
4: একজন কৃষক বা কৃষাণীর ঈদের আনন্দ আসলে আমার মনে হয় খুব সাধারণ কিন্তু খুব গভীর। কারণ যখন তারা গরু ভালো দামে বিক্রি করতে পারে, তখন তাদের পরিবারের মুখে হাসিটা খুব ভালো হয়। সন্তানের জন্য নতুন পোশাক কিনতে পারে বা পরিবারের জন্য ভালো খাবার কিনতে পারে এবং তাদের যেসব ঋণ থাকে সেসবও তারা খুব সুন্দর করে পরিশোধ করতে পারে। আমার মনে হয় এটাই তাদের বেশি আনন্দ। অনেক সময় কৃষক সারা বছর অপেক্ষা করেন এই সময়টার জন্য। একটা গরু বা ছাগল বিক্রি করে হয়তো তিনি মেয়ের পড়াশোনার খরচ চালান, কারো চিকিৎসা করান কিংবা নতুন স্বপ্ন দেখেন। কৃষকের ঈদ আনন্দ মানে শুধু উৎসব নয়, এটা বেঁচে থাকার সাহস।
3: আচ্ছা, এই যে দেশীয় খামারিদের একটা অংশ থাকে, হ্যাঁ, এই ঈদের সাথে জড়িত বা দেশীয় খামারিদের উন্নয়নে মানুষের ভূমিকাটা আসলে কতখানি?
4: আমি বলবো যে আমাদের সবারই উচিত আমাদের দেশীয় খামারিদের কাছ থেকে পশু নেয়া। এতে দেশের অর্থ দেশেই থাকবে এবং কৃষক উৎসাহ পাবে। এখন আমাদের দেশীয় খামারিরা এত ভালো কাজ করছে যে দেশের চাহিদার বড় অংশ পূরণ করতে পারছেন। যদি আমরা স্থানীয় খামারিদের পাশে দাঁড়াই তাহলে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে।
3: যেহেতু কুরবানির ঈদ, তো সেক্ষেত্রে একজন কৃষাণীর ভূমিকাটা ব্যাপক, আপনার মুখ থেকে শুনতে চাই।
4: হ্যাঁ, কোরবানির সময় সে নীরবে আসলে অনেক বড় ভূমিকাই পালন করে থাকে, যেমন মাংস পরিষ্কার করা, ভাগ করে দেওয়া বা রান্না করা, সবকিছুতেই তার সাহায্য থাকে। তার হাত ধরেই পরিবার ও প্রতিবেশীদের মধ্যে ভাগাভাগির আনন্দ ছড়িয়ে পড়ে।
3: আমাদের কৃষক সমাজের জন্য আমাদের করণীয় কি?
4: আমাদের কৃষকদের সম্মান দেওয়া খুব জরুরি, কারণ তারা আমাদের খাদ্য ও অর্থনীতির ভিত্তি। আমরা অনেক সময় শহরের বড় বড় পোশাকের মূল্য দেই, কিন্তু কৃষকের শ্রমের যথেষ্ট গুরুত্ব দেই না। অথচ একজন কৃষক না থাকলে আমাদের জীবন থেমে যাবে। তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, প্রতারণা থেকে রক্ষা করা এবং সামাজিক সম্মান দেওয়া, এগুলো আমাদের দায়িত্ব।
3: আচ্ছা, কৃষকদের ঈদটা একদমই আলাদা থাকে, তাই না? আমাদের শহুরে জীবন আর গ্রামীণ জীবনের ঈদের যে একটা তফাৎ, সেটিও কিন্তু দেখতে পাই। তো আপনার দৃষ্টিতে কিভাবে আসলে আপনি মূল্যায়ন করে থাকেন?
4: আমার কাছে মনে হয় শহরের ঈদ থেকে গ্রামের ঈদটাই বেশি মজার, কারণ গ্রামে সবাই একসাথে নামাজ পড়তে যায়, নামাজ শেষে সবাই অনেক আনন্দ করে, একজন একজনের বাড়িতে নতুন পোশাক পরে ঘুরতে যায়, সবাই মিলে খাবার ভাগাভাগি করে খায়, এবং ঈদ উপলক্ষে অনেক মেলা হয় অনেক গ্রামে। হ্যাঁ, শহরে তো আসলে এত কিছু হয় না যতটা গ্রামে হয়। গ্রামে মানুষের মধ্যে যে আন্তরিকতা বা বন্ডিং, সেটা তো আসলে গ্রামে বেশি।
3: আসলে কি মোদ্দা কথা আমরা যদি বলতে চাই, যে যাই করি না কেন, ওই যে শেকড়ের একটা কথা আছে, শেকড়ের যে টান আছে, শেকড় থেকে আমরা আসলে বিচ্ছিন্ন হতে পারবো
4: না।
3: তো আমাদের যারা কৃষাণী মা ও বোনেরা আছেন, তাদের জন্য আজকের এই বিশেষ দিনে কিছু বলুন।
4: ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং ভাগাভাগি করে নেয়া। কোরবানির মাংস শুধু নিজের জন্য নয়, গরিব ও অসহায় মানুষের মাঝেও বিতরণ করতে বলা হয়েছে। এই শিক্ষা আমাদের সমাজের সম্প্রীতি ও সহমর্মিতা তৈরি করে। আমরা যদি ঈদের প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করি, তাহলে সমাজ আরো সুন্দর হবে।
3: অনেক ধন্যবাদ। আজকে আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন রিমা খাতুন, একজন নারী উদ্যোক্তা। এবারে যাচ্ছি তার কাছে। ঈদ মুবারক, কেমন আছেন?
5: অসংখ্য ধন্যবাদ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
3: হ্যাঁ, আপনি একজন নারী উদ্যোক্তা, এ সম্পর্কে একটু জানি আগে।
5: কাজ করছি গহনা নিয়ে এবং বর্তমানে বাংলাদেশে গহনার ট্রেনিং করাচ্ছি। আমার পেজের নাম আয়না বিবির গহনা।
3: আচ্ছা, ঈদ যেহেতু এসেছে, ঈদ মানেই তো গহনার বেশ চাহিদা। আমাদের নারীদের কাছে আসলে গহনাটা সবচেয়ে বেশি মূল্যবান আমরা মনে করি। তো সেক্ষেত্রে কেমন যাচ্ছে বা ঈদ উপলক্ষে কি কি গহনা আমাদের জন্য নিয়ে এসেছেন?
5: আসলে সারা বছরই আমাদের আয়না বিবির গহনার পেজ থেকে গহনা সেল হয়, ঈদে চাহিদা একটু বেশি থাকে, এটা সত্যি কথা। তো আমরা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেই, ওই জুয়েলারিগুলোর উপরেই ডিসকাউন্ট দেই যেগুলোতে বেশি নারীরা পছন্দ করে বা বেশি কিনতে চায়। ভালো চলছে আমাদের।
3: আচ্ছা, তো একটু ছেলেবেলায় ফিরে যাই, তাই না? দেখা যায় যে ঈদ এখন যে কাজের একটা প্রেশার বড়বেলায় এসে, ছোটবেলায় এমনটা ছিল না। আপনার ছেলেবেলার ঈদটা কেমন ছিল?
5: ছোটবেলার ঈদ ছিল বেস্ট
3: আসলে,
5: এবং সেই ঈদটা আসলে আমরা কখনো ফিরে পাবো না। আর ওই ঈদে মনে হতো যে আসলে ঈদ, কিন্তু এখন তো সেই ঈদের আনন্দ আসলে নাই। আমরা এখন বড় হয়ে গিয়েছি, আমাদের দায়িত্ব বেড়ে গেছে। ছোটবেলায় আমাদের কোনো দায়িত্ব ছিল না, আমরা অনেক মজা করতাম, অনেক।
3: আচ্ছা, এই যে শহুরে ঈদ আর গ্রামের যে ঈদ, এখন আপনি কাজের কারণে শহুরে জীবনে চলে এসেছেন, তো এটার মাঝে যে তফাৎটা কিরকম মনে হচ্ছে, কিভাবে আসলে এই তফাৎটাকে দেখছেন?
5: আসলে গ্রামের ঈদগুলোতে কিন্তু আমরা ছোটবেলায় যে ঈদটা করতাম, বড় হয়ে তো আসলে গ্রামে তেমন একটা ঈদ করা হয় না। চাকরি করি, উদ্যোক্তা, দেখা যায় ঈদের সময় ঠিকই যাই, কিন্তু ওই গিয়ে দেখা যায় রেস্ট করা হয়, ঘুমানো হয় এখন। আর ছোটবেলায় যেটা হতো, গ্রামে থাকতে সারা এলাকা আমরা ঘুরে বেড়াতাম। একটা আমাদের গ্রুপ ছিল, আমরা যারা সমবয়সী ছিলাম সবাই সবার বাসায় যেতাম, সেমাই খেতাম, নতুন নতুন পোশাক পরতাম। আর শহরের তো আটকা জীবন, সত্যি কথা, যেটা আটকা জীবন। আর যেহেতু আমরা ছুটি পাই, চাকরি করি, ওই দুইটা দিন আমাদের ছুটি থাকে, আমরা রেস্ট করি, ঘুমিয়ে কাটাই, যেটা সত্যি কথা।
3: আসলে কেমন যেন এলোমেলো হয়ে গেছে
5: সব। একদম।
3: আচ্ছা, আপনার এই কথার সাথে আরেকটু কথা জুড়ে দেই, আমার নিজের স্মৃতিও মনে পড়ছে। একটা সময় কিন্তু ছিল যখন আমরা নিজেরা নিজেরাই আমাদের কাপড় ডিজাইন করতাম, সুই সুতোর যে কাজ ছিল, সেই বিষয়গুলো যদি একটু বলতেন।
5: আসলে আমাদের সময় এত ট্রেনিং ছিল না, এটা আপনিও জানেন, আর এখন তো অনেক বেশি ট্রেনিং। তো আগে যেটা হতো, আমাদের বড় আপুরা, আমাদের খালারা, চাচিরা উঠানে বসে কাজ করতো,
3: দেখে দেখে
5: সেলাইয়ের কাজ করতো, আমাদেরকে বলতো এই আসো, তোমরা একটু করো, তোমরা একটু শিখো। আমরা কিন্তু এভাবে শিখেছি, এবং আমাদেরকে দেখা যেত খুশি হয়ে হয়তো বা 10-20 টাকা দিত যে নাও তোমরা এটা দিয়ে কিছু খেও। আর এখন তো আসলে ট্রেনিং এর ব্যবস্থা আছে, এখন নারীরা অনেক সুযোগ পাচ্ছে। আমাদের সময় এত ট্রেনিং ছিল না, তবে ওই সময় আমরা শিখতে পেরেছি অনেক বেশি।
3: সবশেষে আমাদের যারা কৃষাণী মা ও বোনেরা আছেন, তাদের উদ্দেশ্যে এরকম স্বপ্নের বা এরকম অনুপ্রেরণার যদি কিছু একটা বলতেন।
5: অবশ্যই বাংলাদেশের শক্তি হচ্ছে কিষাণীরা, এবং তারা যদি কৃষি কাজ না করে আমরা কিন্তু আসলে ওনাদের মাধ্যমে আমরা বেঁচে আছি। তো আমি ওনাদেরকে বলবো, ওনারা যে কাজে আছে সেই কাজকেই যেন ভালোবেসে আরো এগিয়ে নিতে পারে, আমার তাদের প্রতি এই শুভকামনা রইল।
3: অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
2: কাজের সাথে আড্ডা আর গানের একটা দারুণ সম্পর্ক রয়েছে। গল্প করতে করতে কিংবা গান গাইতে গাইতে অথবা গান শুনতে শুনতে কাজ করলে কাজের চাপ অনেকটাই কমে যায়। তাই গানকে বলা হয় মানসিক অবসাদ কমানোর টনিক, মনের খোরাক। আর আনন্দকে বাড়িয়ে দিতে যে কোনো উৎসব আয়োজনে গান সঙ্গী হবে, এ তো শতত সত্যি। তো চলুন বন্ধুরা, একটি চমৎকার গান শুনে আসি। ঈদ আয়োজনে শোনাব ঈদের গান। শিল্পী বশিরুজ্জামান সাব্বির এবং শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে কাজী শফিকুল ইসলামের কথায় এবং রফিকুল আজিজের সুরে শোনাব গানটি।

0: মানেই নানা রকম খাবারের আয়োজন। সকাল থেকেই বাড়িতে আসতে শুরু করে অতিথি, আর স্বাভাবিকভাবেই পরিবারের লোকজন ও অতিথি আপ্যায়নের জন্য রান্নার গুরুদায়িত্ব থাকে আমাদের মা বোনদের কাঁধেই। কোরবানিকৃত পশুর মাংসের পাশাপাশি টক, ঝাল, মিষ্টি কত রকমের খাবার যে তৈরি করা হয় তার হিসেব নেই। তৈরি করা হয় নানা স্বাদের পিঠাপুলি এবং মিষ্টি জাতীয় খাবারও। আপনজনদের খাইয়ে তৃপ্ত হয় আমাদের মা বোনেরা। যুগ যুগ ধরে চলে আসা এই নিয়ম আজও একইভাবে চলছে। প্রিয় শ্রোতা, এবারে ঈদের প্রিয় রান্নাবান্না নিয়ে কথিকা। পাঠ করছেন বিশিষ্ট রন্ধন শিল্পী তাপসী মরিয়ম বেগম।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমরা এই যে ঈদে সবাই একসাথে, পরিবারের সবাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই একসাথে বসে এই যে সবাই ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিচ্ছি, ঈদের রান্না যে আমরা সবাই একসাথে খাই, এটার মধ্যে আসলে একটা অন্যরকম আনন্দ থাকে, যে আনন্দটা আমাদের পারিবারিক যে বন্ধনটাকে সেটাকে আরো সুদৃঢ় করে। শ্রোতা বন্ধুরা, আমি আজকে কথা বলবো ঈদের রান্নাবান্না নিয়ে। মাংস রান্নার জন্য প্রয়োজনীয় মশলা যেগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে সংরক্ষণ করতে হবে। কোরবানি ঈদে ময়লাটা একটু বেশি হয়, অতিরিক্ত ময়লা হলে সেগুলো আমরা কোথায় সংরক্ষণ করব এবং ময়লাগুলো কোথায় ফেলবো সেগুলো আমাকে আগে থেকে ঠিক করে রাখতে হবে। পানি সরবরাহ আছে কিনা, আমাদের গ্যাসের সরবরাহ আছে কিনা সেগুলো কিন্তু আগে থেকে আমাকে রেডি করে রাখলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হবে। এটাতে গেল রান্নাঘরের প্রস্তুতি। আমি এখন একটু বলতে চাচ্ছি যে রান্নার প্রস্তুতি, আমি যদি রান্নার প্রস্তুতিটা আগেই নিয়ে থাকি তাহলে আমার ঈদের দিনের যে ঝামেলা সেটা একটু অনেকটাই কমবে বলে আমি মনে করি। তো প্রথমেই আমি বলবো যে মশলার কথা, যে আমাদের রান্না করার জন্য কি কি মশলা লাগতে পারে, কি ধরনের আমি মেনু তৈরি করব, তার জন্য আমার কি কি উপকরণ লাগবে সেগুলো আমার যদি আগে থেকে রেডি করে রাখতে পারি, আদা বাটা, রসুন বাটা এগুলো যদি আমি একটু আগেই করে রাখি তাহলে ভালো হয়। অনেক সময় পেঁয়াজ পেরেস্তাটা যদি করে আমি আগে এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিই তাহলে কিন্তু ঈদের দিন আমার ঝামেলাটা একটু কম হবে। গুঁড়া মশলা যদি একদিন আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এটা আমার জন্য খুব সহজ হবে। আবার ডেজার্ট জাতীয় আইটেম যেমন সেমাই, পায়েস, পুডিং, মিষ্টি এগুলো কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে ভালো লাগে, তো সেটা যদি আমরা ঈদের আগের দিন তৈরি করে রাখি সেটাও আমার ঈদের দিন ঝামেলাটা কমাবে। আবার মুরগি রোস্ট যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে এই রোস্টের মাংসটা কিন্তু আমরা আগে ভেজে রাখতে পারি। তারপরে কেউ যদি কাবাব তৈরি করতে চান, শামি কাবাব বা চপ জাতীয় কোনো খাবার তৈরি করতে চান সেটাও কিন্তু আমরা কিছুটা হাফ ডান করে বা একটু প্যাটি তৈরি করে আমরা ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনার বক্সে নর্মালে কিন্তু রেখে দিতে পারি। তাহলে ঈদের দিন হয় কি, আমাদের মেহমান আসলে বা বাসার কেউ যদি খেতে চাই আমরা কিন্তু চট করে সেটাকে ভেজে দিতে পারবো, এতে আমার সময়টা এবং পরিশ্রমটা কম হবে। আবার ঈদের দিন মাংস যদি রান্না করতে চাই আমি বলবো যে মাংসটা আগে থেকে ধুয়ে একটু মেরিনেট করে রাখলে ভালো হয়, এটাকে আমরা বলি হাফ কুক। হ্যাঁ, মেরিনেশন করলে যেটা হবে যে আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, মাংসের মধ্যে মশলাটা ঢুকবে এবং মাংসটা কিন্তু নরম হবে, এবং আমার মাংসে আসলে যদি ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া থাকে সেটাও কিন্তু আমার এটাকে রক্ষা করবে। তো মেরিনেশনটা আমরা টক, দই, আদা, রসুন বাটা বা মশলা দিয়ে মাখিয়েও কিন্তু আমরা মেরিনেশন করতে পারি। আবার ঈদের দিন শুধু তো মাংসই খাওয়া হয়, তো সেই ক্ষেত্রে যদি সবজিটা একটু কোনো ধরনের সবজি আইটেম থাকে সেটা আমাদের জন্য একটু আমার মনে হয় স্বাস্থ্যকর হবে। তো সবজিটা যদি আমরা আগে একটু কাটাকুটি করে রেখে দিই, পেঁয়াজটাকে আগে কেটে জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে সংরক্ষণ করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর কি। তো আমি তো এখন আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি তো রান্নার কথা বললাম, আমরা অনেক সময় সেমাই রান্না করি রান্নাতে, তো সেমাইটাতে একটু সামান্য যদি আমরা ঘি দিয়ে ভেজে সেমাইটা রান্না করি তাহলে কি হবে, একটা চমৎকার সুগন্ধ আসবে এবং এটা স্বাদটা বেড়ে যাবে। আবার বিরিয়ানি বা পোলাও যদি রান্না করতে চাই সেই ক্ষেত্রে আমরা একটু চালটা ভালোভাবে ভেজে নিব, একটু সামান্য ঘি দিয়ে, একটু গরম মশলা দিয়ে চালটা যদি একটু সুন্দর করে আমরা ভেজে নিই তাহলে যেটা হবে কি, চালের ভেতরে যে সুগন্ধটা সেটা ছড়িয়ে পড়বে, চালটা একটু একটার সাথে আর একটা লেগে থাকবে না, আমার কিন্তু চালটা বা পোলাও বিরিয়ানি যেটাই বলি না কেন সেটি কিন্তু ঝরঝরে হবে। এখন মাংসটা খাওয়া বেশি হবে, তো মাংসটা তো আসলে আমরা যাদের কোলেস্ট্রলের সমস্যা আছেন বা যারা একটু ডায়েট করতে চান তারা মাংসটা খাবো কিন্তু পরিমাণে একটু কম খাওয়ারই চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে মাংসটা আমরা যদি অল্প আছে ধীরে ধীরে রান্না করি তাহলে এটার হচ্ছে দীর্ঘ সময় ধরে রান্না করলে এটার স্বাদটা থাকবে এবং গন্ধটাও অটুট থাকবে। আর চর্বিটাকে আমরা চেষ্টা করব যতটুকু পারি চর্বিটাকে অ্যাভয়েড করতে, চর্বিটাকে একটু বাদ দিয়ে মাংসটা রান্না করার চেষ্টা করব। কারণ চর্বিতে আসলে তো ফ্যাটি অ্যাসিড থাকে, এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো সেই ক্ষেত্রে এটার উপায় হচ্ছে আমরা মাংসটাকে মেরিনেট করব, আর মাংসটাকে গরম পানি দিয়ে, রান্নার আগে যদি আমরা গরম পানি দিয়ে মাংসটাকে একটু ভালো করে ধুয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে মাংসের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা কিন্তু একটু হলেও কমবে। আর মাংসটা আরেকটা হয় কি, যে মাংসটা অনেক সময় পুড়ে যায়, কিন্তু তারপর আমরা সেই পোড়াটাকে একটু ওইটা দিয়ে হয়তো অনেক সময় ওটাকে ফেলে দিই না, ওইটা সহই আমরা রান্না করি। তো পোড়া মাংসটা আসলে রান্নার স্বাদটাকে নষ্ট করে দেয়। তো এই জন্য মাংসটা যখন পুড়ে যায় বা কোনো কারণে যদি লেগে যায় পাতিলা, তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে আমরা সুন্দরভাবে আরেকটু নতুন করে সেটাকে রান্না করার চেষ্টা করব। আর মাংসটা রান্না করার পরে আমরা কিন্তু এটা দীর্ঘক্ষণ বাইরে ফেলে রাখবো না। এটাতে যেটা হবে কি, যে এটাতে ব্যাকটেরিয়া মানে গ্রো করার একটা পসিবিলিটি থাকে। তো সেজন্য মাংসটাকে রান্না করার পরে আমরা এটাকে যত দ্রুত সম্ভব খাওয়া হয়ে গেলে আমরা এটাকে ফ্রিজে উঠিয়ে রাখবো। রান্নার ক্ষেত্রে বলে যে আগে দর্শনধারী পরে গুণ বিচার। পরিবেশনের ক্ষেত্রে আমাদের যে বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আমাদের প্লেটিংটা, যেটা আমরা পরিবেশন করব সেটা যেন ওভার প্লেটেড না হয়, মানে একেবারে বেশি খাবারগুলো আমরা যেন খাবারের পরিবেশন না করি, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। অনেকে যেটা করে ডেকোরেশনের জন্য অনেক কিছু দেয় আর খাবারটাকে অল্প করে দেয়, তো এটা হয় কি, দেখতে বেশি ডেকোরেশন হয়ে গেলে আসলে খাবারটা, যে খাবার খাবো সেই খাবারটাকে আসলে চোখে পড়ে না। আর আমরা খাবারের স্বাদ বাড়ানোর জন্য কাজু বাদাম, কিশমিস, জাফরান এগুলো ব্যবহার করতে পারি। তারপরে আমরা যখন বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করব, তো ডেজার্টটাকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে ভালো লাগে। যখন আমরা রান্না করা খাবারের সাথে যখন কাঁচা কিছু দিয়ে পরিবেশন করব, তখন কিন্তু কন্টামিনেশন একটা বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এটা একটু খেয়াল রাখার চেষ্টা করব। আর আমরা আসলে যেহেতু মাংস আইটেম ঈদে বেশি খাওয়া হয়, কোরবানি ঈদ, তো আমরা একটু চেষ্টা করব যাতে মাংসটা আমাদের হজম হয়, সেই জন্য আমরা খাবারে একটু বোরহানি বা টক দই এই বিষয়টা রাখার চেষ্টা করব। তারপরে আমাদের রায়তা তৈরি করা যায় টক দই দিয়ে, শশা দিয়ে রায়তাটা খেলেও কিন্তু হজম হয়। আদা পানিটাও কিন্তু আমাদের এর জন্য, হজমের জন্য ভালো, তো সেইটাও আমরা একটু খাওয়ার চেষ্টা করব। আর এত বেশি আমাদের মাংস খাওয়া হয়ে যায় যে এটা আসলে আমরা মনে করি যে এই কয়দিন মাংস খাওয়া হয়ে গেছে, এখন আমরা তখন হয় কি, আমাদের মুভমেন্টটা মানে শরীর চর্চাটা ছেড়ে দিই। খাওয়ার পরে একটু যদি আমরা হাঁটাহাঁটি করি, আধা ঘন্টা হলেও যদি আমরা, 40 মিনিট বা 25 মিনিট হলেও যদি আমরা একটু হাঁটাহাঁটির মধ্যে থাকি, তাহলে কিন্তু আমাদের এই যে অসুখ বিসুখ বলেন বা এই যে মাংস খাওয়ার পরে একটা মোটা হওয়ার প্রবণতা, এটা কিন্তু একটু আমার মনে হয় কমে যাবে। তো এই বিষয় আসলে একটু খেয়াল রাখলে ঈদের আনন্দটা আরো বেশি আনন্দময় হবে। এবং আমরা অনেক সময় হয় যে খুব বেশি একেবারে খেয়ে ফেলে, হয়তো সবাই একসাথে বসতে গেলে সেতে পরিমিত খাবার আমরা খেতে পারি, সেই বিষয়টাও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। আপনাদের সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের আনন্দ সবার সাথে সুন্দর করে ভাগ করে নেবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
0: প্রিয় মা ও বোনেরা, এবারে ঈদের খাবারের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সাক্ষাৎকার ভিত্তিক পরামর্শ জানব ডক্টর শায়লা নাসরিনের কাছ থেকে। বিভাগীয় প্রধান মা ও শিশু পুষ্টি বিভাগ, মাতৃসদন হাসপাতাল, ঢাকা। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জোবায়েদ হোসেন পলাশ।
2: কিশানী মা বোনেরা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার আনন্দ এখনো সবার ঘরে। কেমন কাটছে ঈদ?
3: চমৎকার কাটছে। তবে আমাদের আসলে বছরে দুটা ঈদ, দুটা ঈদের কিন্তু একদমই আলাদা। রোজা ঈদে যেমন আমরা একটু ঘুরে বেড়াই, কিন্তু কোরবানিতে কিন্তু আমাদের একটু দায়িত্ব বেশি থাকে, যেহেতু কোরবানি হচ্ছে। তো কোরবানি ঈদের কিন্তু কিছু বিশেষত্ব থাকে, কারণ এটা হচ্ছে যে মাংস খাওয়া ঘিরে নিয়ে আমার মনে হচ্ছে যে এটা কোরবানির কাজে দায়িত্ব যেমন থাকে, আনন্দ থাকে, সবকিছু মিলে। বিশেষ
2: প্রথমেই যে কেন আসলে এই সময় একটু বাড়তি সতর্কতা প্রয়োজন খাবারের ব্যাপারে বিশেষ করে?
3: আসলে কোরবানির মূল বিষয় হচ্ছে মাংসকে ঘিরে, মানে মাংস খাওয়া নিয়ে হচ্ছে আমাদের ঈদটা। তবে এদিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের বয়স কিন্তু সবার একরকম না। পরিবারের সদস্য আমরা বিভিন্ন রকম বয়সে, অনেকে ছোট আছে, বড় আছে, বা কিশোর কিশোরী আছে, বা অনেকে কোমরবিডিটিতে ভুগছেন, অসুখে ভুগছেন, হাই প্রেশার আছে, মানে আমরা একটা পরিবার কিন্তু অনেকের সমন্বয়ে গঠিত। তিদিন হলে কিন্তু অনেকে আমরা গ্রামের বাড়ি চলে যাই, বা অনেক আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু আমরা ঈদ করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের বয়সটা, সাধারণত যদি আমরা ছোট বয়স হয় তাহলে তো মাংস খেতেই পারছে। যদি একটু বয়স হয় সেক্ষেত্রে আমরা বলবো একটু রইসই খেতে, বিশেষ করে পরোটা বা গরু মাংস খেতে পছন্দ করে বা খাসির মাংস, আমরা পরোটার বদলে দিয়ে রুটি করতে পারি ঈদের পরের দিন। রুটি সাথে সবজি থাকলো, ফল থাকলো, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। অনেক সময় বোরহানি করা, টক দই খাওয়া বা সালাদ খাওয়া, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার, কারণ ঈদের দিন আমরা যে পরিমাণে খাই অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাই, কাজে নিয়ন্ত্রণটা ধরতে হবে ঈদের ঠিক পরের দিন থেকে।
2: যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের ব্যাপারে আপনি একটু বাড়তি সতর্কতার কথা বলছিলেন, এই অস্বস্তি থেকে কিভাবে আসলে মুক্তি পাওয়া যেতে পারে?
3: ঈদের দিন আসলে অতিরিক্ত খাওয়াটাই হচ্ছে অস্বস্তির কারণ। হঠাৎ করে আমরা এত বেশি খাচ্ছি, এই অস্বস্তিটার জন্য আমাদের যেটা করতে হবে, ঈদের দিন খাবারের সাথে সাথে সব ধরনের ব্যালেন্স ডায়েটটা করতে হবে। শুধু মাংস দিয়ে খাবার না, সাথে সবজি আছে, ফল আছে, ফাইবার জাতীয় খাদ্য, এই খাবারগুলো আমাদের নির্বাচন করতে হবে। বা আমরা যদি মাংসটা যে রান্না করি, যারা আমরা গৃহিণী আছি, রান্না করছি, ঘরের দায়িত্বে আছি, তারা কিন্তু আমরা মাংসটাতে যদি আমরা একটা টক দই, ভিনেগার কিংবা পেঁপে এই জাতীয় সবজি দিয়ে যদি একটু আলাদা করে রান্না করতে পারে, তাহলে কিন্তু আমাদের অস্বস্তিটা হয় না। আমরা করি কি, অতিরিক্ত জাল দিয়ে ফেলি এবং অতিরিক্ত তেলযুক্ত মাংসটা খেয়ে ফেলি, যার জন্য অস্বস্তিটা হয়। তবে লক্ষ্য রাখতে হবে যে অল্প অল্প করে বারবার খাও, তাহলে হয়তো অনেকখানি অস্বস্তি এড়ানো যাবে।
2: পুষ্টিবিদ হিসেবে আপনি আর কি কি পরামর্শ দিবেন যে ঈদের পরের এই সময়টা কি বিষয়ে কোন কোন বিষয়ে একটু বাড়তি যত্নবান হওয়া দরকার?
3: প্রথমেই বলবো যে কুরবানির ঈদ আমাদের সবার জন্য, কুরবানির ঈদ আসছে, আসবে এবং আরো আসবে, কাজেই কুরবানির ঈদগুলো যদি আমরা সুন্দরভাবে করতে চাই আমাদের দিনটা পরিকল্পনা করতে হবে। আমরা কোন কোন খাবার খাবো, আমরা এমন কোন গুরুপাক খাবার খাবো না যেটা আমাদের অস্বস্তির কারণ হবে, বা রান্নার সময় আমরা একটু স্বাস্থ্যবিধি মেনে রান্না করব। যেমন কোরবানির মাংসটা যখন আমাদের আসে, অনেক মাংস আমরা পাড়া প্রতিবেশী বা দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়ার পর অনেক মাংস বাসায় থেকে যায়, সেটাকে যদি আমরা সংরক্ষণ করে খুব ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে মাংসটা একটু চেপে পানিটা ফেলে আমরা সুন্দর করে শুকনা আমরা কোনো বক্সে বা আমরা ব্যাগে রেখে দিতে পারি সংরক্ষণ করার জন্য। আর যাদের একটু শুকিয়ে নিতে, পানিটা একটু ঝরিয়ে নিতে হবে। আর যদি বাহিরে যারা অনেকে ফ্রিজ নেই বা এরকম যদি থাকেন, সেক্ষেত্রে আপনারা পানিটা ভালো করে ঝরিয়ে শুকিয়ে একটু লবণ পানিতে উঠিয়ে আমরা এটা শুকিয়ে নিতে পারি, অনেকটা জাস্ট শুকনো মাংসের মতো, ওটাও সংরক্ষণ করা যেতে পারে, সারা বছর সেটা খাওয়া যেতে পারে, এটা খুবই স্বাস্থ্যসম্মত। আর পাশাপাশি আমি যা বলবো যে আমরা তো রান্না হচ্ছে আমাদের আশেপাশে পরিবেশ, সেটা থেকে একটু নজর রাখতে হবে। আমরা মাংস কেটে ফেলে রেখে যাবো তা না, আমাদের নিজ দায়িত্বে জায়গাটা পরিষ্কার করে রাখার ব্যবস্থাটা করতে হবে, কারণ সুস্থ থাকতে হলে আমাদের নিজেদের কিন্তু এই দায়িত্বগুলো নিতে হবে।
2: স্বাস্থ্যসম্মত ভাবে মাংস সংরক্ষণ যেমন জরুরি, ঠিক তেমনি আমাদেরই শরীর সুস্থতার জন্য আমাদের সার্বিকভাবে পরিবেশকে সুরক্ষিত রাখতে পারলে আমরাও থাকবো সুস্থ।
3: এটাই হচ্ছে বড় কথা, যে আমরা সুস্থ সুন্দর ভাবে থাকবো এবং সবাইকে নিয়ে থাকবো। শুধু আমরা বলতে আমাদের চারপাশে যারা আছে সবাইকে নিয়ে আমরা, আর আমরা একটু লক্ষ্য করব যে আমরা খাবার সময় মাংস চর্বিটা যেন ফেলে দিই এবং অতিরিক্ত চর্বিটা যেন যোগ না করি।
2: নিশ্চয়ই ঈদ আনন্দের, কোরবানির ঈদের যে মাংস সেই খাবারের তৃপ্তি না থাকলে আনন্দ যেন পূর্ণতা পায় না, কিন্তু তৃপ্তির পাশাপাশি পরিমিতি বোধও আমাদের থাকা দরকার। ঈদের এই সময়টা আনন্দের হোক, সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আমাদের কৃষাণী মা বোনেরা নিশ্চয়ই আপনার আলোচনা থেকে উপকৃত হবেন এবং সচেতন হবেন, সতর্ক থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: ঈদুল আজহা মুসলিম উম্মার অন্যতম বড় ধর্মীয় উৎসব। কোরবানি মানে শুধু পশু কোরবানি নয়, বরং নিজেদের খারাপ রিপু এবং বাজে স্বভাবেরও কোরবানি হোক, এমনই প্রত্যাশায় বিদায় নেব আজ। কৃষাণী মা ও বোনেরা, আপনাদের আরও একবার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সকলের ঈদ কাটুক আনন্দে আর পরিপূর্ণতায়। ঈদ মোবারক। তবে যাবার আগে জানিয়ে দিতে চাই শেষের কথাগুলো। অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম ফাতেমা জেবুন্নেসা, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমেদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কৃষাণী।
5: কোরবানির পশুর চামড়া অনভ্যস্ত হাতে না ছাড়িয়ে দক্ষ লোক দিয়ে সঠিকভাবে ছাড়িয়ে নিন, কারণ চামড়া মূল্যবান জাতীয় সম্পদ, এর অপচয় রোধ করুন। চামড়া ছাড়ানোর জন্য উপযুক্ত ছুরি ব্যবহার করুন এবং ছাড়ানোর আগে ছুরি দিয়ে সঠিকভাবে দাগ দিয়ে নিন। মূল্যবান চামড়া যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। জবাই করার পর পশুর চামড়ার উপর রক্ত জমাট বাঁধতে দেবেন না, তাতে চামড়ার ক্ষতি হতে পারে। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন ফ্যামিলি কার্ড বিষয়ক গান সমবেত কণ্ঠে, গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

0: আবু বকর সিদ্দিক রচিত ও সুরারোপিত ফ্যামিলি বিষয়ক গান শুনলেন, ফ্যামিলি কার্ড বিষয়ক গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে। আপনাদের সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ঈদের গান সমবেত কণ্ঠে। গানের কথাগুলো সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী।

0: এতক্ষণ সমবেত কণ্ঠে ঈদের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি মেজবা বাপ্পি, আমি আসছি গান নিয়ে বাংলাদেশ বেতারের পবিত্র ঈদ উল আজহার বিশেষ গীতি নকশায়। ঈদ আনন্দে বাংলাদেশ বেতারের সাথে থাকুন।
1: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, এখন শুনবেন দেশের গান, শিল্পী বশিরুজ্জামান সাব্বির এবং গানটির গীতিকার কবির বকুল, সুর করেছেন গানটির গীতিকার নিজেই।

0: কবির বকুলের কথাও সুরে এতক্ষণ দেশের গান শুনলেন। শিল্পী ছিলেন বশিরুজ্জামান সাব্বির।
1: বাংলাদেশ বেতার, আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর ও টাঙ্গাইল অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর, আবারও বলছি 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও মংলায় 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ও টাঙ্গাইলে 21 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 65%, সন্ধ্যা 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:11, সূর্য অস্ত যাবে সন্ধে 6:41। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা রিয়ানি হোসেন। মেড অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি গাস্টি উইন্ড ফ্রম ওয়েস্ট অর নর্থ ওয়েস্টার্ন সাইড অ্যাট এ স্পিড অফ 60-80 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর অ্যান্ড টাঙ্গাইল। River ports of these areas have been advised to hoist riverine cautionary signal number 2. I repeat, riverine cautionary signal number 2. Otherwise, elsewhere of the country, there are chances of rain or thunder shower in association with temporary gusty or squally wind at a speed of 45-60 km. And river ports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporary gusty or squally wind with lightning flashes may expected at some places over Rajshahi, Dhaka, Khulna, Borishal and Chattogram, one or two places over Rongpur, Mamansingh and Silla division. Moderately heavy shower may expected at places over the country. Day temperature may remain nearly unchanged and night temperature may increase slightly over the country. Highest temperature of the country today as recorded in Khulna and Mongla 36.5 degrees Celsius and lowest at Silat and Tangail 21 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 35.4 degrees Celsius, minimum 26 degrees. Humidity recorded in air at 9 a.m. 65%, at 6 p.m. 65%. The sun rises over Dhaka tomorrow at 5:11 a.m., sets at 6:41 p.m. That's the end of the weather report for this time.
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পরবর্তী সময়ে ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে সাতটা ত্রিশ মিনিটে, রাত নটা বেজে পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। পবিত্র ঈদ উল আজহা এর দ্বিতীয় দিন উপলক্ষে নাটক প্রীতি শুনবেন রাত দশটায়, রচনা দেলার হোসেন দুলাল, প্রযোজনা আব্দুল আজিজ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 30 মে শনিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখনই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মৌসুমী ঘোষ। স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হবে আগামীকাল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মী। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। একইভাবে দেশের সব জেলা, মহানগর ও অন্যান্য ইউনিটেও আগামীকাল ভোরে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে রাজধানীর রমনা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনে দেশ জুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দ ঘন দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। নানা কারণে যারা ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তারা অনেকেই আজও ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। ঈদ উল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাস্তায় নেই গাড়ির চাপ, শব্দ দূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আজ ফাঁকা দেখা গেছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বিনোদন প্রিয় মানুষের ঢল নেমেছে। ঈদ উল আজহার দ্বিতীয় দিনে আজও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছে নগরবাসী। প্রথম দিনে কসায় না পাওয়া, উপযুক্ত স্থান সংকট কিংবা ব্যক্তিগত নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি তাদের অনেকেই আজ পশু কোরবানি করছেন। সকাল থেকে উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পশু জবাই ও মাংস প্রস্তুতের দৃশ্য দেখা যায়। পাশাপাশি ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। এদিকে কোরবানি ঈদের দ্বিতীয় দিনে রাজধানীতে জোরদার করা হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। নতুন করে কোরবানি হওয়ায় বর্জ্য দ্রুত সরাতে মাঠে কাজ করছেন দুই সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্নতা কর্মী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি দ্বিতীয় দিনে প্রায় ১১,৭৭৬ টন বর্জ্য অপসারণে লক্ষ্যে কাজ করছে। উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ৫,০০০ টনের বেশি বর্জ্য অপসারণে অভিযান চালিয়ে যাচ্ছে। ডিএসসিসির তথ্য অনুযায়ী ঈদের দিন রাত ১২টা পর্যন্ত ১৪,৮১৪ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। এদিকে ডিএনসিসি রাত ১২টা পর্যন্ত ৮,০৭৬ টন বর্জ্য অপসারণ করে। ঈদ উল আজহার দ্বিতীয় দিনে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠেছে গাজীপুর সাফারি পার্ক। আজ সকাল থেকেই পার্কের প্রধান ফটক ও কোর সাফারি পার্ক এলাকায় টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় হাজার দর্শনার্থীকে। ঈদের ছুটিকে পরিবার ঘিরে পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটাতে সকাল থেকেই দলে দলে পার্কে ভিড় করেন দর্শনার্থীরা। তাদের উপস্থিতিতে পুরো পার্ক জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকার সূর্যোদয় ৫টা ১১ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪১ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮টা ৫ মিনিটে।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: আসো আসো ভাবি, কেমন আছো? কও।
3: আলহামদুলিল্লাহ ভালোই আছি।
5: আর ওই যে বকুলি,
3: কেমন আছো?
6: বকুলি ভালো আছে।
5: বকুলি তো সব কথা ভালোই
3: থাকে। ভালো তো দেনা কত সুন্দর জামা পরে আইছে।
5: শোনো,
6: লাল টকটকা।
3: হ্যাঁ
7: এই শোনো, এই যে তোমার যে বাড়ির পিছনে যে গরুর যে ভুড়ি টুড়ি এগুলি কেটে আছে, এগুলি দিয়ে কিন্তু গন্ধ বেরিয়ে শুরু হয়েছে। এগুলি তোমার
6: ইয়ে বলবো না, কই লোকে কি কয়।
7: আরে আমি তোমার বাড়ির পাশে আছি, তুমি গন্ধ পাইছি।
5: খারাপ খারাপ জগড়ে করো।
6: শোনো শুনি,
5: জগড়ে করো না, ছড়া ভাই জগড়ে করো না।
6: না বল নি আসছে কালকে, আমরা কইলাম না
3: বকুলি না ওইটা শেফালি মা।
5: এই যে যা হয়ে গেছে আজকের দিনে সবাই মাফ করে দাও, যে সবাই মিলে মিশে থাকুক, এটাই অঙ্গীকার হোক, তাই না? তো এই যে আমরা যে বর্জ্য নিয়ে করলাম, বর্জ্য আমার বর্জ্য, আমি যদি সঠিক ভাবে যদি বর্জ্যটা আমি গর্ত করে ফালাই ওর মধ্যে ঢাইকে না দেই, তাহলে ওর মধ্যে থেকে মশা মাছি জমবো,
3: পরিবেশ নষ্ট হইব,
6: কত জীবাণু।
5: হ্যাঁ কত জীবাণু হইব না, এটা তোমার বাড়ির মানুষ অসুস্থ হইব, সুন্দরভাবে আসরটা শেষ করে সবাই বাড়িতে যাই। যে কথা আমি কিছু ভুলে গেছি, বুঝছো? তোমাকে বাড়ি তোমাকে জন্য সুন্দর করে খিচুড়ি আর ওই যে কোরবানির
6: গোশত
5: নিয়ে যাও, আসলের পরে তোমরা
6: সবাই।
5: তো আমরা এই আসর পরে সবাই মিলাই এই বোনা খিচুড়ি আর বোনা মাংস
6: দিয়ে।
5: এখন তোমার একটা কমছে তো বকুলি, রাগ কমছে তো তোমার?
3: যাক
6: এখন সে ঠান্ডা হয়েছে।
5: হ্যাঁ তাহলে আসো, তাহলে আমরা আসর শুরু করি, ওটা পরেরটা পরইব, আগেরটা আগে হইব। তা আসো শুরু করি, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজকে একটা বিশেষ নাটক কিন্তু আসছে। আজকে আমরা নাটক শুনবো একটা, এই নাটকের রচনা হইল জাহিদ হোসেন বাবুল আর প্রযোজনা মোহাম্মদ মোশাররফ হোসেন। তাহলে আসো আমরা ঈদের এই নাটকটা শুনি।
3: আচ্ছা শুনি,
5: মাস্টার বাড়ি নিয়ে শুনি।
8: গহর ভাই কি করো তুমি?
9: গরুরে গোসল করাই।
8: খালি পানি দিয়া ডললে হইব? একটু সাবান দিয়াও পরিষ্কার করো, দেখতে সুন্দর লাগবো।
9: ঠিকই কইছস, কথায় বলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।
8: হেইটা আমি জানি।
9: শোন, তুইও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সাইজা গুজা থাকিস। জানোস তো সৌন্দর্য হইতেছে নারীর অলঙ্কার।
8: কিসের মধ্যে কি পান্তা ভাতে গি। এখন যাও গরুর জন্য ঘাস নিয়ে আসো।
9: ভ্যানের
8: উপর বড়, এটা কি আফা?
10: এইটা হইল ফ্রিজ।
9: দুলা ভাই ঘরে তো ফ্রিজ আছে, আবার কেন?
8: যত বেশি ফ্রিজ থাকবো তত বেশি জিনিস রাখুন যাইবো।
10: কলমি তুমি হালকা বুঝছো, পুরা বুঝো নাই।
9: দুলা ভাই আমার একটু পুরা বুঝাই দেন না।
10: এই যে আমরা ঈদে বেড়াইতে আসছি, মিনিমাম এখানে এক মাস থাকবো।
8: খুব ভালো হইব দুলা ভাই, আমরা অনেক আনন্দ করতে পারবো।
9: এই আনন্দের লগে ফ্রিজের কি দরকার?
10: শুনলাম আব্বাজান নাকি বিরাট সাইজের একটা গরু কিনছেন কোরবানির জন্য।
9: যে দুলা ভাই, ওই যে দেখেন গরু।
10: সত্যি তো বিশাল সাইজের গরু।
8: মাশাআল্লাহ গরু দেখতে খুব সুন্দর।
10: এখনই তার সাথে ছবি তুলা ফেসবুকে দিতে যাব।
8: দুলা ভাই আমি থাকতে পারো আপনার লগে?
10: অবশ্যই, আনন্দ করতে হয় সবাই মিলা। আলিফ বেগম নিও আসো,
8: ছবি পরেও তোলা যাইবো।
11: আগে ভ্যান থেকে ফিরিজ নামাও।
10: ও এই গহর কলবি, ধর তো ধর ধর, খুব সাবধান খুব সাবধান।
12: আসসালামু আলাইকুম দুলা ভাই, আমরাও এসে গেছি, কেমন আছেন দুলা ভাই? আরে আপনি দেখি নতুন ফ্রিজ নিয়ে আসছেন।
10: ইয়েস, ডাবল সিস্টেম, ডিপ নরমাল মিলাইয়া।
13: আমরাও খালি হাতে আসি নাই দুলা ভাই, দেখেন সাথে কি নিয়ে আসছি।
11: লাইলা তুই দেখি ডিপ ফ্রিজ নিয়ে আসছস।
13: হ্যাঁ পা, এইবার মেলা দিন থাকনের ইচ্ছা আছে তাই ফ্রিজ নিয়ে আসছি।
9: আমার মাথা ওলায় যাইতেছে,
8: কারণ কি
9: এইবার কি ফ্রিজ দিয়াই ধইব?
13: গহর দাঁড়ায় সস্কার, ভ্যান থেকে ফ্রিজ নামা।
9: নামা কলমি, তুইও ধর।
12: এবার যাও ঘরের কোথায় ফ্রিজ ফিট করবা তার জায়গা ঠিক করো।
11: আম্মা আব্বা
12: আসসালামু আলাইকুম। আব্বা
14: ওয়ালাইকুম আসসালাম।
10: আব্বা আপনি ভালো আছেন?
8: আম্মা তুমি কেমন আছো?
15: আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।
9: কলমি ধর ধর ফ্রিজটা ধর।
14: গহর দুইটা ফ্রিজ কোথেকে আসলো?
8: আপাদুল্লা ভাইরা ফ্রিজ নিয়ে আসছেন।
14: ফ্রিজ নিয়ে আসছে মানেটা বুঝলাম না।
15: ঘরে ফ্রিজ থাকতে ফ্রিজ দিয়া কি করুম?
11: তোমাগো জামাই ইচ্ছা করছে তাই আনছি।
13: আমি আপার মতো বড় ফ্রিজ আনি নাই, ছোট ফ্রিজ আনছি, বেশি জায়গা লাগবো না।
14: বেশি কম জায়গার কথা না, প্রয়োজনের বাইরে কোনো কিছু করা আমি পছন্দ করি না। এখন ওই ফ্রিজ ফেরত দেওয়ার ব্যবস্থা করো।
10: আব্বা ক্ষমা করবেন, এই ফ্রিজ ফেরত দেওয়া যাইব না।
14: কেন?
12: আব্বা টাকা তো দেয়া হয়ে গেছে, এখন তারা ফ্রিজ ফেরত নিলেও টাকা কিন্তু ফেরত দিব না।
15: আমরা কি তোমাদের ফ্রিজ আনতে বলছি?
10: তা বলেন নাই, কিন্তু এটা একটা বিশাল দায়িত্ব।
12: জি, আর সেইটা অনুধাবন করেই আমরা নিয়ে আসছি।
8: সাসি দেখেন ফ্রিজের রং মেলা সুন্দর।
9: হ্যাঁ সাসি, হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে।
14: তা তোমরা কি দায়িত্বের কারণে ফ্রিজ আনছো কাও দেখি?
10: কুরবানির ঈদ,
12: আমরা শুনলাম আপনি বিশাল সাইজের গরু কুরবানি দিবেন।
15: কথাটা ভুল বললা বাবাজি,
14: কুরবানি কোনো ছোট বড় বিষয় না,
15: যার যার সামর্থ্য মতো কুরবানি দিতে হয়।
14: এই জাতীয় কথা কখনো বলবা না, কুরবানি হইল আল্লাহর সামনে ত্যাগ করা।
12: ত্যাগের মধ্যেই তো আনন্দ আছে আব্বা।
10: সেই আনন্দরে আরো আনন্দময় করার লেগে আমরা ফ্রিজ নিয়ে আসছি।
13: আব্বা আম্মা আগে আমাগো কারণটা শোনো।
15: বলো শুনি,
13: কুরবানির গোস্তগুলা কি করবা?
15: সব কি একলগে খায়া ফেলবা?
12: কি বলেন আপা, একলগে এত গোস্ত খাইলে অসুখ হইব।
10: তারপর সরাসরি হাসপাতালে যাইতে হইব।
11: কুরবানির গোস্ত মেলা দিন ঠিক রাখনের লাইগা আমরা ফ্রিজ নিয়ে আসছি।
13: গোস্ত সারা বছরের লাইগা ফ্রিজে থাকবো, যখন মন চাইব একটু একটু রান্না করে খাবো।
14: আমি তোমাদের এই শিক্ষা দিছি, কুরবানির গোস্ত ফ্রিজে রেখে সারা বছর খাওয়ানোর জন্য। সুবিয়া বেগম ঘরে আসো।
12: আম্মা আব্বা, আম্মা আব্বা বোধহয় মাইন কইরা ভিতরে গেল, রাগ কইরা চলে গেল।
10: মনে হয় আব্বা অতিমাত্রায় মাইন করছে,
12: ব্যাপারটা কি হইল?
0: কলমি
8: কি
0: এই নে তোরিদের গিফট, সোনো পাউডার, একটা থ্যাংক ইউ দে।
8: থ্যাংক ইউ পরে দিমু, আইস ঈদের দিন তাই। আফা ঈদ মোবারক।
13: ঈদ মোবারক। এই আপার কাছে যাও, রাগ ভাঙাও, ঈদের দিন মন মরা হয়ে থাকলে কি আনন্দ হয়।
12: দূর ফ্রিজ আনলাম, আব্বা আম্মা কোথায় খুশি হইবেন তা না, রাগ করলেন।
15: লাইলা কি রে, আব্বা আম্মা রাগ ভাঙছে?
13: না, কতবার ডাকছি কোনো সাড়া দেন নাই।
14: গহর, ওই গহর।
9: জি চাচা।
14: দেখছস কয়টা বাজে?
9: জি।
14: আরে যা গরু নিয়ে চল, গোসল করাইতে হইব।
9: আনতাছি চাচা।
11: কলবি।
8: জি চাচি।
11: তুই আমার সাথে আয়, কত কাজ পড়ে আছে।
8: আইতাছি চাচি।
10: আব্বা আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।
14: ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক।
12: আম্মা ঈদ মোবারক।
13: ঈদ মোবারক।
11: আলিফ লাইলা।
15: জি আম্মা।
11: তোরা যা নাস্তা রেডি করা আছে, জামাইদের নিয়ে নাস্তা কর।
10: আম্মা এই কোরবানি শেষ হওয়ার আগে কোনো কিছু খাওন যায় না।
12: মানে যার নামে কোরবানি দেয়া হইব।
15: তোমার নামে তো আর কোরবানি দেয়া হইতেছে না।
14: এই তত্ত্ব তো তোমরা বেশ ভালোই জানো দেখতেছি।
15: কি বলো আব্বা, কোরবানির অর্থ বুঝি আমরা জানি না।
13: তোমাদের কাছ থেকেই তো সব শিখছি,
15: আর সেই শিক্ষা তোরা ভুলে গেলি কেমনে?
10: আব্বা আম্মা আমরা ফ্রিজ নিয়ে আসছি, সেটা কি অন্যায় হয়েছে?
12: আব্বা, অন্যায়টা কি হয়েছে যদি একটু বলতেন।
14: তোমরা ঈদুল আজহার অর্থ জানো?
10: অবশ্যই জানি। ঈদুল আজহা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা।
11: আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে অনুগত হইয়া নিজের মনের হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান সহ সব ধরনের কুপ্রবৃত্তিকে দমন করার জন্য
16: হালাল পশু আল্লাহর নামে জবাই করার নাম কোরবানি।
12: মানুষ যত দামি, যত বড় আর যে রঙেরই পশু কোরবানি করুক না কেন,
11: তার গোশত, রক্ত ও রং আল্লাহর কাছে পৌঁছায় না।
10: পৌঁছায় মনের অবস্থা, মন পবিত্র কিনা।
16: এত কিছু জানা মানুষগুলা মেলা দিন ফ্রিজ ভর্তি করিয়া কোরবানির গোশত খাওয়ার পরিকল্পনা নিলি কেমনে তোরা? হ্যাঁ
12: আম্মা, দান দক্ষিণা করার পরও কিন্তু নিজেদের অনেক গোশত থাকবে।
11: এত গোশত আমরা কোথায় রাখুম?
10: বাইরে রাখলে নষ্ট হয়ে যাব,
12: তখন তো ঠিকই ফ্রিজের দরকার পড়বে।
16: আরে বাবা, বাড়িতে তো একটা ফ্রিজ আছে।
14: প্রথমে কি ভুলটা করছো তোমরা জানো?
10: বুঝতে পারছি না আব্বা।
14: তা হইলো, তোমাদের মনে আগেই উদ্দেশ্য ছিল কুরবানির গোশত ফ্রিজে রাখিয়া মেলা দিন ধরে খাইবা।
16: কুরবানির মধ্যে যে ত্যাগ রয়েছে সেইটা আগে চিন্তা না কইরা গোশত জমা রাখা খাওয়ানোর চিন্তা করছো।
17: হ্যাঁ আম্মা, ঠিক কথা বলছো। এই কথা আগে আমাকে মাথায় আসা উচিত ছিল।
10: তাই তো, এই কথা কেন আমার মাথায় আসলো না?
12: আব্বা আম্মা, আপনারা আমাদের ভুল শুধরাই দিয়েছেন, তার জন্য আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আপনাদের কথায় আমাদের কোনো দুঃখ নাই।
11: তোমরা আমগরে মাফ কইরা দাও, আমরা ভুল করছি।
17: ত্যাগের আনন্দ বুঝতে না পাইরা আমরা ভোগের আনন্দে মাতোয়ারা হইছি।
16: যাক, তোরা বুঝছো, সেজন্য আমাগো রাগ নাই।
14: ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হইল
16: পশু কোরবানি।
14: হ্যাঁ,
16: কোরবানির মাধ্যমে ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাইখা
14: এই শিক্ষা আমাদের সারা জীবন ধরে রাখতে হইব। ঠিক আছে?
12: ঠিকই বলছেন আব্বা। দুলাভাই, তাড়াতাড়ি চলেন, আমরা আগে মনের ভোগকে কোরবানি করি।
16: যদি ফ্রিজ না কিনা সেই অর্থ দিয়া পশু কোরবানি দিতা আর সেই গোশত গরিবদের মাঝে বিলাইয়া দিতা অনেক সওয়াব হইত।
12: জি আম্মা, আগামী বছর থেকে আমরা এইটাই করব।
10: তোমার সাথে আমি একমত সানি।
14: এটাও তোমাদের জন্য একটা ত্যাগ হইব, অন্যের মুখে হাসি ফুটব।
10: অবশ্যই আব্বা, আপনি ঠিক কথা বলেছেন।
16: যাও এখন সবাই ঈদের নামাজ পড়তে যাও, নামাজ পড়ে আইসা আল্লাহর নামে পশু কোরবানি দাও।
10: আব্বা চলেন, যাই আগে নামাজ পড়ে আসি।
14: হ্যাঁ চলো,
12: তারপর কোরবানি করব।
10: আমাদের ঈদ হইব ভোগের নয়, ত্যাগের।
12: ঠিক বলছেন দোলা ভাই, ত্যাগের মধ্যেই তো আসল আনন্দ।
18: ত্যাগের আনন্দে আনন্দিত হই আমরা সবাই।
19: ঈদ মোবারক।
5: নাটকটা কেমন লাগলো?
3: খুব ভালো লাগছে,
12: খুব সুন্দর।
5: ঈদের দেখো, ঈদের বিশেষ দিনে এই যে তোমাকে ঝগড়াঝাটি করলা, এইটার মধ্যে কিন্তু ঝগড়াঝাটি নাই, কিন্তু দেখছো কত মিলমিশে নাটকটা হইলো। তোমাকে এখানে তো শিক্ষার আছে কিন্তু, যে আমরা খালি বেহুদা ঝগড়াঝাটি কইরা নিজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি না করে মিলামিশে থাকলে এই আমাগো এর সমাজে শান্তিটা আসবো, বুঝছো? তাহলে ঈদের নাটকটা আমরা শুনলাম, রচনা জাহিদ হোসেন বাবুর, প্রযোজনা মোহাম্মদ মোশাররফ হোসেন। তো আরেকটা বিষয় আছে জানো,
7: আবার কি?
5: তোমাকে মনটা একটু ঠান্ডা করে
3: গান শোনাইবা।
5: এই যে মাস্টার ভাই আছে, মাস্টার ভাই শুনো।
6: আচ্ছা আমরা গান শুনবো
12: আজকে, ছায়াছবির গান শুনো।
3: হ্যাঁ, তাহলে তো আরো ভালো
6: হইবো, আরো ভালো লাগবে।
5: হ্যাঁ, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছায়াছবির গানও যে মাস্টার ভাই যেতে। ও প্রিয়তমা,
3: বাবা
6: খুব সুন্দর,
5: বালাম ও কোনাল, আর ছায়াছবি হলো প্রিয়তমা। তাহলে আসো এই প্রিয়তমা গানটা শুনো।
3: আচ্ছা শুনি।

0: আসো, আমরা এই যে পরিবেশ দূষণ,
1: হম
0: এই যে তুমি যে কথাটা প্রথমে শুরু করলা, এটা কিন্তু এই যে আমরা বর্জ্য ফেলাই, তারপরে নোংরা হয়, এই বর্জ্য দূষণ নিয়ে কিন্তু আমাকে সমাজের মধ্যে যেমন তোমাদের মধ্যে যে ঝগড়াটা হইলো, এরকম আরেকজনের সাথে ঝগড়া হইতে পারে।
2: তো
0: আসো এখন আমরা এই পরিবেশ দূষণ রোধে কোরবানির পশুর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, আসো এই ব্যাপারে একটা শুনি।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আপনাদের সবার জন্য রইল ঈদের অশেষ শুভেচ্ছা, ঈদ মোবারক। আজ আমরা আলোচনা করব পরিবেশ দূষণ রোধে কোরবানির পশুর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মহুয়া ইয়াসমিন, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার, প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
4: আপনাকে ধন্যবাদ। শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাই।
3: প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব পরিবেশ দূষণ কি।
4: পরিবেশ বলতে মানুষের পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়, অর্থাৎ আমরা যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করি এবং দৃশ্য ও অদৃশ্য উপাদান আমাদের জীবন জীবিকার উপর যে প্রভাব বিস্তার করে সম্মিলিতভাবে তাকে পরিবেশ বলে। আর আমাদের এই চারিপাশের পরিবেশকে আমরা নানাভাবে ব্যবহার করি, বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড করি, এর ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন হয়। এই পরিবর্তন যখন আমাদের ক্ষতির কারণ হয় তখন তাকে পরিবেশ দূষণ বলা হয়।
3: এবার আপনার কাছ থেকে জানতে চাইব কোরবানির পশুর বর্জ্য বলতে আমরা কি বুঝি বা কি বুঝব।
4: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশেই পশু কোরবানি করা হয়ে থাকে। পশু কোরবানির পর পশুর রক্ত, মলমূত্র, নাড়িভুঁড়ি এবং মাংস কাটার পর এর উচ্ছিষ্ট এই আবর্জনাগুলোকে আমরা কোরবানির পশুর বর্জ্য বলি। এই বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে পরিবেশ দূষিত হয়। পশু কোরবানির পর এই ময়লা আবর্জনা পচে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি হয়। এছাড়া কাক, বেড়াল, কুকুর এদের মাধ্যমে এসব বর্জ্য বিভিন্ন স্থানে ছড়ায়। এ ধরনের আবর্জনায় বিভিন্ন ধরনের জীবাণুর জন্ম হয় এবং চারিদিকে তা ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষিত হয়।
3: পরিবেশের সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব। এবার আপনার কাছ থেকে জানতে চাইব পরিবেশ দূষণ রোধ করতে হলে কিভাবে এই বর্জ্য অপসারণ করতে হবে।
4: কোরবানি পশু বর্জ্য অপসারণ করতে হলে আমাদের সকলেরই একটু সচেতন হতে হবে। পশু জবাইয়ের সময় পশুর মাথার কাছে গর্ত করে নিলে জবেকৃত পশুর রক্ত ওই গর্তে গিয়ে পড়বে এবং জবাই শেষে মাটি চাপা দিয়ে ফেলতে হবে। পশু কোরবানি যদি বাড়ির সামনে বা রাস্তায় হয় তাহলে কোরবানি শেষে রক্ত মাখা রাস্তাঘাট ধুয়ে পরিষ্কার করতে হবে। বাড়ির সামনে বা রাস্তায় রক্ত জমাট বাঁধার আগেই প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। এরপর জীবাণুনাশক ছিটিয়ে দিতে হবে, এতে দুর্গন্ধ ছড়াবে না। মাংস কাটার পর উচ্ছিষ্ট গলো এবং পশুর নাড়িভুঁড়ি পরিষ্কার করার পর যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে। নাড়িভুঁড়ি জাতীয় বর্জ্য কোনোভাবে পয় নিষ্কাশন নালায় ফেলা যাবে না। এ ধরনের বর্জ্য কয়েক ঘন্টার মধ্যে পচে দুর্গন্ধ ছড়ায়। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব এই বর্জ্য মাটিতে পুঁতে ফেলতে হবে বা সিটি কর্পোরেশনের ডাস্টবিনে ফেলতে হবে অথবা সিটি কর্পোরেশনের গাড়িতে পাঠানোর জন্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখতে হবে যাতে সহজে নিয়ে যেতে পারে।
3: সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইব বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের সকলের আরো কিভাবে সচেতনতা প্রয়োজন।
4: আমাদের দেশে অনেক ঘনবসতি এলাকা আছে যেখানে পশু জবাইয়ের পর সকল বর্জ্য অপসারণ করা খুবই কঠিন হয়ে পড়ে। সঠিকভাবে পরিষ্কার করতে না পারলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এক্ষেত্রে বাড়ির আশেপাশে কোনো পরিত্যক্ত জায়গা থাকলে সেখানে গর্ত করে সকল বর্জ্য মাটিতে পুঁতে ফেলতে হবে। আর যদি সম্ভব হয় সিটি কর্পোরেশনের ডাস্টবিন বা গাড়িতে বর্জ্য ব্যাগে ভরে ফেলার ব্যবস্থা করতে হবে। যেসব এলাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নয়, বাইরে অবস্থিত, সেসব এলাকায় পশু কোরবানির কাছাকাছি জায়গায় গর্ত করে সকল বর্জ্য ওই গর্তে ফেলে মাটি চাপা দিতে হবে। এতে আমাদের পরিবেশ অনেক সুন্দর ও দূষণমুক্ত থাকবে। এই দায়িত্ব আমাদের সকলেরই। ইতোমধ্যে অনেকেই পশু কোরবানি দিয়ে ফেলেছেন, তাই আমাদের সকলেরই কোরবানি পশুর বর্জ্য অপসারণ সম্পর্কে সচেতন হতে হবে।
3: আপনাকে অশেষ ধন্যবাদ। পরিবেশ দূষণ রোধে কোরবানির পশুর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে অনেক মূল্যবান তথ্য আমাদের জানানোর জন্য। আশা করি আমরা সকলেই এই বিষয়গুলো মেনে চললে অনেক উপকৃত হব।
4: জি, আপনাকেও অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, আমরা শুনলাম পরিবেশ দূষণ রোধে কোরবানির পশুর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, আর এই বিষয়ে বললেন ডাক্তার মহুয়া ইয়াসমিন, অবসরপ্রাপ্ত PSO অ্যানথ্রাক্স শাখা প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী ঢাকা। আর তার সাথে কথা বললেন মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন লাগলো কও? এই যে তোমরা ঝগড়াটা করলা শুনলা তো, এই যে কথা, হ্যাঁ জানলা তো, এই যে আমরা যে আমাদের যে আমরা পরিবেশে থাকি, আমাদের মধ্যে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক রাখতে হইব। তো যাওয়ানোর সময় হইলো, মাস্টার বাইরে তো নিয়ে আইলাম আজকে, তো মাস্টার ভাই খালি আসতেছে আসতেছে, আর মাস্টার ভাই তুমি কিছু কইবা নাকি?
1: আমাদের যে খুশি মাত্র আজকে ঈদের দ্বিতীয় দিন, তাই না? আর এই খুশিটা কিন্তু আমাদের সারা জীবন যেন থাকে, এইটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে।
0: তাহলে আজকের মতো আমরা আসর শেষ করুন। তো যাওয়ার আগে জানা দিই, আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তো মাস্টার ভাই, চলো যাই।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে জুবায়ের আল মাহমুদ, রাবিয়া সুলতানা শিউলি, বর্ষা আহমেদ ও আমি শিরিন বানু। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ সোলেমান হোসেন খান, রুহুল আমিন ও জাহাঙ্গীর হোসেন, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসসালামু আলাইকুম। প্রিয় সেনানৌ ও বিমান বাহিনীর সবার জন্য আন্তরিক শুভেচ্ছা, আমন্ত্রণ। আজকে দুর্বারে আপনারা শুনবেন পাঁচ পিছিল গানের অনুষ্ঠান ঝিলমিল। অনুষ্ঠানের প্রথমেই শুনবেন একটি দেশের গান। শিল্পী সানিয়া সুলতানা লিজা গানটি লিখেছেন এবং সুর করেছেন কবির বকুল।

দুবারে আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন ঈদের গান, শিল্পী জিনিয়া জাফরিন লুইপা ও মোহাম্মদ মেজবাহুল কবির বাপ্পি। আর গানের কথা লিখেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন সৈয়দ সাবাব আলীর আরজু।

দুর্বারে ঝিলমিল অনুষ্ঠানে আপনারা শুনছেন পাঁচ মিশিলি গান। আমাদের এবারের নিবেদন আধুনিক গান। গানের রচয়িতা জ্যোতির্ময় সেন, সুর আরোপ করেছেন রিপন খান। আমায় তুমি যত পারো অবহেলা করতে পারো, যুগলকণ্ঠে গিয়েছেন অপু আমান ও জানিতা আহমেদ চিলিক।

আপনারা দরবারি শুনছেন পাঁচ পিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারই শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত, আমার প্রাণের মানুষ আছে প্রাণে। গানটির শিল্পী মিতা হক।

ঝিলমিলের আয়োজনে এবারে শুনবেন একটি ছায়াছবির গান, ছায়াছবি প্রিন্স, একসাথে গেয়েছেন ইমরান ও কোনাল।

দুর্বারে পাঁচ মিশিলি গানের অনুষ্ঠান ঝিলমিল শুনছেন। এবারে শোনাব নজরুল সঙ্গীত। দূর দীপবাসিনী চিনি তোমারই চিনি, শিল্পী চম্পা বণিক।

এবারে শুনবেন রেনেসা ব্যান্ডের গান নকিব খানের কণ্ঠে তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে।

ঝিলমিল অনুষ্ঠানে এবারে শোনাব ঈদের গান। গানের রচয়িতা মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, সুরারোপ করেছেন আশরাফ বাবু। মনটা খুলে প্রাণটা খুলে গাই আনন্দের গীত, সুরে সুরে গিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি।

0: দুবারই আর শুনলেন পাঁচ মিশেল গানের অনুষ্ঠান ঝিলমিল। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার, খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। আগামীকাল এডিনবার্গে ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। এদিকে গতকাল উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ড ৯ উইকেটে নেদারল্যান্ডসকে পরাজিত করে শুভ সূচনা করেছে। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে স্কটল্যান্ড ১৪ ওভার ৫ বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ডাবলিনে ত্রিদেশে নারী টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ দলের মোকাবেলায় মাঠে নামবে। আজ রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। গতকাল উদ্বোধনী খেলায় স্বাগতিক আয়ারল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান করে। ১০৪ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১১ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামীকাল স্বাগতিক পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল ৫:৩০টায় খেলা শুরু হবে। দুদলের মধ্যে সিরিজের পরের ম্যাচ দুটি আগামী মঙ্গল ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আগামী রোববার ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। এর আগে বিকেল ৫টায় একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নেপাল নারী দলের মুখোমুখি হবে। এদিকে গতকাল বাংলাদেশ ৪-২ করে মালদ্বীপকে পরাজিত করে সুবিধাজনক অবস্থানে রয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজি ইংল্যান্ড জায়ান্ট আর্সেনালের মোকাবেলা করবে। আগামীকাল হাঙ্গেরি বুদাপেস্টের পুস্কাস অ্যারিনায় বাংলাদেশ সময় রাত ১০টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সেমিফাইনালের প্রথম লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করে, ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি ৬-৫ গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আর্সেনাল ও অ্যাথলেটিক মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়, ফলে দুই লেগ মিলিয়ে ২-১ এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হবে আর মাত্র শুরু হতে আর মাত্র দুই সপ্তাহের কম সময় বাকি। আগামী ১২ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এ আসর। ইতিমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ১২ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ১২টি গ্রুপে ৪৮টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৯ জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১১ জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনে এবং ১৪ জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৩টি ম্যাচই সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে। ১৭ জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচটি টি টোয়েন্টি সিরিজে প্রথমটি অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ৩ ম্যাচের একদিন আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান ক্রিকেট দল আগামী মাসে ভারত সফর করবে। আগামী ৬-১০ জুন পর্যন্ত চণ্ডীগড়ে স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্টে খেলছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তবে আফগান নির্বাচকরা এই অভিজ্ঞ স্পিনারকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন হাসমাতুল্লাহ শহীদি। আগামী ১৩ জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনে, ১৭ জুন লখনৌতে দ্বিতীয় এবং ২০ জুন চেন্নাইয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী মাসের ২১-২৭ তারিখ পর্যন্ত মানে রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। আগামী ১২ জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ১২টি দল অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগাহ সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। খেলাধুলা খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো। আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন, তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন। এখন প্রচারিত হচ্ছে মাগরিবের আজান, মাফ করবেন, ঈশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 30 মে শনিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11:00। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশ্র কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
4: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। প্রথম গানের শিল্পী রুনা লায়লা, ছায়াছবি ছোট সংসার।

শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এবারে শুনবেন সুইট হার্ট বাণী চিত্র থেকে গান, যুগলে গেয়েছেন ন্যান্সি ও হাবিব।

সুইটহার্ট বাণীচিত্রের গান শুনলেন ন্যান্সি ও হাবিবের কণ্ঠে, ভালো করে ভালোবাসাই হল না। শুনলেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে আগামীকাল দেশে পালিত হবে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আগামীকাল সারা দেশে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং কালো পতাকা উত্তোলন। ঈদ উল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ উল আজহার দ্বিতীয় দিনে আজও সারা দেশে বিরাজ করছে উৎসবের আমেজ, বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। দেশে 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও 10টি শিশুর মৃত্যু। যুক্তরাষ্ট্র এবং ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধিতে একমত, ডোনাল্ড ট্রাম্পের সম্মতির জন্য অপেক্ষা। এবং আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী আগামীকাল। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু পথগামী সদস্য তাঁকে হত্যা করে। এবারে শুনুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
2: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন ধূমকেতুর মতো, কিন্তু রেখে গেছেন ধ্রুবতারার মতো এক দীপ্ত আলো। 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার বাগবাড়ির এক সাধারণ মাটিতে জন্ম নিয়েছিলেন তিনি। কে জানত এই শিশুই একদিন হয়ে উঠবে বাংলাদেশের ইতিহাসের রূপকার এবং পথ প্রদর্শক। সময়ের স্রোতে ভেসে তিনি যোগ দিলেন সেনাবাহিনীতে। দেশের প্রতি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে করতেই 1960 সালে তার জীবনে বসন্তের মতো এসেছিলেন বেগম খালেদা জিয়া। শুরু হলো এক নতুন পথ চলা, যা কেবল দাম্পত্যের নয়, ছিল এক মহাকাব্যিক ইতিহাসের মেলবন্ধন। 1971 সাল, চারদিকে যখন ঘোর অন্ধকার, 25শে মার্চের কাল রাত্রের নৃশংস হত্যাকাণ্ডের পর জাতি যখন দিশাহীন, সে সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এলো এক অকতভয় কণ্ঠস্বর। মেজর জিয়ার কণ্ঠে স্বাধীনতার সেই অমিয় ঘোষণা বাঙালির বুকে জ্বালিয়ে দিয়েছিল মুক্তির অনির্বাণ শিখা। রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। পরবর্তীতে ইতিহাসের এক ক্রান্তি লগ্নে দেশ মাতৃকার আহ্বানে তিনি গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতির গুরুভার। শুধু শাসন নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চষে বেড়ালেন জিয়াউর রহমান, রোপণ করলেন বহুদলীয় গণতন্ত্রের বীজ। 1978 সালে জন্ম দিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের অবিনাশী দর্শন, আর সেই দর্শনকে ধারণ করেই আলোর মুখ দেখল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণের বিপুল রায়ে পুনরায় নির্বাচিত হয়ে গঠন করলেন এক যুগান্তকারী সরকার। জিয়া মানেই ছিল এক সোনালী অধ্যায়। তার শাসন আমলে বাংলাদেশ দেখেছিল এক নতুন অর্থনৈতিক বিপ্লব। খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব আর স্বনির্ভরতার মন্ত্রে উজ্জীবিত হয়েছিল গ্রামীণ অর্থনীতি। শুধু তাই নয়, বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকাকে তিনি এনে দিয়েছিলেন অনন্য মর্যাদা। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা বিশ্বে বাংলাদেশের শ্রমবাজারের দ্বার উন্মোচন করেছিলেন তিনি, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সেতুবন্ধন রচনায় তারই মস্তিষ্ক প্রসূত ফল ছিল আজকের সার্ক। কেমন ছিল জিয়াউর রহমানের শাসনকাল, যেমনটা বাংলাদেশ বেতারকে বলছিলেন কয়েকজন?
3: যথেষ্ট ভালো ছিল, তার অবদান কেউ বলতে পারবে না। সে যে কাজ বাজ করছে ওটা চিরদিন অমরই থাকবে।
4: তার শাসন আমলে তিনি যে কাজগুলো করছেন দেশের যত ভালো ভালো কাজ, যেমন খাল খনন থেকে শুরু করে কৃষকদের সহযোগিতা থেকে শুরু করে বিদেশে প্রবাসীদেরকে যে ফ্যাসিলিটি সে দিয়েছে, আমি শুনেছি যে খুব ভালো ছিল ওই সময়টা।
2: কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি স্বাধীনতার ডাক দিয়ে জাতিকে জাগিয়েছিলেন, সেই মহানায়ক চির বিদায় নিয়েছিলেন ভোরের আলো ফোটার আগেই। ১৯৮১ সালে ব্যক্তি জিয়াউর রহমানকে ঘাতকের বুলেটে স্তব্ধ করে দিয়েছিল ঠিকই, কিন্তু তার আদর্শকে মুছে দিতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন তার সুযোগ্য সহধর্মিনী বেগম খালেদা জিয়া, যিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
4: তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া অনেক কাজ করে গেছে বাংলাদেশের মানুষ অধিকার অংশে, তার খুব চাইতে আর কি আসলে খুব ভালো মানুষ ছিল।
5: যখন আমরা ছোট ছিলাম তখন শুনছিলাম যে জিয়াউর রহমান অনেক ভালো লোক ছিল, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন সৌদি আরবের সাথে নাকি ওনার সম্পর্ক ভালো ছিল, তখন আমাদের বাংলাদেশি বাঙালিরা অনেক ওই দেশে পাঠাইতো।
2: আজ চার দশক পর সেই মহান নেতার রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি তারই সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব পালন করছেন। পিতার সেই অসমাপ্ত স্বপ্ন, সেই স্বনির্ভর ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি আজ ১৬ কোটি মানুষের আলোকবর্তিকা। ৩০ মে আসে, ৩০ মে যায়, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো নির্দিষ্ট ক্যালেন্ডারের পাতায় বন্দী নন। তিনি মিশে আছেন এদেশের বাতাসে, ফসলের মাঠে আর প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ের মণিকোঠায়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ কোড়পত্র প্রকাশ। এদিকে কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। আগামীকাল বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। কবর জিয়ারাত শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এদিকে রোববার বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আয়োজনের প্রস্তুতি এবং দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন সভা সমাবেশ নিয়ে আজ রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার ভুল করলে সমালোচনা করা যাবে, তবে চক্রান্ত মেনে নেওয়া হবে না। তিনি বলেন, জাতীয় দুর্যোগ ও দারিদ্র্যসহ সব সমস্যার সমাধানে সরকার কাজ করছে, যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সবকিছুই সরকার বাস্তবায়ন করতে চাচ্ছে। ঈদ উল আজহার কোরবানির পশুর বর্জ্য অপসারণের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী বিকেলে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। তারেক রহমান এসব এলাকা ঘুরে নগর কর্তৃপক্ষের বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন। রাজধানীতে চলছে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের কার্যক্রম। বিশেষ প্রস্তুতি ও কর্মতৎপরতায় বর্জ্য অপসারণের দক্ষতার স্বাক্ষর রেখেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। একই সঙ্গে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতেও নানা উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন নাগরিকরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: কোরবানির ঈদে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। দুই সিটি কর্পোরেশনের হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী ও শত শত যানবাহন মাঠে রয়েছে। ঈদের দিনের কোরবানির বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে যেসব পশু কোরবানি করা হয়েছে সেগুলোর বর্জ্য দ্রুত সংগ্রহ করে নেওয়া হচ্ছে মাতুয়াইল ও আমিনবাজার ল্যান্ডফিল্ডে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাগরিকরা।
7: কোরবানি দেওয়ার পর ব্লিচিং পাউডার ইউজ করছে যথাযথভাবে, যেগুলো আদেশগুলো দেওয়া হয় সবাই সঠিকভাবে পালন করছে।
8: কয়েক জায়গায় এলাকায় খেয়াল করছি যে ওখান থেকে বর্জ্য দুপুর থেকে সরানো শুরু হয়েছে
9: সিটি কর্পোরেশন থেকে, তাদের উদ্যোগের কোনো কমতি নাই, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছেন।
6: এদিকে কোরবানির পশুর চামড়া সংরক্ষণেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সরকার বিনামূল্যে 30,000 টন লবণ বিতরণ করেছে। মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে এই লবণ। চামড়া নষ্ট হওয়া রোধে দ্রুত লবণ মাখিয়ে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চামড়া সংরক্ষণ বিষয়ে 22,000 মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রাম ও উপজেলা পর্যায়ে সংরক্ষিত চামড়া ঈদের 7 দিনের মধ্যে ঢাকায় না আনার নির্দেশনাও রয়েছে। চামড়া ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেট মুক্ত ও সুন্দরভাবে চামড়া কেনা হচ্ছে।
10: সব ঠিক আছে, কাঁচামালের কোনো সিন্ডিকেট নেই।
6: সংশ্লিষ্টরা বলছেন দ্রুত বর্জ্য অপসারণ ও সঠিকভাবে চামড়া সংরক্ষণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি মাহফুজা আক্তার সুমি। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাস্তায় নেই গাড়ির চাপ, শব্দ দূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আজ ফাঁকা দেখা গেছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। আরো শুনুন প্রতিবেদনে।
12: ঈদকে কেন্দ্র করে ছুটির আনন্দে মেতেছেন নগরবাসী। শুক্রবার সকাল থেকেই পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম ছিল চিড়িয়াখানা এলাকা। জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীরা টিকিট সংগ্রহ শেষে একে একে প্রবেশ করতে থাকেন ভেতরে। নারী, পুরুষ, শিশু, কিশোর সহ সব বয়সী মানুষের উপস্থিতিতে চিড়িয়াখানার ভেতর ও বাইরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এদিকে বিভিন্ন জাতের পশুর খাঁচার সামনে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কেউ কেউ আবার গাছের নিচে বসে জিরিয়ে নিচ্ছিলেন। পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, এছাড়াও পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে আসা ছোট বাচ্চাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
13: বাঘ দেখছি, সাপ দেখছি, বাদর দেখছি, হরিণ দেখছি, ময়ূর দেখছি, প্রথম দেখছি এমন বাঘটা।
12: জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, সাধারণত ঈদের পরের এই সময় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেশি হয়ে থাকে। এছাড়াও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
11: এদিকে অন্যান্য স্থানের মতো কক্সবাজারেও পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আরো শুনুন প্রতিবেদনে।
14: ঈদুল আজহার দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখর ছিল কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতে ছবি তুলে জেটস্কিতে চড়ে নীল জলরাশিতে গা ভাসিয়ে আনন্দ উপভোগ করতে দেখা গেছে পর্যটকদের।
15: আমার ইচ্ছা ছিল আমাদের ফুল বেচ আসার, কিন্তু বেচের অর্ধেক আসলাম। নেক্সট টাইম আমরা প্ল্যান করব, আমরা সবাই একসাথে আসি।
16: আমরা এখন কক্সবাজার আছি, অনেক দিনের স্বপ্ন আসছিল, আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে আসছে, অনেক এনজয় করতেছি, আমরা অনেক বন্ধু বান্ধব মিস করতেছি।
17: হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, আমি আমার ছেলেকে নিয়ে আসছি।
14: তপ্তরত আর ভ্যাপসা গরম কোনো কিছুই যেন বাধা হতে পারছে না উৎসুক দর্শনার্থীদের জন্য। এদিকে এই গরমে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের পর্যাপ্ত পানি পান, ছাতা, টুপি, ফুল হাতে গেঞ্জি ব্যবহার সহ নিজেদের যত্ন নিতে পরামর্শ দিচ্ছেন লাইফগার্ড সদস্যরা।
18: আমাদের দিক থেকে আমরা আমাদের সেবাটা সুন্দর করে সাজিয়েছি তিন স্তরে। আমাদের ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক নজর রাখতেছি, পেট্রোল টিম আছে, এবং যে এখানে যেখানে ওয়াটার কন্ডিশন একটু খারাপ সেখানে আমরা রেস্কিউ বোট নিয়ে লাইফগার্ড রাখছি।
14: ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সুপার নিহাত আদনান তায়ান।
19: আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা ও সেবা প্রদানকে কেন্দ্র করে আমরা প্রায় 80 প্লাস ফোর্স আমরা ডিপ্লয়েড করেছি। আমরা আমাদের নিরাপত্তা প্রোগ্রামটা রেডি করেছি, সেই অনুযায়ী আমাদের মূল যে তিনটা পয়েন্ট আমাদের লাবণী, সুগন্ধা এবং কলাতলী, পাশাপাশি হচ্ছে আমাদের ইনানি এবং পাটুয়ার টেক কেন্দ্রিক ও হিমছড়ি সহ আমরা এই 80 জন ফোর্স ডিপ্লয়েড রাখব। এই 80 জন ফোর্স আমাদের দুই পালায় নিয়োজিত থাকবে। পাশাপাশি আমরা আমাদের জেলা প্রশাসন এবং আমাদের জেলা পুলিশ তাদের সাথেও সমন্বয় রাখছি।
14: এসএম আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
11: নিজের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সাংবাদিকতা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এমন কোন জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হন। সাংবাদিকতাকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্র গঠনে বিশাল ভূমিকা রয়েছে, তবে দায়িত্বহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে সেজন্য সবাইকে সচেতন হতে হবে। তিনি আজ ঝিনাইদহের শৈলকোপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
20: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। রয়টার্সকে সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এটি অনুমোদন করেননি। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে এটি এখনও চূড়ান্ত হয়নি। সূত্র জানায়, এই চুক্তির ফলে যুদ্ধবিরতি আরও 60 দিন বাড়বে এবং কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে। এ সময় আলোচকরা ইরানের পারমাণবিক কর্মসূচির মতো কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। ওয়াশিংটন ও তেহরানের অনুমোদন পেলে এটি হবে 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে শান্তির পথে সবচেয়ে বড় পদক্ষেপ। ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে গত 7 দিনে অন্তত 15টি শিশু নিহত এবং আরও 62 জন আহত হয়েছে। জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জেনেভায় এক সংবাদ সম্মেলনে কথা জানান। হতাহতদের এই সংখ্যাকে উদ্বেগজনক বলে অভিহিত করে রিকার্ডো পিরেস জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সংঘাত চলাকালে অবশ্যই শিশুদের সুরক্ষা দিতে হবে। সুদানের উত্তর কর্ডোফান অঞ্চলে একটি গ্রামে ঈদুল আজহার সময় চালানো হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক। এই হামলার জন্য আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF বাহিনীকে দায়ী করে সংগঠনটি জানায়, সাম্প্রতিক যুদ্ধের কারণে সুদানের সাধারণ মানুষ ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এই হামলা চলমান পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। রোমানিয়ার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ড্রোন বিধ্বস্ত হয়ে দুজন আহত হওয়ার ঘটনায় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া তীব্র সমালোচনা করেছে। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর সময় এই ঘটনা ঘটে, তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং মস্কো এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। খেলার খবর ক্রিকেট। আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে আগামীকাল দেশে পালিত হবে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামীকাল সারাদেশে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল ও কালো পতাকা উত্তোলন। ঈদ উল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এবং আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হল।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। মুসলিম উম্মার বৃহত্তম ধর্মীয় উৎসব দুই ঈদের অন্যতম ঈদ উল আজহা আজ দ্বিতীয় দিন উদযাপিত হল রাজধানী ঢাকাসহ সারাদেশে। কুরবানির ঈদ হিসেবেও সমাদৃত এই ঈদের প্রথম দিনে গতকাল সর্বাধিক সংখ্যক পশু কোরবানি দেওয়া হয়। ঈদ উল আজহার আজ দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি হয়। উল্লেখ্য, পারিবারিক ঐতিহ্য ধরে রাখা, একের অধিক কোরবানি দেয়া, কষাইয়ের সংকট ও হাট থেকে গরু বাড়িতে পৌঁছাতে দেরি হওয়া সহ নানা ব্যস্ততায় অনেকেই যারা ঈদের প্রথম দিন পশু কোরবানি করতে পারবেন না তারা আজ কোরবানি দিয়েছেন। ইসলাম ধর্মের বিধি অনুযায়ী ঈদ উল আজহার দিন ছাড়াও জিলহজ মাসের 11 বা ঈদের দ্বিতীয় দিন ও 12 তারিখ অর্থাৎ ঈদের তৃতীয় দিন পশু কোরবানি করার বিধান রয়েছে। সেই হিসেবে আগামীকালও অনেকে পশু কোরবানি দিতে পারবেন। মূলত আল্লাহর প্রতি অপার আনুগত্য ও তাঁকে সন্তুষ্ট করতে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে বিশ্বের মুসলিম সম্প্রদায় উদযাপন করে ঈদ উল আজহা। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করেন এই ঈদ। প্রতিবছর ঈদ উল আজহায় সিটি কর্পোরেশন, বিশেষ করে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের কাছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে শহরকে পরিষ্কার করা একটা চ্যালেঞ্জ। এই বর্জ্য অপসারণের কাজ সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা না গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে পারে এবং দূষণ ঘটায়, এ থেকে নানা রোগও ছড়ায়। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় কোরবানির পশুর বর্জ্য বেঁধে দেওয়ার সময়ের আগেই অপসারণের দাবি করেছে দুই সিটি কর্তৃপক্ষ। 8 থেকে 8.5 ঘন্টায় সব বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে বলে সিটি কর্পোরেশন জানিয়েছেন। ঈদ উল আজহার প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনে কোরবানির পশুর বর্জ্য এবং অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম অত্যন্ত জোরদারভাবে পরিচালিত হয়। এই কাজে পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্ন কর্মীকে আগে থেকেই প্রস্তুত রাখে রাজধানীর দুই সিটি কর্পোরেশন। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ঈদ উল আজহা উপলক্ষে বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ডিএসসিসির আওতাধীন এলাকায় অতিরিক্ত জনবল, যানবাহন, কন্টেইনার ও পরিচ্ছন্নতা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি কর্পোরেশন থেকে আরও নানা পদক্ষেপ নেওয়া হয় সুষ্ঠুভাবে কোরবানি করা পশুর বর্জ্য অপসারণে। দুই সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়। বর্জ্য সংক্রান্ত তথ্য পেতেও ও দিতে হটলাইন ও কন্ট্রোল রুম স্থাপন করা হয় এবং বর্জ্য অপসারণ কাজ সময়মতো ও যথার্থ সময়ে করা হচ্ছে কিনা তা দেখতে তদারকি ও পর্যবেক্ষণ টিম গঠন করা হয়। এদিকে চামড়া শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। প্রতিবছর কোরবানির ঈদে ব্যাপক পরিমাণ চামড়া সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়। পরিসংখ্যান মতে সারা দেশ বছরে সংগৃহীত চামড়া 40% আসে কোরবানির ঈদ থেকে। সেই লক্ষ্যে সরকার কোরবানি পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছে। ঈদের ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন কোলাহলমুক্ত ও অনেকটাই ফাঁকা। রাজধানীতে এখন চিরচেনা যানজট নেই, সড়কে স্বস্তির চিত্র সর্বত্র। বিকেলে রাজধানী সহ আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। নগর জীবনের ব্যস্ততা আর ইট কাঠের শহরের কোলাহল থেকে কিছু সময় মুক্তির জন্যই বিভিন্ন বয়সী মানুষ শহরের বিভিন্ন স্থানে ঘুরতে বের হন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে। এই পরিস্থিতিতে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়া মানুষের ভিড় দেখা গেছে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে। এবারের ঈদের 7 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
11: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 30 মে শনিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণ

0: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা ১১টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্জে ও এফএম 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। প্রথম শিল্পী অপু আমান, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

0: কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে
1: না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠা নামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। অতিরিক্ত মাল বোঝায় নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না।
2: মনে রাখবেন, নৌ দুর্ঘটনার মুখ্য তিনটি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন। বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করবেন না এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে।
1: ভ্রমণের সময় দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না। চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না। ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। রাত্রিকালে নৌযানের সার্চ লাইট এবং নেভিগেশন লাইট সঠিক আছে কিনা তা দেখে নৌযান চালাবেন। বৈধ সার্ভিস সার্টিফিকেট ছাড়া কোনো নৌযান চালাবেন না। নদীপথে লঞ্চ চালানোর সময় প্রতিযোগিতা থেকে বিরত থাকুন। প্রতিটি লঞ্চের ধারণ ক্ষমতা বড় করে লঞ্চের সামনে লিখে রাখুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চালানো থেকে বিরত থাকুন।

0: অপু আমানের কণ্ঠে এতক্ষণ দেশের গান শুনলেন।
1: হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকাদান দুটি ডোজ সময় মতো নেওয়া উচিত। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নেওয়া যা উচিত, তাহলেই কিছুটা আপনি সুরক্ষা পাবেন। হাম খুবই ছোঁয়াচে, হাঁচি কাশির মাধ্যমে এটা ভাইরাস ছড়ায়। শিশুর কাছ থেকে আশেপাশে থাকা অনেক সুস্থ শিশুকেও আক্রান্ত করতে পারে, এর ফলে এলাকা জুড়ে ছড়াতেও পারে। সেই কারণে সচেতনতাই আপনাকে সুরক্ষা দেবে। সবসময় সচেতন থাকুন, সাবধানে থাকুন।
0: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: 웃들은 메탈 매거진.
1: আত্মত্যাগের মহিমায় আজও বুক হয়ে যায় হিম, তুমি দেখিয়েছ স্রষ্টার প্রেমে হে নবী ইব্রাহিম।
2: স্বপ্নের মাঝে বলছেন প্রভু আল্লাহ মেহেরবান, প্রিয় কিছু করো আমার নামেতে এক্ষুনি কুরবান।
1: মহান প্রভুর আদেশে তোমার অস্থির হলো দিল, প্রিয় শুধু আছে প্রাণের অধিক পুত্র ইসমাইল।
2: প্রাণের চেয়েও প্রিয় সন্তান তার বড় কিছু নাই, আল্লাহর নামে কোরবানি দিতে প্রস্তুত হলে তাই।
1: ছেলেও খুশিতে সঁপে দিতে প্রাণ দাঁড়িয়েছে সম্মুখে, ব্যথার সাগর উথাল পাথাল উঠেছে তোমার বুকে।
2: তবুও খোদার চাওয়ায় সত্য, সেই সত্যকে মানি, আপন ছেলেকে খোদার নামেই দিতে গেছ কোরবানি।
1: হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই শুরু কোরবানির। ইসলামের ইতিহাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের ত্যাগের মহান ঘটনা স্মৃতিকে কেন্দ্র করেই কোরবানির ঈদের সূচনা। মহান আল্লাহর আদেশ পালনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর সবচেয়ে প্রিয় জিনিস কলিজার টুকরো সন্তানকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। তাঁর এই আনুগত্য ও ত্যাগের মহান শিক্ষা আজও মুসলমানদের জীবনকে অনুপ্রাণিত করে। সেই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কুরবানি বা ঈদুল আজহার প্রচলন। গতকালই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ঈদুল আজহা। সবাইকে ঈদ মোবারক।
2: ভীষণ আনন্দ আর উচ্ছলতায় পার হয়ে গেল কুরবানির ঈদ। ঈদ শেষ হয়ে গেলেও ঈদের আনন্দ কিন্তু এখনো ধুমধাম করে চলছে বাংলার ঘরে ঘরে। আজ সবাই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো আর কুরবানির মাংস খাওয়ার মহা উৎসবে মেতে আছে।
1: কুরবানির ঈদ শুধু আনন্দের উৎসব নয়, মানুষের মনের মাঝে যে পশু প্রবৃত্তি থাকে তাকে কুরবানি করে নিজেকে পরিশুদ্ধ করাও কুরবানির মহান শিক্ষা। অন্তরে চেপে বসা লোভ অহংকার ও স্বার্থপরতা ত্যাগ করে মানবতার পথে চলার শিক্ষা দেয় এই উৎসব।
2: আমাদের সমাজে কুরবানির ঈদ মিলন মেলার এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে। শহর থেকে গ্রাম সব জায়গায় আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।
1: পরিবার পরিজন ও আত্মীয় স্বজন একত্রিত হয়ে আনন্দ উদযাপন করে। ঈদের প্রকৃত শিক্ষা যদি আমাদের নিজেদের জীবনে ধারণ করতে পারি, তাহলে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তাই আসুন কুরবানির আনন্দের পাশাপাশি পরিচ্ছন্নতার দিকেও সমান গুরুত্ব দিই। সকলে দায়িত্ববোধের মাধ্যমে গড়ে তুলি সুন্দর স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন বাংলাদেশ। প্রিয় শ্রোতা, উত্তরণের শুরুতেই আপনাদের জন্য আমরা মেলে ধরছি বিস্ময়কর সংবাদের ডালি বিশ্ববিচিত্রা। বিশ্ববিচিত্রার জন্য তথ্য সংগ্রহ ও সংকলন করেছেন শারমিন আক্তার
2: আর পড়ে শোনাচ্ছেন জাবেদ কাদ্দার।
3: সকালের নাস্তা, অফিসের কাজের ফাঁকে কিংবা বিকেলের আড্ডায় গরম গরম সিঙ্গারা যেন আমাদের রসনা মেটায়। বৃষ্টি হোক কিংবা কাঠফাটা রোদ্দুর, সিঙ্গারার স্বাদ কখনোই কমে না। ময়দার খোলসের ভিতরে আলু বাদাম সহ মশলাদার পুর সঙ্গে টক মিষ্টি চাটনি, এই স্বাদের তুলনা হয় না নামিদামি রেস্তোরাঁয় দেশ বিদেশের বড় বড় শেফের রান্নার সঙ্গেও। সিঙ্গারা আজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই সিঙ্গারার শেখর যে বহুদূরের এক ইতিহাসে গাঁথা তা অনেকেই জানি না। কিভাবে সিঙ্গারায় বাংলায় এলো আর কিভাবেই বা এত জনপ্রিয় হয়ে উঠল, সেই গল্পই আজ আমাদের বিশ্ববিচিত্রায়। ইতিহাসবিদদের মতে সিঙ্গারার প্রাচীন রূপ ছিল সাম্বোসা ও সাম্বোসাক, যা পারস্য অঞ্চলে বেশ জনপ্রিয় ছিল। প্রায় দশম থেকে ১৩০০ শতাব্দীর মধ্যে এই খাবারের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন পারস্য ও আরবি সাহিত্যে। সে সময় এটি ছিল মাংস, বাদাম ও মশলা দিয়ে তৈরি এক ধরনের ভাজা পিঠা, যা রাজদরবার ও ধনী সমাজে পরিবেশন করা হতো। ১৩০০ শতাব্দীতে দিল্লি সালতানাতের সময় মধ্য এশিয়া থেকে আগত ব্যবসায়ী ও শাসকরাই এই খাবার নিয়ে আসেন। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনীতেও সাম্বোসাকের নাম উল্লেখ করেছেন, যা সে সময় রাজকীয় ভোজে পরিবেশন করা হতো। তবে উপমহাদেশে আসার পর সিঙ্গারার রূপ ও স্বাদে আসে বড় পরিবর্তন, বিশেষ করে বাংলায় এসে এটি সম্পূর্ণ নতুন এক পরিচয় পায়। এখানে মাংসের পরিবর্তে আলু, মটরশুঁটি, পেঁয়াজ, বাদাম ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি পুর ব্যবহার শুরু হয়। মূলত বাংলার মানুষের খাদ্যাভ্যাস, জলবায়ু এবং সহজলভ্য উপকরণ এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটিশ শাসনামলে সিঙ্গারা আরও জনপ্রিয় হয়ে ওঠে। শহরের রাস্তায় ধারের দোকান, চায়ের স্টল এবং হোটেলগুলোতে ত্রিকোণ বা পিরামিড আকৃতির খোলসের মধ্যে নানারকম পুর ভরা খাবারটি সহজলভ্য হয়ে যায়। কম খরচে পেট ভরানোর উপযোগী হওয়ায় এটি দ্রুতই সাধারণ মানুষের প্রিয় খাবারে পরিণত হয়। বিশেষ করে কলকাতা এবং ঢাকার মতো শহরে সিঙ্গারা হয়ে ওঠে বিকেলের নাস্তার প্রধান আকর্ষণ। সিঙ্গারার জনপ্রিয়তার পেছনে আরেকটি বড় কারণ হল এর সহজলভ্য ও বহুমুখিতা। এটি যেমন ঘরে সহজে তৈরি করা যায়, তেমনি রাস্তার পাশের দোকানেও সহজে পাওয়া যায়। সময়ের সঙ্গে সঙ্গে সিঙ্গারা শুধু একটি খাবার নয়, বরং বাঙালির সামাজিক সাংস্কৃতিক জীবনের অংশ হয়ে উঠেছে। চায়ের কাপের সঙ্গে সিঙ্গারা মানি আড্ডা শুরু, গল্পের ঝাঁপি খোলা। সঙ্গে যদি থাকে এক কাপ চা, তাহলে ষোলো আনাই পূর্ণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই খাবারটি আমাদের জীবনের সঙ্গে মিশে আছে।
2: বন্ধুরা, এবার আরও একটু বাড়তি আনন্দ আপনাদের জন্য রয়েছে আমাদের উত্তরণের ডালিতে এবার, আর তা হল শ্রোতাদের পাঠানো ঈদ শুভেচ্ছা।
1: এই কুরবানির ঈদে আমাদের শ্রোতা বন্ধুরা দেশের নানা প্রান্ত থেকে ভালোবাসার মালা গেঁথে অসীম আন্তরিকতায় পাঠিয়েছেন ঈদের শুভেচ্ছার মিষ্টি মধুর কথাগুলো।
2: এখন শোনাবো সেই ভালোবাসার মাধুর্যময় কথাগুলো।
4: আমি ইসমাইল হোসেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী, উপস্থাপক উপস্থাপিকা ও সকল শ্রোতাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
5: আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ শিপন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইয়ের গোপালগঞ্জ। সকল বেতার শ্রোতা বন্ধু, বেতার কলা কুশলী ও সুমন উদ্যায় সহ সবাইকে পবিত্র ঈদ উল আজহার অফুরান শুভেচ্ছা, ঈদ মুবারক।
6: শামীম আকন্দ, কালীগঞ্জ গাজীপুর। ত্যাগের মহিমায় ভাসর হয়ে এলো পবিত্র ঈদ উল আজহা, খুশির জোয়ারে ভেসে যাক আজ মনের সকল আকুলতা। কুরবানির এই পবিত্র দিনে মুছে যাক সব ভেদাভেদ, হৃদয়ে ছড়াক ভালোবাসার আলো, দূর হোক সব ক্ষেত, সুখ শান্তি আর আনন্দের ছোঁয়ায় ভরে উঠুক সবার ঘর, সবাইকে জানা ঈদ মুবারক, ঈদ মুবারক।
7: মোহাম্মদ নাসির হোসেন, চরহাতিভাঙ্গা, কাঠারবিল, দেওয়ানগঞ্জ, জামালপুর থেকে। বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা কর্মচারী এবং উত্তরণ পরিবারকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
8: বনলতা সেন ও কাঁচাগোল্লার দেশ খ্যাত ঐতিহাসিক নাটোর জেলা থেকে বলছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম শেখপাড়া, পোস্ট সোনাপুর, থানা বাগাতিপাড়া। উত্তরণ পরিবার তথা বাংলাদেশ বেতার ও বেতারের প্রাণ সকল শ্রোতা বন্ধুদের জন্য আমি ঈদের শুভেচ্ছার সমাহার ইথার মালায় ছড়িয়ে দিলাম। ত্যাগের শিক্ষা থেকে আমাদের জীবন হোক আত্মশুদ্ধির আলোয় আলোকিত। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
9: কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর চরিডাঙ্গা, দৌলতপুর মানিকগঞ্জ থেকে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে উত্তরণ পরিবারের সবার জন্য রইল অগণিত ভালোবাসা এবং ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক।
1: শ্রোতা বন্ধুরা, যারা ইমেইলের মাধ্যমে ঈদ শুভেচ্ছা পাঠিয়েছেন, এবারে সেগুলো আপনাদের কানে কানে পৌঁছে দিই। আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ঘোড়া দায়ের, ডাকঘর সুলতান শাহী, জেলা গোপালগঞ্জ থেকে এই ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন।
2: মহান স্রষ্টার প্রতি ভালোবাসা প্রকাশ ও তার রহমত প্রাপ্তির আশায় ত্যাগ শিকারের এক বিস্ময়কর নিদর্শন ঈদুল আজহা। ঈদুল আজহা যেন সকল মুসলিমের মনে নিয়ে আসে শান্তি, সৌহার্দ্য আর পবিত্রতার ছোঁয়া। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার প্রাণ ঢালা শুভেচ্ছা।
1: এবারে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন
2: মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আরপাড়া, আমডালা, শিবালয়, মানিকগঞ্জ থেকে।
1: বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা কর্মচারী ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, এই প্রত্যাশা করি।
2: এবার যার শুভেচ্ছা বার্তাটি আমরা পড়ব, মোহাম্মদ তারিফ হাসান, রজনীগন্ধা বেতার শ্রোতা ক্লাব, মাগুড়া, ফুলের ঘাট, কিশোরগঞ্জ, নীলফামারী থেকে।
1: গভীর ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাই বাংলাদেশ বেতারের জনপ্রিয় রাতের অনুষ্ঠান উত্তরণ পরিবারকে।
2: ত্যাগ, ভালোবাসা আর মানবতার বার্তা নিয়ে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি আর আল্লাহর অফুরন্ত রহমত।
1: সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। এবারে HM তারেক, প্রেসিডেন্ট, উচ্চ DX কর্নার, আলী শাহরদি, মদনগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ থেকে পাওয়া এই ঈদ শুভেচ্ছা।
2: খুব ছোট্ট করে তিনি লিখেছেন, প্রিয় উত্তরণকে ঈদুল আজহা 2026-এর প্রীতি।
1: ফারুক আহমেদ, সভাপতি, স্মার্ট রেডিও লিসনার্স বেতার শ্রোতা ক্লাব, জোনাইডাঙ্গা, উলিপুর, কুড়িগ্রাম।
2: তিনি লিখে পাঠিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতারের মহাপরিচালক, উপমহাপরিচালক, পরিচালক, উপস্থাপক, উপস্থাপিকা, কলাকুশলী এবং বেতার সংশ্লিষ্ট সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসুন পশু কোরবানির মাধ্যমে আমরা আমাদের মনের পশুত্বকে কোরবানি দিই। এবারে যার লেখাটি আমরা পড়ব, তিনি হলেন আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, কুকিবাজিত, বড়িয়াহাট, শিবগঞ্জ, বগুড়ার বন্ধু।
1: পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির এই মহিমান্বিত উৎসব আমাদের জীবনে আনুক মানবতা, সহমর্মিতা ও আল্লাহর প্রতি অটল বিশ্বাস। কোরবানির শিক্ষা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুক, দূর হোক সব হিংসা বিদ্বেষ, পরিবার পরিজন সহ সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও বরকতে। শুভেচ্ছা জানাই প্রিয় উত্তরণ সংশ্লিষ্ট সকলকে ঈদ মোবারক।
2: আশিকুল ইসলাম নয়ন, বদরখালী, চকরিয়া, কক্সবাজার থেকে তিনি লিখছেন,
1: প্রিয় উপস্থাপক, উপস্থাপিকা, কলাকুশলী ও শ্রোতাবৃন্দ, ঈদ মোবারক।
2: ঈদের এই পবিত্র দিনে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদের আনন্দ, ত্যাগ আর ভালোবাসার বার্তা ছড়িয়ে পড়ুক আপনাদের ঘরে ঘরে, পরিবার পরিজন নিয়ে হাসি আনন্দে কাটুক ঈদের প্রতিটি মুহূর্ত।
1: আবারও ঈদ মোবারক, ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: একটা সময় ছিল যখন ঈদের আগে সিনেমা হলগুলো রঙিন আলোর উৎসবে ঝলমল করে উঠত, কারণ মুক্তি পেত নতুন নতুন সব সিনেমা। আর সেই নতুন সিনেমা হলে গিয়ে দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ত হলগুলোর টিকিট কাউন্টারে। পরিবারের সকলে কিংবা বন্ধু বান্ধব মিলে ঈদে মুক্তি পাওয়া নতুন সিনেমা দেখার পরিকল্পনা আগেই পাকাপোক্ত হয়ে যেত।
1: কালের পরিক্রমায় আর সোশ্যাল মিডিয়ার দৌরাত্মে সিনেমার সেই স্বর্ণযুগ এখন অনেকটাই ম্লান। আগের মতো আর সিনেমা তৈরিও হচ্ছে না, তবুও ঈদকে কেন্দ্র করে এখনো কিছু সিনেমা তৈরি হয়। এবার ঈদেও বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, তেমনি কিছু দেশীয় সিনেমা নিয়ে এই সময়ের সিনেমা পর্বে শোনাব একটি প্রতিবেদন। গবেষণা, গ্রন্থনা এবং উপস্থাপনায় রয়েছেন নওশিন ফারহান।
10: সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় শ্রোতা, ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন ঈদকে ঘিরে মুক্তি পাওয়া চলচ্চিত্র আপনি মন ভরে উপভোগ করেন। পবিত্র ঈদুল আজহা 2026-কে ঘিরে দেশের চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনার বড় নির্মাতা, জনপ্রিয় তারকা এবং ভিন্ন ধর্মী গল্প নিয়ে প্রতিযোগিতামূলক ঈদ সিনেমার বাজার এবার কেমন তারই খবর জানাব। পবিত্র ঈদুল আজহায় কোন কোন সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মুহূর্তে দর্শক মহলে? প্রথমে বলতে চাই রইদের কথা। ড্রামা এবং বাস্তবধর্মী গল্প নিয়ে এই চলচ্চিত্রের পরিচালনায় মেজবাউর রহমান সুমন, তার চলচ্চিত্র হওয়ার কথা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। তার নতুন কাজ রইদ ইতিমধ্যে কিন্তু দর্শকের কৌতূহলে কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ছবিতে সামাজিক বাস্তবতা, মানবিক সম্পর্ক এবং প্রকৃতির সাথে মানুষের সংযোগ নতুনভাবে তুলে ধরা হয়েছে। আরো জানাতে চাই মালিক এই ছবিটির কথা, যার পরিচালনায় রয়েছেন সাইফ চন্দন, অভিনয়ে রয়েছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম। এটি হচ্ছে অ্যাকশন জনরের ছবি। ইন্ডাস্ট্রিতে আলোচিত একটি বড় প্রজেক্ট কিন্তু এই মুহূর্তে মালিক, যেখানে শক্তিশালী গল্প এবং তারকাবহুল উপস্থিতি দর্শকদেরকে ব্যাপক আকর্ষণ করবে বলে সিনেমা বোদ্ধারা ধারণা করছেন। ট্রাইব্যুনাল ছবিটার কথা একটু বলতে চাই আপনাকে, যারা একটু অন্য ধরনের ছবি দেখতে পছন্দ করে তাদের কাছে এই ছবি হয়তো খুবই ভালো লাগবে। কোর্ট রুম ড্রামা জনরের এই ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, আদর আজাদ এবং পরিচালনায় রয়েছেন রায়হান খান। আরো বলতে চাই আন্ধারের কথা, থ্রিলার ক্রাইম জনরের এই ছবিতে অভিনয় রয়েছেন সিয়াম আহমেদ, নাজিফা তুশি এবং পরিচালনায় রয়েছেন রায়হান রাফি। অনেকেই কিন্তু ঈদে পরিচালক রায়হান রাফি চলচ্চিত্রের জন্য অপেক্ষা করে থাকেন, আর এবারের ঈদে রায়হান রাফি নিয়ে এসেছেন তার পরিচালিত ছবি আধার। আন্ধার সিনেমাটিতে অন্ধকার জগতের গল্প এবং থ্রিলার উপাদানে ভরপুর হতে পারে। সিনেমাটিতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ ও সারা আক্তার। চার নায়িকা ছাড়া রয়েছেন তারিক আনাম খান, আদুর আজাদ এবং ইভন। থ্রিলার ক্রাইম জনরে ছবি যারা পছন্দ করেন তাদের জন্য আন্ধার হতে পারে একদম পারফেক্ট কাপ অফ টি। আর একদম শেষে জানাতে চাই অফিসার এই ছবিটির কথা। অ্যাকশন পুলিশ ড্রামার এই চলচ্চিত্র অভিনয় করেছেন দিয়েতায় মাহিয়া মাহি এবং পরিচালনায় রয়েছেন বদিউল আলম খোকন। প্রিয় শ্রোতা, আপনাদেরকে জানিয়ে দিলাম পবিত্র ঈদুল আজহায় কোন ছবিগুলো আসতে চলেছে প্রেক্ষাগৃহে। আর হ্যাঁ, পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের এই সুদিনে আপনি বাংলা চলচ্চিত্র উপভোগ করবেন এমনটা আশা কিন্তু চলচ্চিত্র প্রেমী সহ আমরা সবাই করে থাকি। আপনাদের ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যাক আমাদের বাংলা চলচ্চিত্রের সাথে, এমনই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। বিদায়ের আগে আরো একবার বলতে চাই আপনাকে ঈদ মোবারক।
1: বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে মানুষ ধীরে ধীরে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। মোবাইল, ইন্টারনেট ও যান্ত্রিক জীবনের চাপে মানুষের মন হয়ে উঠছে নিঃসঙ্গ। এই অবস্থায় ভ্রমণ মানুষকে প্রকৃতির সঙ্গে পুনরায় যুক্ত করে। সকালে পাহাড়ি সূর্যোদয় দেখা, নদীর পাড়ে বসে বাতাসের স্পর্শ অনুভব করা কিংবা গ্রামের কাঁচা পথ ধরে হাঁটা মানুষের হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়।
11: তবে ভ্রমণের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা প্রকৃতির প্রতি দায়িত্বশীল হই। যেখানে সেখানে ময়লা ফেলা, শব্দ দূষণ করা কিংবা পরিবেশ নষ্ট করা প্রকৃত ভ্রমণ প্রেমীর কাজ হতে পারে না। প্রকৃতিকে ভালোবেসে ভ্রমণকে উপভোগ করতে হয়, তাই জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে ভ্রমণের প্রয়োজন অপরিসীম। প্রিয় শ্রোতা, জীবন ও প্রকৃতি পর্বে ভ্রমণ বিষয়ক প্রতিবেদনে আজ আপনাদের শোনাব ঢাকার বলদা গার্ডেন সম্পর্কে জানা অজানা কথা। এটি উপস্থাপন করছেন মোহাম্মদ মিজানুর রহমান।
12: প্রিয় শ্রোতা বন্ধু, ঈদ মোবারক। বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা উদযাপন উপলক্ষে অনেক মানুষই কিন্তু প্রিয়জনের কাছে চলে গেছেন, শেকড়ের টানে চলে গেছেন নিজ ঠিকানায়। এর ফলে রাজধানী ঢাকাও ফাঁকা হয়েছে অনেকাংশে। আপনাদের প্রিয়জনের সাথে ঈদের বর্ণিল আয়োজন সুন্দর হোক, আনন্দদায়ক হোক। ঈদ উপলক্ষে আমরা প্রিয়জনদের সাথে দেখা করার সাথে সাথে আবার প্রিয়জনদেরকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। এই মুহূর্তে দেশের পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়। শ্রোতা বন্ধু, যারা রাজধানী ঢাকায় রয়েছেন তারা ইচ্ছে করলে ঢাকার বাইরে না গিয়েই ঢাকার মধ্যের যে বিনোদন পার্কগুলো রয়েছে সেখানে যেতে পারেন। বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের ভ্রমণ ও পর্যটন পর্বে আমাদের এবারের গন্তব্য রাজধানী ঢাকার বলদা গার্ডেন। ঢাকার ওয়ারি এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। এই উদ্যানে প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে। তদানীন্তন ঢাকা জেলা বর্তমান গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1909 খ্রিস্টাব্দে বলধা গার্ডেনের সূচনা করেন। তিনি দুটি উদ্যান তৈরি করেন, প্রথম উদ্যানটির নাম রাখেন সাইকি, পরবর্তীতে তৈরি করা হয় দ্বিতীয় উদ্যান সিবলি। নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী মৃত্যুর পর কোনো এক সময় এই দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলধা গার্ডেন নামে আখ্যায়িত করা হতে থাকে। 3.38 একর জায়গার উপর এই উদ্যান নির্মাণ করা হয়েছে। নরেন্দ্র নারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন। 19 শতকের শেষের দিকে এটি ছিল মূলত বলধার সেই জমিদারের বাগান বাড়ি, যা তখন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। নিয়মিত সেখানে বসত গান বাজনার আসর, জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা রকম ফুল গাছ ও অন্যান্য উদ্ভিদ এনে রোপণ করেছেন নিজের তৈরি এই গার্ডেনটিতে। বলতা গার্ডেনে যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে, ঠিক তেমনি দেশ বিদেশের খ্যাতিমান লোকেরাও বলতা গার্ডেনে দেখতে আসতেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতা গার্ডেন পরিদর্শন করেছিলেন, তখন তিনি এই গার্ডেনের বহু বিদেশি ফুলের বাংলা নামকরণ করেছিলেন। এ বাগানে মোট 800 প্রজাতির প্রায় 18,000 উদ্ভিদ রয়েছে। শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য এই বাগানে সবসময় উন্মুক্ত থাকে। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আমি সাইকি অংশে রয়েছি। সাইকি অংশের প্রধান আকর্ষণ হচ্ছে নীল, লাল, সাদা, হলুদ জাতের সাপ্লায় ভরা অনেকগুলো সাপলা হাউস, বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস, অর্কিড, এন্থোরিয়াম, ভোজ্যপত্র গাছ, বিভিন্ন বকুল, আমাজান লিলি, সুরঙ্গ সহ একটি ছায়াতর ঘর। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আমি শিবলি অংশে রয়েছি। শিবলি অংশে মূল আকর্ষণ হচ্ছে শঙ্খনদ, পুকুর, ক্যামেলিয়া, অশোক আফ্রিকান টিউলিপস। এখানে আরও আছে সূর্যঘড়ি, জয় হাউস। বিশ্বকবি রবীন্দ্রনাথ এই জয় হাউসে বসেই এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন। শ্রোতা বন্ধু, বলদা গার্ডেনে প্রবেশের সময় একটি সাইনবোর্ড পাবেন, যেখানে বাগানের প্রবেশের পথে এই প্রতিষ্ঠার ইতিহাস রয়েছে। এখানে শান বাঁধানো পুকুর পার রয়েছে, সূর্যঘড়ি, শাপলা, পাতাবাহার, বিচিত্র রকমের ফুল উদ্ভিদের গাছ, এরপরে বাগানের ভেতরের চমৎকার রাস্তা, নরেন্দ্র নারায়ণ চৌধুরীর সমাধি, সবকিছু কিন্তু আপনাকে মুগ্ধ করবে। সব মিলিয়ে পরিবার পরিজনদেরকে নিয়ে আপনার ঈদের যে সপ্তাহব্যাপী বন্ধ, এই সেই বন্ধের ঘুরে আসার ঠিকানা হতে পারে বলদা গার্ডেন। প্রিয় শ্রোতা বন্ধু, আগামীতে অন্য কোনো স্থান নিয়ে কথা হবে। সবার জীবন সুস্থ এবং সুন্দর হোক এবং ঈদের আবারও শুভেচ্ছা। ঈদ মোবারক।
1: ঈদুল আজহার আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে যাক। শহর, নগর, গ্রাম, গঞ্জে যে যেখানে থাকি না কেন, আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে পারি, সকল হিংসা বিদ্বেষ ভুলে একে অপরকে বুকে টেনে নিতে পারি, সুখ দুঃখকে নিতে পারি ভাগাভাগি করে। এই পবিত্র কোরবানির মাধ্যমে নিশ্চয়ই আমরা আমাদের মনের মাঝের পশু প্রবৃত্তিকে কুরবানি করতে সক্ষম হয়েছি এবং পেরেছি নিজেকে পরিশুদ্ধ করতে।
11: সত্যি এমন পরিশুদ্ধতা নিয়ে সারাটি বছর যেন আমরা সুন্দর আর সততার সাথে পথ চলতে পারি, দেশ এবং দেশের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারি, প্রাণ খুলে যেন বলতে পারি, সকলের তরে সকলে মোড়া, প্রত্যেকে মোড়া পরের তরে। এই শুভ প্রত্যাশায় সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের উত্তরণ।
1: তো বন্ধু শ্রোতা, যাবার বেলায় শেষের কথাগুলো বলে যাই। আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
11: এবং জিনাত আক্তার, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: আর উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম, উত্তরণ প্রযোজনা করলেন হাসনাতুল্লাহ আজম।
11: ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
1: শুভরাত্রি।
13: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর ইংরেজিতে।

0: Assalamualaikum. Nang 30 p.m. This is Bangladesh Betar. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Tomorrow marks 45th martyrdom anniversary of Shahid President Zia-ur Rahman. All in place to observe the day in a befitting manner through various programs. Prime Minister Tariq Rahman inspects sacrificial waste removal operations in capital. Festive atmosphere is still prevailing across country on second day of Eid al-Adha. Large number of people are visiting entertainment centres. Journalists must remain united to protect their rights and ensure media freedom, urges LGRD minister. 10 more children die from measles and measles-like symptoms in 24 hours. Iran and US reach deal to extend ceasefire. Approval from Donald Trump awaits. And Bangladesh will take on host Scotland in Tri-Nation Women's T20 Cricket Series in Edinburgh tomorrow. Now the details. The 45th martyrdom anniversary of former President of Bangladesh, proclaimer of independence, one of the sector commanders of the Liberation War, founder of the Bangladesh Nationalist Party, BNP, and advocate of multi-party democracy, Zia-ur Rahman, will be observed tomorrow with due respect. On 30th May in 1981, Shahid President Zia-ur Rahman was killed at Chattogram Circuit House by a group of disgruntled army officers as part of a domestic and foreign conspiracy. Zia-ur Rahman, the proclaimer of independence, was one of the sector commanders of the Liberation War and commander of Z Force. He was the founder of BNP, one of the country's largest political parties. The BNP, founded by him, has now become one of the major political forces in Bangladesh. Shahid President Zia-ur Rahman introduced multi-party democracy in Bangladesh. For this reason, he is called as the pioneer of multi-party democracy. He is also credited as the visionary architect and founder of the South Asian Association for Regional Cooperation, SARC. Shahid President Zia-ur Rahman established a timeless political philosophy based on nationalism. Meanwhile, to mark the 45th martyrdom anniversary, BNP is observing an 8-day special program from 25th May till 1st June. Programs include hosting of party flags at half-mast, hosting of black flags in all districts, metropolitan areas and other units of the country, publication of special posters wearing of black badges by party leaders and activists, publication of special supplements in various newspapers and online portals. As part of the program, at 6 a.m. tomorrow morning, party flags will be kept at half-mast and black flags will be hoisted at the party's central office in Noyapalton and at party offices across the country. On the same day at 11 a.m., under the leadership of Prime Minister and BNP Chairman Tariq Rahman, national leaders of the party and leaders and activists from all levels will place wreaths and offer prayers at the grave of Shahid President Zia-ur Rahman at Sheribangla Nagar in the capital. After the Prime Minister's visit at the grave premises, a Dua Mahfil organized by the Jatiyatabadi Olama Dal will take place. In addition, clothes and food items, including rice and lentils, will be distributed among poor and underprivileged people at every Thana area in Dhaka North and South, as well as in other units across the country, to mark the occasion. A discussion meeting organized by BNP will be held at the auditorium of the Institution of Engineers Bangladesh in Ramla in the capital on Sunday at 2 p.m. It can be mentioned that BNP, founded by him, secured a majority in the 13th National Parliament election held on February 12th and formed the government. Tariq Rahman, the eldest son of Shahid President Zia-ur Rahman, is currently the chairman of BNP and is serving as the Prime Minister of the new government. Prime Minister Tariq Rahman visited different parts of the capital today to personally inspect the ongoing operations for removing sacrificial animal waste after Eid al-Adha. Prime Minister's Deputy Press Secretary Jahidul Islam Rani said the Prime Minister began the inspection in the afternoon by driving himself through several key areas of the city. The waste removal operation in Dhaka South City Corporation DSCC continued in full swing on the second day of the Eid al-Adha today to ensure the quick disposal of sacrificial animal waste and temporary cattle market waste in the capital. DSCC Administrator Abdusalam said this while visiting the temporary cattle market at Shahjahanpur Railway Colony in the capital today. He said, like the first day of Eid al-Adha, activities to remove waste from the sacrificial animals and temporary cattle markets are being carried out vigorously in the second day as well. Meanwhile, Dhaka North City Corporation DNCC also continues to drive removal waste activities targeting about 5,000 tons. This is Bangladesh Betar, giving you the news. The festive atmospheres are still prevailing across the country on the second day today of the holy Eid al-Adha. As part of the Eid holiday, people are visiting entertainment centers with their families, relatives and friends. Many of those who could not go home before Eid due to various reasons are still leaving Dhaka for their villages to celebrate Eid with their loved ones. As a large number of people leave Dhaka on the occasion of Eid al-Adha, the roads of the capital are now largely empty. Meanwhile, on the occasion of the holy Eid al-Adha, a stream of entertainment-loving people are visiting various tourist centers of the country. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said journalists must remain united to protect their rights and ensure media freedom in the new Bangladesh. He said this while inaugurating the temporary office of Thakurgaon University in Thakurgaon today. Local Government Minister said Thakurgaon University is not just an education institution, it is a reflection of the long-standing dreams and aspirations of the people of this region. He urged that the institution be developed to an international standard. Another 10 children died of measles and measles-like symptoms across the country in the previous 24 hours till 8 a.m. today. Report of Director General of Health Services informed this today. The United States and Iran have reached an agreement to extend their ceasefire and lift restrictions on shipping through the Strait of Hormuz. Sources told Reuters that U.S. President Donald Trump has yet to approve it, while Iranian state media said it had not been finalized. Sources said the agreement would extend the truce for another 60 days and allow traffic to flow through the strategic waterway while negotiators tackle difficult issues such as Iran's nuclear program. If approved by leadership in Washington and Tehran, it would amount to the biggest step towards peace since the conflict began on February 28. At least 15 children have been killed and 62 injured over the last 7 days in Lebanon despite the ceasefire between Israel and Hezbollah. The UN Children's Agency UNICEF spokesman Ricardo Pires told a media briefing in Geneva. Ricardo Pires called the figures staggering and stressed that under international humanitarian law, children have to be protected at all times during conflict. Cricket and Bangladesh women team will take on host Scotland in the Women Tri-Nation T20 series at Edinburgh tomorrow. The match is scheduled to start at 7 p.m. Bangladesh time. Finally, weather and focus volatile one tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Mamunsingh, Faridpur, Madaripur, Borishal, Potuakhali, Kumilla, Noakhali, Chattogram, and Cox's Bazar. River pools in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Tomorrow marks 45th martyrdom anniversary of Shahid Prezant Ziaur Rahman. All in place to observe the day in a befitting manner through various programs. Prime Minister Tariq Rahman inspects sacrificial waste removal operations in capital. Festive atmosphere is still prevailing across country on second day of Eid al-Adha. Large number of people are visiting entertainment centers. Journalists must remain united to protect their rights and ensure media freedom, Orgy's LGRD minister. 10 more children die from measles and measles-like symptoms in 24 hours. Iran and US reach deal to extend ceasefire. Approval from Donald Trump awaits. And Bangladesh will take on host Scotland in Tri-Nation Women's T20 Cricket Series in Edinburgh tomorrow. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here's the news commentary written by Alhamra Islam and read by Sheikh Tashdeed Ahmed. The second day of the Holy Eid al-Adha was observed across the country with due religious fervour and festivity. People are enjoying a long 7-day holiday on the occasion of Eid al-Adha, with all government, semi-government and autonomous offices scheduled to open on Sunday. This year, thousands of people left the capital and other major cities to celebrate Eid with their near and dear ones in the countryside, marking the occasion at a function in Dhaka Cantonment organised by Bangladesh Army's 25th East Bengal Regiment. Prime Minister Tariq Rahman sought cooperation from all sections of society in building a safe and prosperous Bangladesh as desired by the people. Over a crore of sacrificial animals were slaughtered in the first 2 days of the Holy Eid al-Adha, which is also known as Eid of Qurbani, being inspired by the unique example of sacrifice shown by two great prophets, Hazrat Ibrahim a.s. and Hazrat Ismail a.s. Millions of Muslim and non-Muslim poor people in Bangladesh who cannot afford to buy meat even once in a year get a chance of eating meat to satisfaction, only this time, as those who can sacrifice animals distribute a portion of meat of their sacrificial animals among their poor neighbours, relatives and other needy and poor people. Among over 10 million animals who are traditionally sacrificed in Bangladesh, highest numbers of animals are sacrificed on the first day of Eid, while a far less number of animals are sacrificed the following 2 days. City corporations around the country, including the two city corporations of the capital, took the challenge of urgent action to remove the wastage of sacrificing animals in a bid to avoid odour pollution and spread of diseases and germs. Both Dhaka South City Corporation and North City Corporation successfully carried out their rapid wastage disposal program on the occasion of Eid al-Adha till today. To ensure it, substantial numbers of cleaning workers were kept ready in both parts of the capital. Besides, many other effective steps were taken to this end, like cancellation of Eid holiday of officers and employees of the two city corporations, launching of hotline and control room to get information and provide information on the removal of sacrificial animal wastage, and formation of supervisory council and monitoring team to ensure smooth removal of wastage of sacrificial animals. Jute bags were provided by the two top bodies of Dhaka City. The corporation authorities requested the city dwellers to extend cooperation to their officials, employees to clean the city properly. Besides removing wastage of sacrificial animals, government has to look after collecting raw and hide collection. Hides from sacrificial animals help the country's tanners to produce more than 40% of their annual raw and hide collections. This year, government is giving the highest priority to ensuring proper management of sacrificial animal hides during the Holy Eid al-Adha season. The government believes the sense of responsibility shown by residents and the tireless efforts of sanitation workers have helped the city corporation fulfill its commitment to keep the city clean. This was made possible through collective planning, tireless work and genuine commitment. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ সংবাদ প্রবাহ। গতকাল ছিল মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় উৎসব আমেজের মধ্য দিয়ে বাংলাদেশের মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করেছে। আজ ছিল ঈদুল আজহার দ্বিতীয় দিন। রীতি অনুযায়ী রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আজও অনেকেই পশু কোরবানি করেছেন। গতকাল যারা পশু কোরবানি করতে পারেননি তারা আজকে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেছেন। আমাদের বেতার প্রতিনিধি কথা বলেছেন তাদের সাথে।
3: ঈদের দ্বিতীয় দিনে যারা কোরবানি করছেন তাদের একজনের সাথে কথা বলছি।
4: কোরবানি হচ্ছে যে ত্যাগের মহিমায় হচ্ছে প্রকৃত সুখ। কোরবানি মাংস তিন ভাগের এক ভাগ এই যে গরিবদের মাংস বিতরণ করে। এখন ইসলাম ধর্ম অনুসারে যে শরীয়ত ভিত্তিক যে ভাগ বাটোরা, এক ভাগ পাবে গরিব মানুষ, এক ভাগ পাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। এই যে সৌহার্দ্য, এই যে সারা বাংলাদেশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শুরু করে গরিব মানুষ, এই কোরবানি পশুর মাংস বিলি হচ্ছে সব জায়গায়। আত্মীয় স্বজন দিচ্ছি, আমি আমার পাড়া প্রতিবেশী দিচ্ছি, এবং এটার মধ্যে তো সবার সাথে ভ্রাতৃত্ব বন্ধন এবং সৌহার্দ্য এবং আত্মীয়তা, এবং এটা খুব সুন্দর ভাবে এটা বিকশিত হয় যে সবার মধ্যে সবার ভ্রাতৃত্ব বন্ধন এই কোরবানির মাংস বিলির মাধ্যমে। কোরবানির বর্জ্য অপসারণ এটা তো শুধু স্বাস্থ্যসম্মত নয়, এটা পরিবেশগত ভাবে এটা পরিষ্কার রাখা জরুরি। এবং আমাদের এই যে যা হয়েছে কোরবানির পশুর যে বর্জ্য সেটা আমরা যথাযথভাবে আমরা পরিষ্কার করে সেটা পরিচ্ছন্ন রাখি।
5: আল্লাহ নামে কোরবানি দিব সবাই মিলেমিশে, পুরনো ঢাকার মানুষ তো আমরা, এই ঈদের পরের দিনে আমরা কোরবানি করতে।
6: ঈদের দিন কোরবানি আমরা করি না এই জন্য যে ঈদের দিন আমরা উল্টানো মানুষ বাসায় বিভিন্ন মেহমান আসতে থাকে, যাওয়া আসা করতে থাকে, আমরাও যাচ্ছি ওরাও আসতেছি, এই জন্য সবচেয়ে রিল্যাক্স মোডে আমরা ভাবি যে ঈদের পরের দিনে কোরবানিটা আমরা দিই। এটা আমাদের ওল্ড টাউনে প্লাস আমাদের ফ্যামিলি চিরাচরিত নিয়ম হয়ে গিয়েছে যে মোটামুটি আমরা ঈদের দিনে একটু ঘোরাফেরা করি আত্মীয় স্বজন নিয়ে, ওরা আসে যাওয়া করে আমরা করি, ঈদের পরের দিন রিল্যাক্স মোডে সারাদিন থেকে কোরবানি করি ইনশাল্লাহ শেষ করি। এই জন্য
7: এখানে মাংস কাটা হচ্ছে, কথা বলছি একজন কারিগরের সাথে। আপনার নাম পরিচয় বলবেন।
8: আমার নাম লুৎফর। ঈদের পরে ঠিকা করতেছি।
7: কাজ করে আপনার আনন্দটা কেমন? কারণ সকল মানুষ কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকে, আর আপনারা কিভাবে এখানে ব্যস্ত থেকে আনন্দ লাভ করেন?
8: ঈদে গরু কাটা আমরা খুব আনন্দ পাই। আমরা কালকে কাটছিল পাঁচটা, আজকে কাটলো আমরা তিনটা। আমরা ঈদের দিন কাটিল 1,200 টাকা করে, আর এই ঈদের পরের দিন হলো ঠিকা।
2: এদিকে গতকাল থেকেই দেশের সর্বত্রই কোরবানি পশুর বর্জ্য অপসারণ অব্যাহত রয়েছে। দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো বর্জ্য অপসারণ করছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণ অব্যাহত রেখেছে। আজ সকালে রাজধানীর শাহজাহানপুর কলোনি সংলগ্ন কোরবানির হাটের বর্জ্য অপসারণ সরজমিন পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,
9: গতকাল দুপুর থেকে আমাদের এই বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সারাদিন কোরবানি হয়েছে, এমনকি সন্ধ্যাবেলাও হয়েছে। সেগুলোকে আমাদের রাত্র 12টা-1টা পর্যন্ত অপসারণ করতে যেয়ে সেগুলো পরবর্তী পর্যায়ে ট্রাক না থাকার কারণে বিভিন্ন অলি গলি থেকে বের করে মেন রাস্তার পাশে সেগুলো বর্জ্যগুলোকে একসাথে করা হয়েছে বিভিন্ন জায়গায়। আজকে সকাল থেকে সেগুলো আমাদের প্রধান যেখানে আমরা ডাম্প করি সেখানে নিয়ে যাওয়া শুরু হয়েছে, এবং আজকে আশা করি আমরা যে আজকের মধ্যে ম্যাক্সিমাম আমরা করে ফেলতে পারবো। আজকে আমরা হাটগুলোর উপরে জোর দিয়েছি, পাশাপাশি রেগুলার যে সমস্ত বর্জ্য আজকেও কোরবানি হচ্ছে সেই কোরবানির বর্জ্যগুলো আমাদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন থানাগুলো থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। সেই ব্যাপারে আমাদের পরিচ্ছন্ন কর্মচারীরা সেখানে আছেন, কাজ করছেন। তারপরেও বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। আমরা চাবো যথা সময়ে যথা কাজ, যেটা আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করব। হাটের যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। যারা ডিসিপ্লিন মানে নাই, কারণ হাটগুলো তারা পরিষ্কার করার কথা, এখানকার বর্জ্য এখানকার অ্যাটলিস্ট তাদের বাস টাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাজারিবাগে, সেখানে লক্ষ লক্ষ বাস, এইগুলো তো এইভাবে হয় না। আপনি দোষ দিবেন খালি সিটি কর্পোরেশনের, আপনার যার যেখানে দায়িত্ব সেটা পালন করবেন না। তারপর এখানে দেখেন হাটের অনুমতি দিয়েছি আমরা, এখানে আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলি গলিতে তারা সেটাকে বিস্তার করেছে, এটা তো হাটের কোনো কন্ডিশন না। এই সমস্ত বিষয় ভবিষ্যতে আমরা খেয়াল রাখবো। অবশ্যই জামানত বাজেয়াপ্ত হোক, ফাইন হোক, একটা কিছু তো অবশ্যই হোক। হাট শেষ হয়ে যাওয়ার 72 ঘন্টার মধ্যে তারপর দেখেন কয় ঘন্টা অতিক্রম হয়েছে, এখন তো আমাদেরকেই পরিষ্কার করতে হচ্ছে, কাজেই সেটা তাদের তো অবশ্যই পেনাল্টি করা হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই।
2: এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বর্জ্য অপসারণ নিয়ে জানান,
10: কোরবানির বর্জ্য অপসারণের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 16,000 পরিচ্ছন্নতা কর্মীরা নির্লজ ভাবে কাজ করে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই প্রায় 1543 স্ট্রিপ আমরা ড্রাম ট্রাকের মাধ্যমে এসটিএস থেকে আমরা সেই বর্জ্যগুলো আমাদের আমিনবাজার ল্যান্ডফিলে পৌঁছাতে সক্ষম হয়েছি। 7,000 টন বর্জ্য আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের এসটিএস থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। কোরবানির এই 3 দিন 72 ঘন্টা একটা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আমরা নগরবাসীকে একটু স্বস্তি দিব এবং বর্জ্য অপসারণে আমরা সফল হব। 10টি জোনে আমরা এই বর্জ্য অপসারণের জন্য 10টি জোনাল টিম এবং মনিটরিং টিম গঠন করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ক্লিন এবং গ্রিন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যে 72 ঘন্টার অ্যাকশন প্ল্যান নিয়েছি সেটি কিন্তু এখনো চলমান আছে।
2: এদিকে ঢাকা আমিনবাজারের চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন শেষে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন,
11: ওয়েটবুট চামড়া রপ্তানি করে আপনি যে টাকা পাবেন আর আপনি এই চামড়া দিয়ে জুতা বেল্ট বা অন্য কিছু উৎপাদন করে যদি প্রস্তুত করে যদি পাঠান বাইরে, তাহলে মাঝখানে যে ভ্যালু এডিশন হয় এতে অনেকগুলি ডলারের তারতম্য ঘটে। আর এই যে চামড়া থেকে দ্রব্য প্রস্তুত করতে গিয়ে মাঝখানে ওটি ধাপ, প্রথমে ওয়েট ব্লু, তারপরে ক্রাস্ট লেদার, তারপরে ফিনিশ লেদার, তারপরে একটা পণ্য প্রস্তুত হবে, এই কাজগুলি করতে গেলে তো কর্মসংস্থান হয়। তো আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো বেশি বেশি বৈদেশিক মুদ্রা আর আমাদের কর্মসংস্থান। তো সেই জন্য চামড়া দিয়ে প্রস্তুত পণ্য আমরা রপ্তানি করতে চাই আগামী দিনে, যাতে বাংলাদেশের সমস্ত কুরবানির চামড়া আমরা শতভাগ সংরক্ষণ করতে পারি, আমরা রপ্তানি খাতে ব্যবহার করতে পারি, এটি দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সেই জন্য সাভারের সিটিপির সমস্যা সহ যে সমস্ত ট্রেনারি হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত হতে গিয়ে রুগ্ন হয়ে পড়েছে অথবা আদৌ ব্যবসা শুরু করতে পারে নাই, এদের ব্যাপারে একটি ফয়সালায় পৌঁছে আমরা এই চামড়া খাতকে পুরোপুরি একটা বিকশিত খাতে রূপান্তরিত করতে চাই। এবং আমাদের বিশ্বাস, আজকে যেটি মাত্র $1 বিলিয়ন রপ্তানি খাত, এটিকে 10-12 বিলিয়ন ডলারের একটি রপ্তানি খাতে রূপান্তরিত করা সম্ভব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ব্যক্তিগতভাবে অত্যন্ত আগ্রহী, কিন ইন্টারেস্ট ওনার যে চামড়া যেন একটা নষ্ট না হয়, প্রতিটি রপ্তানির মাধ্যমে আমরা সর্বোচ্চ মূল্য যেন অর্জন করতে পারি।
2: ঈদ উল আজহা উপলক্ষে একটানা ছুটিতে রাজধানী ঢাকা শহর এখন পুরো ফাঁকা ও যানজট মুক্ত। কোরবানির ব্যস্ততা শেষে ঈদের দ্বিতীয় দিনে পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে ঈদের ছুটি উপভোগ করতে সকাল থেকেই রাজধানীর মিরপুর চিড়িয়াখানা, বিভিন্ন পার্ক, বিনোদন স্পট ও দর্শনীয় স্থানসমূহে বেড়াতে গেছেন অনেকেই। বিশেষ করে শিশুদের ভিড় ছিল উল্লেখযোগ্য পরিমাণে। রাজধানীর DNCC ওয়ান্ডারল্যান্ডে বেড়াতে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলেছেন আমাদের বেতার প্রতিনিধি।
12: মেলাতে বাচ্চাকে নিয়ে যারা ঘুরতে এসেছেন তাদেরই কয়েকজনের সাথে কথা বলছি।
13: আমার নাম মোহাম্মদ নাইম মন্ডল, আমি আছি এখানে আজকে প্রথম। আসলে এটা তো আনন্দের, এই জন্য বাচ্চাকে নিয়ে ওরা আনন্দ অনুভব করুক, এদের ছুটি পাইছি, এই জন্য ফ্যামিলিকে নিয়ে সময় দিতে আছি।
14: জানাতুল ফেরদৌস, অনেক ভালোই লাগছে। দোনলায় চড়া হয়েছিল, ওই যে এদিকে ওদিক যায় যে গোল, ওইটা চড়া হয়েছিল, এই আর ওইটা বাবুকে নিয়ে। এই কেনে উঠলে এইটা মনে হয় ভালো হয়।
15: ইয়াসিন, এনে চর কিছু সিয়ান টেনে উঠছি, ভালো লাগছে।
16: আমার নাম রুমা। ঈদের ছুটি মূলত বাবুদের তো ওইভাবে সময় দেওয়া হয় না, জব করা হয় যেহেতু, ঈদের ছুটি ওই জন্য আসলাম বাবুদের নিয়ে ঘুরতে। ওদেরকেও ভালো লাগতেছে, আমাদেরও ভালো লাগতেছে, যেহেতু বাচ্চাদের উল্লাস, ওদের ভালো লাগা মানে আমাদের ভালো লাগা হচ্ছে জন্য আর কি ঘোরা। এমনিতে রাস্তাঘাটে সবকিছু ঠিকঠাক আছে, যানজট ওইরকম নাই।
17: ঘোরাঘুরি আগামীকালে চিড়িয়াখানা।
18: আমি সাধারণত কর্মজীবী, তো আমার যাওয়া হয় না, এই ছুটির জন্য এইখানে আসছি। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা জায়গা বিনোদনের জন্য, বাচ্চাদের জন্য। আসে সচ্ছলভাবে টিকিট কাটছি, রাইটে ওই যে বাচ্চারে তুলছি, এই ট্রেন দোলনা আছে দোলনাতে।
19: ঝুমুর, ট্রেনে চড়ছি, অনেক মজা লাগছে, খুবই ভালো লাগছে।
20: শিউলি, শিশু মেলা আসলাম, আসে প্লেনে চকলেট উঠছি, ভালোই লাগছে, বাচ্চাদের ঘুরানোর জন্যই আসা, ওদের আনন্দে আমাদের আনন্দ।
2: জিয়া উদ্যানে ঘুরতে আসা কয়েকজন অনুভূতি প্রকাশ করে বলেন,
0: যেহেতু আমরা কর্মজীবী মানুষ, ঢাকা শহরে ঘুরতে পারি না, বাচ্চাদের স্কুল প্লাস আমিও জব করি, এই কারণে ছুটির দিন হওয়াতে আমরা চিন্তা করলাম যে যাই কোথাও একটা ঘুরে আসি। তখন হঠাৎ করে ডিসিশন নিলাম জিয়া উদ্যানে যাই, এখানে বাচ্চাদেরকে নিয়ে আসা হয়নি, আমি এসেছি আগে কিন্তু ওদেরকে নিয়ে আসে নাই, এই ফার্স্ট ওরা আসছে, ওরা দেখতে পেয়েছে। অনেক ভালো লেগেছে, আমি এখানে দেখতে পেয়েছি জিয়ার রহমান এবং খালেদা জিয়ার কবর, এখানে অনেক সুন্দর গাছগুলো আছে, ঢাকা শহরে ব্যস্তমান এইভাবে গাছগুলো দেখিনি, অনেক সুন্দর লাগছে।
2: আমাদের বেতার প্রতিনিধি মিরপুর চিড়িয়াখানায় কথা বলেছেন কয়েকজনের সঙ্গে।
21: শিফা হাসান, সোনিয়াগড়া যাত্রাবাড়ি থেকে। রাস্তা মোটামুটি ভালোই, আবহাওয়াও ভালো আছে, মানুষজনও কম, খুবই ভালো সিকিউরিটি ছিল, কোনো সমস্যা হয় নাই। বানর আর হতেছে যে সজারু আর ওই পাখি, এই কয়টাই দেখলাম।
22: বাঘ দেখলাম, বানর দেখলাম, অনেক কিছুই দেখেছি।
23: মোহাম্মদ খুকন, আমি আসছি সিঙ্গার মানিকগঞ্জ, পরিবার নিয়ে আসছি, বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চারা খুব মজা পাইতেছে। ঈদের পরে আসলাম চিড়িয়াখানা, বড় তাই অনেক পশু পাখি আছে, ছুটি কাটানোর জন্য মানে খুব সুন্দর একটা জায়গা। বাঘ দেখলাম, তারপরে জিরাফ দেখলাম, হাতি দেখলাম, গন্ডার দেখলাম, বানর, অনেক বিদেশি পাখি।
2: বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আগামীকাল। এই উপলক্ষে আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব

0: আগামীকাল 30 মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকাল 11টার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ এবং পুষ্পার্ঘ অর্পণ করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। এই উপলক্ষে ইতিমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো তারা পোস্টার করবেন, আলোচনা সভা করবেন এবং যে সমস্ত পেশাজীবী সংগঠন আছেন তারাও কর্মসূচি গ্রহণ করেছেন। সংগঠনগুলোর মধ্যে কেউ চিত্র প্রদর্শনী করবেন, কেউ তার জীবন আলোক তুলে ধরে তারাও চিত্র প্রদর্শনী করবেন এবং এইভাবে সারা দেশে কর্মসূচি পালন করা হবে। তার প্রধান ইয়ে হচ্ছে আগামীকাল ভোর 6টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে এবং সারা দেশে এই দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে প্রতিটি কার্যালয়ে। সারা দেশে বিএনপির যত কার্যালয় আছে প্রত্যেকটি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ মানে হাফ মাস্ক এবং কালো পতাকা উত্তোলন করা হবে। আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা মাজারে পার্ঘ নিবেদন করবেন, দেহা পাঠ করবেন এবং সারা দেশব্যাপী একইভাবে বিভিন্ন জেলা এবং মহানগর তারা কর্মসূচি গ্রহণ করবে, সেইভাবে কর্মসূচি বাস্তবায়ন করবে। আগামীকাল সকাল 11টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ শেষে মাননীয় প্রধানমন্ত্রী মহানগর উত্তর এবং দক্ষিণের বেশ কয়েকটি স্পটে তিনি সেখানে বস্ত্র এবং শুকনো খাদ্য বিতরণ তাদের উদ্যোগে করবেন। সেখানে তিনি সেই বস্ত্র বিতরণের এবং খাদ্য বিতরণের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
1: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনায় চমচমি দেওয়ান, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনায় মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনি কি বিদেশ যেতে চান? তাহলে বৈধ পথে যাবার চেষ্টা করুন, অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। কোনো দালালের মাধ্যমে বিদেশ যাবার চেষ্টা করে অযথা সময়ে অর্থ অপচয় করবেন না। বিদেশ যাবার জন্য সরকার আপনার জন্য যাবতীয় সুযোগ সুবিধা সহ সহস্তর পথ সৃষ্টি করে রেখেছেন। এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন। দালালের সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না, এটা বৈধ পথ নয়। মনে রাখবেন, দালালের মাধ্যমে কিংবা অবৈধ পথে বিদেশ যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বিদেশ যেতে হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারী বা কোনো দালালের মাধ্যমে নয়, বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন। কারো মিথ্যে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে যাচাই বাছাই করে বৈধভাবে বিদেশ যাবার চেষ্টা করুন, সরকার আপনাকে সর্বাত্মক সহযোগিতা দেবে। মনে রাখবেন, আপনার দুর্বলতাই মানব পাচারকারী কিংবা দালালদের উৎসাহিত করে, তাই বিদেশ যাবার ক্ষেত্রে সচেতন হন।
3: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজকের নাটক প্রীতি। রচনা দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনা আব্দুল আজিজ। নাট্যানুষ্ঠান প্রীতি।

0: নুরালির মা, নুরালির মা, ও নুরালির মা, আরে আমার ভাত কি হইল?
1: আনতিছি। বাপরে বাপ, ভাত ভাত করে মানুষটা একেবারে সারা বাড়ি মাথায় করে তুললো, একটুও সবুর হয় না, যেন সাওয়াল মানুষ। এই নাও তোমার ভাত।
0: আহা, জানোই তো খিদে আমি একদম সহ্য করতে পারিনি, আর তার উপরে ভ্যান গাড়ি চালানোর কাম, এ কি কম খাটুনির?
1: বুঝলাম, ভাতটা আনতে হবে তো।

0: আমি সে কখন ভাত রাইধে বসে আছি। নাও খাতে শুরু করো। বাইরে থেকে আসে হাতটা ঠিক মতো ধুয়েছ তো নাকি তা ধোনি?
1: হাত তো ধোয়া হয়নি। দাঁড়াও দাঁড়াও।

0: এই বার দাও। এ কি মাছ পাইলে কো আনে? আমি তো মাছ আনিনি।
1: তুমি আনবা কেন? পাশের বাড়ির তোমার বন্ধুর বউ দেশে, ভালো মন্দ কিছু রাঁধলি আমার নুরালিকে না দিয়ে খায় না, আবার আমিও ভালো মন্দ কিছু রাঁধলি আমিও ওদের তাজেলকে না দিয়ে কিছু খাই।
0: ভালো ভালো ভালো, এই তো চাই। তুমি তো জানো গহর আমার শিশুকালের বন্ধু, এই একই গায়ের আলো বাতাসে দুই বন্ধু একসঙ্গে মানুষ হয়েছি। আমাদের দুই বন্ধুর মিল মহব্বত দেখে নই মাস্টার চাচা বলে আমরা দুই মানিক জোড়।
1: তোমাদের দুই বন্ধুতে যেমন ভাব, আমার নুরালি আর ওদের তাজেলের মধ্যেও তেমন ভাব। আবার কপাল গুনে তোমার বন্ধুর বউটাও খুব ভালো পেয়েছি গো। আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই, মনে হয় যেন আমরা একই মায়ের পেটে দুই বোন, শান্তিতে আছি, খুব শান্তিতে আছি।
0: শোনো নুরালির মা, আমাদের দুই পরিবারের মধ্যে এই যে মধুর সম্পর্ক, খেয়াল রাখবা এই সম্পর্কে যেন কোনো দিন ফাটল না ধরে।
1: ধরবিনি গো ধরবিনি, অন্তত আমার তরফ থেকে তুমি নিশ্চিত থাকতে পারো। এখন তোমাদের দুই বন্ধু কি করবা জানি,
0: আমাদের মধ্যে ফাটল ধরার প্রশ্নই ওঠে না। তা আমার বাজার নুরালির কোনো সারা শব্দ পাচ্ছি না যে, বাড়িতে নেই নাকি?
1: বাড়িতে থাকলি তো সারা শব্দ পাবা।
0: কোয়ানে গেছে?
1: দেখো গিয়ে দুই বন্ধু মাঠের মধ্যে ছুটোছুটি করতেছে, যা একখান দুরন্ত হয়েছে।

0: নুরালি, নুরালি, ধরেছি ধরেছি।
1: কি ধরেছিস?
0: এই দেখ কত বড় গঙ্গা ফড়িং।
1: তাই তো রে, ইস কত বড় গঙ্গা ফড়িং! খবরদার ছাড়িস নে, যেন বাড়িতে নিয়ে যাব। কেমন
0: এখন তাহলে রাখবো কোনে?
1: খারা, আমি ওই নদী থেকে চট করে একটা পদ্ম পাতা নিয়ে আসি। এই নে, এই পদ্ম পাতার মধ্যে ভইরে এই বাবলা গাছের নিচে রাইখে দে, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব।
0: হ্যাঁ সেই ভালো। এইবার চল দুই বন্ধু মিলে একটু ছোটাছুটি করে আসি, একটু খেলাধুলা করে আসি।
1: চল চল তাড়াতাড়ি চল।
0: নুরানি, অনেক খেলেছি, এবার চল নদীর হাঁটু পানিতে একটু ঝাঁপ খেলি গে।
1: চল চল, খুব মজা হবে।

0: এই তো বাড়ি আসি পড়েছি।
1: কিন্তু এই নুরালি, আমার গঙ্গা ফরিং।
0: এ হে হে, ওটা আনিসনি বুঝি? ঠিক আছে, কাল আবার নতুন করে ধরবো। আমি বাড়ি গেলাম। মা, ও মা! এই যে মা, তাড়াতাড়ি খাতি দাও, বড্ড খিদে পেয়েছে।
2: সারাটা দিন না খেয়ে থাকলে খিদে তো পাবি, কিন্তু এ কি রে, তো জামা কাপড় সব ভিজে কেনে?
0: নদীতে একটু ঝাঁপ খেলেছিলাম তো, তাই।
2: ঠোঁট দুটো একেবারে নীল হয়ে গেছে, এর নাম বুঝি একটু ঝাঁপ খেলা, পাজি সাওয়াল। যা আগে কাপড় চোপড় সারে আয়, তোকে নিয়ে আমি যে কি করব। ও কি রে, খাড়ায় থাকলি কেনে? তোকে রে ভিজে কাপড় সারতে কলাম।
0: এই যাচ্ছি মা।

0: আচ্ছা গফুর, ছোটবেলায় রায়বাবুদের আমবাগানে কাঁচামিটে আম চুরি করতে যাইয়ে সেই মোচলার দারোয়ান বেটার দাবরানি খাওয়ার কথা তোর মনে আছে?
1: নেই আবার, বেটার দাবরানি খাইয়ে কাটা তারের বেড়া টপকাতে যাইয়ে তারে প্যান্ট আটকে গেল। পিছনে তাকায় দেখি দারোয়ান বেটা এসে পড়েছে, শেষে প্যান্ট খুইলে ন্যাকটা এদের দৌড়।
0: আর সেই গায়ের বিধবার নানি বুড়ির শশা চুরির কথা?
1: সে কথাও মনে আছে বন্ধু। নানি বুড়িকে খুব জ্বালাইছি রে।
0: আর খুনকার বাড়ি খেজুরের রস চুরির কথা?
1: ভুলিনি বন্ধু, কিছুই ভুলিনি, সব মনে আছে আমার। এমনকি ওই মোল্লা বাড়ি তোর মুরগি চুরির কথাও আমার মনে আছে।
2: এই যে মানিক জোর, বিকেল বেলায় মাথায় বসে খুব যে হাসাহাসি করা হচ্ছে, বলি ব্যাপারটা কি?
1: ব্যাপারটা আর কিছুই না মাস্টার চাচা, দুই বন্ধুর ছোটকালের দুষ্টমির স্মৃতি মনে পড়ায় হাসতেছি।
2: হ্যাঁ, শৈশবের স্মৃতির আনন্দই আলাদা।
0: তা বটে, কিন্তু আপনি এদিকে কনে গেছিলেন মাস্টার চাচা?
2: আমাদের খাপাড়ার জমিরুদ্দিনের খুব শ্বাসকষ্ট উঠেছে, বেচারি বোধ হয় আর বাঁচবে না, তাই একটু দেখতে গিয়েছিলাম।
0: আপনি তো সারাটা জীবন গায়ের মানুষের সুখ দুঃখের খবর নিয়ে বেড়ালেন মাস্টার চাচা।
2: তাহলে শোনো বাবারা, আমার দুই ছেলে মেয়ে, দুই ছেলে মেয়েই ঢাকায়, নিজেদের বাড়ি গাড়ি সব আছে, আমাকে সেখানে থাকবার জন্য খুব সাধে, কিন্তু আমি যাই না এই জন্য যে যাদের কাঁধে চড়ে আমায় কবরে যেতে হবে সেই গায়ের মানুষগুলোই আমার সব। ছেলে মেয়ে দুটো দুঃখ পায় বটে, তবু আমি যাই না।
1: আপনার কাছে গায়ের মানুষের অনেক ঋণ মাস্টার চাচা, আপনার এই ঋণ আমরা কেউ কোনোদিন শোধ করতে পারবো না, কেউ না।
2: না না, ও কিছু না, ও কিছু না। এবার তোমাদের একটা মনের কথা বলি, কথাটা হলো তোমাদের দুই বন্ধুর এই মিল মহব্বত দেখে আমার খুব ভালো লাগে। কথায় বলে প্রতিবেশী হলো আত্মীয়র চেয়েও বড়, কেননা যে কোনো বিপদে আপদে সবার আগে প্রতিবেশী ছুটে আসে। আর আত্মীয়ই হোক আর অনাত্মীয়ই হোক, প্রতিবেশী ভালো না হলে সেখানে শান্তিতে বাস করা যায় না বাবা।
0: সেদিক থেকে আমরা দুই পরিবার খুব শান্তিতে আছি মাস্টার চাচা।
1: হ্যাঁ মাস্টার চাচা, আমরা খুব শান্তিতে আছি।
2: আমি দোয়া করি তোমাদের এই শান্তি যেন চিরকাল বজায় থাকে। তা গফুর, তোমার ছেলের বয়স কত হলো?
1: জি চাচা, ওই এই 7 বছর ছুঁই ছুঁই।
2: গহর, তোমার ছেলের?
0: জি, আমার ছেলেও সামনে শ্রাবণে 7 বছর পা দিবি।
2: আচ্ছা আচ্ছা, তা ওদের স্কুলে দিয়েছো তো?
0: না মাস্টার চাচা, আমরা দুই বন্ধু কেউ আমাদের সাওয়ালকে স্কুলে দেইনি।
2: সে কি কথা, ওদের না 6 বছর বয়সে স্কুলে দেওয়ার কথা?
1: স্কুলে দিয়ে কি করবো মাস্টার চাচা, আমাদের বাপ দাদাদের মতো আমরা যেমন ভ্যান গাড়ি আর ওই ঘারামির কাম করে খাচ্ছি, আমাদের সাওয়ালরাও তো তাই করে খাবি, এটাই তো স্বাভাবিক, কি বলিস রে গহর?
0: হ মাস্টার চাচা, এটাই তো স্বাভাবিক।
2: ভুল, খুব ভুল গহর আলী, তোমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বেশি দূরে যাব না, আমাদের গায়ের পুপ্পাড়ার আলিমুদ্দিনকে তো তোমরা ভালোই চেনো।
1: জি চাচা।
2: সেও একদিন তোমাদেরই মতো খেটে খাওয়া দিন মজুর ছিল, অথচ কষ্ট করে ছেলেকে ডাক্তার বানিয়ে আজ তার ভাগ্যের চাকাই বদলে গেছে। এখন সে ছেলের উপার্জনের টাকায় পায়ের উপর পা তুলে খাচ্ছে, সমাজে তার মর্যাদাও বেড়ে গেছে।
1: হ্যাঁ মাস্টার চাচা, এটা তো আমার নিজের চোখেই দেখা,
0: আমিও দেখেছি।
2: এমনি হাজারো আলিমুদ্দের ছেলেরা উচ্চশিক্ষিত হয়ে বংশের মুখ উজ্জ্বল করছে, বাবা মার দুঃখ কষ্ট ভুলিয়ে দিচ্ছে, তাহলে তোমরা পারবে না কেন? আর পড়াশোনার খরচের কথা ভাবছ? সরকার তো গ্রামে গঞ্জের তোমাদের মতো গরিবের ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ করে দিতে বছর বছর বিনা পয়সায় বই দিচ্ছে, 6 মাস পর পর শিশুদের 450 টাকা করে উপবৃত্তি দিচ্ছে, আরও কত সুযোগ সুবিধা দিচ্ছে, এরপরেও তোমরা ছেলে মেয়েদেরকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করছো, কেমন বাবা তোমরা?
0: আর লজ্জা দেবেন না মাস্টার চাচা, গফুর কি করবি না করবি জানিনি, আমি কালি আমার তাজেলকে স্কুলে ভর্তি করে দেব।
1: চাচা, আমিও আমার নুরালিরে স্কুলে ভর্তি করে দেব।
2: এই তো বুদ্ধিমান বাবাদের মতো কথা, ভর্তি করে দাও, ভর্তি করে দাও। আমি এখন যাই বাবারা।

0: বুঝলে তো হুরা, মাস্টার চাচার কথা মতো তাজেলকে তো স্কুলে ভর্তি করে দিলাম। তাজেলও খুব খুশি। এখন ভাবছি পড়াতে পারব তো।
1: তুমিও তো চিন্তা করো না, তোমার একার টাকায় না কুলালি দরকার হলে আমি বাড়ি বাড়ি ঝিগিরি করব। আমার তাজেলকে আমি লেখাপড়া শিখিয়ে বড় করব ইনশাল্লাহ। শুনলাম তোমার বন্ধুও নাকি তার নুরালিকে স্কুলে দিছে।
0: হ, দুই বন্ধু একসঙ্গে যুক্তি করেই তো ভর্তি করলাম। অহন দেখা যাক আল্লাহ কি করে।
2: তাজেল, তাজেল, আরে ও তাজেল!
1: না, এই পাজি সাওয়ালকে নিয়ে আর পারিনি। সেই যে স্কুল থেকে আইসে বইপত্র রেখে না খাইয়ে কোণে যে গেল, দেখি তো পাশের বাড়ি গেল কিনা।
2: ভাবি, ভাবি!
1: এই যে ভাবি, তোমাদের বাড়িতে কি আমার তাজেল আইসে?
3: আইসিল বইন, একটু আগেই আমার নুরালির সঙ্গে দুই বন্ধু মিলে বাবলা গাছে ঘুঘুর বাচ্চা ধরতে গেল।
1: দেখেছো পাগলা সাউলের কাণ্ড, দুপুরবেলা না খাইয়ে সে কিনা ঘুঘুর বাচ্চা ধরতে গেল।
3: উমা, না খায় যাবে কেনে? সে তো আমার নুরালির সঙ্গে খায়ে গেল।
1: ও, পাজিটা তাহলে তোমার এখানেই খায়েছে। তুমি কিন্তু ওরে বড্ড প্রশ্রয় দিচ্ছ ভাবি।
3: না রে বোন, আমার কাছে আমার নুরালিও যা, তোমার তাজেলও তাই। তাছাড়া তুমিও তো নুরালিকে কম স্নেহ করো না।
1: আমার কথা বাদ দাও ভাবি, গরিব মানুষ, আমাদের কি সেই সামর্থ্য আছে?
3: আমরাই বা বড় লোক হলাম কবে? আমাদের না আছে কোনো জমি জিরাত, না আছে কোনো টাকা পয়সা। থাকার মধ্যেই ওই মানধাত্তার আমলের ভ্যান গাড়িটা, তাও চাকা চললি চুলোয় আগুন জ্বলে, না চললি জ্বলে না।
1: আমাদের তো সে একই অবস্থা ভাবি, ঘরামির পেশা। একদিন কাম পালি, পরের দিন বসে থাকতে হয়। সাওয়াল স্কুলে দেওয়ার পর এখন নতুন করে স্বপ্নে দেখতে শুরু করেছি ভাবি, কবে যে সাওয়াল লেখাপড়া শিখে মানুষ হবি।

0: কিরে নুরালি, এতক্ষণ ধরে বাবলা গাছে কি করছিস? ঘুঘুর বাচ্চা নাই?
1: বাচ্চা দুটো আছে রে, কিন্তু খুব ছোট, এখনো চোখই ফোটেনি। বাড়ি নিয়ে গেলে বাঁচানো যাবে না।
0: তাহলে তুই নাই মেয়ার, বাচ্চা দুটো আরো বড় হোক।
1: এই তো নাইমে আলাম, এখন কি করব?
0: তাহলে চল, নদীর পাড়ে গর্তের মধ্যে শালিক পাখি থাকে, তাই ধরে গে চল।
1: না বাবা, ওই গর্তের মধ্যে শুনেছি সাপ থাকে, আমি ওই গর্তের ভিতরে হাত দেব না। তার চেয়ে চল কাশবনে একটু ছুটাছুটি করে বাড়ি যাই। সন্ধ্যার পর আমাকে পড়তে বসতে হবে, কাল স্কুলের আমার অনেক পড়া আছে।
0: আমাকেও তো পড়তে হবে, চল আর একটু খেলে বাড়ি যাব।
2: এই যে তাজেলের মা।
3: ও মা, সে কি গো ফিরে এলে যে, কাম পালে না?
2: না, আজ আর কারো বাড়িতে কাম পালাম না। কাম থাকবি কি? আজকাল গায়ের সবার বাড়িতেই প্রায় টিনের চাল আর ইটের দালান। এই ঘরামির পেশা বোধ হয় সারি দিতে হবি।
3: বাপ দাদার পেশা সাইডে দিয়ে করবাটা কি?
2: কেন, গফুরের মতো ভ্যান গাড়ি চালাবো?
3: ভ্যান গাড়ি যে চালাতে চাও, ভ্যান কেনার টাকা পাবে কোয়ানে?
2: না হয় পরের গাড়ি ভাড়ায় চালাবো, তাই বলো তো না খেয়ে মরা যায় না।
3: দেখো যেটা ভালো মনে করো।
1: তাজেল, এই তাজেল, আমাদের কাছে অনেক পেয়ারা পাকেছে, চল পাড়ি গে।
0: আমাকে দিবি তো?
1: দেবো বলেই তো ডাকছি।
0: তাহলে চল।
1: ওই দেখ কত পাকা পেয়ারা।
0: তাই তো রে, আমি গাছে উঠবো?
1: পড়ে যাবি না তো?
0: না না পড়বো না, এর আগে কত উঠেছি না।
1: তাহলে নে, উঠে পড়।
0: নুরালি, এই নে, এই নে ধর, এই নে আরেকটা, এই যে আরেকটা।
1: তাজেল, তোর মাথার উপরে ওই যে ওই ডালটায় একটা পাকা টুসটুসে পেয়ারা দেখছিস?
0: হ্যাঁ হ্যাঁ দেখেছি, দাঁড়া পারছি, এই নে ধর।
1: অনেক হয়েছে, এবার নাইমে আয়।
0: এই তো নেমে এলাম, এবার ওই পাকা টুসটুসে পেয়ারাটা এই যে আমি নিলাম।
1: না না, ওটা তুই নেস নে, আমাকে দে।
0: না, আমি বলে কত কষ্ট করে পারলাম, এটা আমি তোকে দেব না।
1: দে বলছি তাজেল, ভালো হবে না কিন্তু।
0: না না, আমি কিছুতেই তোকে দেব না।
1: দিবি নে, তাহলে এই দেখ।
0: কি, তুই আমার চর মারলি?
1: বেশ করেছি, আরো মারব।
0: তাহলে এই যে, আমি ও তোকে ইট দিয়ে মারলাম।
1: ওহ মা গো, তারা মাকে বলছি। মা, ও মা, মা
4: কি হয়েছে রে, ডাকছিস কেন?
1: এই দেখো আজল ইট মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছে।
4: হাই হাই, এই যে দেখছি রক্তে ভাইসে যাচ্ছে, আসুক তোর বাজান বাড়িত, আজ আমি এর একটা হেস্ত নেস্ত কইরেই ছাড়ব। চল চল চল ঘরে চল।
5: এই যে নুরালির মা।
4: ওগো তুমি আইছো, এই দেখো মায়রে তোমার সাওয়ালের কি অবস্থা করিছে।
5: কিডা কিডা ওরা অমন করে মারলো?
4: তোমার বন্ধুর সাওয়াল, ওই তাজেল।
5: কি এত বড় স্পর্ধা কিনা আমার সওয়ালের গায়ে হাত তোলে? দাঁড়া দেখাচ্ছি মজা। তাজেল, তাজেল, এই তাজেল বাইরে।
0: এই তো আলাম।
5: তুই তুই আমার নুরালিকে মারছিস কেন?
0: বারে আমার কি দোষ, নুরালি তো আমাকে চড় মেরেছে।
5: তাই বলে তুই ওর কপাল ফাটাই দিবি? বল কেন মেরেছিস আমার সওয়ালকে, বল কেন মেরেছিস? তোকে আজ আমি মারিয়ে ফেলাবো।
4: আমার এই বাড়ির আঙিনায় খাড়াইয়ে আবার আমাকেই চোর দেখানো আছে? আসুক তাজেলের বাপ বাড়ি, কে কার সোফা ভাঙে দেখে নেব। আয় তাজেল ঘরে আয়।
2: তাজেলের মা, এই যে তোমার বাজার সওদা।
3: রাখো তোমার বাজার সওদা, আগে এর বিচার চাই।
2: কার বিচার? কিসের বিচার?
3: ওই নুরালের বাপের বিচার।
2: কি করেছে নুরালের বাপে?
3: সামান্য পেয়ারা পাড়া নিয়ে সাওয়াল সাওয়াল একটু মারামারি করেছে, আর এই নিয়ে তোমার বন্ধু আমার বাড়ির মধ্যে এসে আমার তাজেলকে মারতে শুরু করেছে। আমি না সাড়ালে বাসাকে আমার মায়েরাই ফেলাতো। আরো কত রকম শাসাইয়া গেল।
2: কি, আমার সাওয়ালের গায়ে হাত তুলেছে? আমি কোনোদিন আমার সাওয়ালের গায়ে হাত তুলিনি, আর সে কিনা আমার সাওয়ালের গায়ে হাত তুলেছে। দাঁড়াও দেখাচ্ছি মজা। গফরা, গফরা, এই গফরা বাইরে বাইরে আয়। কইতাছি,
5: কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চিৎকার পারতেছিস কেন?
2: তুই আমার সাওয়ালকে মারছিস কেন?
5: আমার সাওয়ালকে ইট মাইরে কপাল ফাটাই দেছে, আর আমি তারে মারবো না তো কি? বলে তুলে আদর করে চুমু খাবো।
2: তুই আমার সাওয়ালকে মারার কিটা? সে তোর খায় না পরে, বাইসে গেছিস? আমি বাড়ি ছিলাম না। না হলি যে হাত দিয়ে তুই আমার সাওয়ালকে মারিছিস, তোর ওই হাত আমি কাইকে দিতাম।
5: আরে যা যা, তোর মতো কত গহরালি রে দেখলাম। আমার এই বুকের সাথী খান দেখছিস? মাইরে হাত পা ভাঙ্গে একেবারে নুলা কইরা দেব।
2: বটে, এত বড় কথা? তাজেলির মা ঘর থেকে আমার দাওখানি আনি দাও তো, আমি এক কোপে ওর গাঁত থেকে কল্লাটা নামাই দেব।
5: বটে, নুরালির মা ঘর থেকে আমার সেই ঝুমুর বদল লাঠি খেলাই নিয়ে দাও তো।
2: হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয় তোর লাঠি, আজ ফয়সলা হয়ে যাক কার মায়ের দুধের জোর বেশি। নিয়ে আয় তোর ঝুমুর বাদা লাঠি।
4: এই নাও দা, এই নাও ঝুমুর বাদা লাঠি।
2: এই তো দা পাইছি, এবার আমার সামনে আয়, সারা তোর লাঠি।
5: আয়, খবরদার,
2: আয়, হুঁশিয়ার।
6: আরে আরে আরে আরে আরে, করো কি করো কি করো, এই থামো, লাঠি থামো।
5: আপনি সরে যান মাস্টার চাচা, ওরে আমি আজ দম্মের মতো শেষ করে ফেলাম।
2: হ্যাঁ হ্যাঁ, আপনি চলে যান মাস্টার চাচা, ওর তেজ আমি ভাঙ্গি দেব।
6: আহা, থামো, তোমরা কি পাগল হলে? নিজেরা নিজেরা এইভাবে মারামারি করে তোমরা কি থানা পুলিশ করতে চাও? জানো এর পরিণতি কি হতে পারে? তোমাদের দুজনের গোষ্ঠী সদ্য থানার গারদে ভরে দেবে। থামো তোমরা, আমি বলছি তোমরা থামো।
5: বেশ, শুধু আপনার কথায় আজ আমি ওরে ছাইড়া দিলাম।
2: তুইও বাইসে গেলি শুধু মাস্টার চাচার জন্য?
6: হ্যাঁ, খুব হয়েছে, খুব হয়েছে। ছি ছি ছি ছি, তোমাদের দুই পরিবারের মিল মহব্বত দেখে আমি গায়ের লোকের কাছে তোমাদের কত প্রশংসা করেছি, আর সেই তোমরাই কিনা একে অপরের মাথায় দাও লাঠি তুলছো। দুঃখ পেলাম, খুব দুঃখ পেলাম। যাও যাও, যার যার ঘরে যাও। মাথা গরম, মাথা গরম, সবার মাথা গরম। এরা যে কবে মানুষ হবে?
2: তাজেলের মা, ধর দাওখানি রাইখে দাও। ওহ, আজ মিদাবাড়ি কাম করতে যাইয়ে বৈশাখের দুপুরের পুরো রোদটাই আমার মাথার উপর দিয়ে গেছে।
3: তোমার কামটাই তো এইরকম, তোমার কি রোদ বৃষ্টি দেখলে চলে?
2: তা বটে, কিন্তু এদিকের খবর কি?
3: তোমার সাদের বন্ধুর কামটা দেখো, নিজেই অপরাধ করে আবার নিজেই জেদ করে তার বাড়ির সীমানায় সাটাইয়ের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, যাতে আমাদের মুখ দেখতে না হয়।
2: হুম, ভালোই করেছে, আমিও আর ওদের মুখ দেখতে চাইনি। বন্ধু যে এত বড় শত্রু হয় আমি জানতাম না। খবরদার, আর ওদের সঙ্গে মিশবা না, আর আমাদের তাজেলকেও ওই বাড়ির নুরালির সঙ্গে মিশতে দিবা না। এখন থেকে ওই বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

0: দাজেল, এই দাজেল শোন,
1: ডাকছিস কেনে?
0: আয়, ছুটি তো হয়ে গেছে, চল এখানে বসে দুই বন্ধু একটু গল্প করি। আয় বস এখানে। এই দেখ, তোর জন্য কত বড় একটা পাকা টুসটুসে পেয়ারা আনিছি, নে খা।
1: আমি খাবো?
0: হ্যাঁ, তোর জন্যই তো কষ্ট করে পেরে এনেছি।
1: তুই কত ভালো রে, খামোখা তোকে সেদিন ইট দিয়ে মারছিল, তোর বুঝি খুব লাগেছিল?
0: তা একটু লাগছিল, ঠিক হয়ে গেছে। তাছাড়া দোষ তো আমারই, আমি তো আগে তোকে চড় মাইরেছিলাম। এখন থেকে আমরা দুই বন্ধু আবার আগের মতো স্কুলে আসব, আগের মতো দুজনে খেলা করব, গঙ্গা ফরিং ধরব, কেমন?
1: হ্যাঁ ঠিক আছে, নে তুইও অর্ধেক পেয়ারা খা। ইস কি মিষ্টি পেয়ারা!

0: নুরালির মা, নুরালির মা,
1: কি গো আজ এত দেরি করলে যে? দুপুরে তো খাতিও আসলা না।
0: কপাল গুনে আজ একটা দূরের খ্যাপ পাইছিনু, টেকাও ভালোই পাইছিনু, কিন্তু আসার পথে একটা চাকা খারাপ হয়ে পড়েছিল, ওইটা সারাতেই বেশ টাকা খরচ হয়ে গেল। সেই পুরনো টায়ার টিউব দিয়ে আর কতদিন চালাবো? তা জয়তুন, আমার বাজান নুরালিকো আনে।
1: ওই পাগলার কথা আর বলো না, স্কুল থেকে এসে ছাগলকে ঘাস খাওয়াতেই মাঠে নিয়ে গেছে। সেই এক বছর আগে ও নানির দেওয়া ছাগলের বাচ্চাটাকে কি যে আদর যত্ন করে, আর এই এক বছরে মাশাল্লাহ ছাগলটাও খুব তরতাজা হয়েছে।
0: সামনে কোরবানির ঈদ, এই সময় ছাগলটা বেচলি বেশ ভালো দাম পাওয়া যাবে। টাকাগুলো পাইলে এই পুরনো ভ্যান গাড়িটা আবার নতুন করে ঠিকঠাক করতে পারতাম। ওরে কও ওই ছাগলটা বেচা দিক।
1: ওরে সর্বনাশ, ওই কথা তারে কওয়াই যাবি নে। সামনে কোরবানি ঈদে নাকি কোরবানি দিবি।
0: তাই নাকি? এত অল্প বয়সে ওর মধ্যে আল্লাহ ভক্তি আইসে গেছে। ভালো ভালো, খুব ভালো।
2: বাবা গহরালি, গহরালি বাড়ি আসো নাকি গহরালি?
3: আরে মাস্টার চাচা যে, আসেন আসেন আসেন, বাড়ির ভিতরে আসেন। হ্যাঁ, এই মোড়াটার উপর বসেন।
2: আচ্ছা আচ্ছা, সে না হয় বসছি। তা তোমাদের দুই বন্ধুর ঝগড়া বিবাদ সব মিটে গেছে তো?
3: মিটবে কি, ওই দেখেন গফুর তার বাড়ির সীমানায় জিদ করে সাটায়ের বেড়া দিয়ে ঘিরে দেছে, এর পরেও বন্ধুত্ব থাকে? আপনি কোন মাস্টার চাচা?
2: বাবা, এই জেদাদিদের ব্যাপারটা খুবই খারাপ। পাশাপাশি থাকতে হলে ঝগড়া বিবাদ হতেই পারে, আবার মিটেও যায়। যত দেরি করবে শয়তান আরও পেয়ে বসবে, সেজন্য যত তাড়াতাড়ি বিবাদ মেটানো যায় ততই ভালো। আমাদের ধর্মেও তাই বলে, তাই বলছে যত তাড়াতাড়ি পারো বিরোধ মিটিয়ে ফেলো, তাতেই দুই পরিবারের শান্তি আসবে। আচ্ছা আমি যাই বাবা, আমাকে আবার একটু পোপ্পাড়ার আয়নউদ্দিনের বাড়ি যেতে হবে। কয়দিন আগে ওর বুড়ো বাপটা মরে গেল, তার চল্লিশা শেষ হতে না হতেই ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ বেঁধেছে। হায় রে দুনিয়া!
4: মা, ও মা!
1: হুম।
4: আমার ছাগলকে আজ আমি অনেক ঘাস খাওয়াইছি, জানো মা? আমাদের বাজারের ওই বদর কষাই আমাকে ডেকে বলে, এই নুরালি তোর ছাগলটা আমার কাছে বেচে দে, আমি তোকে নগদ 12,000 টাকা দেব। আমি বললাম না, আমি ছাগল বেচবো না।
1: বেচে দিলেই পারতিস, তোর বাজানের বড্ড উপকার হতো। বেচারি টাকার অভাবে ভ্যান গাড়িটা ঠিক করতে পারতিছে না।
4: উহ, আমি বলে কোরবানি দেবার জন্য কত কষ্ট করে পালছি, এই ছাগল আমি কিছুতেই বেচবো না, জান গেলেও না।
1: ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর তোকে বেচার কথা বলবো না। সাজ দামতিছে, অখন যা হাত মুখ ধুয়ে পড়তি বসগা পাগলা।
5: তাজেলের বা ঘুমাইয়ে পড়লে নাকি?
3: না, কিছু কবা
5: করছিলাম। আজ কটা দিন বাসা আমার পেটের ব্যথায় ছটফট করতেছে, স্কুলেও যাতে পারছে না। তুমি তো কোনো গ্রাহ্যই করতেছো না।
3: তা কি করতে কও তুমি আমাকে?
5: সাওয়ালটাকে একবার ডাক্তারের কাছে নিয়ে গেলে হতো না?
3: ডাক্তারের কাছে নিয়ে যাওয়া মানেই তো এক গাদা টাকা খরচ, দুনিয়ার পরীক্ষার কাগজ হাতে ধরিয়ে দিবি।
5: আমার সাওয়ালের জীবনের সাথে তোমার কাছে বুঝি টাকাই বড় হলো? 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার, তার উপর কি তোমার কোনো দুঃখ দরদ নাই? শোনো তাজেলের বাপ, আমার সাওয়ালের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকেও ছাড়বো না।
3: আরে মোলো, আমি কি কইছি যে ওকে ডাক্তার দেখাবো না? রাতটা পোহাক, আমি কাল সকালে ওকে আমাদের গায়ের আফফাজ ডাক্তারের কাছে নিয়ে যাব। নাও এখন ঘুমাতে দাও।

0: সিরিয়াল পঁচিশ গৌর আলী,
1: এই যে আমি বাবা।
0: যান ভেতরে, যান।
1: আয় তাজেল, ভিতরে আয়। আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। ও গহর আলী, তুমি বসো। তা রোগীকে তুমি?
1: না ডাক্তার সাহেব, আমার এই সওয়াল।
2: ও খোকা, তোমার নাম কি?
3: তাজেল।
2: বাহ, বেশ সুন্দর নাম। গহর আলী, তোমার ছেলের বয়স কত?
1: জি, তা প্রায় 7 বছর হবি।
2: ও বাবা, তাজেল কি সমস্যা তোমার?
3: আজ কদিন ধরে আমার পেটে খুব ব্যথা।
2: তাই? শোও তো এই টেবিলে, দেখি তোমার কোথায় ব্যথা। এই তো, গুড বয়। এবার বলো তো বাবা, কোথায় তোমার ব্যথা? এই যে এখানে?
3: না না, ওই দিকে না, এই যে ডান দিকে, এখানে।
2: এখানে?
3: হ্যাঁ হ্যাঁ, এখানে।
2: বুঝতে পেরেছি। গৌর আলী, তুমি বসো, আমি পাশের ঘরে তোমার ছেলের পেটটা একটু সনো করে দেখি। এসো তো বাবা আমার সাথে।
1: হে আল্লাহ, আমার ছেলেকে ভালো করে দাও মাবুত, ভালো করে দাও মাবুত।
2: বুঝলে গহর আলী, যা সন্দেহ করেছি তাই, তোমার ছেলের পেটে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অপারেশন করাতে হবে।
1: কত খরচ পড়বি?
2: লাগে তো অনেক টাকাই, তবে তুমি তো গরিব মানুষ, ঔষধপত্র দিয়ে 12,000 টাকা দিলেই হবে।
1: 12,000? অত টাকা আমি কনে পাবো ডাক্তার সাহেব?
2: অসুখ যখন হয়েছে চিকিৎসা তো করাতেই হবে। শোনো, আমি ঔষধগুলো লিখে দিচ্ছি, খাওয়ালে আপাতত ব্যথাটা কিছু কমে যাবে বটে, তবে 3 দিনের মধ্যে অপারেশনটা করানোই ভালো। এমনিতেই দেরি হয়ে গেছে, আরো দেরি করলে ক্ষতি হয়ে যাবে।
1: এখন তাহলে কত দিতে হবে?
2: ফিসের টাকাটা দিতে হবে না, শুধু স্বর্ণ করার জন্য 250 টাকা দিলেই হবে।
1: এই যে 250 টাকা। আসি ডাক্তার সাহেব।
2: হ্যাঁ এসো। জহির, রোগী পাঠাও।
4: মা, ও মা, মা
5: বল না বাবা, শুনতিছি তো, দেখতিছিস কাম করতিছি।
4: আজ কয়দিন তাজেল স্কুলে যায় না কেন, বাইরেও দেখি না। বলো না মা, কি হয়েছে আমার বন্ধু তাজেলের?
5: আশ্চর্য সওয়াল, আমি কি ওদের বাড়িতে যাই যে তাজেলের খোঁজ জানব? তবে কানা খুশাল যা শুনতিছি, তাজেলের কি জানি একটা কঠিন রোগ হয়েছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছে না।
6: কঠিন রোগ হয়েছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, তবে কি আমার বন্ধু মরে যাবে? তাজেলের সঙ্গে আমার দেখা করা দরকার।
4: আমি আসি মা।
5: ও কি রে, কোনে যাস?
4: আসতেছি মা।
6: তাজেলের মা বোধহয় বাড়িতেই আছে, আমাকে দেখলেই তো খেপে যাবে, কি যে করি। এই যে তাজেলের মা কলসি নিয়ে নদীতে যাচ্ছে, এই সুযোগ, যাই দেখা করে আসি। তাজেল, তাজেল, এই তাজেল।
3: এই নুরালি, তুই আমাদের বাড়ি আইছিস কেন? মা দেখলে রাগ করবি তো।
6: তোর মা এখন বাড়ি নাই, নদীতে পানি আনতে গেছে। তোর কি হয়েছে রে তাজেল?
3: আমার পেটে খুব ব্যথা, তাই অপারেশন করতে হবে। 12,000 টাকা লাগবে, ডাক্তার বলেছে 3 দিনের মধ্যে অপারেশন না করলে আমার খুব ক্ষতি হবে। কিন্তু বাজান গরিব মানুষ, অত টাকা কোথায় পাবি? আমি বোধহয় মরেই যাবো নুরালি।
6: না, আমি তোকে মরতে দেব না, কিছুতেই মরতে দেব না। তুই বাঁচবি, তুই বাঁচবি। আসি।

0: তাজেলকে তো খুব কথা দিয়ে এলাম, এখন আমি 12,000 টাকা পাবো কোয়ানে? না, কি যে করি। হ্যাঁ, পেয়েছি পেয়েছি।
1: পাগলটা সেই যে তাজেলের কথা শুনে ছুটে বাইরে চলে গেল, সাজ নামতি চলল। এখনো কি তা ছাগলকে ঘাস খাওয়ানো শেষ হয় নাই? এই এক ছাওয়ালি আমাকে পাগল করে ছাড়বে দেখছি।
0: মা মা, এই যে মা।
1: ও কিরে, তোর হাতে শুধু দড়ি কেন? ছাগল কোয়ানে?
0: ইয়ে মানে মানে ছাগল পালাম না মা।
1: হ্যাঁ,
0: আমার মনে হয় কেউ চুরি করে নিয়েছে।
1: ও মা, কি সর্বনেশে কথা! কোরবানির ছাগল, কোন পাপী এমন কামটা করলো? তুই ভালো করে চারিদিকে খুঁজে দেখেছিস তো?
0: হ্যাঁ মা, আমি সব জায়গায় খুঁজেছি, দেরি তো হলো সেই কারণেই। এখন আমার কোরবানির কি হবে মা? আমি কি তবে কোরবানি দিতে পারবো না?
1: তুই মন খারাপ করিস না বাপ, তোর বাজান বাড়িতে আসুক, দেখি কি করা যায়। এই যে তাজেলের বাজান, সারাদিন মন খারাপ করে ঘরে বসে থাকলে চলবি? 3টা দিন হতে চলল, একটা ব্যবস্থা করবা না?
2: চেষ্টা তো কম করলাম না, গায়ের কত লোকের হাত পা ধরলাম, এই ভিটে বাড়ি বন্ধক দিতে চাইলাম, তবুও কারো দয়া হলো না।
1: তাহলে কি সাওয়াল আমার বিনি চিকিৎসায় মরে যাবে?
2: কিন্তু আমি আর কি করতে পারি, চুরি চিন্তাই তো করতে পারি নে।
1: হে আল্লাহ, হে রহমানুর রহিম, জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজ আমার বড় বিপদ মাবুদ, আমার একমাত্র সাওয়াল, আমার বুকের মানিক আজ টাকার অভাবে মরতে বয়েছে, তুমি ওকে বাঁচাও মাবুদ, তুমি ওকে বাঁচাও, ওকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না।
3: বাড়িতে কে আছেন?
2: দেখি তো কিডা ডাকে। কে বাবা তুমি, কারে চাও?
3: আপনার নাম গহরালী?
2: হ বাবা।
3: দেখুন, আমি ডাক্তার আফাস স্যারের ক্লিনিক থেকে আসছি। ডাক্তার স্যার আপনার ছেলেকে নিয়ে এক্ষুনি ক্লিনিকে যেতে বলেছেন, আপনার ছেলের অপারেশন করাবেন।
2: তাই আমি এক্ষুনি যাতেছি বাবা। তাজেলের মা, তাজেলের মা, এই যে তাজেলের মা, শুনেছ? ডাক্তার সাহেব আমাদের তাজেলকে নিয়ে এক্ষুনি ক্লিনিকে জাতি করেছে, অপারেশন করাবি।
1: সবই ওই মহান আল্লাহর মেহেরবানি, তবে আর দেরি কিসের? যাও যাও, এক্ষুনি যাও। আল্লাহ আল্লাহ, তুমি এই দুখিনী মায়ের রাজি শুনেছ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আজ কেমন লাগতেছি বাজান?
4: ভালো, শুধু এই অপারেশনের জায়গায় একটু ব্যথা। আমি বাড়ি যাব কবে মা?
1: তোর বাজান ডাক্তারের কাছে জানতে গেছে, দেখা যাক কি শুনে আসে।
5: শুনো গহরালী, এই যে এখানে ওষুধগুলো লিখে দিলাম, ওষুধও দিয়ে দিলাম, ঠিক মতো খাওয়াও, তোমার ছেলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কয়েকটা দিন একটু সাবধানে রাখবে, যেন ছোটাছুটি না করে। যাও, ছেলেকে আজই বাড়ি নিয়ে যাও।
2: কিন্তু ডাক্তার সাহেব, টাকা পয়সা তো কিছুই দিতে পারলাম না।
5: কোনো দরকার নেই, তোমার ছেলের সময় মতো অপারেশনটা হয়েছে, এটাই বড় কথা। যাও, ছেলেকে নিয়ে বাড়ি যাও।
2: আপনি মানুষ না ডাক্তার সাহেব, আপনি ফেরেশতা, আপনি ফেরেশতা, মহান আল্লাহ আপনার ভালো করবি। আসি ডাক্তার সাহেব।

0: বুঝলা নুরালির বাপ, আমি যা সন্দেহ করেছিল তাই হয়েছে।
1: কিরকম?
0: আমার নুরালি ছাগল ওই তাজেলের বাজানি চুরি করেছে।
1: না না না না, না জানি আন্দাজের উপরে কাউরে দোষ দেওয়া ঠিক না। আমি যতদূর গহরে জানি সেই কাম করতেই পারে না।
0: কথায় কয় অভাবে স্বভাব নষ্ট। সে যদি চুরি না করবি তাইলে ছাগলের চিকিৎসার জন্য অতগুলো টাকা পাইল কোয়ানে কিরা দিল?
1: বুঝলে জয়তুন, আমি ভাবতেছি অন্য কথা।
0: কি কথা?
1: কথাটা হলো নুরালির কথা, এই যে তার এত শখের এত যত্নের মানুষ করা কোরবানির ছাগলটা হারায় গেল, অথচ তার মধ্যে কোনো আফসোসই নেই। দিব্যি হাইসে খেলে বেড়াতিছে যেন কিছুই হয়নি।
0: বিষয়টা আমিও খেয়াল করেছি। আমি তো ভাবিছিনু ছাগলের শোকে বাসা আমার খাওয়া দাওয়াই ছাইরে দিবে, পাগলার মন বোঝাই মুশকিল। থাকি সেসব কথা, রাত পোহাইলেই তো কোরবানির ঈদ, কেনাকাটা তো কিছুই করলে না।
1: আশ্চর্য, গত রমজানের ঈদে তোমাকে নতুন শাড়ি কিনে দিছি, এই ঈদেও কি তোমাকে নতুন শাড়ি কিনে দিতে হবে নাকি?
0: মরণ আমার, আমি যেন তোমার কাছে শাড়ির জন্য কান্তিছি, আমি ক্ষীর শ্যামায়ের কথা করছি।
1: ও তাই কও, ভাইবো না, বিকালবেলা বাজারে যাইয়ে তোমার ঈদের দিনের জন্য যা যা লাগবি সব কিনে আনবো, কেমন হবি তো?
2: কি গো তাজেলের বাজান, ঈদগাহ থেকে আইসে শ্যামাই না খাইয়ে কোয়ানে যাও?
3: একটু ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করতে যাব, বেচারি টাকা পয়সা না নিয়ে এত বড় একটা উপকার করে দিল। আজ ঈদের দিন একটু কৃতজ্ঞতা না জানালি ব্যাপারটা খারাপ দেখায় না?
2: তা বটে তা বটে, বড় ভালো লোক গো, যাও আইসেই শ্যামাই খাইও।
4: ডাক্তার সাহেব,
3: ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব বাড়ি আছেন?
4: কে ডাকে? ও গহরালি যে, কি ব্যাপার, তোমার ছেলে ভালো আছে তো?
3: আলহামদুলিল্লাহ, সবই আপনার মেহরবানি ডাক্তার সাহেব।
4: এই দেখো আমি আবার কি করলাম।
3: তা বললি তো হবিনি ডাক্তার সাহেব, আপনি টাকা না নিয়ে আমার সওয়ালের এত বড় একটা উপকার করে দিলেন, তাই একটু কৃতজ্ঞতা জানাতে আলাপ।
4: ভেবেছিলাম কথাটা তোমাকে বলবো না। শোনো গহরালি, কৃতজ্ঞতা যদি জানাতেই হয় তাহলে তোমার বন্ধু ওই গফুরের ছেলে নুরালিকে জানাও, কেননা সেই তোমার ছেলের অপারেশনের 12,000 টাকা আমাকে দিয়ে গেছে।
3: সে আমার দুশ্মন, আমার শত্রুর সওয়াল, এটা হতেই পারে না।
4: সেটাই হয়েছে, শুধু শুধু তোমাকে মিছে কথা বলে আমার লাভ আছে? যাও, পারো তো তাকে গিয়ে কৃতজ্ঞতা জানাও।

0: তাজেলের মা, শুনেছ আমাদের তাজেলের অপারেশনের 12,000 টাকা নাকি গফুরের সোয়াল নুরালী ডাক্তার সাহেবকে গোপনে দেছে, সেই টাকা দিয়েই নাকি তার চিকিৎসা হয়েছে।
1: ও মা, সে কি কথা গো, আমার তো বিশ্বাসই হতেছি না।
0: বিশ্বাস তো আমারও হতেছিল না, কিন্তু ডাক্তার সাহেব সব আমাকে খুলে কয়েছে। তাছাড়া ডাক্তার শুধু শুধু মিশে কথাই বা কতি যাবে কেন? আমার কি মনে হয় জানো, ওই গফুরি দয়া পরবশ হয়ে সাওয়ালকে দিয়ে এই কামটা করায়ছে। হাজার হলিও সে আমার বন্ধু তো বটে।
1: আমারও তাই মনে হতেছে, না হলে নুরালি সাওয়াল মানুষ, সে টাকা পাবে কোয়ানে? কামটা তোমার বন্ধুই করাইছে।
0: তা যদি হয়ে থাকে তাহলে চলো আমরা সবাই মিলে ওদের বাড়ি যাইয়ে মাপ চাইয়ে আসি।
1: হ্যাঁ হ্যাঁ, তাই চলো।
2: বুঝলে নুরালির মা, আজ ঈদগায় অনেক লোকের ভিড়। আমাদের গহর আলী আর তার সাওয়ালরে দেখলাম ঈদগায়ে।
1: তোমার সঙ্গে কথা হয়েছে?
2: না, ওরা আমাদের দেখেনি, আর দেখলেও আমি কথা বলতাম না। তার জিদ আছে আমার নাই, থাকুক তার জিদ নিয়ে। এই দিন দিন না, আরও দিন আছে। একদিন এই গফুরের কাছে তারে আসতেই হবে।
0: গফুর, গফুর, ভাই গফুর!
2: কি ব্যাপার, আজ ঈদের দিন দল বাইধে আমার অপমান করতে আসিস বুঝি?
0: না ভাই, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তোমরা আমাদের মাফ করে দাও।
1: হ্যাঁ ভাই, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তোমরা আমাদের মাফ করে দাও।
0: হ ভাই, তোর মহত্বের কাছে আমরা হাইরে গিয়েছি। তুই আমার সোয়ালের জীবন বাঁচিয়েছিস, তোর এই উপকারের কথা আমরা জীবনেও ভুলবো না ভাই।
2: নুরালির মা, ও নুরালির মা, মহত্ব, আমরা ওদের সোয়ালের জীবন বাঁচাইছি, এসব কি করছে ওরা?
0: আজ আর আমাদের কাছে গোপন করিসনি ভাই। ওই আফাজ ডাক্তারের মুখে আমরা সব শুনেছি, ডাক্তার সাহেব আমাদের সব কয়েছে।
2: কি কয়েছে ডাক্তার?
0: ডাক্তার কয়েছে তোদের নুরালি গোপনে ডাক্তারকে যে 12,000 টাকা দিয়েছিল তাজেলের অপারেশনের জন্য, সে টাকা দিয়েই তো আমার তাজেলের চিকিৎসা করেছে।
2: মিশা কথা, ডাহা মিশা কথা।
0: বেশ তো, বিশ্বাস না হলে তোর নুরালি কি ডাইকে জিজ্ঞেস কর।
2: আমি এখনই জিজ্ঞেস করছি। নুরালি, এই নুরালি, নুরালি, এদিক আয়।
3: আমার ডাকতিছ বাজান?
2: হ্যাঁ। এই, তুই তাজেলের চিকিৎসার জন্য ডাক্তারকে 12,000 টাকা দিয়েছিস? কিরে, চুপ করে থাকলি কেন? বল, দিয়েছিস?
3: আগে বলো, মারবা না?
2: আচ্ছা বেশ, মারবো না।
3: হ্যাঁ দিছি।
2: তুই 12,000 টাকা কোয়ানে ফেলি?
3: আমার সেই ছাগল বেচে দিয়েছি।
2: তুই কুরবানির ছাগল বেচে টাকা দিছিস, কিন্তু কেন দিছিস?
4: তাজেল যদি মরে যায় তাহলে আমি কার সঙ্গে স্কুলে যাব, কার সঙ্গে খেলা করব, কার সঙ্গে ঈদের কোলাকুলি করব? তাজেল আমার বন্ধু হয় না?
2: হয়, হয়। অপূর্ব, অপূর্ব, ওরে কাঁদিস নে, কাঁদিস নে বাজান। আমরা বড় হয়ে যা করতে পারিনি, তুই ছোট হয়ে তাই করেছিস। আয় আয় বাজান, আমার বুকি আয়।
0: এখন আমার কথা বিশ্বাস হলো তো? এখন আমাকে মাফ করে দে বন্ধু, আর আমরা ঈদের কোলাকুলি করি।
2: দাঁড়া গহর, তার আগে আমার একটা কাম বাকি আছে, আমি আসতেছি।
0: ও কিরে গফুর, লাথি মারি বেড়াটা ভাঙি দিলি?
2: হ্যাঁ দিলাম, আজ আর ওটার কোনো দরকার নেই। আমরা কোলাকুলি করি, কোলাকুলি করি। ঈদ মুবারক,
0: ঈদ মুবারক, ঈদ মুবারক।
1: ভাবি, তুমিও আমাকে মাফ করে দাও।
5: না বোন, তোমার কোনো দোষ নাই, বরং না বুঝে আমি তোমাদের কত অপবাদ দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও।
1: সি ভাবি, মাফ না, আইসো আমরাও সব বলে বুকে বুক মিলাই।
3: তাজেল, আয় আমরাও কোলাকুলি করি।
2: হে নুরালির মা, আজ ঈদের দিন সবাইকে ক্ষীর সেমাই খাওয়াবে না?
6: কি ব্যাপার, এই বাড়িতে আজ এত খাওয়া দাওয়া কিসের? আরে গহর আলীকে দেখছি এই বাড়িতে, আবার চাটাইয়ের বেড়াটাও দেখলাম ভাঙা। তোমাদের দুই বন্ধুর মিল মহব্বত হয়ে গেছে তাহলে? ভালো ভালো, খুবই ভালো, এটাই তো চাই।
7: এসবই আমার ওই সাওয়াল নুরালির কৃতিত্ব।
6: কিরকম?
7: গহর টাকার অভাবে তার সাওয়ালের চিকিৎসা করাতে পারছিল না। বন্ধু মইরে যাবি ভাইবে নুরালি তার অতি প্রিয় কোরবানির ছাগল বেছে গোপনে ডাক্তারকে দিয়ে চিকিৎসা করায়েছে, এখন সে সুস্থ।
6: বা বা বা, এটা তো প্রীতির এক মহৎ দৃষ্টান্ত। এই যে তোমার ছেলে তার প্রিয় ছাগল বেছে বন্ধুর জীবন বাঁচিয়ে যে মহৎ প্রীতি স্থাপন করেছে দুই পরিবারের মধ্যে, দোয়া করি এই প্রীতি যেন চিরকাল বজায় থাকে তোমাদের মধ্যে। দাও আজ আমরা সবাই মিলে মহা আনন্দে ঈদের সেমাই খাবো।
5: আমি অহনি আনছি।

এতক্ষণ দেলোয়ার হোসেন দুলাল রচিত প্রীতি নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে ছিলেন গফুর শেখ, তাবেদার ই রসুল চানু, জয়তুন, প্রমা আজিজ, গহর আলী, ফিরোজ শাহী, তহুরা, রওশন জান্নাত রুশনি, মঈন মাস্টার খন্দকার শাহ আলম, ডাক্তার ফিরোজ, মোহাম্মদ হাফিজুর রহমান, জহির, সৈয়দ মাহফুজ আল হোসেন, নুরালী, তাহসিনুর আলম, তাজেল, নাফিম আহমেদ। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন। প্রীতি নাটকটি প্রযোজনা করেছেন আব্দুল আজিজ।

আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার খবর পড়ছি জিনাত রেহানা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আগামীকাল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাঁকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫শে মে থেকে ১লা জুন পর্যন্ত ৮ দিন ব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রয়পত্র প্রকাশ। এদিকে কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে।

0: বেলা 11টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। কবর জিয়ারত শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেল 4টা থেকে সন্ধে 6টা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেন। এদিকে রাজধানীর কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য অপসারণের দায়িত্বে অবহেলার ঘটনায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম একথা জানান। তিনি বলেন, এলিফেন্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কাউরিন বাজার এলাকার কিছু স্থানে কোরবানির বর্জ্য সহ আগের জমে থাকা ময়লা আবর্জনা রাস্তার উপরেই পড়ে থাকতে দেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 1-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালে মুনতানজির। পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনে দেশজুড়ে আজও বিরাজ করে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ান অনেকেই। ঈদ উল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। নিজের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খেলার খবর ক্রিকেট। আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধে 7টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে আতিথেয়তার গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্প অর্পণ করবেন এবং মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। এই অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচারিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্বাধীনতার ঘোষণা ও মহান মুক্তিযুদ্ধকে তার অবদান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান স্বাধীনতার ঘোষক জিয়া সকাল 8:15। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রতিবেদন, গণতন্ত্র উত্তরণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুনবেন সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। রচনা ও প্রযোজনা মোহাম্মদ জুবাইদুল ইসলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শহীদ জিয়া রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রেক্ষাপট বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান জিয়া বুকে জার বাংলাদেশ বেলা 2:45। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও তার প্রদত্ত ভাষণ নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান একজন মুক্তিযোদ্ধা থেকে সফল রাষ্ট্রনায়ক বেলা 3:05। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান শ্রদ্ধার সুরে শহীদ জিয়া বেলা 3:25। পবিত্র কোরআন শিকার আসর শুনবেন বিকেল 4:05। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের দেশের জন্য অবদান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান স্মৃতিতে অম্লান বিশেষ বিকেল 4:25। গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি শুনবেন বিকেল 5:25। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সখী সংসার। শ্রোতাদের চিঠিপত্র ইমেলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু শুনবেন 9:05। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া শুনবেন রাত 10:00। এবারে FM এর এছাড়া FM 90 মেগাহার্জে রাত 12:15 নিঃশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নাটক জাতুমিয়া সমাচার। এবারে FM অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান, FM 106 মেগাহার্জে সকাল 6:00 বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান, FM 90 মেগাহার্জে সকাল 7:00 সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6:00 পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট এবং টাঙ্গাইলে 21 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:65%, সন্ধ্যে 6:65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:11, অস্ত যাবে সন্ধ্যে 6:41। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজে, সেই সাথে এফএম 90 ও 102 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তরজমা।
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব, আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

মোহাম্মদ রিয়াদ হোসাইন এবং মোহাম্মদ শহীদুল্লাহ। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ সুলেমান হোসেন খান, রুহুল আমিন এবং জাহাঙ্গীর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে পুলক রঞ্জন। প্রিয়শ্রোতা, জানিয়ে দিচ্ছি নিশ্চিত আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে। রাত 12:05 বাংলা ও ইংরেজি সংবাদ, 12:10 দেশের গান, 12:15 ঈদুল আজহা উপলক্ষে নিশুতি নাটক, জাদুমিয়া সমাচার, শুনবেন দেশের গান, নজরুল সঙ্গীত। রাত 1:15 আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। রাত 1:40 স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। রাত 1:55 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিবেদিত গান। রাত 2:00 দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা। রাত 2:50 নজরুল সঙ্গীত। রাত 2:55 অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন নিশুতি আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে, শোনার আমন্ত্রণ রইল।

আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আগামীকাল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এই জন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন।

0: সততা এবং একজন বাস্তবতাবাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরুক হয়ে থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি 25 মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো বেজ ধারণ এবং সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। এদিকে কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ভোর 6টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। আগামীকাল বেলা 11টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। কবর জিয়ারত শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এদিকে রাজধানীর কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্ব অবহেলার ঘটনায় ঢাকার 2টি সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম একথা জানান। তিনি বলেন, এলিফেন্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার কিছু স্থানে কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা আবর্জনা রাস্তার উপরেই পড়ে থাকতে দেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশজুড়ে আজও বিরাজ করে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব নিয়ে বিনোদন কেন্দ্র ঘুরে বেড়ান অনেকে। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। নিজের অধিকার রক্ষা এবং জনগণের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খেলার খবর ক্রিকেট। আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দি নিউজ রেড বাই তানভীর ফুয়াদ চৌধুরী। দি 45th মার্টিনম অ্যানিভার্সারি অফ ফর্মার প্রেসিডেন্ট অব বাংলাদেশ, Proclaimer of Independence, one of the sector commanders of the Liberation War, founder of the Bangladesh Nationalist Party, BNP, and advocate of multi-party democracy, Zia Rahman, will be observed tomorrow with due respect. On 30th May in 1981, Shahid President Zia Rahman was killed at the Chattogram Circuit House by a group of disgruntled army officers as part of a domestic and foreign conspiracy. Zia Rahman, the proclaimer of independence, was one of the sector commanders of the Liberation War and commander of Z Force. He was the founder of BNP, one of the country's largest political parties. The BNP, founded by him, has now become

0: দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃসতি অধিবেশন শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: শুরু হচ্ছে পবিত্র ঈদ উল আজহার বিশেষ নাটক জাদু মিয়া সমাচার। রচনা ও প্রযোজনা সোলাইমান খোকা, নাট্যানুষ্ঠান জাদু মিয়া সমাচার।
2: কোন মন্দির পুত্রে আমার বগলে পিতলের পিক তানিটা সুইনা মারলো, আর একটু হইলে তো আমি ঠাক মইরা গেছিলাম।
3: ওই শয়তানের ঘরে শয়তান, চিল্লাইয়া গলা ফাটাইতাছি, কোন রাও মাপ নাই। মশা সহ্য করন যেমন মুশকিল, তরে সহ্য করা আরো মুশকিল।
2: কেন জেডা, আমি আবার কি করলাম?
3: কি করলি? এই সাবে কি পাল্লা দিয়া তরে চাইল মাপতে কইছে কেডা?
2: কেউ কয় নাই।
3: তাইলে এইটা লইয়া লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ করস কেন? মিশিগের পাল্লা কি হইছে? আমার ডিজিটাল পাল্লা না কই?
2: হেদ্রাইয়া গেছে,
3: হেদ্রাইয়া গেছে।
2: ট্যারাক থেকে মাল নামাইবার সময় মিশিংটা রাস্তায় আসিল, ট্যারাকে বেগ্যার মাইয়া দেওয়ালের লগে হেদ্রাইয়া দিছে।
3: বুঝলে গেছিলাম, ড্রাইভারের কাছ থেকে জরিমানা আদায় কইরা যে নতুন মেশিনটা কিনছিলাম, হেইডার কি হইল?
2: নতুন মেশিন এখনো উদ্বোধন হয় নাই, তাই সাবেক পাল্লা দিয়ে কাম চালাইতেছি।
3: উদ্বোধন? ওজনের মেশিন উদ্বোধন? কেডাই কইছে এইসব আকাম করতে?
2: কদম ভাই কইছে, আপনার সোনার স্থান পিতলা ঘুঘু বলে কারে দিয়ে উদ্বোধন করাইব, নতুন ওজন মেশিন।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, কদমে কইছে না, তাইলে কোনো কথা নাই।
2: আইছে
4: আব্বা, কি কারণে আব্বা? হাটে ঘাটের মাইনসে যেন বুঝতে পারে ভটবডি দৌড়াই কেডা
3: কেডা।
4: জাদু মিয়ার পোলা কদম যায়?
3: বেশ বেশ বেটা, ছাড়া গেলে টিপ দিলে সয়ারি।
4: মানে কি আব্বা?
3: বাহবা দিলাম তোরে, আমার দোস্ত অলিউল্লার কাছ থেকে শিখছিলাম, এর উপরে নাকি কোনো প্রশংসা নাই।
4: অলি সাসা তো মারা গেছে, হে কবে?
3: কিন্তু তার লব্জ তো মারা যায় নাই। আচ্ছা রে কদম,
4: যে আব্বা
3: তুই বলে ওজনের মিশিং উদ্বোধন করাইবি কারে দিয়া?
4: দুলাবেরি দিয়া।
3: বকুলের জামাইরে দিয়া?
4: হ আব্বা।
3: আরে হে, আইতে আইতে আমার আরদারি তো সাঙ্গে উঠবো রে।
4: আরে না আব্বা, দুলাবাই তো রওনা হয়ে গেছে, আমারে ভিডিও কল দিছিল জেদ্দার এয়ারপোর্ট থেকে। না এলেও কোনো অসুবিধা নাই, ভিডিও কনফারেন্স কইরা ক্যাক কাডম ক্যাক বুঝলেন? আরে আমরা এক লগে খামু আর সকলে দেখবো আমাগো নতুন মিশিং উদ্বোধন হইতাছে।
3: তারপরে?
4: তারপরে আর কি, চারদিকে জাদু মিয়া নতুন জাদু দেখবো সকলে।
3: জাদুর কাম নাই বেড়া, আমার দরকার মালের মাল, মাল মাল মাল মাল, মানে টেকা টেকা টেকা।
4: আব্বা আপনি মালে মাল হইতে বেশি সময় লাগবো না আব্বা, এই জমানায় প্রচারে প্রসার, যত প্রচার তত প্রসার। আপনার গুদামের পচা চাইল আর ফ্রেশ চাইল বাউ মতন মিশাইয়া খালি প্যাকেটজাত করবেন, বেচ্চা কুল পাইবেন না। আজকাল প্যাকেটের উপরে মানুষের ভরসা বেশি।
2: ভিতরে গুমুত যাই থাক, 1 কেজি লেহা প্যাকেটে 900 গ্রাম।
3: এই ঠসার ঘরে ঠসার, তোরে কথা কইছে কেডা আমাগো বাপ পুতের মধ্যে?
2: এই আমিও তো আপনার পুতের মতনই জেডা, একটু একটু না কইলে তো জাত থাকে না, মান থাকে না।
4: আব্বা
3: কি কইবি কহ,
4: কাইল আপনার মাইক্রোটা লয়ে রাখা যাম এয়ারপোর্টে, দুলাবাইরে নিয়ে মিছিল করতে করতে আসুম।
3: বেড়া একখান, 10 গ্রামের মানুষ যেন বুঝে জাদু মিয়ার জামাই
4: আর কারণের কাম নাই আব্বা, সব কারণ কইয়া ফালাইলে তো সমস্যা।
5: কি এর সমস্যা?
4: চমক দেওয়ানের সমস্যা। জাদু দেহাইবার আগে যদি গুমর ফাঁস হইয়া যায় তাইলেই তো সমস্যা।
3: ঠিক ঠিক ঠিক। ওরে কদমা,
4: যে আব্বা
3: তুই আমারে কি মনে করস কত?
4: যে মানে যে আব্বা,
3: আমি তোর বাপ না তুই আমার বাপ?
2: দুইজনেই দুজনের বাপ, বাপে পুতে কেউ কারিছে কম না। আল্লাহ তুমি মেহরবানি করো, এই লাভের লাভ লাভ লাভ, এই লাভের লাভ কত জানি বুঝলেই তো গেলাম, ভুল হইলেই কি পুরাটাই তো লাভ।
3: ঠিক মতো মাপ
2: যে মাপটা ছিল।

0: అమ్మా అమ్మగు
1: కిరే কি বকুলি
0: দাতাম্মা কোনটা বিন্দু এইডা এইডা না ওইডা না হেইডা
1: আরে কি শুরু করছিস বকুল জামাই আইতে আইতে কাল কয়টা বাজে তা ঠিক আছে রাত থাকতে তুই গয়না গাটি পিন্ধে একবার বইরছস উরে বাবা মেকআপ হতেছস দেখি
0: কতকাল পরে আইতাছে হিসাব আছে আম্মা
1: আছে আছে পাক্কা পাঁচ বছর হয়েছে
0: কি যে কোন আম্মা রাইত পোহাইলে পাঁচ বছর তিন মাস ১৩ দিন তোমার হিসাবে পাক্কা গন্ডগোল আছে
1: ও থাকবই তো তোর বাপে তো আমারে সাইরা কোনোদিন বৈদেশ করে নাই তাই অত পাক্কা হিসাব রাহনের আমার দরকারও পড়ে
0: আচ্ছা ঠিক আছে অহন কও না কোন সাইরা পিন্দু
1: কোনটা কোনটা ওই ওই ওই ওই গিরিন কাতানটা পিন ওই গিরিন জরুয়ার লগে ওইটাই মানাইব ভালা
0: না মা আমি লাল ব্যানারসটা পিন্দি
1: তোর যেইটা মন লয় সেইটাই পিন অত আ দেখলামই বালা লাগে না আমার
2: ফুলো আমার ফুলো কই ও বকুল কদমের মা ফুল বানো
1: ওই যে তোর বাপি আইছে
0: আরে আমি যাই আরে আরে দর মারো কেন আম্মা আব্বা তো রোজই আসে
1: কি ধরনের কথা কস তুই বকুল হারা দিন মানুষটা ব্যবসা বাণিজ্য কইরা খাটাখাটনি কইরা এত রাতে বাড়ি আইলো আরে তোরই তো বাপ
0: আমারও দুবাইয়ালার কাছে বিয়া না দিয়া আব্বার মতন একজন ব্যবসাদারের লগে বিয়া দিতা তাইলে তো হারা দিন পরে মানুষটারে কাছে পাইতাম
1: অহনের এইসব কথা কইস না বুঝলি বিয়ার লাইগা পাগল তো হয়েছিলি তুই আর তোর বাপে আমি তো রাজি আসিলাম না তোরে তিন ভরি একখান সোনার চেইন দিয়া কাইট করে ফেলাইল কয় বলে আমি গোর ফান্ডে বিয়া করু তো করছস অহন অত কথা কস কেন সিরিয়া
2: কয় গো আমার ভুল বানু তুমি কি বকুলের ঘরে
1: জি আব্বা এ
2: আমার মাইয়ার ঘরে আমি আমনা তো কি গরু ছাগল আইব
0: আসো আব্বা আসো
2: গিরে মা এত রাইতে এমন সাজগোজ কইরা বইয়ে রইছস কেন
0: তোমাকে জামাই আইব না আব্বা
2: গরফান হ্যাঁ তো কাইল আইব
0: যদি কাইল বুড়া আসে আর তখন যদি আমি ঘুমাইয়া থাকি যদি সাজগোজ করতে না পারি সময় যদি না পাই
2: আল্লাহ রে বুদ্ধি দেখি আমার মাইয়াটা মাইয়া দেখো দেখতে হবে তো কার বেডি ঠিক আছে বালা কইরা মাঞ্জা মাইডা হইতে থাক তোর মার এ আমি
0: মাইরে নিয়ে আসি
2: না হারে তোর তোরা তো অসুস্থ কোতালে তোর মা ছাড়া আর কেডাই খেয়াল লাগে আমার দিকে আসত ফুলু
1: রাখেন রাখেন রাখেন আপনি টানা টানি করেন কেন পরে যাবো তো
2: দূর আসো আগে আগে আসো আমারে বাদ দেও তোমার হাতের ভাত চালু না খাইলে আমার ঘুম আসে না
0: আম্মা চলেন আম্মা চলেন ও আম্মা আমার শাড়ি পছন্দ করে দিয়ে গেল না
1: ভাল লাগে না কিছুই ভাল লাগে না

0: কি ব্যাপার কদম, তুমি ফোন ধরো না যে?
1: কোনটাই ফোন দিছিলা? আরে কয় নম্বর মোবাইলে ফোন দিছিলা?
0: সব কয়টাই তো দিছি।
1: কই তোমার নাম তো উঠে নাই।
0: নাম উঠবো মানে? তুমি জানো না বুঝি কিছু?
1: না আসলে
0: থাক, খামাখার কথা বানানির দরকার নেই, ধরো নাই ধরো নাই।
1: আচ্ছা ঠিক আছে, অহন ফোন দাও, ধরি।
0: অহন ফোন দাও না কি হইলো, তুমি তো আমার সামনেই খাড়া।
1: না মানে দেখতাম সমস্যাটা কোন জায়গায়।
0: সমস্যা যে কোন জায়গায় হেডাও তোমার অজানা না, কাজে এসব বংশং কইরা লাভ নেই।
1: হুনো আমার স্বপ্না, দুনিয়া একদিকে আর তুমি আরেকদিকে, বংশং আমি করতে পারি গোটা দুনিয়ার সাথে, কিন্তু তোমার সাথে না, কারণ তুমি আমার জানের জান, পরাণের পরাণ।
0: থাক কদম, হইছে, আর নাটক করন লাগবো না। আজ কতদিন হইলো একটা কথা হয় না তোমার লগে?
1: কতদিন মানে?
0: কতদিন মানেও বুঝো না, তোমার মনে আছে লাস্ট কতদিন আগে আমার লগে তোমার কথা হইছে?
1: মনে থাকবো না কেন, পরশু দিনও তো কথা হইছে। ঠিক আছে, দেখো দেখো দেখো, চেক করে দেখো তোমার মোবাইলের কল লিস্ট দেখো।
0: কদম
1: বলো স্বপ্না,
0: আমার কি মোবাইল আছে যে কল লিস্ট দেখো?
1: না মানে যেই দোহান থেকে তুমি ফোন করো সেইখানকার কল লিস্ট দেখো।
0: তর্ক দিয়া সবকিছু জয় করন যায় না কদম, তুমি জানো না একদিন তোমার সাথে কথা না কই আমি থাকতে পারি না।
1: আমিও তো থাকতে পারি না।
0: তাইলে তো আমাকে বিষয়টা জানাজানি হন দরকার।
1: কোন বিষয়টা জানি?
0: তোমার আমার ভালোবাসার বিষয়টা সবাইরই জানান দরকার।
1: কেন সবাইরে কেন?
0: বিষয়টা সবার জানা থাকলে আমরা নিরাপদ।
1: কেমনে?
0: তাইলে আর তোমার বিয়ের ব্যাপারে তোমার পরিবার অন্য কোনো চিন্তা করব না, সময় হইলে আমাগো
1: মিলন হবে নিশ্চয়।
0: হ
1: অহন আমি যাই স্বপ্না।
0: এত তাড়া কি এর, কই যাইবা?
1: ঢাকা যামু এয়ারপোর্টে।
0: এই মোটরসাইকেল লয়া?
1: না না না, মাইক্রো লয়া যামু। দুলাভাই আইব সৌদি আরব থাইকা, তারে একখান গ্যারান্ট রিসিপশন দেওয়ান লাগবো।
0: ওরে বাবা, দুলাভাই কি ভিআইপি নাকি?
1: ভেরি ভেরি ভেরি ভেরি।
0: দমলো দমলো
1: দমলো যাইব না, আমার দুলাভাই যে কত ভেরি ভেরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হেইটা বুঝাইবার কোনো পথ নাই। তারে খুশি করতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যাইব। যেমন ধরো তোমার আমার ভালোবাসার কথাটা আব্বার কাছে কোহনের একটা জুই তৈব।
0: তাইলে যাও।
1: তোমার জন্য কি আনবো বলো, একখান নতুন মোবাইল?
0: তোমার না কতবার বলছি তুমি আমার কোনো উপহার দেওয়ানোর চেষ্টা করবা না, কারণ ফিরতি উপহার দেওয়ানোর সামর্থ্য আমার নাই।
1: কিন্তু মোবাইল তো একটা জরুরি জিনিস, তোমার আমার যোগাযোগের জন্যই লাগে।
0: বিয়ে পাস করার আগে আমার আব্বা আমার হাতে মোবাইল দিব না, কড়া হুকুম।
1: হ জানি, মুখ বুঝ, তো একটু ইয়ে মানুষ।
0: কি বাবা কি মানুষ?
1: সারা তো একটু ঘাউরা মানে ঠেডা টাইপের মানুষ আর কি।
0: শুনো কদম, তোমারে ভালোবাসি বললা আমার বাবার যা খুশি তাই কইবা, তা কিন্তু আমি সহ্য করি
1: না। না না মানে আমাকে বিয়ে হয়ে গেলে তো মকবুল স্যারের আমারও বাবা টাকান লাগবো, তখন তো ঠেডা শ্বশুর করে রাখতে পারুম না। তাই সত্য কথাটাও অহনে কইয়া ফেলাইলাম সোনা, তুমি মাইন্ড করো না।
0: 100 বার মাইন্ড করুম, আমার বাবারে সম্মান না করলে আমি বিয়ে করুম না।
1: এটা আবার কি কইলে এতকাল পরে, কথাটা কি সত্য সত্যই কইছ?
0: তোমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে এই কথাটাও সত্য, জানো না আমি কার মাইয়া?
1: ঠেডা না না মানে মোগল স্যারের মাইয়া। তারে আমি কেন, আমার বাপে ও রেসপেক্ট করে, আমার 14 গোষ্ঠী তারে সম্মান করে।
2: তোমারে বিয়া করতে পারলে তো আমাকে গোষ্ঠীর লেগে একটা প্লাস পয়েন্ট হইয়া যায়, খালি টাকা দিয়া তোর জাতি উড়ন যায় না।
0: বিড়বিড় করে কি এর হিসাব মিলাও কদম?
1: না মানে ভাই হিসাব করি ঢাকা আইতে যাইতে কত সময় লাগবো, বিড়বাড়টা থাকলে তো আর।
0: তাইলে যাও, তাড়াতাড়ি যাও, সময় নষ্ট করে কাম নেই। কিন্তু এইভাবে আর আমার ভুললা যায় না, কষ্ট দিও না, মাঝে মধ্যে আমার কথা একটু মনে করো, খালি একটু হ্যালো করলেই বুঝতে পারি তুমি আছো আমারই।
1: হেলতে না কইলেও বুঝছো আমি আছি তোমারই।
0: আমার কদম ফুল,
1: আমার স্বপ্নে দেহা রাজকন্যা স্বপ্না।
0: বেশ বেশ বেশ, হইছে, এইবার কালা চশমাটা পিন্ধো তো।
1: হ্যাঁ,
0: হেলমেটটাও মাথায় দিয়ে লও।
1: আচ্ছা।

0: Αμά! Ω, αμά!
1: Κι εγώ είπε κο! Ράι δε κάμπου η ρούση!
0: Αμά δείχτε μέντι βέτα διβά!
1: Μέντι! Αμά μέντι κεν!
0: Κι με κι σου πουζον, αμά!
1: Κι πουζον!
0: Αι στο μάγο, ζάμα η αϊτασέ να!
1: Α, αϊτασέ!
0: Κότο καλ πορεί αϊτασέ! Βάλα κοί ρα χάτι, πάει μέντι διού!
1: Αν δε κλαμίρα σέσ, ναι το! সোয়ামীর মনে ভালোবাসা থাকলে ওই মেন্দি টেন্দি কোনো কিছুই লাগে না।
0: তুমি তো কই ভাই
1: কবু না, তোর বাপে তার আমারে সাইরা কখনো বৈদেশ করে না।
0: এই সব কথার মধ্যে খালি এক কথা কও কেন, আব্বাই বৈদেশ করে না দেখা কি হগল মানুষ ঘরে বসে থাকবো?
1: কথা বাড়াস না তো, নিজের কাম নিজে কইরা ল।
0: তাহলে জোরে না রে কও।
1: তুই কইতে পারস না, আমার হাতে অনেক কাম।
0: তোমার আবার কি এর কাম? বাড়ি ভর্তি তো কামের চেয়ে মানুষই বেশি।
1: এই মানুষগুলো তদারকি করণ লাগে না? জামাই আসন উপলক্ষে আর কত মানুষ আইব, খাইব, হেগো লাগেই তো খানা দানার ইন্তজাম হইতেছে নাকি?
0: আমার আন খানায় মন নাই আম্মা,
1: থাকবো কেমনে?
2: কিছু ভালো লাগে
1: না, কিছু ভালো লাগে না। সংসার তোমার একলার, সব দায় যান আমার, যেমন বাপ হেমন বেটি। এসন বালা না লাগলে বইয়ে বইয়ে তুই গান গা।
2: আমার কষ্ট যদি বুঝত আমার মাতা পিতা, বুঝত যদি আমার পরাণের কষ্ট, এবার আসুক তারে আমি মজ্জা দেখাবো।

0: স্বপ্নার বাবা
1: বলো
0: কোরবানি কি ব্যবস্থা করলা?
1: কিছুই করি নাই।
0: কিছু একটা না করলে হয় কেমনে?
1: কোরবানি দিতে তো টাকা লাগে নাকি?
0: এইটা কেমন কথা, টাকা ছাড়া কোরবানি হয় কেমনে? আমরা তো আর গরু ছাগল পালি না যে ঘরের পশু কোরবানি দিব।
1: তাইলে আর এই বিষয় নিয়ে কথা না বলাই ভালো।
0: কিন্তু সমাজে তো,
1: সমাজে দেখানোর লাগে কোরবানি দিতে হইব কেন? আমার তো সামর্থ্য নাই, আর সেই কারণেই কোরবানি দিতে পারুম না।
0: সেইটা বুঝি, কিন্তু আগে তো তোমার বাপ দাদার আমলে।
1: বাপ দাদার আমলের কথা কইয়া লাভ নাই। বাপ দাদার আমলে যা হয়েছে অহন প্রায় সব কিছুই তার উল্টা। কাজে ওইসব উদাহরণ দিয়ে কি হইব? মাস্টারি করে 15 দিন পার করি, ধার করে কোরবানি দিলে সেই ধার শোধ করতে করতে আর এক কোরবানির ঈদ আইসা হাজির হয়, তাতে ধারের চরকা ঘুরতেই থাকে। এইটাতে তো সম্মান ঠিক থাকে না।
0: তাও বুঝি।
1: তোমার কি আফসোস হয়?
0: না আফসোস না, নিজেদেরও মনে হয় যেন সমাজের বাইরের কেউ।
1: না স্বপ্নার মা, এই ধরনের হীনমন্যতায় পাইয়ে বসবে তোমারে, এই কথা ভাবতেও কষ্ট হয় আমার। মানুষ তো অনেক কিছুই পারে না, অনেকে খাওয়া দাওয়া জোগাড় করতে পারে না, অনেকের ওষুধপাতি কিনতে কিনতে না বিশ্বাস, আর তোমার আমার যা একটু আছে অন্য মানুষের তো হেইডাও না থাকতে পারে নাকি?
0: আছে, আমাকে সম্মান আছে, সম্ভ্রম আছে, নিখাত ভালোবাসাও আছে, কিন্তু টাকা নাই।
1: একসাথে টাকা আর সম্মান থাকে কম লোকেরই, যার যা আছে হেইডেই তার নিজের, যা নাই তা নিয়ে আক্ষেপ করে কোনো ফল হয় না। আর আক্ষেপ করবাই বা কেন? যে যেইটা পাওয়ার জন্য লক্ষ্য ঠিক করে, পরিশ্রম করে, সেইটাই কামায়। টাকা কামাইবার লক্ষ্য কোনোদিনও আমার আসিল না, তাই টাকা নেই। সম্মানের সাথে বাঁচার লক্ষ্য আসিল, সম্মান তো পাইতেছি, দুঃখ কিসের? গোস্ত খাওনের।
0: তুমি খুব সিরিয়াস হইয়া গেছো স্বপ্নার বাপ।
1: মোটেও না, তুমি কথাটা উড়াইলা তাই কইলাম।
0: কথা যে কেন উড়াইছি হেইটা তো শুনলা না।
1: কোনটা শুনলাম না?
0: যা তুমি আর সমাচার
1: তার কথা শুননের কি আছে? নানা উপায়ে টাকা বানাইছে, না আছে লেহাপড়া, না আছে রুচি, যা তুমি এর রুচিহীন কাজ করবো, এটাই তো স্বাভাবিক।
0: কিন্তু গত 2 ধইরা হঠাৎ আমাকে বাড়িতে যে গোস্ত পাঠায়।
1: এইটা কোরবানির এক ধরনের রেওয়াজ, গরিব দুঃখীরে 3 এক ভাগ, আর আত্মীয় স্বজনেরে 3 এক ভাগ কোরবানির মাংস পাঠাইবার রেওয়াজ আছে।
0: কিন্তু আমার কাছে অন্য কিছু মনে হয়।
1: কিরকম
0: মনে হয়? আমাগরে অসম্মানকরণের লাইগায় কামটা করে সে।
1: যেমন
0: খেয়াল করো নাই?
1: তুচ্ছ অনেক কিছু খেয়াল আমি করি না।
0: গরুর বিশাল গোডা রান যে পাঠাইয়া দেয় আমাগো বাড়িতে, এইটারে তুচ্ছ মনে হয় তোমার কাছে?
1: এইটা তো সেইভাবে ভাইবা দেখি নাই।
0: আমার ধারণা সে তার টাকার গরম দেখাইতে চায়। আমরা কোরবানি দিতে পারি না বুঝলা, এক ধরনের কি কমু, মানে তোমার মতো একজন সম্মানী মানুষকে করুণা করতে পাইয়া তৃপ্তি পাইতে চায়।
1: সেইটা তার সমস্যা।
0: কিন্তু আমার ভালো লাগে না, অস্বস্তি হয়। এইবারও তো আবার গরু রান পাড়াইব, সেইটা গ্রহণ করতে আমার লজ্জা লাগে। তাই ভাবছিলাম আমরাও একটা কিছু কোরবানি দিই।
1: আমরা তো আর জাদুমিয়ার কাতারের না, জাদুমিয়া যা করবো আমরাও তাই করুন নাকি? লজ্জা লাগলে তার পাঠানো গরু রান গ্রহণ করবা না?
0: কিন্তু ঈদের দিন কেউ কিছু পাঠাইলে সেটা ফেরত দেই কেমনে?
1: ঈদের দিন যাতে না পাঠাইতে পারে সেই ব্যবস্থা করলেই হয়।
0: এইটা কেমনে?
1: ঈদের আগেই তারে মানা করতে হইব যেন আমাগো বাড়িতে গোস্ত না পাঠায়।
0: সেইটা করবো কেডা?
1: আমি করুম, সাপ না করে দিই আসুমনে।
2: বাবা
1: কি রে মা? স্বপ্না
2: মা আর তুমি যা যা করলা সবই আমি শুনছি, তোমাগো কথায় যথেষ্ট যুক্তি আছে সত্য, কিন্তু শেষের কথাটা আমার খটকা লাগলো।
1: কোন কথাটা রে মা?
2: জাদু চাষার ব্যাপারে তোমরা যে ব্যাখ্যাটা দিলা সেটা তো না হইতে পারে, এমনও তো হইতে পারে যে তিনি তোমাগোরে ভালোবাসা আস্থা গরুর রান্ডা পাড়ায়।
1: মারে ভালোবাসা দেখা না গেলেও অনুভব করা যায়, টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে যে ভালোবাসা হয় সেইটা আমার সয় না রে মা।
2: সয় না সেটা তোমাগো সমস্যা।
0: আসলে কার যে কি সমস্যা হেইটা যদি বুঝতাম রে মা।
2: বুঝনের চেষ্টা না করলে বুঝবা কেমনে মা?
0: তুই কই যাস?
2: কাম আছে, বাইরে যাই।
0: ও স্বপ্নার বাপ
1: বলো,
0: আমরা কি কিছুই বুঝি না? আমরা কি তাইলে এই দুনিয়ায় অসল?
1: এইটা তো আমার চোখের সামনেও বিরাট এক প্রশ্নবোধক চিহ্ন হইয়া জুলতাছে।
0: মেয়ের মতিগতি তো নতুন ঠেকতাছে আমার চোখে।
1: পুরাণ চোখ দিয়া নতুন কিছু দেখুন নাকি অসম্ভব?
0: জানি না, আমি সত্যই কিছু জানি না, বুঝিও না। মনে হয় আবুজের মতোই জীবনটা পার করলাম।

0: থামাও থামাও বাজনা থামাও, আরে বাজনা চড়ে কানে তালা লাগবে রে তো, কথাবার্তা ঠিক মতন হলো যায় না। থামাইবার ওই পোলাবান, তোরা সর যা পরে আসিস। হ্যাঁ জামাই বাবা, আগে ঠান্ডা হয়ে গেল
1: কদম।
2: যে দুলা ভাই
1: আমি
0: কি বলি বাবা জানো?
1: জি
0: গরফান মিয়া, তুমি ঘরে গিয়া বসো, এয়ার কন্ডিশন ফিট করছি ঘরে ঘরে, এই গরমে বাইরে বসে কাম নাই বাবা।
1: আব্বা বসার জন্য তো চেয়ার চাই নাই।
0: তাহলে চেয়ার দিয়া কি করবা?
1: আপনার ঠ্যাং দুরুজা, আপনার কদম মুবারক চেয়ারের উপর রাখতে হবে।
0: কেন বাবা, চেয়ারের উপরে আমার কদম মুবারক কেন রাখতে হবে?
1: ঠ্যাং উডেলি বুঝবেন। আম্মা আপনিও কাছে আসেন, চেয়ারে ঠ্যাং রাখেন।
3: বাবা গোরফান।
1: জি।
3: তোমার কি হয়েছে বাবা, তুমি ভালো আছো তো?
1: জি আম্মা আলহামদুলিল্লাহ, আমি সহি সালামতেই আছি।
3: তাহলে ওই চেয়ারে ঠ্যাং উঠানোর কথা কও কেন বাবা?
1: মানে শ্বশুর শাশুড়ি গুরুজনদের কদম বুসি করাটা আমাকে বংশের রীতি, আপনাদেরকে কদম বুসি করতে চাই।
3: ও সেই জন্য চেয়ারে পা উঠাইতে হইব?
1: জে আম্মা জে, আমার পেটটা মোটা হইয়া গোল হইয়া গেছে, তাই নুইতে পারি না বইতে পারি না, কিন্তু আপনা করে সালাম না করে তো বাড়িতে ঢুকতেও পারি না। হাজার হইল, আপনারা আমার একমাত্র স্ত্রীর মাতা পিতা।
0: থাক বাবা থাক, মাফ করে দাও মাফ করে দাও আমাকে, সালামের কাম নাই, সালাম লইতে গিয়া কোমর ভাঙ্গুম নাকি?
1: তাইলে দূর থেকে ফেলাইং সালাম করলাম আব্বা।
0: আচ্ছা ঠিক আছে, বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো বাচ্চা।
1: আম্মা আপনারও আমি দূর থেকে একটা ফেলাইং সালাম জানালাম।
3: বাচ্চা থাকো বাবা বাচ্চা থাকো।
1: আম্মা আমার বকুল কোথায়?
2: বাসর ঘরে।
1: কয় কি দিনের বেলায়?
2: না মানে কি কই তো কি কই, নিজের ঘরে যান, যাইয়া দেখেন আপনার আড়াল্লা পাড়াল্লা শালা শালিরা রশিয়ার কেঁচি লইয়া খারাই রয়েছে।
1: রশিয়ার কেঁচি? আল্লাহ কি কাটবো?
2: হেরা কাটবো না, হেরা কাটবো না, আপনি কাটবেন রশি। দুরু কি কই ফিতা?
1: ও তুমি এমন রহস্য করে কথা কও কদম, কি কমু ডরে কুল যায় সিপা দিয়ে উঠছিল।
0: যাও বাবা পেটলা দূর না, বাবা জামাই ঘরে যাও।
1: আচ্ছা
0: আমি একবার আরো থাকি ফাঁক দিয়ে আসি গে। যাও বাবা পেটলা দূর, যাও বাবা যাও।
2: এইবার তোমরা সবাই যাও সোনারা, দুলা ভাইরে রেস্ট লইতে দাও, পরে আবার আইসো। যাও যাও যাও,
1: খারাপ খারাপ খারাপ খারাপ। এই যে এই বান্ডিলটা রাখো, তোমরা বিস্কুট লেবেন সুইস কিনে খাইও।
2: খাইছে রে, বিস্কুট লেবেন সুইস খাওয়ানোর লাগিয়া এক বান্ডিল টাকা?
1: টাকা তো টাকা, ডলার তো আর দেই নাই।
2: কথা তো একটাই, ডলার বাঙালি তো টাকা।
1: কোথায় গো আমার বকুল ফুল?
2: আরে বাইরে থেকে ডাকলে জবাব দিব না পায়।
1: কেন অভিমান করছে?
2: করবো না, পাঁচ বছর পরে আইছেন, যান যান ভিতরে যান।
1: তুমি কই যাও?
2: আরে হাত ছাড়েন দুলাভে হাত ছাড়েন, আরে বল দামি করেন না তো, যান যান।
1: না ঠিক আছে ঠিক আছে, একলা এসেছি ভাবে একলা যেতে হবে, এটাই আমার মূল মন্ত্র।
2: কি কন না কন দুলো ভাই, বিয়ের রাইতেও তো এইরকম করেন নাই।
1: বিয়ের রাইতে তো বুঝি নাই কোন ফন্দে পাও দিতাছি।
2: বেশি কথা কইয়েন না, আফাই হুনলে
1: ধরো ধরো ভাই ধরো, তুমিও এক বান্ডেল রাখো, তোমার আফারে আবার এইসব কথা কইও না।
2: মাথা খারাপ, আপনি একজন দায়িত্ববান পুরুষ, আমি কি আপনার দায়িত্ব সম্পর্কে কিছুই বুঝি না?
1: বুঝলেই ভালা, আগে বারো ফি আমানিল্লাহ। আরে ওইদিকে না, এদিকে এদিকে।
2: আপনি ফি আমানিল্লাহ, আল্লাহর নাম লইয়া ঘরে ঢুকে পড়েন।
1: আল্লাহ আল্লাহ। ওরে আল্লাহ, যেই বড় গুমটা দিয়ে বইয়া রইছে, মন হয়ে যে নাই যে জীবনের প্রথম ফুল সজ্জা দুপুর। বকুল ও বকুল,
3: উড়াও ঘুমটা উড়াও,
1: একবার রিহার্সেল দিমু,
3: কোনো কিছু দিতে হইব না, উড়াও।
1: হ্যাঁ উড়েতেছি।
2: ওরে আল্লাহ,
3: ও কি
0: এত বড় সিক্তু দিলা যে
1: এইটা আমি কি দেখলাম
0: কি দেখলাম মানে
1: এই ভিড় দেখি আমার বউ গোল নাকি মুখোশ পিন দামার লোকে কেউ তামাশা করতেছে
0: গোরফান আব্দুল গোরফান তামাশা তুমি করতেছো এই যে দেখো আমারে দেখো নয়নে নয়ন মিলাও
1: মিলাইছি হ তুমি তো মুই আলগা মুখোশ পিনছো কেন
0: মুখোশ না মেকআপ মেকআপ দিছি সামান্য সাজছি তুমি আইবা বইলা কাছে আসো আসো না
1: কি হইছে উঠকাও কেন
2: বমি আইতাছে
1: কি লক্ষণ তো অন্যরকম আমি আসনের সাথে সাথে তোমার বমি বিষয় কি কোনো সুখবর আছে নাকি
0: তোমার গায়ে থেকে পাড়ার গন্ধ আইতাছে আর তুমি কো সুখবর
1: আমার গা থেকে
0: তুমি যারা এই ঘরে আর কেডা আছে
1: কেউ নাই
0: কি সেন মারছো
1: আরে সেন না সেন না আতর মাখছি আতর
0: আতর সরো সরো সরো সরো দূরে যাও দূরে যাও
1: এই ওবো করো না এগুলো শেখেরা ব্যবহার করে দাম কত জানো
0: আমার দাম দেয়া কাম নাই পাড়ার গন্ধ
1: সকলের পেটে তো ঘি হয় না কাইন্নাঙ্গুলির সমান এক একখানা শিশির দাম লাখ লাখ টাকা এই আতরের গন্ধ তোমার কাছে পাড়ার গন্ধ মনে হয় উটের গন্ধ মনে হয় দিলা তো মেজাজ দাঁড়ে বিগড়াইয়া যাও যাও যাও যাও যাও বাথরুমে গিয়া বমি করে আসো গা তুমি বাই হইলে আমি গিয়া গোসল করুম ফোমের সাবুন দিয়া তারপরে এমন আতরে মাখমুজি পাগল হইয়া যাইবা ইত্তরে আলিফ লাইলা যখন মাখমুসারা শরীরে গোড়া গেলাম পাগল হইয়া যাইব আমার সিনে না আমার নাম বলে আব্দুল গোরফান
2: ঈদের
4: তো আর বাকি নাই
2: নাই কাঁসাই আইছে
4: আপনারা গরু না ছাগল নাকি উট না দুম্বা
2: তোর মতন একটা দুম্বা থাকতে আর লাগে কি আমার
4: আপনি যে আমার যখন তখন দুম্বা থাকেন তাতে আমারও কোনো অসুবিধা হয় না আমি জিগাইছি কুন্ডা কুরবানি দিবেন
2: তোর ইচ্ছা কুন্ডা
4: আমি তো চাই সব দিয়ে একটা কইরা দেন নানা রঙের গোশ খাইতে পারু
2: খাওনের কোনো বাধা আছে রে আমার বাড়ি যেইটা মনে লয় সেইটাই খাইবি তয় জামাইয়ের লগে পরামর্শ না কইরা কোন ডিসিশন লইতে পারতাছি না
4: ডিসিশন লওয়ার সময় আমারও রাখছেন আমি আপনার হইয়া কথা কমুনে
2: হই হই তোর নিয়ে তোর পারা গেল না এ তুই হঠাৎ গুদাম ফালাইয়া গদ্দিতে এবয়া আমার লগে খোশ গল্প করস
4: এই বস্তা ওজন দিয়া দিছি মাল উঠতেছে গাড়িতে
2: তো তুই এইখানে কেন
4: মাঝি আছে মাঝি মাঝি সব ঠিকঠাক মতন টালি করতেছে আমার কাম শেষ চালান কাইটা ক্যাশ থুই আইছি ব্যাংকে এই যে জমা বইলাম
2: এই রাখ রাখ ওই দেখে দাঁড়ি
4: আরে মকবুল স্যার যা
2: এই যা ডাক ডাক ডাক
4: স্যার গো
2: মাস্টার
4: ও স্যার গো স্যার
2: ওই বেগম রাখ এইভাবে কেউ ডাকে স্যার গো স্যার গো স্যার গো আরে স্যার গো কয় কেউ বেত্তুমেজের মতন এমনি ডাকলে হইব যা তুমি যে এর সাথে ডাক কান গা
4: স্যার এইভাবে কম
2: হ যা এইভাবে ক যা
4: হ যাই যাই যাই
2: আরে এ বেকুব লয়ে যে কি চালায় পড়ছি কিছুই শিখাইতে পারলাম না ফোলা দারে এ তিম ফোলা নাহলে কবে যে একটা ইয়ামাইটা ওই জায়গার মধ্যে নিতাম গদ্দির থানে বাইক কইরা
5: কেউ যা তুমি দেখো কেন
2: মকবুল হ্যাঁ বসো বসো বসো এখানে বসো ফ্যানের নিচে তুমি কি কোনো কারণে আমার উপর নাখোশ
5: নাখোশ
2: আল্লাহ রে কয় কি ডাইরেক্ট মুহের উপরে কইলা কি কারণে নাখোশ রে ভাই
5: তোমার কর্মকাণ্ডে
2: আমি আবার কি কাণ্ড করলাম
5: তুমি তো দুই নম্বরিতে রেকর্ড করে হালাইছো
4: জি স্যার সত্য কথা
2: ফাশা
4: আমি না কই না জাডা মানুষে কয়
2: কত কম কর আমার দোস্তের লাগা ঠান্ডা আনগাজা ঠান্ডা
5: দোস্ত আসিলা ছোট কালে অহন তো খারিজ করে দিছি
2: কি কারণে
5: আবার জিগাও কি কারণে
2: জিগাই
5: তুমি বলে আরে এক ধান্দা শুরু করছো
2: কি এর ধান্দা
5: বললাম ভালা চাইয়ের লগে পোকে খাওয়া কিড়ায় খাওয়া চাইল মিশাইয়া প্যাকেট করে ব্যস্ত আছো
2: দেহো দোস্ত অহন যুগ হইলো প্যাকেজ প্যাকেজের ভিতরে তুমি যাই বেছো তাই মানছে কিননের লাগা কারে পাগল হইয়া পরে তাই আমিও
4: এক কেজি প্যাকেটে 900 গ্রাম দিয়া প্যাকেট করি আমরা
2: চুপ কর
0: প্যাকেট করার মেশিন কিনছি বুঝলা মাস্টার, তারপরে ধরো ঈদের পরে পাঁচ ছয় খান ডেলিভারি ভ্যান কিনা নামায় দিব, বাড়ি বাড়ি ডেলিভারি দিব, শহরে বন্দরে যে কোনো জায়গায়, আর তোমার বাড়িতেও পাঠাবো।
5: কাম নাই, আমার বাড়ির পাঠানোর কাম নাই, তোমার একখান কথা কওনের আছিল।
0: কথা কইবা, কথা তো যত খুশি তত কইবা, কোনো সমস্যা নাই, তবে প্যাকেজের যুগে তোমার প্যাকেজের মধ্যেই ঢুকতে হইব, বাড়িত বইয়া অনলাইনে বৈশা বাজার করবা, কষ্ট কইরা বাজারে আসন লাগবো না বুঝলা।
5: হ্যাঁ, তার মানে অসিরেই মানুষের বাজারে আইব না, হাট বাজার সব গায়েব হয়ে যাইব, জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করতেছো না হাট বাজার?
0: আরে যুগের সাথে চলতে হইব তো, এখন তো বাড়িতে বইয়া অনলাইনেই সব পাওয়া যায়, এমনকি কুরবানির গরু ছাগলও ইন্টারনেটে ছবি দেখা ক্লিক করবা, অর্ডার দিবা, দেখবা গরু তোমার উডানে খাড়া,
5: তোমার মতন গরু
0: যা খুশি তা করতে পারো, আমার আপত্তি নাই। আমি ভাই নয়া জমানায় বিশ্বাসী, দুই এক বছরের মধ্যেই দেখবা কুরবানির গরু ছাগল আর বাড়িতে আইনা জবকরণ লাগবো না, নতুন যুগের নতুন সোনার ছেলেরা আরো ভালো ব্যবসা আবিষ্কার করেছে। ধরো তুমি ইন্টারনেটে ছবি দেখা যেই গরুটা পছন্দ করবা, সেইটা হেরাই কুরবানি দিয়া গোস্ত প্যাকেট কইরা তোমার বাড়িতে আইয়া তোমার ফ্রিজের মধ্যে ঢুকাইয়া দিব, ব্যাস, কোনো কষ্ট করন লাগবো না।
5: ও খুব ভালো, এরপরে তোর খাওয়াটা অর্ডার মতন হেরাই খাইয়া দিব, কোনো কষ্টই করন লাগবো না তোমার।
0: না না, এইটা কেমনে হয়, খাওনার ইয়া ত্যাগ করনটা এইটা একান্ত ব্যক্তিগত।
5: এত কিছু তুমি জানো কেমনে জাদু? তুমি তো লেহাপড়া লবডাং।
0: আর লেহাপড়াও তো এখন প্যাকেজেই হয়, এটাও কিন্তু বেশি দিন থাকবো না, গুগল মিয়াই মানুষের সকল সমস্যার সমাধান করে দিব।
5: গুগল মিয়া? গুগল মিয়াটা আবার কেডা?
0: আল্লাহ দিয়ে গুগল মিয়ারে চিনো না, ওই যে আমার সোনার টুকরা ছেলে কদম আর করিজার টুকরা মাইয়া বকুল, সারাদিন কোনো সমস্যায় পড়লেই গুগল মিয়ার দ্বারস্থ হয়। গুগল মিয়া যে কত জ্ঞানী আর কত এক্সপার্ট, এইটা তুমি না দেখলে বুঝবা না।
5: আমার বুঝনের কাম নাই,
0: আমার পোলাপান তো দিনে রাইতে সমানে ইন্টারনেটেই পড়া থাকে, তাগো কাছ থেকেই অহন আমার জ্ঞানের ভান্ডার ফুল্লা ফাইপে উঠছে বুঝলা। আর আমিও নয়া নয়া ব্যবসা আবিষ্কার করতেছি, তোমরা যারা ধান্দাবাজি বলো, আরে মিয়া শিক্ষিত মানুষ একটু পজিটিভ হওয়ার চেষ্টা করো।
5: তোমার কথা শেষ হয়েছে যাদু মিয়া?
0: তোমার লাগে তো কথা শেষ হইব না মাস্টার, সামনে আরো গুরুত্বপূর্ণ কথা আছে, সময় মতন কমুনি।
5: কথা কওনের অধিকার সকলেরই আছে, কইবা, কিন্তু আমি যে কথাটা কইতে চাই হেইডা হইলো,
0: রিল চালাও চালায় যাও,
5: কথাটা হইলো গিয়া দয়া কইরা তুমি আমার বাড়িত কোরবানির মাংস পাঠাইও না।
0: আরে খালি তোমার বাড়িত পাঠাই, ছোটবেলার দোস্ত যারা যারা কোরবানি দিতে পারে না এক সকলের বাড়িতেই তো পাঠাই।
5: কি কারণে? গোস্ত না খাইলে কি আমাকে দিন চলে না? যারা বছরের কোনো দিনই খাইতে পারে না তাগো বাড়িতে তো পাঠাও না, তেল মাথায় তেল দাও, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?
0: উদ্দেশ্য যে একেবারে নাই সেটা কমু না, তো সময়ের কথা, সময়ই কমু, আমার ফোলা কদম আর তোমার এইসব না পরব। আরে আই, আরে এইটা কি, এই এই তোমার ঠান্ডা তো গরম হয়ে গেল, এই ঠসা চিসাইন্য রাখছস, এই আরাম দাদা,
4: এই আপনার কথা মন দিয়ে শুনতে আসছিলাম আর ভাবতে আসছিলাম।
0: কি ভাবতেছিলি?
4: অনলাইনের কারবারটা আমারও সিহন লাগবো, এই সাইল মিশানির কামটা আর ভালো লাগে না।
0: ঠসা? আরে সবাই যদি টাকা ওলা হয়ে যায় তাহলে আর আমাগো থাকেটা কি?
4: টাকা বানাইবার অধিকার আমারও আছে।
0: অধিকার? একটা শটকানি দে দাঁত ফেলাই দেবো, যেটাই লাভ দেহে হগেলে মিললে হেডার মধ্যেই ঝাপাইয়া পড়ে।
4: আপনি তো সবটাতে ঝাপাইয়া পড়ে।
0: ওই সরজাত, আমি আর তুই কি এক রে? আমি আমি, তুই তুই,
4: যে আমাকে কপাল
0: গরু রাটে যাবো
4: তখন তো আর আমার ছাড়া চলবো না, গরু রাখালি আমার কপালেই লেখা
0: আছে। ল আমার বাড়ি ল।

0: টাকা তো পাটালে বাব্বা বেসুমার
1: হিসাব পাক্কা গোরফান মিয়া, কোনো ফাঁক নাই।
0: ফাঁকের কথা কই নে আব্বা, জানতে চাইছিলাম সাইলের মিলে লাগিয়া যে জমিন কিননের কথা আছিল।
1: কাইলি দেখবা কত বড় বিস্তীর্ণ এক জমিন কিনা রাখছি, সাইলের মিল না দিয়া সাইলে প্লট বানাইয়া হাউজিং এর ব্যবসাও করতে পারবা। নো সমস্যা, নো টেনশন, অহন কুরবানির কি করবা হেই দেখো।
0: আপনার বাজেট কত?
2: বাজেট কি?
1: হ্যাঁ বাজেট কি?
2: হ্যাঁ আবার বাজেট কি? আব্বার কি টাকা কম আছে যে বাজেট লইয়া হাড়ে যাওয়ার লাগবো?
3: আমি কই কি দিল ভাই, সব পদের একটা করে কিনুম। যেমন ধরেন ষাঁড়।
0: হ, তোমার তো শাড়ি পছন্দ হইব কদম।
3: আরে না না না, আরো আছে খাসি, দুম্বা, উট, মুরগা।
0: বেটা ব্যাককল, মুরগা কুরবানি দিতে হুনছস কোনোদিন?
4: না, আমরা চালু করলে চালু হয়ে যাইতে পারে, বড় মাংস যা করে ছোট না দেহা দেই তাই করে।
2: আই তুই চুপ কর ঠাসা, আমি উট, আমি গরু।
1: হ্যাঁ মা তুমি উঠ, আর ফুলু ফুলু তুমি গরু, গরু হবে হবে হবে ফুলু বানু, কেউরই আশা পূরণ থাকবে না, সব পদেরই হবে।
0: কিন্তু আব্বা, উট আর দুম্বা খাইতে খাইতে আমার পিত্তি জল লাগেছে, আমিও হন দেশি জাতের বড় সার খাইতে চাই।
4: আরে পেটটা কত বড় বানাইছে, তারপর খাওয়ান ছাড়া বুঝে না কিছু। হ্যাঁ কুরবানির উদ্দেশ্য হইল
1: এইসব কা? হ্যাঁ কুরবানির উদ্দেশ্যে হইলে এই সব জায়গায় পণ্ডিতি করিস না।
0: কাইল বাজারে গিয়া বাজারের সেরা বড় বড় সার কয়েকখান কিনা ফেলামু, লাগুক 50 লাখ, 70-80 লাখ, 1 কোটি হলে কোনো সমস্যা নাই, মানি ইজ নো প্রবলেম।
2: মিটিং তো তাইলে এখানেই শেষ নাকি? হ্যাঁ টেবিলে খানা লাগাইতে কইছি, সবাই আসো খানা খাই।
0: জি আম্মা আপনারা যান, আমি বকুল রে নিয়ে আইতেছি।
2: কেন বুঝাম বকুলে কি হাঁটতে পারতেছে না
5: আম্মা?
2: না এই কইলাম আর কি, আসো বাবা আসো, বকুলের লগে নিয়েই তুমি আসো।
1: কদম
3: আবা
1: ঠসা
4: জেডা
1: সলেন কাডা
3: জে জে
1: আমার লগে সলেন।
3: আচ্ছা আচ্ছা জে
4: জে।
5: তুমিও না একটা ইয়া
0: কিয়া,
5: সকলের সামনে বেহার মতো সোহাগ না দাহলি কি হইতো না?
0: তুমি আমার একমাত্র স্ত্রী, সোহাগ কি হইতো মানুষ দেখাইব? গুটু গুটু গুটু গুটু গুটু গুটু
5: আইসা
0: আইসা।

0: স্বপ্না, রোদের মধ্যে তুমি খাড়াই রয়েছো কেন?
1: এই রাস্তায় তোর গাছ নেই যে শ্যামাই খারাম
0: রাস্তায় কেন? আমাকে বাড়িতে যাইতা,
1: যখন যামু একবারই যামু।
0: হ, আমি হেডেই ভাবতাছি যা হইব একবারই হইব, বাঁচি আর মরি।
1: কথাটা কইছিলা দুলাবাইয়ের কাছে?
0: কোন কথাটা জানি?
1: কোন কথাটা জানি মানে কি? আমাগো বিষয়টা
0: না মানে গরু
1: গরু যে তোমরা হগলে তার কতবার প্রমাণ দিবা?
0: না আসলে কথাটা হইল গিয়া,
1: আর কোনো কথার কাম নাই, যা বুঝনের বুঝজা ফেলাইছি। তা কই যাও মোটরসাইকেল লয়ে?
0: কাগজের ফুলের মালার অর্ডার দিছিলাম তো, হেগুলো আনতে যাই একটু পরে, হাড়ে যামু গরু আনতে, তার আগে মালার দরকার। ভ্যান গাড়িত কইরা মালা আনমু।
1: ভ্যান গাড়িত কইরা?
0: হ,
1: কাগজের মালা, এটা কি কও?
0: হ, গরুরেও মালা পিন্দামু, এই সাথে বাড়ির সকলের গলায় রঙিন কাগজের মালা শোভা পাবে। ঈদ বইলা কথা, আনন্দের জোয়ারে ভাসতে হবে না।
1: হয় রে, কি যে কম আমার মনে কোনো কথা সরে।
0: কথার কোনো কাম নাই, ঈদের পরেই একেবারে ডাইরেক্ট দুলাভাইরে দিয়া প্রস্তাব পাড়াইয়া তোমার ঘরে তুলুম স্বপ্না।
1: ওইটা মনে হয় তোমার স্বপ্নই থেকে যাইব।
0: আটকাই কথাগুলো কেন?
1: বাবাই রাজি হইব কিনা সন্দেহ আছে।
0: রাজি হইব না মানে? আস্তা জেতা গরু এখন পাড়াই দিব তোমাকে বাড়িতে।
1: তোমরা কি দুনিয়ার সবাই রে তোমাকে মতন মনে করো?
0: কেন, কি হইছে?
1: তোমাকে বাড়ির মানুষের কেড়ে কেসা দেখা যে গ্রামের মানুষ হাসে, হেটা কি বুঝতে পারো?
0: এত সব বুঝা লাভ কি? কিছু অক্ষম তেরা মানুষ থাকে সমাজে, হেরা আমাকে ভালো দেখলেই তেরামি করে, তাই বলে তো আর আমরা থাইবা থাকতে পারি না।
1: তোমাকে চোখে আসলে ঠুলি বানছো, কাজেই সমাজের তো একটা না করলেও চলে তোমাকে। তোমারে ভালোবাসা, বড় বিপদে পড়ছি আমি, বুদ্ধি আর বিবেকের লগে বোঝা পড়া করতে পারতাছি না কদম।
0: লাইনে পড়লে সব ঠিক হয়ে যাইব, প্রথম প্রথম সকলেরই বিবেক নিয়ে ভেজালে থাকতে হয়, টেকা বিবেকের ধার ধারে না। তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, এর মধ্যে বিবেক ঢুকলে বিপদ আছে।
1: থাক, তোমার লগে আর তর্ক করতে চাই না, যে কামে যাইতেছিল সেই কামেই যাও, আমার মনে হয় নতুন কিছু ভাবতে হইব।
0: আচ্ছা ভাইবা জানাইও কোন তরিকায় কি করণ যায়।
1: আর তরিকার কাম নেই, দুলাবের কাছে কিছু কনেরও দরকার নেই। আবেগের কাছে আমি হার মানতে চাই না কদম, সব কিছু ভুললে যাইতে চাই।
0: হেডা খারাপ না, আচ্ছা আমি হন আসি। কি ব্যাপার, কিছু না কয়ে যাওগা দিহি? মনে কষ্ট হয়েছে স্বপ্না।

0: দেখছো ফুলবানু, হাহা কত বড় ষণ্ড!
1: ষণ্ড?
0: আরে ষণ্ড মানে ষাঁড়।
2: আব্বা, এই বড় লাল ষাঁড়ার মালার লগে ম্যাচ কইরা তোমার

0: তোরে তো দেখাই যায় না রে ঠোসা, মাথা থেকে পাও পর্যন্ত মালার নিচে ঢাকা পড়ছস।
1: গরিবের আর কি, খাইয়াও নাসি না খাইয়াও নাসি,
2: নাচলে ভালো করে নাচবি ঠোসা।
3: সবাই মিলে একসাথে সব গরুর লগে একটা একটা করে সেলফি তুলবো,
2: ডাইরেক্ট পোস্ট করে দিবা ফেসবুকে, যেন তাম দুনিয়ার মানুষ দেখে
1: আমরা কত বড় গরু।
4: কথার মাঝখানে কথা কোন স্যার?
1: না স্যার, আমি তো কথা শেষ করি নাই।
4: তোর কথা শেষ করার কাম নাই, এদিকে আন ওই বড় সিংওয়ালা গরুটা, এদিকে আন আমার কাছে আন।
1: আব্বা আনতেছি আনতেছি।
2: এটা রাখ রাখ আব্বা, ওই সিংওয়ালা গরুটা কলাম পাজি আছে।
0: হ খালি গুতা,
4: আরে গুতা নিরে ডরাই নাকি আমি ওইটার লগে ফটো তুলো।
3: শুনো, তুমি আন একটা পোস্ট দাও, আমি ছবি তুলি। পোস্ট দাও পোস্ট দাও।
4: তো তুই তোর মা এই আমার কাছে আন, ঠাসা ঠাসা কাছে আন। এই রাখ রাখ রাখ। এই এইভাবে এইভাবে
1: শুনে গুতা,
4: আরে সিল্লাইসটা এই দেখ গরুর গালের লগে গাল লাগাইয়া আমি একখান পোস্ট দিম।
3: আরে না না বকুলের বাপ, বকুলের বাপ করেন কি, আপনি করেন কি, আরে ওটা গুতা দেবো তো।
4: আচ্ছা তুমি আসো, এই তুমি আরে আসো,
3: আমার ডর করতেছে।
4: গরুর ওই গালে তুমিও গাল লাগাও,
2: আর আমরা
4: তোমরা তোমরা ফিশের ঠ্যাঙের দিকে থাকো। বকুল রেডি?
3: আপা রেডি? রেডি
4: রেডি।
3: আমার কিন্তু ডর করতেছে, আমার কিন্তু ডর করতেছে।
4: ওরে খালি ডরাও, সব কিছুর মধ্যেই খালি তোমার ডর, কাছে আসো।
3: আল্লাহ রে আল্লাহ রে, কিছু হয়
4: আল্লাহ, কিছু হবে না। এই যে বেশ বেশ বেশ বেশ, আরেকটু গালটা লাগাও। এই বকুলের মা, বকুলের মা গালটা লাগাও।
3: আপা আপা, এই তো এই তো গালটা লাগাইছ না?
4: লাগাইছি লাগাইছি।
3: হ্যাঁ আম্মা, তুমি একটা হাসো, মুখে বেজার কেন?
2: আছে কি নাই বুঝা যায় না।
3: কুরবানির
2: আগে আব্বা মনে হয় কুরবান হয়ে গেছে আব্বা।

0: এতক্ষণ পবিত্র ঈদুল আজহার বিশেষ নাটক জাদু মিয়া সমাচারের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন মকবুল মাস্টার, খায়রুল আলম সবুজ, জাদু মিয়ার স্ত্রী ফুল বানু, রুবি আফরোজ, কদম আলী, আমিনুল হক আমিন, বকুল, রীতা ব্যানার্জি, গোরফান, সুব্রত চক্রবর্তী, ফাতেমা, নাসিমা খান মজলিশ, স্বপ্না, সাদিয়া ইসলাম লিজা, ঠসা, ইকবাল বাবু। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। জাদু মিয়ার চরিত্রে অভিনয় এবং নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন সোলাইমান খোকা।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, শুনবেন দেশের গান বিজনচন্দ্র মিশ্রের কণ্ঠে। গানের কথা লিখেছেন এস এম হেদায়েত, সুর করেছেন লাকী আখন্দ।

0: শুনলেন নজরুল সংগীত।
1: বাংলাদেশ বেতার ঢাকা আপনারা আমাদের নিশ্চিত অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন, গীতিকার এবং সুরকার আবু জাফর।

গল্পশিল্পী ছিলেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী, গীতিকার ওসমান সওগত এবং সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ। শুনছেন বর্ণালি আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী নার্গিস পারভীন, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম। এরপরে শিল্পী লাকি আকন্দ, গীতিকার এস এম হেদায়েত, সুরকার শিল্পী নিজেই।

প্রজ্ঞাশিল্পী ছিলেন রুনা লায়লা, গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার আলাউদ্দিন আলী। এবারে শিল্পী খন্দকার ফারুক আহমেদ, গীতিকার কাজী লতিফা হক, সুরকার ধীর আলী মিয়া।

এই গানটির সাথে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন আপেল মাহমুদ, গীতিকার গোবিন্দ হালদার, সুরকার শিল্পী নিজেই। এরপরের গানটি শুনবেন সমবেত কণ্ঠে গীতিকার এবং সুরকার আপেল মাহমুদ।

আছে মাটির দানে বক্ষ ভরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি,

শুনলেন তপন মাহমুদের কণ্ঠ। প্রিয় শ্রোতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনছেন। এবারের গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানের কথা লিখেছেন আখতার হোসেন, সুর করেছেন অজিত রায়।

শুনলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, বাংলাদেশ বেতার ঢাকা। প্রস্তুত এখন শুনবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিবেদিত গান। কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাল মুর্তজা মহিন ও রৌশিন তাবাসসুম স্মরণ। গানের কথা লিখেছেন জোবায়দুল ইসলাম, সুর করেছেন সুমন রেজা খান।

0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিবেদিত গানটি শুনলেন।
1: আমন্ত্রণ জানাচ্ছি আকাশ বরার সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান শোনার জন্য। এ অনুষ্ঠানের প্রথম গানটি গেয়েছেন রুমানা ইসলাম, গীতিকার রামানন্দ সরকার, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এরপরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনুশ্রী ভট্টাচার্য।

ইংরেজি গান শুনলেন, শিল্পী ছিলেন মেরি ল্যাম্বার্ট। আপনারা শুনছেন আকাশবাড়া সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন হাসন রাজার গান, শিল্পী মনকির খান। এরপরে শুনবেন লালন গীতি, শিল্পী নেভি তালুকদার।

আরবি গান শুনলেন, শিল্পী ছিলেন ক্যামেলিয়া। এবারে শুনবেন নিয়তি ছবির গান, গানটি দ্বৈতকণ্ঠে গিয়েছেন ইমরান ও ন্যান্সি। এরপরে শুনবেন ব্যান্ড সঙ্গীত, পরিবেশনায় নগর বাউল, শিল্পী জেমস।

শুনলেন রঞ্জিত কুমার মণ্ডলের কণ্ঠ দ্বিজেন্দ্রলাল রায়ের গানে। প্রেস্টতে এটি সাথে সাথে শেষ হয়ে গেল দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা। আজকের মতো এখানেই বাংলাদেশ বেতার ঢাকা। প্রেস্টতা শোনাব নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ ওবায়দুর রহমান।

শুনলেন নজরুল সংগীত। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে আতিথেয়তার গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিস্থল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা কল 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের স্বাধীনতা ঘোষণা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান স্বাধীনতার ঘোষক জিয়া সকাল 8:15। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রতিবেদন, গণতন্ত্র উত্তরণ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুনবেন সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রেক্ষাপট বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিস্থল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান জিয়া বুকে যার বাংলাদেশ বেলা 2:45। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কর্ম ও তার প্রদত্ত ভাষণ নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান একজন মুক্তিযোদ্ধা থেকে সফল রাষ্ট্রনায়ক বেলা 3:05। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান শ্রদ্ধা সুরে শহীদ জিয়া বেলা 3:25। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের দেশের জন্য অবদান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান স্মৃতি তামলান বিকেল 4:25। গোষ্ঠীভিত্তিক

সোনালী ফসল সন্ধে 6:05 শুনলেন পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। প্রিয়শ্রোতা, আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের নিঃশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল ৬টা।
1: আজ ৩০শে মে। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের জাতীয়তাবাদের উদ্ভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের